5:49 আপনার কানে এতক্ষণ ছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, আর আজকের শেষ শিল্পী আনন্দধ্বনির শেষ শিল্পী ভাস্বতী দত্ত। এতক্ষণ আপনার সঙ্গে আনন্দধ্বনিতে আমি ছিলাম মহুল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে মেঘের চাদর সরিয়ে আলো ফুটেছে। ঠিক 5:19 আজকে সূর্যোদয় হয়েছে, নতুন দিন এসেছে। আমরা এখন নতুন দিনে, নতুন তারিখে, মেঘের চাদর জড়িয়ে দিনটা কিন্তু শুরু হচ্ছে আজ। মেঘলা সকাল, নরম হাওয়া, আকাশ জুড়ে মেঘের মেলা, নীলটা যেন লুকিয়ে আছে ধূসর আকাশেই আজ মেঘের ভেলা। আজ না হয় রোদ না উঠুক, মেঘই থাকুক আকাশ জুড়ে, মেঘের ভেলায় ভেসে ভেসে যাব আজ অনেক দূরে। রাতের অন্ধকার পেরিয়ে সূর্যের প্রথম আলো যখন দিগন্ত ছুঁয়ে যায়, তখন কিন্তু সাদা সাদা মেঘেরা নীল আকাশের বুকে ভেসে বেড়ায়, কখনো তুলোর মতো, কখনো আবার দূর দেশে পাড়ি দেওয়া সাদা পালতোলা নৌকার মতো, ঠিক যেন আমাদের চোখে তেমনটাই দেখতে লাগে। এখন তো ভাদ্র মাস, শরৎকাল, কিন্তু নিম্নচাপ চাপে রেখেছে নীল আকাশের সেই ঘন মেঘের চাদর মোড়া আকাশের রং, নিম্নচাপের জন্যই কিন্তু এখন ধূসর। কিন্তু দিনের শুরুতে মন চায়, চোখ চায় অবশ্যই যেটা, সেটা হচ্ছে জানলার পর্দা সরিয়ে নীল আকাশ দেখতে। আমরা দেখিও তো নীল রঙের আকাশ, আমরা বলি নীল আকাশ, কিন্তু আকাশের নিজের কিন্তু কোনো নীল রং নেই, কোনো রঙই আকাশের নেই। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে এসে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেই আকাশ নীল রঙা হয়ে আমাদের চোখে ধরা দেয়। কিন্তু এই যে নীল রঙা আকাশ যদি হারিয়ে যায়, তাহলে সৌন্দর্যই যে শুধু হারিয়ে যাবে তা তো নয়, তার থেকেও আরও বড় অন্য কিছু হারিয়ে যাবে, আমরা হারিয়ে ফেলব, জীবন আমাদের যাবে একেবারে অতল গভীরে তলিয়ে। কেন বলছি এমন কথা, বা আজকে হঠাৎ করে সকালে আকাশ মেঘ এইসব প্রসঙ্গ আসছে কেন? আকাশ মেঘ মেখে গোমরামুখ হয়ে আছে তো সেই আষাঢ় মাস থেকে, তাই না? আষাঢ় মাস, শ্রাবণ মাস চলে গিয়ে এখন আমি আপনি আমরা সবাই ভাদ্র মাসে এসেছি বটে, কিন্তু আমাদের না ক্যালেন্ডারে খুঁজে দেখতে হবে যে কোন দিনটা বৃষ্টি হলো না, কোন দিনটা আমরা আকাশে মেঘ দেখতে পেলাম না, নীল আকাশ দেখলাম, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আষাঢ় মাস থেকে এক নাগাড়ে চলছে বৃষ্টি, আর তার জন্য আকাশে সেই নীল রং কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে, আর এই মুহূর্তে সেই ধূসর আকাশে কিন্তু রয়েছে আমার আপনার একেবারে চোখ জুড়ে। আকাশ জুড়ে ছিল এই ভাদ্র মাসে এই সময়টায়, শ্রাবণ মাসের মতোই মেঘের আনাগোনা রয়েছে এই ভাদ্র মাসেও, সেই ছবি কিন্তু এখনও আমার আপনার চোখে রয়েছে। বৃষ্টি রয়েছে এখনও বঙ্গে আর আমার আপনার সঙ্গে। আজকে তো 7 সেপ্টেম্বর, নতুন একটা দিন এসেছে। এখন প্রত্যেকটা দিনের আবেদন আলাদা আলাদা, আর ইতিহাসের পাতায়ও না তারা তাদের নিজস্বতায় একটা আলাদাভাবে জায়গা করে নেয়, বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থাকে সেই দিনটা, কখনো বিখ্যাত মানুষের জন্মদিনে, কখনো বা কোনো যুদ্ধের জন্য, কখনো বা কোনো ঘটনাকে কেন্দ্র করে, আবার কখনো বা সমাজকে কোনো একটা মেসেজ দেওয়া, বার্তা দিয়ে সচেতন করবার জন্য বিশেষ একটা দিনকে বেছে নিয়ে তারপর কিন্তু সেলিব্রেট করা হয়। দেখুন, কথা বলতে বলতেই স্টুডিওর ঘড়ির দিকেও আবার চোখ চলে যাচ্ছে, কারণ আমি তো স্টুডিও বন্দী, আমি তো এখন নীল আকাশ ধূসর আকাশ কিছুই দেখতে পাচ্ছি না। দেখছি যেটা, সেটা হচ্ছে স্টুডিওর ঘড়িটা, 6:08 হয়ে 32 সেকেন্ড হয়ে গেছে। আর এই যে দেখছি দেখেছি, তারই সঙ্গে আজ আসার আগে আকাশটাও নীল নয়, মেঘ মেখে ধূসর রঙা। এই যে নীল আকাশ শুধু যে সুন্দর লাগে দেখতে তা তো নয়, নীল আকাশটাই হারিয়ে যেতে পারে ভবিষ্যতে শুধুমাত্র কিসের জন্য জানেন? দূষণের জন্য, বায়ু দূষণ। আপনি কি জানেন, আমি আপনি মানে আমরা মানুষ দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই। ভাবুন একবার, অঙ্ক কষে ফেলুন আপনি, সকাল থেকে রাত পর্যন্ত কত হাজার বার আমি আপনি শ্বাস নিচ্ছি, কতবার বাতাসকে শরীরের ভিতরে নিয়ে নিচ্ছি তার হিসেব নেই। যে বাতাসটা প্রতিদিন টেনে টেনে আমরা শরীরে নিচ্ছি সেটা কতটা পরিষ্কার, সে হিসেব কি আমি আপনি রাখি? রাখি না। আজকে নীল আকাশ আর বাতাসের রিলেশন এইটাই কিন্তু, মানে এটা বুঝলেই পরিষ্কার হয়ে যায় যে বাতাস কতটা নিরাপদ বা কতটা অস্বাস্থ্যকর। কারণ শুরুতেই ওই যে বলেছি, আকাশের নিজস্ব কোনো রং নেই, নীল রং বেশি ছড়ায়, তাই আলো পড়লেই আকাশে, বাতাস পরিষ্কার হলে সেই আলো বাতাসের মধ্যে দিয়ে এসে আমার আপনার চোখে নীল রঙা আকাশ হয়েই ধরা দেয়। কিন্তু সেই সৌন্দর্যের ওপর চাপ তৈরি করেছে দূষণ, বায়ু দূষণ। তাই আজ এমন একটা বিশেষ দিন, সকালে যে নীল রঙা আকাশ পেলাম না দেখতে, বা দেখতে পেলাম এটাই শুধু নয়,

যদি আকাশটা নীল হয়, মেঘগুলো সাদা হয় আর সূর্যের আলো ঝকঝকে হয়, আমরা তখনই ভাবি যে বাতাসও তাহলে নিশ্চয়ই পরিষ্কার। আবার যখন কি না বৃষ্টি হয়, মানে এই যে বৃষ্টি যখনই হয় তখনই কি মনে হয় আকাশটা পরিষ্কার লাগে, ঝকঝকে লাগে। তাই বলে বৃষ্টি মানেই কিন্তু সব দূষণ যে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। বাতাস আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য প্রথম এবং প্রধান ভিত। আপনি এই মুহূর্তে কি করছেন বলুন তো? রেডিও শুনছেন, হয়তো বসে আছেন চায়ের কাপে চুমুকও দিচ্ছেন, আবার কেউ হয়তো রান্নাঘরে রান্না করতে করতে আমাকে শুনছেন, অথবা হয়তো মর্নিং ওয়াকে বেরিয়েছেন, কানে গোঁজা হেডফোনে আছি আপনার সঙ্গে আমি। এই যে আমি বা আপনি, যে যাই কাজ মানে থাকুন না কেন, যে কাজেই থাকুন, আমরা কিন্তু সবাই প্রতি মুহূর্তেই যে কথা বলছি, শ্বাস নিচ্ছি, আমরা দিনে হাজার হাজার বার এই কাজটা কিন্তু করে চলেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে যে বাতাসটা টেনে ভেতরে নিয়ে নিচ্ছি তার মধ্যে আসলে কি আছে? শুধু অক্সিজেন নয় কিন্তু, আছে এই বাতাসে নানা রকম গ্যাস, আছে সেখানে ধোঁয়া, আছে ধুলো, রাসায়নিক পদার্থ, কত কি আছে যা কিনা চোখে দেখতে পাই না। আমি বা আপনি প্রায় একটা কথা শুনি বা ওয়েদার অ্যাপেও অনেক সময় আমরা দেখে থাকি PM 2.5। এই যে PM মানে কি সেটা কি জানেন? পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ বাতাসে ভেসে থাকা অতি সূক্ষ্ম কণা, সেটাই আমাদের, আমরা ইনহেল করছি, আমরা টেনে নিচ্ছি শরীরে, আর বাঁচবো বলেই তো এই বাতাসটা আমরা শ্বাস হিসেবে নিচ্ছি। এখন আপনি ভাবতেই পারেন যে আপনার বাড়ি মোটেই রাস্তার পাশে নয়, সবুজে ঘেরা বাড়ি, আর সেখানে আপনি যেখানে আপনি রয়েছেন যে বাড়িতে, সেই বাড়িতে একেবারে সবুজে ঘেরা সুন্দর একটা জায়গায়, সেখানে দূষণ কোথায়? বাতাস তো একেবারে পরিষ্কার। তা কিন্তু নয়, রান্নার ধোঁয়া।

ধূপের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, অপর্যাপ্ত ভেন্টিলেশন, এই সবই কিন্তু ইনডোর এয়ার কোয়ালিটি খারাপ করতে পারে। আমরা যে বাতাসকে শ্বাসের সঙ্গে শরীরে টেনে নিচ্ছি সেটা আসলে কতটা পরিষ্কার? আমরা তো বাতাসকে চোখে দেখতে পাই না, তাই না? শুধুমাত্র অনুভব করি, ফিল করি। তাহলে সেই বাতাস এত দূষিত হচ্ছে কিভাবে, যা কিনা আমাদের ক্ষতি করে চলেছে? আসলে এই ক্ষতিটা বাতাস করছে না, সে তো আমাদের আগলে রেখেছে, অক্সিজেন দিচ্ছে, শ্বাস বায়ুটাই তো সে সাপ্লাই দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে আমাকে আপনাকে। অথচ সে নিজেই আজকে বিপন্ন, তার যত্ন তো আমরা নিই না, সে আমাদের আগলে রেখেছে। আমরা তো এই প্রকৃতির, এই পরিবেশের কিন্তু আমি আপনি আমরা প্রত্যেকে। আর পরিবেশে প্রকৃতি আছে, সেখানেই কি রয়েছে? আকাশ, বাতাস, জল, সব কিছু, এই সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি। তাহলে মেঘ দেখবার জন্য চাই যেটা, সেটা হচ্ছে পরিষ্কার বাতাস। তাহলে তার জন্য কোন কোন বিষয়ের ওপর আমাদের জোর দেওয়ার দরকার? হবে তো আজকে নিশ্চয়ই সেই সমস্ত কথা হবে, কারণ আজকে সেই বিশেষ দিন, যে দিনটাকে ঘুরে ফিরে আমরা দেখব। আমরা প্রতিদিন বাতাসের কথা বলি, বলি এইভাবে যে ইস কি গরম হাওয়া বইছে, আবার বলি এমনটাও আজকে বেশ ভালো বাতাস বইছে। কিন্তু এই যে বাতাস, জানি আমাদের বেঁচে থাকার প্রথম এবং প্রধান ভিত, এটা ঠিক, কিন্তু জানি কি যে পৃথিবীতে আসলে বাতাস কতটা আছে? তবে জানি যেটা, সেটা হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল আমাদের এই পৃথিবীতে আছে, সেটা আমি আপনি আমরা ছোট্ট থেকে বইয়ের পাতায় পড়ে এসেছি। কিন্তু বাতাস কতটা আছে, এই যে সেটা তো চোখে দেখা যায় না, তাহলে বোঝা যাবে কি করে? তার জন্যই তো আছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী এই পৃথিবীর পুরো বায়ুমণ্ডলে মোট 5.15×10^18 কিলোগ্রাম বাতাস রয়েছে। কি খটোমটো না হিসেবটা, বাবারে বাবা, কি করে যে সায়েন্টিস্টরা এই সমস্ত হিসেব নিকেশ করেন কি জানি। তার থেকে বরং সহজ করে বলি, প্রায় 5.5 কোয়ান্টিলিয়ন বাতাস আছে। হ্যাঁ, এই এতটা, এত কোয়ান্টিলিয়ন কিলো বাতাস রয়েছে আমাদের এই চারপাশে। এটাও কেমন একটা কঠিন কঠিন লাগছে, তাই না? 5 কোয়ান্টিলিয়ন কিলো, সে আবার কি বাবা! না, এইটাই হচ্ছে ব্যাপার, মানে সংখ্যাটা বোঝা বেশ কঠিন। তাই একেবারে সহজ করে বলছি, 5 এর পরে 18টা শূন্য, অর্থাৎ পৃথিবীর চারপাশে একটা বিশাল অদৃশ্য বাতাসের কম্বল আছে, বাতাসের চাদর আছে, সুরক্ষার চাদর আছে। সেই কম্বলটাই তো বাঁচিয়ে রেখেছে, আগলে রেখেছে আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে। সেই কম্বলটাই বায়ুমণ্ডল, যা পৃথিবীকে ঘিরে রেখেছে। আর তার সেটা কতটা, ওই যে পরিমাণে কতটা বললাম, যে খুব সহজ করে 5 এর পরে 18টা শূন্য আপনাকে গুনে গুনে দিতে হবে, ব্যাস, তাহলেই হবে। আমরা যেখানে আছি, অর্থাৎ পৃথিবী, এটা একটা বিশাল বলের মতো, তো এই বলের চারপাশটাই আছে ওই বাতাস, তাতে আছে আবার কত স্তর, কত নাম তাদের, সেই ছোটোবেলায় বইতে পড়েছি, জিওগ্রাফি বইতে আমরা পড়েছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এই সমস্ত অনেক কঠিন কঠিন খটোমটো নামগুলো কিন্তু আছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রেখে আমি যাব গান ব্রেকে। এই যে বাতাস, এই বাতাস ছাড়া আমরা কতক্ষণ বাঁচতে পারবো বলুন তো? এত এত বাতাস রয়েছে, অথচ ভালো বাতাস নেই, মিশে আছে সেখানে শুধুই ধুলো, ধোঁয়া, ক্ষতিকর পদার্থ। এমন অনেক প্রশ্ন কিন্তু আসে আমার, আপনার, আমাদের প্রত্যেকের মনে। তবে ভাবি না, আমরা এতটুকুও সচেতন হই না যে বাতাসটাকে আমরাই অযত্ন করছি। সে আগলে রাখলেও তাকে কিন্তু আমরা যত্নে রাখি না। তাই তো আজকে সেই দিন, সেই ভাববার দিন, যত্নে রাখার অঙ্গীকারবদ্ধ হওয়ার দিনও আজ। না হলে আকাশ দেখব কি করে, মেঘের ভেসে বেড়ানো দেখব কিভাবে? যদি না বাতাস পরিষ্কার না থাকে, তাহলে মেঘের ঠিকানায় আমাদের কিন্তু আর যাওয়া হবে না। তাহলে কি হবে, কি হতে পারে? মেঘই যদি না দেখতে পাই নীল আকাশে সেই সাদা মেঘের ভেলা, মনটা আমাদের খারাপ হয়ে যাবে। ধূসর মেঘ সকালবেলা উঠে দেখলেই যেটা হয়, প্রথমেই মনটা যেন খারাপ হয়ে যায়। গোমরামুখ মেঘ আমরা কিন্তু কেউ দেখতে চাই না, গোমরামুখ সেই মুখ আমরা কেউ চাই না দেখতে, যেমনটা আমরা নীল আকাশ দেখতে পছন্দ করি, নীল আকাশে সাদা মেঘের ভেলা।

হাওয়া পরিষ্কার হলে কিন্তু আকাশে মেঘের আনাগোনা আমাদের চোখ টানবেই টানবে। আমরা হাঁটছি, পাখি আকাশে উঠছে, মেঘ ভেসে বেড়াচ্ছে, বৃষ্টি নামছে, সবই তো হচ্ছে পৃথিবীর মধ্যে। পৃথিবী বা পরিবেশ মানে বাতাস আছে, আছে সেখানে জল। পুরো ব্যালেন্সটাই ডিপেন্ড করছে পরিবেশ পরিচ্ছন্নতার ওপর। এই যে পৃথিবী, এই যে ধরিত্রী সন্তান আমি আপনি আমরা সবাই, সে তো আগলে রেখেছে, আর সেই আগলে রাখছে বাতাস, জল, খাবার, সব কিছু সে দিচ্ছে। কিন্তু আমরা তার যত্ন নিই না, আমরা তাকে যত্নে রাখি না। খাবার ছাড়া মানুষ আমরা কিন্তু অনেকদিন বাঁচতে পারি, জল ছাড়াও কয়েকটা দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু বাতাস, বাতাস ছাড়া মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমাদের মাথা পর্যন্ত, মানে সব কিছু, শরীরের মারাত্মক একটা ক্ষতি শুরু হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তেই আমাদের দরকার অক্সিজেন শ্বাসের জন্য। অক্সিজেন না পেলে ব্রেন ডেথ হবে কয়েক মুহূর্তেই। তাই তো বাতাস শুধু প্রকৃতির জিনিস নয়, বাতাস মানেই হচ্ছে জীবন। আমরা অনেক সময় বলি বাতাস মানেই অক্সিজেন, আসলে তা কিন্তু নয়। বাতাস মানে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.9% হচ্ছে আর্গন। তার মানে বোঝা গেল তো, খুব সামান্য কিন্তু তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে আর অন্যান্য।

ব্যস্ত আছেই। অর্থাৎ আমরা যে বাতাসটা শ্বাস হিসেবে নিচ্ছি তার প্রায় বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু রয়েছে নাইট্রোজেন, 78% নাইট্রোজেন রয়েছে, খুব কম রয়েছে কিন্তু এখানে অক্সিজেন, সেটাই আমরা নিচ্ছি টেনে বাঁচবার জন্য। আমরা হাঁটছি, অক্সিজেন দরকার, আমি কথা বলছি, আপনি কথা বলছেন, অক্সিজেন দরকার, আমার আপনার হৃদযন্ত্র চলছে, অক্সিজেন দরকার তো, আমাদের মাথা কাজ করছে, অক্সিজেন দরকার, এমনকি ঘুমিয়ে আছি যখন ঘুমিয়ে থাকলেও কিন্তু শরীরে অক্সিজেন শরীরটা ব্যবহার করছে, যা আসছে কিনা বাতাস থেকে। অর্থাৎ আপনি আমি ঘুমিয়ে থাকলেও আমাদের শরীর কিন্তু ছুটিতে নেই, নেই ছুটিতে বাতাসও, সেও তো আগলে রাখছে আমাদেরকে। এই যে বৃষ্টি হয় তার পুরো যাত্রাপথের একটা বড় অংশই কিন্তু ঘটছে এই বায়ুমণ্ডলের মধ্যে। পৃথিবীর বাতাস বিশাল, সেই 5-18-0 মনে আছে তো হিসেবটা? তাই বলে এটা নয় যে আমরা ইচ্ছে মতো খুশি মতো দূষণ করতে পারি এই এত বাতাস আছে বলে। বাতাস আছে বলেই তো আমি আপনি টিকে রয়েছি, আমাদের জীবন আছে, আছে তো প্রকৃতি, আছে পরিবেশ, আছে পৃথিবীতে অসীম শূন্য আকাশ, আছে মেঘ, এই আকাশেই ভেসে বেড়ায় মেঘ। আজ আমাদের যাত্রাপথের ঠিকানা সেই মেঘের বাড়ি। মেঘ দেখতে গেলে চাই অবশ্যই যেটা, সেটা হচ্ছে স্বচ্ছ বাতাস, পরিষ্কার বায়ুমণ্ডল। হবে আজকে আরও কথা, আছি তো একদম 7টা পর্যন্ত আপনার সঙ্গে, আপনার সঙ্গী হয়ে আমি আর যে মৌমিতা নিয়ে যাচ্ছি তো মেঘের বাড়ি, মেঘের ঠিকানায়।

0: যদি আকাশটা নীল হয়, মেঘগুলো সাদা হয় আর সূর্যের আলো ঝকঝকে হয়, আমরা তখন ভাবি বাতাস তাহলে নিশ্চয়ই পরিষ্কার। আবার যখন বৃষ্টি হয় তখন আকাশটা পরিষ্কার লাগে, তাই বলে বৃষ্টি মানে যে সব দূষণ শেষ তা তো নয়। আমি আপনি আমরা যদি আকাশ নীল দেখি তাহলে বাতাসটা একেবারেই পরিষ্কার, এমনটা কি আমরা সত্যি বলতে পারি? পারি না তো, অনেক কিছুই আমরা বলতে পারি না। আমাদের ছোটবেলা শীতকাল ছিল আনন্দের, অ্যানুয়াল এক্সাম যেই শেষ হয়ে যেত সেই সময় আমরা কি করতাম, ছুটিতে চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া ঘুরে আসা ছিল। আর ছিল শীতের রোদ গায়ে মেখে ক্রিকেট, ব্যাডমিন্টন এসব খেলা। কিন্তু সেই শীতকাল এখন যখনই কিনা চলে আসে তখনই কিন্তু উদ্বেগের হয়। শুধুমাত্র দিল্লি বা মুম্বাইতেই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের শহর কলকাতাও। কারণ ওই যে পার্টিকুলেট ম্যাটার, যে পিএমের কথা আপনাদেরকে একটু আগেই বলেছি, ওটা বাতাসে ভাসমান ধুলিকণা হবে নিশ্চয়ই। আজকে আরও সেসব কথা নিয়ে আরও অনেক কথা, এমন একটা চাকরির কথাও আজকে হবে যার কাজ মেঘ ভেসে যাওয়া সেটা দেখা, মাসিক বেতন কয়েক লক্ষ টাকা, বলবো আজকে এমন অনেক কথাই আপনাদেরকে। বাতাস আমাদের জীবনের প্রথম এবং প্রধান ভিত, টিকে থাকবার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। জন্ম থেকেই আমরা শ্বাস নিচ্ছি, সেই শ্বাস নিচ্ছি আমরা কোথা থেকে? বাতাস থেকে। যে বাঁচিয়ে রাখে, যে বাঁচিয়ে রেখেছে আপনাকে আমাকে, আজকে সেই বাতাসটাই কিন্তু বিপন্ন হয়ে পড়ছে। দূষণের জের বাড় একেবারে, দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে ধরাও পড়েছে, তাও কিন্তু প্রায় অনেক বছরই হয়েছে, 50-60 বছর তো অবশ্যই হবে, তবুও কিন্তু আজকেও আমরা একটুও সচেতন হলাম না। তার জন্যই দিনে দিনে যখনই শীত আসছে, প্রত্যেক বছর যেই ঋতু চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু আমাদের উদ্বেগের কারণ সৃষ্টি হচ্ছে, কারণ ওই বায়ু দূষণ হচ্ছে। কিন্তু আমি আপনি উৎসবের সময় কি কখনো ভেবে দেখি যে আমরা বাজি ফাটাবো না, মুখে বড় বড় কথা বলি কিন্তু কাজে করে দেখাই না? সমীক্ষা করে বিভিন্ন রিপোর্টও পাবলিশ হচ্ছে, ইচ্ছে খুশি মতো গাছ কেটে ফেলা, প্রচুর যানবাহনের ব্যবহার, কলকারখানার ধোঁয়া, সঙ্গে বর্জ্য পোড়ানো থেকে ইমারতি, মানে ইঁট পাথর তৈরি থেকে তাদের যথেচ্ছ ব্যবহার, এই সমস্ত কারণে কিন্তু বাতাসটা এখন আর পরিষ্কার নয়। এত এত চারিদিকে বাড়ি ভাঙছে, তার সঙ্গে সঙ্গে তারই পাশাপাশি আবার বড় বড় বিল্ডিং উঠছে, নতুন নতুন বিল্ডিং উঠছে, এই সব কিছুর ধুলো কোথায় মিশছে? সেই আমাদের চারপাশে থাকা বাতাসে। এতে বাতাস কি হচ্ছে, একেবারেই বিপন্ন হয়ে যাচ্ছে। শুধু তো তা নয়, ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের, আমাদের টিকিয়ে রেখেছে প্রকৃতি, সেই প্রকৃতির অংশই বাতাস, জল। বাতাস আছে বলেই তো আমাদের জীবন আছে। কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি স্টুডিওর ঘড়িতে 6:33 হয়ে 7 সেকেন্ড, সময় এগিয়ে চলেছে। দেখুন এই যে 26 সাল এলো, দেখতে দেখতে 8টা মাস চলে গেছে, চলে গেল তো। এই সেপ্টেম্বরের একটা শনিবার আর একটা রবিবার, হাতে আছে আর মাত্র 3টে শনিবার আর 3টে রবিবার। চাইছি শনি রবিবার ভোরাইতে আপনার কথা শুনতে, আপনার মতামত জানতে। চলুন শুনে নিই এই সেপ্টেম্বরে আপনি কোন বিষয়ে কথা বলবেন, মতামত শেয়ার করবেন, শুনে নিয়ে ফিরছি একটু পরেই গানের ওপারে।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM@AIRFM AIRFM rainbow kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: আর আজকে কিন্তু আমি আপনি আমরা সবাই পাড়ি জমিয়েছি মেঘের উদ্দেশ্যে। মেঘের চাদর জড়িয়েই দিনটা শুরু হয়েছে, মেঘলা সকাল, নরম হাওয়া, আকাশ জুড়ে মেঘের মেলা, নীলটা যেন লুকিয়ে আছে ধূসর আকাশে আজ মেঘের ভেলা। আজ না

নয় রোদ না উঠুক, মেঘই থাকুক আকাশ জুড়ে, মেঘের ভেলায় ভেসে ভেসে যাব আজ অনেক দূরে। হ্যাঁ, আজকে যাব ভেসে ভেসে আকাশে মেঘের ভেলায় চড়ে, মেঘের ঠিকানাই তো খুঁজে ফিরছি আজকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:41 হয়ে 5 সেকেন্ড, 7টা বাজতে চলেছে। সময়ের সঙ্গে এগিয়ে চলেছি, আর এগিয়ে চলাই তো আমাদের এই জীবনের নিয়ম। দিন আসে দিন যায়, তবে এই জীবন চালাতে গেলে, প্রতিদিন বেঁচে থাকতে গেলে তাকে কিন্তু আমার আপনার অবশ্যই চাই চাই। সে হচ্ছে বাতাস। জলের মতোই বাতাস প্রয়োজন আমাদের প্রত্যেকের। আর এই পৃথিবীতে আমাকে আপনাকে বাঁচতে গেলে, নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে সেই বাতাস থেকেই তো আমি আপনি অক্সিজেন টেনে নিচ্ছি। জল, বাতাস, আকাশ সব কিছুই তো এই পৃথিবীর, আমরাও পৃথিবীর। এই পৃথিবীর সন্তান আমি আপনি আমরা সবাই। পৃথিবী আমাদের মায়ের মতোই লালন করছে, যত্নে রেখেছে। এই পৃথিবীর বাতাস দিচ্ছে, এই পৃথিবী আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, দিচ্ছে খাবার, জীবনকে বাঁচিয়ে রাখবার জন্য। অথচ আমরাই বেশি বেশি করে গাছ কেটে গগনচুম্বী অট্টালিকা বানাচ্ছি, বেশি বেশি করে জ্বালানি ব্যবহার করে বাতাসটাকে একেবারে দূষিত করে পৃথিবীকে ঠেলে দিচ্ছি একদম বিপদের দিকে। জ্বালানি ইউজ করে বাতাসটাকে আমরা দূষিত করছি, প্রচুর বিপদের কিন্তু আমরা মধ্যে তাকে কিন্তু এগিয়ে দিচ্ছি। শুধুমাত্র তাই না, প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার করছি যেখানে কিনা কার্বন মনোক্সাইড মিশছে বাতাসে। বাড়ি থেকে গাড়ি সব জায়গায় এসি চালিয়ে নিজেরাই ঠান্ডা হতে গিয়ে বাইরের বাতাসকে একেবারে গরম করে তুলছি। মুখে বলি আমরা অনেক কথা, কাজে করে কিন্তু দেখাই না। ঠিক সেই বাতাস যার জন্য হচ্ছে গরম, আর আমাদেরও বিপদ হচ্ছে চরম। কিন্তু সময় তো এসেছে এবার ভাববার। আকাশের দিকে এখনই একবার আপনি তাকিয়ে দেখুন না, মেঘ দেখছেন, পাখিও দেখতে পাবেন উড়ছে বাতাসে, গাছও দেখতে পাবেন। এবার গভীরভাবে শ্বাস নিয়ে মনে মনে একটু ফিল করুন না যে আপনার চারপাশে বাতাস রয়েছে। এই বাতাসের অস্তিত্বকে আপনি নিজেই অনুভব করতে পারবেন, আর মনে মনেই বলুন এই বাতাস শুধু আপনার নয়, এই বাতাস সবার, আমাদের প্রাণের আধার। শুধু তো মানুষ নয়, সব প্রাণী, মানে আমরা বা অন্যান্য যে কোনো প্রাণী এবং গাছ সবাই বাতাসের ওপর নির্ভরশীল। এখানে একটা ব্যাপার আছে, আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আর সবুজ গাছ কী করছে, ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছে আর অক্সিজেন ছাড়ছে। অর্থাৎ মানুষ বা যে কোনো প্রাণী আর গাছ একে অন্যের সঙ্গে কিন্তু বাতাসের মাধ্যমেই যুক্ত। বাতাসকে আমরা দেখতে পাই না, মেঘকে কিন্তু আমরা দেখতে পাই, এদের সম্পর্কটাও গভীর। আর একটা কথা বলছিলাম না একটু আগে, আপনি শুনেছেন, দেখেওছেন ওয়েদার অ্যাপে বা নিউজ পেপারে PM2.5, সেই PM মানে পার্টিকুলেট ম্যাটার, বাতাসে ভেসে থাকা সেই সূক্ষ্ম সূক্ষ্ম ধুলিকণা, চোখে দেখাই যায় না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, বরং সেটা বললে হয়তো আপনি বুঝতে পারবেন যে কতটা সূক্ষ্ম হলে এই PM2.5টাকে বোঝায়। এই যে আমাদের চুল রয়েছে না মাথায়, এই এক একটা চুলের ব্যাস হচ্ছে কয়েক মাইক্রোমিটার, আর তার থেকেও ছোট 2.5 PM হচ্ছে বাতাসে ভেসে থাকা কণার ব্যাস। তাহলে বুঝতে পারছেন তো কত ছোট, চোখে দেখা যায় না কিন্তু শ্বাসের সঙ্গে ঢুকে পড়ে আমাদের শরীরে। আপনি আমি ভাবছি ধুস, আমার তো কাশি হচ্ছে না, আমার তো শ্বাসকষ্ট নেই, আমি একদম ঠিকঠাক আছি, আমি ঠিক আছি একদম। না, আপনি ঠিক নেই একদম। দমে কষ্ট না হলেও দিনে দিনে কিন্তু একটু একটু করে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে ছোট্টই কণা। আজকে অনুভব করছি না, ফিল করছি না, অতএব বিপদমুক্ত আমি এমনটা বলা যায় না। বায়ু দূষণ মানে আমরা বুঝি লাং বা ফুসফুস অ্যাফেক্টেড হচ্ছে। শুধুমাত্র এটাই হচ্ছে তা কিন্তু নয়, এয়ার পলিউশন, বায়ু দূষণের প্রভাবে আমাদের হার্ট, হৃদযন্ত্র এবং রক্তনালীতেও কিন্তু তার ছাপ পড়তে পারে, স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত আছে। অর্থাৎ বাতাস ফুসফুস দিয়ে ঢুকছে কিন্তু গল্পটা তার ফুসফুসেই যে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, মাথা পর্যন্ত মানে আমাদের হেড অফিস পর্যন্ত সে ছুটে বেড়াচ্ছে, অক্সিজেন যোগান দিচ্ছে। আজকে সকাল থেকে মেঘলা আকাশেও ঘুরে ফিরছি, নীল আকাশের খোঁজে সাদা মেঘের ভেলা খুঁজছি, সেই মেঘের আড়ালে আছে কিনা। এর কারণটা কি, সে তো এখনো বলিনি, কেন

সেই সকাল থেকে আকাশ, নীল আকাশ, মেঘ, বাতাস এত কিছু কেন বলে চলেছি? অর্থাৎ মেঘলা আকাশেও নীল আকাশ খুঁজছি, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে, সে পাতা উল্টাবো বলেই তো আজ এতক্ষণ ধরে কথা বলে চলেছি। আর চলেছে তো আকাশে মেঘ ভেসে, ধূসর আকাশে মেঘের বেলা ভোরের হাওয়ায় করছে খেলা, নীলটা যেন লুকিয়ে আছে, যত্ন নিলেই সে আসবে কাছে। কার যত্ন? বাতাসের যত্ন। চোখে দেখতে পাই না বাতাসকে, কিন্তু অনুভব তো করি তার উপস্থিতি, তার অস্তিত্ব যে আছে, তার অস্তিত্ব আছে বলেই না আমি আপনি শ্বাস নিচ্ছি দিন প্রতিদিন প্রতি মুহূর্তে। বাতাস প্রাণের আধার, সেই আধারের যত্ন নেওয়া মানে বায়ু দূষণ রোধ করা। কিভাবে সম্ভব সেটা? কেন? ধোঁয়া কমাই, নীল আকাশ বাড়াই, গাড়ির ধোঁয়া কমুক, নির্মল সতেজ বাতাস ফিরুক, খোলা জায়গায় আবর্জনা পড়াবো না, ধোঁয়ায় বাতাস ভরাবো না, কারখানা বা গাড়ি ধোঁয়া নিয়ন্ত্রণ করি, বাতাসের নেব যত্ন, কারণ বাতাস যে পৃথিবীর রত্ন। বাতাস ঠিক থাকলে আকাশও কিন্তু ঠিক থাকবে, আর আকাশও আমি আপনি দেখতে পাবো, সেই নীল আকাশে কিন্তু আমার আপনার চোখে ঠিক ধরা পড়বে, আর সেই নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসবে, আর সেখানেই আমি আপনিও উড়ান দেবো।

ছটা বেজে 49 মিনিট হয়ে 29 সেকেন্ড, 7টা বাজতে চলেছে। আর আজকে তো 7th September, ঘুরে ফিরে দিনটা আসে প্রত্যেক বছরই ক্যালেন্ডারে, সেটা তো স্বাভাবিক, তাই না? আর আজকে 7th September এমন একটা দিন যা জড়িয়ে আছে আমাদের বেঁচে থাকার সঙ্গে, পরিবেশের ভারসাম্য ধরে রাখার জন্য। আজকে সেই দিন আন্তর্জাতিক নীল আকাশের জন্য পরিষ্কার বায়ু দিবস। জাতিসংঘ 2019 এই পরিবেশের বাতাসকে দূষণমুক্ত করার প্রয়োজনটা সবার কাছে তুলে ধরার জন্য এই ডেটাকে বেছে নেয়। বাতাস দূষণমুক্ত হলে কি হবে, আকাশ দেখা যাবে পরিষ্কারভাবে। আর তাই জনসচেতনতা বাড়ানোর জন্যই দিনটাকে বেছে নিয়েছে জাতিসংঘ 2019। তবে পালিত হচ্ছে কিন্তু ঠিক তার পরের বছর থেকে, অর্থাৎ 2020 থেকে এই দিনটাকে সেলিব্রেট করছে গোটা পৃথিবী। শীতকালটা হচ্ছে সব থেকে বেশি করে দূষিত হয় বাতাস, সে ওই কাঠ খড় এই সমস্ত পোড়ানো থেকে আগুন পোহানো এই সব কিছু বাতাসে মিশছে সেই সমস্ত কণা, তো তাতেই বাড়ছে শ্বাসকষ্ট থেকে আরও কত রোগ, এমনকি মারণ ব্যাধি ক্যান্সারও কিন্তু বাসা বাঁধে ফুসফুসে এই দূষিত বাতাস থেকে, যেটা কিনা আমরা ইনহেল করছি। তবে এই সমস্ত কষ্টের মধ্যেও, বাতাসের মধ্যে, খোলা আকাশের নিচে, পাহাড়ের উপর মেঘ দেখে কষ্ট নয়, কেষ্ট মেলে, বোঝা গেল না তো? শেয়ার করছি সহজভাবে, খুব সহজে বুঝতে পারবেন, কিন্তু হাতটা চুলকোবেন, ভাবেন ইস বেরিয়ে গেল আমার এই কেষ্টটা, আমার হাত থেকে মিলে গেল, একদম মানে বেরিয়ে চলে গেল, এটা আমার মিলল না। আপনি চীনকে তো চেনেন, চীনের হেনান প্রদেশের লাওজুন পর্বতে যেতে হবে আপনাকে তার জন্য, এখন গেলে আর হবে না। কিন্তু শুনুন না, বলা তো যায় না, আবারও যদি এরকম একটা সুযোগ আসে। কেন বলছে আর যে মৌমিতা চীনকে আপনি চেনেন, চীনের হেনান প্রদেশের লাওজুন পর্বতে আপনাকে যাওয়ার জন্য কেন বলছি, কারণ কষ্ট নয়, কেষ্ট মিলবে সেখানে গেলে, খরচা নয়, পকেট ভরবে, পাহাড়ের কোলে মেঘ ভেসে যাচ্ছে, শুধু এমন দৃশ্য সারাদিন ধরে দেখতে হবে, মিলবে বেতন 8.5 লক্ষ টাকা। কানটা চুলকোচ্ছেন, হাতটাও চুলকোচ্ছেন, খান চুলকোচ্ছেন, ভুল শুনছেন কিনা ভাবছেন তো? আর হাত চুলকোচ্ছেন, ইস বেরিয়ে গেল এই সুযোগটা, ভাঁওতা বা অলিক স্বপ্ন নয়, সত্যি এমন স্বপ্নের চাকরির অস্তিত্ব রয়েছে চীনে ক্লাউড অবজারভার পদের জন্য। একটাই পোস্ট, আবেদনকারী ছিলেন সেখানে 3600 জন। নির্বাচন প্রক্রিয়াটা খুব কঠিন ছিল, কি ছিল নির্বাচন পরীক্ষায় সেখানে ছিল যেটা, সেটা হচ্ছে মেঘ আকাশের ভিডিও তুলে আপলোড করতে হবে, সেই অ্যাপ, তাদের চীনের একটা অ্যাপ আছে ডুইন, সেখানে সেটাকে আপলোড করতে হবে, যিনি বেশি লাইক আর কমেন্ট পাবেন ওই চাকরিটা তার পাক্কা। 22 বছর বয়সী লি সিচেন, সে কিন্তু পেয়ে গেছে সেই চাকরি, আর একটাই মাত্র পোস্ট ছিল ক্লাউড অবজারভার পদের জন্য। কিন্তু বলা তো যায় না, ভবিষ্যতে ইন ফিউচার হয়তো আরও একটা পদ আসতেই পারে, তাহলে মাঝে সাঝে কিন্তু সোশ্যাল সাইটে একটু একটু করে চোখ টোক রাখবেন, একটু একটু করে উঁকি ঝুঁকি দেবেন, বলা তো যায় না, এমন পদ, এমন চাকরি যদি আপনারও ভাগ্যে জোটে কে দেখে। বেতন 8.5 লক্ষ টাকা মাসে, অ্যানাম নয়, পার মান্থ, ভাবুন একবার। আর লাইক কমেন্ট পেয়ে গেলে ব্যাস, আপনার চাকরি পাক্কা। গত 16 জুলাই থেকে লি সিচেন পোস্টেড রয়েছে হেনান প্রদেশে সেই লাওজুন পর্বতে, সেই 7,217 ফুট উঁচুতে, মেঘ দেখা তার একমাত্র কাজ, সেখানে সূর্যোদয় সূর্যাস্ত সব কিছু তার চাকরির মধ্যেই পড়ছে, সেগুলোকে সে দেখছে এবং তার ছবি তুলছে, ভিডিও তুলছে, শুটিংই হচ্ছে তার কাজ। এমন এক কঠিন কাজ সামলে মাসিক বেতন 8.5 লক্ষ, স্বপ্নে চাকরি করছে কিন্তু লি সিচেন। আমরাও পারি পরিবেশকে, বাতাসকে দূষণমুক্ত করে নীল আকাশ বা মেঘের দেখা আমরাও তো পেতে পারি। আজ সেই বিশেষ দিন 7th September, 7ই সেপ্টেম্বর পৃথিবীর সুরক্ষার চাদর, বাতাস বা বায়ুমণ্ডলকে সুরক্ষিত করা, সবাইকে সচেতন করা, এই রক্ষা কবচকে অবশ্যই রক্ষা করতে হবে, কলকারখানা ধোঁয়ার প্রকোপ কমাতে হবে, আর অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে, কংক্রিটের জঙ্গল নয় বরং গাছ লাগাতে হবে, এতে বাতাস ভালো থাকবে আর তার সঙ্গে সঙ্গে আমি, আপনি, আমরা সবাই ভালো থাকব। সেজন্যই তো ওই মেঘের বাড়ির উদ্দেশ্যেই আজকে সকালবেলা থেকে একদম পাড়ি জমিয়েছি আমি আর যে মৌমিতা, সঙ্গে আছেন আপনি।

পৃথিবীর পরিবেশের রক্ষা কবচ, আমাদের প্রাণের আধার, সুরক্ষার চাদর এই বায়ুমণ্ডলকে, বাতাসকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই তো এই দিনটা সেলিব্রেট হচ্ছে 2020 সাল থেকে। দায়িত্ব আমাদের সবার, পলিউশন ফ্রি বাতাস হলেই, পরিষ্কার বাতাস হলেই নীল আকাশে মেঘেদের ভেলা ভাসতে আমি আপনি আমরা সবাই দেখব। মেঘেদের আনাগোনা চোখে পড়বে তো, তবেই কিন্তু থাকবে পৃথিবী, থাকবে মানব সভ্যতা। আমরা এই পৃথিবীর সন্তান, আর বাতাসকে জলকে আগলে রাখা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। যত্নশীল হব তো আমি আপনি আমরা সবাই। আজকে আর নয়, 6:57 অলরেডি হয়ে গিয়েছে, এখন গানে গানে মেঘেদের ঠিকানায় যাব বটে, তবে ফিরব ঠিক 7:02। নমস্কার কলকাতা নিয়ে আমি আরজে মৌমিতা। আমার সঙ্গে কিন্তু থাকতে হবে 7:02 থেকে একদম 10:00 পর্যন্ত। আপাতত যাচ্ছি মেঘেদের ঠিকানায়, কিন্তু ফিরে আসবো 7:02। নমস্কার কলকাতা নিয়ে আমি আরজে মৌমিতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্য সরকার বর্ধিত হারে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং বিধবাদের হাতে ভাতা তুলে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সচিবালয়ে নবান্ন সংলগ্ন সভাঘরে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রস্তাবিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে এই সুবিধা তুলে দেবেন। এই পর্বে আজ থেকে রাজ্যের প্রায় 62 লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা ও প্রতিবন্ধীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে সরাসরি টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল 2029 সালের মধ্যে ভারতকে মাদক মুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়ায় 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবন মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। ভারতীয় মহাকাশ সংগঠন ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছেন। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় ঘোষণা করা হবে, এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এসএনএসসির সেক্রেটারি মেজর জেনারেল মোহসিন রেজা একথা জানিয়েছেন। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি শেনজেনে চায়না মাস্টার্স টুর্নামেন্টের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। গতকাল তারা চীনা প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi.
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে, তোমাদেরকে পাশে পেতে চলে এসেছি আজ সোমবারে। অগস্ট মাসের পর্ব শেষে এসেছে সেপ্টেম্বর। ব্রেকফাস্টের লুচি সবজি নাকি দোসা সাম্বার, উইকের ফার্স্ট ডেতে প্রচুর হুড়োহুড়ি, সময়ের সঙ্গে করতে হবে অনেক কারিকুরি, সারাদিনের প্ল্যানটা সারো, এটাই আমার কথা। এফএম রেনবোয় মৌমিতার সঙ্গে শুনছো সোমবারের নমস্কার কলকাতা। 7টা তো ছুঁয়ে ফেলেছে ঘড়ি, তাই না? আর ক্যালেন্ডারেও কিন্তু আজকে 7। অগস্টকে গুড বাই বলে তুমি আমি সেপ্টেম্বরে, আর আজকে এই সেপ্টেম্বর, 7th সেপ্টেম্বর, জুলাই অগস্ট বৃষ্টি করেছে তোমাকে আমাকে একেবারে নাজেহাল। এখনও চলছে ভাদ্র, ভাদ্র হলেও বর্ষার পছন্দের লিস্টে কিন্তু শ্রাবণের সঙ্গে ভাদ্রও জুড়েছে এবছরে। এদিকে জুড়েছে তো ব্রেকিং নিউজে গগনযান আর চন্দ্রযান 4। গগনযান যাবে গগনে আর চন্দ্রযান 4 যাবে চাঁদে, ইসরোর টার্গেট ফিক্স, প্ল্যান চেঞ্জ হবে না। আর চেঞ্জ হয়নি তো নমস্কার কলকাতার, মাস চেঞ্জ হলেও কিন্তু সপ্তাহ বদলে গেলেও সকাল 7টা 2 মানেই নমস্কার কলকাতা। ওদিকে পুড়ছে তো হাত, ছ্যাঁকা লাগছে সবজির দরদামে, চিনি যেন করলার মতো তেতো হয়ে গেছে, চাল ডাল আটা ময়দা সব কিছু দামে বেড়েছে এক গাদা। তবে 1000-এও কিন্তু ইলিশ মিলছে, মিলবে সুস্বাস্থ্য যদি কিনা রেগুলার বেসিসে ওয়ার্কআউটটা

তুমি রুটিনে রাখো, আর ওদিকে ঘড়ি ছুঁয়েছে সাতটা, তোমার ওয়ার্কআউটটা তুমি করবে তো অবশ্যই রুটিনে রাখবেই, আর তার সঙ্গে এই যে ঘড়ি যেহেতু সাতটা ছুঁয়েছে, তোমার উইকনেসকে ভ্যানিশ করে এনজয় করো। আর যে মৌমিতার সঙ্গে দিনের শুরুতে আছি, তো মৌমিতা তোমার কানে কানে, আর তোমার মনের কথাই এখন এই মুহূর্তে আসছে শ্রেয়ার গানে গানে।

আমিও তো বলছি তোমাকে চলে আয় না, আমি শ্রেয়ার মতো ওই রকম ভাবে সুরে সুরে বলতে পারবো না, আর যে মৌমিতা একটু হলেও বেসুরো। তবে হ্যাঁ, তোমার মন যেটা বলছে সেটা কিন্তু আর যে মৌমিতা জানে, মানে পাশ ফিরে শুতে চাইলেও তোমার মন বললেও হবে না গো, হবে না, উইক ডে আজকে, নো ছুটি, হবে শুধুই ছুটো ছুটি। তুমি আমি নতুন দিনে নতুন সকালে ফ্রেশ মুডে কিন্তু এখন রয়েছি, পজিটিভ চিন্তা ভাবনাতেই দিনটা আমরা শুরু করছি। আমি পারবই, আমি করবই, আজকের দিনটা শুধুমাত্র আমার, আমি সেরা। এই যে এই পজিটিভ চিন্তা, এরকম মোটিভেশনাল সেন্টেন্সই কিন্তু তোমাকে আমাকে এনার্জেটিক করে তোলে লাইফে চলাফেরার জন্য। কিন্তু আমরা এক্সট্রা এনার্জি পাই এই ওয়ার্ডগুলো থেকেই। আজকে ছুটি না থাকলেও ছুটো ছুটি নো এন্ড, আর নো এন্ড আনন্দ উৎসবের। জন্মাষ্টমীর শেষে এখন আসছে গণেশ চতুর্থী, আসছে বিশ্বকর্মা পুজো, আর ওদিকে ঘূর্ণাবর্ত ঘুরঘুর করছে, নিম্নচাপও রয়েছে, চাপে ফেলতে ঝেঁপে বৃষ্টির চান্সেস আজকে থেকেই আবারও কিন্তু শুরু হচ্ছে। আজ কাল পরশু আবারও বৃষ্টি ভেজাবে তোমাকে আমাকে, ঋতুতে শরৎ হলেও বৃষ্টি ফেরেনি এখনও, ফিরবে যে কবে কনফার্ম ডেট কিন্তু জানা যায়নি। বৃষ্টি ফিরে যাওয়ার দিনক্ষণ জানা না গেলেও আজকে যে 7th September সেটা তো তুমি আমি জানি, কিন্তু জানি না ডেটা কেন মেমোরেবল। আজকের দিনটা স্পেশালিটি জানবার জন্য ডায়রির পেজ উল্টাতে হবে।

0: চট্টোপাধ্যায় বন্দে মাতারম লেখেন। আজকের দিনেই শহর কলকাতায় হাতে টানা রিক্সা চলাচল শুরু হয়। আর দেখছি তো, সাহিত্যিক রাজনারায়ণ বসু, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়, তাঁদের জন্মদিন। আর অবশ্যই আজকে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়েরও জন্মদিন হবে আজকে। তাঁদের কথাও হবে যাঁদের আজকে জন্মদিন। তবে তার আগে তোমাকে যেটা বলবো, আজকে ব্রেকফাস্টে যাই খাও না কেন, হ্যান্ডমেড ওই ব্রেডটা কিন্তু রেখো, কারণ আজকে তার দিন। হ্যাঁ, আজকে রুটির দিন। সঙ্গে প্রচুর ভেজিটেবলস রেখো, কারণ আজকে সেই গ্রিন ভেজিটেবলস ডেও। লাঞ্চে বা ডিনারে চিকেনের আইটেম তো থাকতেই পারে, ডেলিশিয়াস গ্রেভি চিকেন ডে কিন্তু আজকে, তাই চিকেনটাকে ওই মানে বেশ একটা গ্রেভি ডেলিশিয়াস এরকম ব্যাপারটা, মানে স্পাইসি এরকম যেন ব্যাপারটা থাকে। আজকে 7th September তোমার মেনু লিস্টে এই সমস্ত আইটেম আমি যোগ করে তোমার ডে সেলিব্রেশনের জন্য যেমন দিয়ে দিলাম, এবং তোমার জীবের স্বাদের অদল বদলের জন্যই কিন্তু আমি এত সব মেনুগুলো তোমার ওই চার্টের মধ্যে কিন্তু জুড়ে দিলাম। না, এখন আর কোনো কথা নয়, আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করব। আবার কাল বাদে পরশু এসে আবারও ডায়েরির পেজ আমি খুলব, আর যে মৌমিতা। তবে আপাতত আজকের মতো ডায়েরির পেজ বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান 107 FM রেনবোয়ে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: এভাবেই তো ভালোবাসার কেমিস্ট্রিটা জমে যায়, যদি কিনা তুমি এভাবে মিলেমিশে থাকো। একটু যেখানে বিরহ ওই বিচ্ছেদ নেই সেখানেই কিন্তু ভালোবাসাটা একেবারে জমে যায়। রাগ অনুরাগ সব কিছু নিয়েই তো ভালোবাসা, আর এই মুহূর্তে আছে তোমার আমার ভালোবাসার রিলেশনটাও আছে। তবে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিচ্ছি।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
0: আছি তোমার সঙ্গে আর যে মৌমিতা আমি একেবারে সকাল 10টা পর্যন্ত। আর দেখো যে কথাটা একটু আগেই বলছিলাম কমার্শিয়াল ব্রেকে যাওয়ার আগে, এই যে ভালোবাসাবাসী, ভালোবাসাবাসী আছে বলেই না এই মাঝে মাঝে ঘুরে ফিরে তোমাদের কাছে চলে আসি। আর ঠিক সেরকমই কিন্তু ভালোবাসার রিলেশনের কেমিস্ট্রিটাও জমে যায় মিষ্টি মিষ্টি গানে। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা কতটা ভারী হলো, এই সমস্ত প্রেডিক্ট কিন্তু করবার জন্য কোনো রকমভাবেই আমি অন্তত পারবো না। আর তার জন্য কোনো রকম ওই যন্ত্রতন্ত্রও নেই যে এখানে কিনা সেই যন্ত্রের মাধ্যমে পা যাবে ওয়েদারের মতো। না, ওয়েদারটাও যেমন আনপ্রেডিক্টেবল তবুও তাকে রেডার বোঝে, কিন্তু ভালোবাসাবাসি কে বোঝে? প্রেম ভালোবাসার ইকুয়েশন যেটা জমে যায় সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, সেটা তুমি আমি জানি। আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং, ইটিং, আউটিংয়ে। আর বার্থ যেটা জমে যায় অবশ্যই কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আজকে তো 7th September, ড্যাডির পেজ উল্টিয়ে যখন দেখলাম যে সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে, আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আর আমরাও করবো তো অবশ্যই অবশ্যই শেয়ার। তো সেই মানে আমরা উইশ করবো যে আজকে যাদের জন্মদিন তাদেরকে, আর সেজন্যই তো কি হতে পারে বলো তো, কাদের আজকে জন্মদিন সেটাই তো এইবার এই মুহূর্তে আমি বলবো, আর সেই সব সেলেবদেরই কিন্তু আমরা উইশ করবো। আজ অ্যাক্টর কমেডিয়ান জাকির খান, অ্যাক্ট্রেস রণদীপ এবং অ্যাক্ট্রেস রাধিকা আপ্তের বার্থডে, অ্যাক্ট্রেস আর মডেল বৈষ্ণবীরও বার্থডে কিন্তু আজকে। আজ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে যিনি ওই লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের মাধ্যমে সিনেমা ডিরেক্ট করেন, তেমনই এক ডিরেক্টর প্রডিউসার অনুজ সাপ্রুরও কিন্তু বার্থডে আজ। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে তোমার লাইফের স্পেশাল ডেটা, বার্থডেটা শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো। ওই যে হাওয়া মোরগ ওয়েদার কক বলছে এখন এই যে শ্রাবণের অন্ত হলেও বৃষ্টি কিন্তু হবে আবারও বারবার, অন্ত নিম্নচাপ চাপে তো ফেলেইছে, নতুন করে আবারও কিন্তু সে চাপে ফেলতে আসছে, সঙ্গে ঘূর্ণাবর্তও ঘুরঘুর করছে, অ্যাক্টিভ রয়েছে মৌসুমি বায়ু, ত্রিফলা অ্যাটাকে আবারও কিন্তু বৃষ্টি বারবার অন্ত হবে, আবারও ভিজবো, আর তার সঙ্গে সঙ্গে যেটা হবে মানে ছুটোছুটি তো হবেই, কারণ নেই এখন তাই বলে এই এত বৃষ্টি হলেও কিন্তু গরমের ছুটি নেই। এল নিনোর প্রভাব যেমন আছে, আছে দরাজ বৃষ্টির খেলা, সবই তুমি আমি দেখছি। দেখছি তো আবার ওই কল্কি আবারও কিন্তু এসছেন কলকাতা, এবং অ্যাক্ট্রেস কল্কি শুটিংয়ের ফাঁকে দেখছেন কলেজ স্ট্রিট এবং গঙ্গার ঘাট। আর কলকাতা ঘোরাফেরাতে যেটা মাস্ট সেটা তো হচ্ছে স্ট্রিট ফুড, হেলথ কনশিয়াস ছিপছিপে কল্কিও কিন্তু ভোলেনি কলকাতার রোল থেকে ঝালমুড়ি ফুচকা ঘটি গরম এই সমস্ত কিছু টেস্ট করতে। এই শহর আসলে জানে, নিজে যেমন খেতে জানে তেমন অন্যকে খাওয়াতেও জানে। পেটা ইন্ডিয়ার তরফ থেকে জিতেছে শহর কলকাতার সেরা ভেগান শহরের তকমা, আর অকেশন থেকে ভ্যাকেশন ডে সেলিব্রেশন সব কিছুতেই এগিয়ে রয়েছে আমাদের এই শহর কলকাতা। তাই তো এগিয়ে

এই শহর ঘুরতেই পারো, বর্ষাতেও বৃষ্টির ভেজা দিনেও কিন্তু তুমি ঘুরতে পারো। হাতে শুধুমাত্র একটা ছাতা ক্যারি করবে তুমি, ছাতা রাখবে, ব্যাস। আর তাহলেই পুরনো প্রেমকে নতুন প্রেমের মতো কিন্তু সুদে আসলে একদম উসুল করে নেওয়া যাবে, যদি শহর কলকাতায় একবার তুমি বেরিয়ে পড়ো ফিয়ান্সের হাত ধরে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Rainbow Time Check. Rainbow Time Check.
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:25 হয়ে 10 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেনবো এ সোমবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে দেখো ঘড়ি তো ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও কিন্তু ছুটতে হচ্ছে, তাই না? তো এই যে দেখো মাসগুলো কেমনভাবে উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে, এই 26 সাল এলো আর দেখতে দেখতে অগস্ট চলে গিয়ে তুমি আমি এখন সেপ্টেম্বরে। অফিসিয়ালি এটা শরৎকাল হলেও বৃষ্টির নেই অন্ত, বৃষ্টি এখনও বারবার অন্ত, অথচ এই বৃষ্টি হলেও গরম কিন্তু তোমাকে আমাকে ছেড়ে যাচ্ছে না। মানে এই গরম গরম ওয়েদারের মধ্যেই কিন্তু হঠাৎ করে এই গত পরশু দিন বেশ একটু বৃষ্টি হলো,

একেবারে মাঝরাত থেকে, তার ফলে কিন্তু ওই দিনটা বেশ একটা কুলকুল ওয়েদার কিন্তু আমাদেরকে আর কি আমরা পেয়েছি, মানে বিলকুল কুল রেখেছিল আমাদেরকে ওই ওয়েদারটা। আবার কাল পরশু দুদিনই কিন্তু বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, আর এমন মন ফ্রেন্ডলি ওয়েদারে জমে ওঠে যেটা, সেটা হচ্ছে পেট পুজো। ট্যালট্যালে মাছের ঝোল বা ডালে কি আর রোজ রোজ সাঁতরাতে ইচ্ছে করে? মাঝে মাঝে মনে হয় না একটু খাওয়া দাওয়াতে রাজকীয় একটু বাদশাহী একটু টাচ থাক, তাহলে জমে যাবে ব্যাপারটা। আর এখন যখন ওয়েদারটাতে এমন একটা বৃষ্টির টাচ আছে, তখন বাদশাহী কাতলা কোরমা বিলকুল জমবে লাঞ্চে বা ডিনারে। তাহলে চলো সোজা কোথায়, বাজারে না, চলো সোজা আগে রান্নাঘরে যাই। ফুড ফান্ডা। কাতলা মাছ নিশ্চয়ই থাকবে ফ্রিজে, কারণ গতকালই তো গেল রবিবার, সানডেতে তো নিশ্চয়ই মাছ মাংস আরও অনেক কিছু বাজার টাজার করে রাখো, মোটামুটি ফ্রিজে ওগুলোকে রেখে দিতে হয়, কারণ বাদবাকি দিনগুলো সবসময় যে বাজারে যাওয়া যায় সেটা তো হয় না। তো যেটা হচ্ছে, যে কারণে তোমাকে আজকে সোজা নিয়ে চলে এলাম কোথায়, রান্নাঘরে। একবার যদি এই তুমি রেসিপিটা শিখে নাও না, তাহলে তোমার মনে হবে রেস্তোরাঁ খুলে বসি। নাম শুনেই তো বুঝতে পারছি উপকরণে যে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে কাতলা মাছ। আর বাদশাহী নামটা যখন রয়েছে কাতলার রেসিপিতে জুড়ে রয়েছে, তখন সেই টাচটা তো অবশ্যই রান্নাতে থাকবেই থাকবে। প্রথমেই তুমি ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাছের পিস গুনে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সামান্য একটু হলুদ নুন আর লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখে দাও, ওই ধরো মিনিট পঁচিশেক। আর এই পঁচিশ মিনিটের মধ্যে তুমি নিজের রেস্টে না গিয়ে যেটা করবে সেটা হচ্ছে শুরু করে দেবে রান্না। প্রথমেই একদম শুকনো খোলা, মানে সেটা ফ্রাইং প্যানই নাও বা তুমি একটা কড়াই যাই নাও না কেন, সেখানে তুমি গোটা দশেক কাজু, চার পাঁচটা আমন্ড, একটা তেজপাতা নেড়ে বাটিতে ওগুলোকে তুলে রাখো। এবারে প্যানে একটু তেল দাও, তেল গরম করে ঝিড়ি ঝিড়ি করে কাটা পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে ওটাও প্যানে রেখে দাও, তুলে রেখে দাও। এবারে তুমি কি করবে, ওই যে বাকি যে তেলটুকু রয়েছে সেই তেলটার মধ্যে মাছগুলো ভেজে নিয়ে তুমি এবার ওটাকে মাছগুলোকেও পাশে রেখে দাও। গরম মশলা এবারে ফোড়ন দাও, ফ্লেমটা একদম কমিয়ে মিক্সিতে কাজু আমন্ড আর ওই এক চামচ পোস্ত আর ভেজে রাখা যে পেঁয়াজ মানে বেরেস্তা, ওইগুলো সমস্ত কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তিন চারবার ঘুরিয়ে গরম তেলে দিয়ে দাও। এবারে ওতেই এক চামচ করে জিরে, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে কালারের জন্য, এগুলো দিয়ে একটু ঝালঝাল ব্যাপারটা আসবে, একটু বেশ মুখে দিলে একটু অন্যরকম লাগবে, তাই গোলমরিচ একটু দিতে পারো কষানোর সময়। কিছু পরে তুমি এক কাপ টক দই অ্যাড করে বেটে রাখা কাজু আমন্ড পোস্তর পেস্টটা ওর মধ্যে ভালো করে দিয়ে চিনি আর নুন স্বাদ মতো ঢেলে খুব করে কুক করো। খুন্তি নাড়বে কতক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ, তেল ছাড়লেই তুমিও ছেড়ে দেবে ওতেই ভেজে রাখা কাতলা মাছগুলো। তারপর নেড়ে চেড়ে গ্রেভির ওপর একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে সার্ভিং বলে দাও, ঢেলে রেডি তোমার ওই বাদশাহী কাতলা কোরমা। স্পাইসি ডেলিশিয়াস এমন বাদশাহী মাছের কারি মুখে দিয়েই বলবে আহা, নাম থেকে স্বাদে পুরো মরি মরি। কাতলা মাছের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণের খেলা, মুখে দিয়েই তুমি বুঝবে বাদশাহী কাতলা কোরমার স্বাদের ঠেলা। চলো তাহলে হয়ে যাক রান্নাটা। রান্নাঘরে আমি তোমাকে এই রান্নার জন্য নিয়ে যাচ্ছি এবং তোমাকে ডেডিকেট করছি অবশ্যই রান্নাবাটির টাইটেল ট্র্যাক।

আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে শিখিয়ে দিল তো বাদশাহী কাতলা কোরমা কারি, তো মুখে দিয়েই তুমি বলবে স্বাদে মরি মরি। কাতলা মাছের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই সত্যি বুঝবে তুমি এর স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি থেকে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতেই শুনতে থাকো 107 FM রেইনবো। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, তাই তো আমরা থাকি 2 ঘন্টা 54 মিনিট নতুন নতুন অনেক সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায়। আর এসেছে কিন্তু সে এই কলকাতায় রসগোল্লার সঙ্গে, লঙ্কা ফুচকার সঙ্গে চকলেট, এ তো তুমি আমি দেখেছি তাই না। আর এবারে যে এসেছে কলকাতায় সে হচ্ছে বার্গার পান। হ্যাঁ, পান আর বার্গার, এমন ফিউশন ফুড দেখে আমি কনফিউশনে পড়ে গিয়েছি কি নামে ডাকবো, বার্গার পান নাকি পান বার্গার, বুঝতেই পারছি না আমি কি নামে ডাকবো। বার্গারে ইউজ হওয়া রাউন্ড ব্রেড রেখে উপরে মিঠা পাতার পান, তার মধ্যে সুপুরি কুচি, নারকেল কুচি, বাদাম, চকলেট, মেয়োনিজ, সসেজ, মানে সমস্ত কিছু দিয়ে আবারও উপরে রাউন্ড ব্রেড চাপিয়ে দিয়ে সেটাকে ঢেকে সার্ভ করছে। আর এখন সেই পান বার্গার কোথায় জানো? কলকাতায় ভাইরাল ভিডিও দেখেই নেটিজেনরা সেখানে যাচ্ছে, সবাই কমেন্টের ঝড় তুলে দিয়েছেন। আমিও দেখছি 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে দক্ষিণবঙ্গে, আজই আপডেট কিন্তু সেরকমটাই রয়েছে হাওয়া অফিসের অ্যাপে। আর এই যে বার্গারের কথাটা বললাম তোমায়, সেই বার্গারটা কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় মিলছে? সেই বার্গার কলকাতায় মিলছে ডালহাউসি চত্বরে। প্লিজ আজকে একবার অফিস ওই টিফিন আওয়ার্সে প্লিজ চলে এসো না, এই বার্গার পান বা পান বার্গার যেটাই বলো না কেন সেটা তুমি একবার একটু জাস্ট এসে টেস্ট করতেই পারো। আর যেটা আমি তোমাকে বলছিলাম, মানে এই যে আজকে ঝোড়ো হাওয়া বইবে সেই আপডেটটা যেমন রয়েছে দক্ষিণবঙ্গে বইবে যেমন, তার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গও যে একেবারে ঠিকঠাক থাকবে তা নয়। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি এখনও চলবে, মানে বৃষ্টি আছে দুই বঙ্গে আমার তোমার সঙ্গে। আর আমি সত্যি বিশ্বাস করো দেখি নিউজ, ভিডিও, রিলস, শর্টস, সমস্ত কিছু একসঙ্গেই আমি ফলো করি। আবার এটাও দেখলাম কালকে ওয়ার্নিং মেসেজ এসেছে, 8 ফ্লোর জুড়ে সেখানে চলছে মোবাইল এক্সিবিশন। কি তুমি মোবাইলে মানে খুব একটা ইন্টারেস্টেড নও? রাত জেগে মোবাইল ঘাঁটাঘাঁটি করো না তুমি, আর প্লিজ মিথ্যেটা অন্তত বলো না।

মিথ্যে কথা নয় তো, মিথ্যে কথা নয়, একদম সত্যি কথা, খাঁটি কথা। বিশ্বের রসনা তৃপ্তির প্যানকেক তালিকায় 6 নম্বর স্থান পেয়েছে ধোসা, সঙ্গে জায়গা দখল করে নিয়েছে আমাদের মালপোয়া। টেস্ট অ্যাটলাসের পক্ষ থেকে বিশ্বের সেরা প্যানকেকের প্রথম 100টার যে লিস্ট পাবলিশ হয়েছে তাতে ভারতের, মানে আমাদের দেশের মুখ রেখেছে কে বলো তো? ধোসা। লিস্টে 6th প্লেস দখল করেছে মশলা ধোসা, আর 15th প্লেস 15তম জায়গায় রয়েছে প্লেন ধোসা, আর 85তম স্থান রয়েছে বাংলার বিখ্যাত মালপোয়া। বাদ বাকি জায়গা দখল করে নিয়েছে জনপ্রিয় প্যানকেক লিস্টে যারা রয়েছে, তার মধ্যে রয়েছে ক্রেপ সুরিস, জিয়ান কিং, কার্তুগেলু, মানে চীন, জাপান, মায়ানমারের সমস্ত জীবে যাওয়া লানা প্যানকেক রয়েছে। তাতে কি তোমার আমার আমাদের এই প্যানকেকও কিন্তু রয়েছে এই তালিকায়, যেখানে কিনা রয়েছে ওই টেস্ট অ্যাটলাস যে প্যানকেকের যে লিস্টটা যেটা শেয়ার করেছে, 100টা যে লিস্ট রয়েছে সে তার মধ্যে কিন্তু আমাদের 6th, 15th এবং 85তম জায়গা কিন্তু পেয়ে গিয়েছে মালপোয়া। আর জানো তো, মানে শুরু হয়েছে কিন্তু গত শনিবার থেকে নিউ টাউনে প্যাঁচার মোড়ের কাছে অপুর সংসার পার্ক এবং সোনারকেল্লা উদ্যানে প্রদর্শনী। তুমি আসতে পারো এখানে, বা চীনাপট্টিতে কালী মন্দির রয়েছে সেখানেও আসতে পারো। সেখানে মায়ের পুজো হয় চীনা রীতি এবং ঐতিহ্যের মিশেলে, আর প্রসাদ নুডলস আর চপসুই দেওয়া হয়। এটাই হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন। তো চপসুইতে ভালো করে দিয়ে তুমি নুডলসটা খেতে পারবে তো, ভেবে দেখো একবার। আছে কলকাতায় টেরিটি মার্কেটের সিআই চার্চ, কোয়ানিন দেবীকে ঘিরে এখানে পুজো চলে। আছে তোং অন চার্চ, চুইহিং ডং থিয়েন চার্চ, আছে তো নাম সুন চার্চ, এত এত চীনা মন্দির রয়েছে আমাদের শহর কলকাতাতে। কলকাতাতেই আছে জাপানি মন্দির, সাউথ কলকাতার লেক রোডেই রয়েছে নিপ্পঞ্জান মায়োজি বুদ্ধ মন্দির। এই শহর কলকাতায় বসেই তুমি চীন, জাপান সব ঘুরতে পারছো। পারছো তুমি টেম্পুরা, রাইস বলের মতো আইটেম খেতে। শহর কলকাতাতে বসেই তুমি ট্রাই করতে পারো তালশাঁস চিংড়ি ফিউশন, মাছের লাল শুক্তো, মাছের ডিমের কাটলেট বা মাছের বার্গার, এমন সব অদ্ভুত ফিউশন ফিশ আইটেম ফিশফিশিয়ে ডাকে তো। কোথায় যা বলো তো? নিউ টাউনের ইকো পার্কে জাপানি গার্ডেনের রেস্তোরাঁয় সমস্ত কিছু মিলে যায়। সেখানে যদি একবার আসো এরকম রকমারি ফিশের ফিউশন আইটেম, যদি যাও তুমি বন্ধুকে নিয়ে, তখন তুমি গিয়ে কি করবে? ব্যাকগ্রাউন্ডে একটাই গান কিন্তু তুমি তোমার বন্ধুকে ডেডিকেট করবে, সেই গানটাই তো এখন আর যে মৌমিতা রাখছে তোমার জন্যে।

0: না, আমি ভিডিওটা ওই রাত জেগে দেখতাম, নিউজটা যদি আমি না পড়তাম বিশ্বাসই করতাম না। বউয়ের সঙ্গে কথা কাটাকাটি ঝগড়ার পর রাগ দেখিয়ে একটুও না থেমে 450 কিলোমিটার হেঁটে ফেলেছে ইটালির এক যুবক। পুলিশের হাতে শেষ পর্যন্ত ধরা পড়েছে এবং তারপর তার হাঁটা তার রাগের ইতি ঘটেছে। ভাবো একবার, 450 কিলোমিটার বউয়ের সঙ্গে আর কি রাগারাগি করে কথা কাটাকাটি করে ঝগড়ার পর সে হেঁটে ফেলেছে। আমরা কথায় কথায় বলি না যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, আবার এমনটাও বলি যতটা গর্জায় ততটা বর্ষায় না, অর্থাৎ যতটা দেখায় ততটা নয়। তবে মাঝে মাঝে পরিস্থিতি সিচুয়েশন এমন হয় যখন একটু আধটু তর্জন গর্জন করার দরকার পড়ে বই কি, একটু চমকাতে হয়, বা ভালোভাবে বলতে গেলে তর্জন গর্জন একটু আধটু রাগ কখনো সকনো দেখানোর দরকার পড়ে। রেগে বোম, রেগে আগুন, বা রেগে কাঁই, বা রেগে ফায়ার, কিংবা কপট রাগ, এমন ডিফারেন্ট টাইপস অফ রাগ আছে। আর রাগের উপসর্গও আছে। রাগ হলে কেউ কথা বলে না, কথা বন্ধ করে দেয়। রাগ হলে আবার কেউ প্রচুর প্রচুর খাবার দাবার খেয়ে ফেলে, একসঙ্গে ভেঙে চুড়ে একেবারে চুরমার করে দেয় কেউ কেউ, কেউ আবার চিৎকার করে গর্জন করে কেউ কেউ, আবার কেউ পুরো মিউট মোডে চলে যায়, কেউ আবার একদম লাউড স্পিকার কনভার্ট হয়ে যায়। যদি তোমাকে জিজ্ঞেস করি রাগ এলে, রাগ হলে, রাগে পেলে তোমার কি হয়, তুমি কি করো, রাগ দেখানোর তোমার নিজস্ব স্টাইলটা কি, আমাকে না রাগিয়ে 9903 তে শেয়ার করে ফেলো। আর অবশ্যই কিন্তু বলতে ভুলো না, জানাতে ভুলো না তোমার পাসওয়ার্ডটা। আরে বাবা, পাসওয়ার্ড মানে টাকা তুলতে বা তোমার ফোন খুলতে যে পাসওয়ার্ড ইউজ করো সেটা নয়। রাগ কমাতে, রাগ ভাঙাতে, রাগ গলাতে যে পাসওয়ার্ডটা ইউজ করো সেটাও আজকে বলো। আর একটা কথা তোমায় বলছি, ছদ্ম রাগ বা কপট রাগ দেখিয়ে জীবনে কোন জিনিসটা তুমি আদায় করেছো, মানে হাত থেকে ফসকে যাচ্ছিল কিন্তু তুমি ঠিক একদম জাস্ট ছদ্ম রাগ দেখিয়ে, মানে রাগটার রাগের ভান করে তুমি সেই কাজটা আদায় করে ছেড়েছো, প্লিজ আজকে সে কথাটাও বলো। কিন্তু আসলে সবে মাত্রই অ্যান্টি বুলিং ডে, তর্জন গর্জন বিরোধী দিবসটা পেরিয়ে এলাম কি না, আর এখন আমি এখন যাচ্ছি, এই যাবো ধরো মিনিট তিনেকের জন্য, কারণ আমি একটা রেইনবো ফ্ল্যাশব্যাকে তোমার জন্য গান রাখবো, আর সেই গানের পরেই কিন্তু আমি ফিরে আসছি বাঁকুড়ার কেনারামকে নিয়ে। আর এখন যাচ্ছি রেইনবো ফ্ল্যাশব্যাকে, অঞ্জন দত্তের গান এখন থাকছে তোমার জন্যে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

চলে গেল তো চলে গেল, বাঁকুড়ার সেই কেনারাম চলে গেল, ঝগড়া করে রাগ করে সে বাড়ি ছাড়লো। তার কথা বলবো, তবে তার আগে তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে চিকেন পাগল কুমপেংকে না চিনলেও তুমি আমি জানি কিন্তু তার কথা, মানে চিকেন লাভার্স হিসেবে তাকে গোটা দুনিয়ার লোকজন সবাই চেনে। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবেতেই মুরগি চিবোয় এই কুমপেং। তবে বাঁকুড়ার কেনারাম তাকে সবাই চেনে মিষ্টি পাগল হিসেবে। কেনারাম ঘন্টায় দু বালতি রসগোল্লা, 10 কেজি দই ফিনিশ করে দিতে পারে। আর ভাই বেচারামের উপর রাগ করে কেনারাম রসগোল্লা টপাটপ মুখে পড়েছিল, আর সেই হচ্ছে তার শুরু। আর তারপর থেকে মিষ্টি পাগল কেনারামকে কে না চেনে। তবে চিনি না জানি না, আমি সত্যিই আমি চিনি না গো, আমি জানি না তোমার রাগের উপসর্গ কি। হ্যাঁ, রাগ করে কিছু পারি আর না পারি তুমি শেয়ার না করলে কি আর বলতে পারি। হ্যাঁ, রাগ হলে তোমার রাগের উপসর্গ জানাতে বলেছি, রাগ করে কিছু পারি আর না পারি আমি অনেক খেয়ে নিতে পারি, আবার রাগ করে আমি কিছু পারি আর না পারি আমি না খেয়ে শুয়েও পড়তে পারি। তুমি শেয়ার করে ফেলো 9903653992 তে, রাগে পেলে রাগ কাছে এলে তোমার রাগের উপসর্গ কি কি হয়, তোমার রাগের যে স্টাইলটা সেটা প্লিজ আজকে সেন্ড করো, সঙ্গে ভুলো না কিন্তু শেয়ার করতে অ্যান্টি রাগের পাসওয়ার্ডটা কি। আর ওই যে টাকা তোলা বা ফোন খোলার পাসওয়ার্ড আমি চাইছি না, রাগ হলে রাগে পেলে ঠান্ডা করতে গেলে রাগের অ্যান্টি পাসওয়ার্ডটা কি সেটা আজকে জানিয়ে ফেলো, সেন্ড করে ফেলো, সঙ্গে কিন্তু প্লিজ ভুলো না ছদ্মরাগ করে রাগের ভান করে লাইফে কোন জিনিসটা তুমি আদায় করেছিলে সেটাও কিন্তু প্লিজ আজকে বলে ফেলো। আমি তো চেক করতে যাচ্ছি অবশ্যই 9903653992। এই মুহূর্তে আমি সেই কসবা হালতুতে রয়েছি, কারণ সৌভিক রয়েছে আমার সঙ্গে। সৌভিক বলছে যে আজকে ভোড়াইতে ও যা কিছু শুনলো আর কি, খুঁটিনাটি বিষয় ওর ভালো লেগেছে আজকে ভোড়াইটা। আর শেষে যেটা বলেছিলাম মেঘ দেখার চাকরি, সেটাও শুনে ওর খুব ভালো লেগেছে। হাত চুলকিয়েছো কিনা বলো, যে এই দৃশ্য যে যারা কিনা চাকরিটার জন্য আবেদন করেছিল তার মধ্যে যদি তুমি আগে জানতে পারতে তাহলে নিশ্চয়ই তুমিও ওই চাকরির জন্য আবেদন করতে। যাই হোক, এরপরে সৌভিক যেটা বলছে, রাগ হলে চুপচাপ বসে থাকে আর ঘরে থাকলে দরজা বন্ধ করে দিয়ে তবেই কিন্তু ও বসে। আর ওর রাগ কমানোর যে পাসওয়ার্ড সেটাও ও বলে দিয়েছে, সেই রাগ কমানোর পাসওয়ার্ডটা হচ্ছে ওর প্রিয় খাবার দিলেই হয়ে যাবে, আর কিচ্ছুটি লাগবে না। কিন্তু সেই প্রিয় খাবারটা কি সেটা তো তুমি বললে না, সেটাও তো আজকে জানতে চেয়েছি। সুভাষ চক্রবর্তী সুভাষদা উত্তর বাউলি থেকে বলছেন, রাগ এলে মিউট মোডে চলে যান আমাদের সুভাষদা, আর রাগ গলাতে হাতে পায়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দেন। আমিও তাই, আমারও এতটা রাগ হয়ে যায় বাড়ির লোকজন আমার পায়েও জল ঢালে। আর ছদ্মরাগ করে অনেক সময় বাজারে যাব না বলি, মানে সুভাষদা বলেন বৌদিকে বাজারে যাব না, এতে আমার মিসেস আদর যত্ন একটু বেড়ে যায়, এই আর কি। সুভাষদা এই কথাও কিন্তু আমাদেরকে শেয়ার করেছেন, জানিয়ে দিয়েছেন, রাগ করে না খাওয়া, রান্না না করা, শুয়ে পড়া, চিৎকার করা, এগুলো খুব কমন উপসর্গ, কমন লক্ষণ। কিন্তু রাগ করে মুহূর্তে ফুড হাবে গিয়ে একসঙ্গে আধ ঘন্টায় 35টা বার্গার খেয়ে ফেলার রেকর্ড এই প্রথম কেউ করল। ইয়র্কশায়ারের 21 বছর বয়সী কে এল স্টুয়ার্ট তার খাওয়ার ভিডিও

0: টাই ভাইরাল হয়েছে। কেল স্টুয়ার্ট কম সময়ে অতগুলো বার্গার কচকচিয়ে খেয়ে আর কি খেয়ে ফেলেছে তার এবং রেকর্ড করেছে। তার কারণ হচ্ছে রাগ করেছিল বাবার ওপর, রাগ করে স্টুয়ার্ট ফুড হাবে গিয়েছিল এবং 35টা বার্গার একসঙ্গে সে খেয়ে ফেলেছে। আর আমিও তো যাবো এখন বার্গার খেতে, নয় রাগ গলাতেও, নয় রাগ জমাতেও, নয় যাব আমি হাওয়া অফিসে, কারণ আমাকেও তো জানতে হবে ওই হাওয়া অফিস কি বলছে। আর সেজন্যই কিন্তু আমি এখন চলে যাচ্ছি সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: শ্রাবণ শেষে এখন তুমি আমি রয়েছি ভাদ্রে, আর মাস অনুযায়ী শরৎ হলেও কিন্তু বৃষ্টি এখনও ফর্মে। শ্রাবণ ফিরে গেলেও বৃষ্টি তো ফেরেনি, সে আছে এখনও বঙ্গে, আছে তোমার আমার সঙ্গে, নিম্নচাপ চাপে রেখেছে, ঘূর্ণাবর্ত ঘুরঘুর করছে, আর মৌসুমি অক্ষরেখাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর আজকে তো সোমবার, উইকের ফার্স্ট ডে, খামখেয়ালি ওয়েদার তোমাকে আমাকে কতটা কাহিল করবে সেই আপডেটটাই তো নিতে চলে এসেছি আমি হাওয়া অফিসে। আকাশের মুড থেকে থেকে বিগড়োচ্ছে, এই ভালো এই খারাপ, প্রেম ভালোবাসার মতোই ব্যাপারটা আর কি। তো প্রেডিক্ট করা যাচ্ছে না, তাকে বৃষ্টির চান্সেস রয়েছে আজও, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 32 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল রবিবারে হাইস্ট টেম্পারেচার ছিল 32.4, যা স্বাভাবিক একেবারে, আর লোয়েস্ট টেম্পারেচার ছিল 28.7, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 99%, মিনিমাম 72%, বৃষ্টি ছিটে ফোটা, ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই। আর ওই ছিটে ফোটা বৃষ্টি হয়েছে বলেই তো মানে সেভাবে ওই আর কি মিলিমিটার টিটার এই সমস্ত বলা যাচ্ছে না, তবে ওয়ার্নিং মেসেজ যখন ফিশারম্যানদের জন্য নেই তখন কিন্তু সেই যেতেই পারে কোথায়, অবশ্যই মাছ ধরতে। হ্যাঁ, ট্রলার ভরে কিন্তু মাছ নিয়ে আসতেই পারে। আর আমিও তো যাব একটু পরে, পরের ঘন্টার দিকে।

আটটা তো বাজতে চলেছে আর অফিসে যাওয়ার সময়ও কিন্তু এগিয়ে আসছে। জন্মাষ্টমী চলে গিয়েছে, সামনেই আছে গণেশ চতুর্থী, আসছে বিশ্বকর্মা পুজো, আর আসছে তো তোমার রাগের স্টাইল কথা, রাগ ভাঙানো সেই পাসওয়ার্ড কথা সব কিছুই তুমি জানাচ্ছ। রাগ তো সবারই হয়, কিন্তু রাগ প্রকাশের স্টাইলটা সবার আলাদা আলাদা। কেউ রাগ করলে মিউট মোডে যায়, কেউ বা লাউড স্পিকারে কনভার্ট হয়ে যায়, আবার কেউ বেশি বেশি করে খেতে শুরু করে, আবার কেউ বা রাগে পেলে রাগে না খেয়ে আবার শুয়ে পড়ে। তুমি কি করো রাগে পেলে রাগে এক কাছে এলে? তোমার নিজস্ব স্টাইলটা আজকে আমি জানতে চেয়েছি, আর জানিও কিন্তু অবশ্যই তোমার পাসওয়ার্ডটাও, যে পাসওয়ার্ড রাগ গোলে জল করে দেয় তোমাকে। আর এরই সঙ্গে ভুলো না কিন্তু জানাতে, কপট রাগ বা ছদ্ম রাগ দেখিয়ে না হওয়া বা না পাওয়া জিনিসটা তুমি ঠিক কোন জিনিসটা আদায় করেছিলে, কিভাবে রাগ দেখিয়েছিলে সেটাও প্লিজ ছোট্ট করে জানিয়ে ফেলো 9903653992। আমি যাচ্ছি এখন নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরব ঠিক 8:02 তোমার বার্তা থেকে, থাকবে শহরের রীতিকথা, বলবো তো রাগ ভাঙাতে যেতে পারো এমন এক অ্যাড্রেসের কথা, সঙ্গে হবে ইন্টারেস্টিং অনেক গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতায় মিলন মেলা মাঠে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা শহরতলির বিভিন্ন পূজা কমিটি এবং পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরাও সেখানে উপস্থিত থাকবেন। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আজ প্রাপকদের হাতে সামাজিক পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠান হবে। নতুন রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার কথা ঘোষণা করেছিল। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের চিহ্নিত করা এবং রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী লক্ষ্যরেখা এবং উত্তরপ্রদেশের কাছাকাছি থাকা নিম্নচাপ লক্ষ্যরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী 2-1 দিন বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। আগামী 24 ঘণ্টায় হিমালয় সন্নিহিত জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার ফুটবল ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 9টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: 8:03 হয়ে 23 সেকেন্ড, তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে। আজকে 21 ভাদ্র, 7 সেপ্টেম্বর, চলে গিয়েছে শ্রাবণ সংক্রান্তি, অথচ হচ্ছেই না বৃষ্টির রীতি। আর শরৎ এলেও কিন্তু বৃষ্টি এখনও ফেরেনি, যখন তখন সে আসছে, বৃষ্টিকে নিয়েই চলছে চর্চা। বৃষ্টি আর কত দিন ধরে চলবে? চলবে তো, আবারও এই আজকে থেকেই শুরু হবে, বুধবার পর্যন্ত একেবারে ঝেঁপে বৃষ্টি হবে, বৃষ্টিকে নিয়েই চলছে চর্চা। আর এটা কে বলবে বলো তো? মানে আলোচকরা বলেন যে তুমি আমি আমরা নাকি চাই গরমের সময় শীত, আর বৃষ্টির সময় চাই নাকি রোদ, আর রোদের সময় চাই নাকি ঝেঁপে বৃষ্টি। ব্যাস, না হলেই নাকি আমাদের মুড অফ হয়ে যায়, আমরা নাকি রেগে যাই। যেটা চাই সেটা না পেলে কার রাগ হয় না বলতো? সেটা কি শুধুমাত্র আমাদেরই হয়? সমালোচকরা এমনটা বলে থাকেন, রাগ তো তাদেরও নিশ্চয়ই হয়, সবারই রাগ হয়। যে বলে আমি রেগে যাই না, রাগ আমার পায় না, সে সত্যি বলে না, সে অসত্য বলে। আর রাগ তো সবার হয়, রেগে বোম, রেগে আগুন, কপট রাগ, এমন ডিফারেন্ট টাইপস অফ রাগ আছে, আর রাগের স্টাইলটাও আলাদা আলাদা। আচ্ছা, কিসে কিসে রাগ হয় তোমার? আর রাগ হলে, রাগে পেলে উপসর্গই বা কী কী? মানে তোমার রাগ দেখানোর নিজস্ব যে স্টাইল সেটা কি বলে ফেলো। আচ্ছা, রাগ ভাঙানোর পাসওয়ার্ডটাই বা কী? আর হ্যাঁ, ছদ্মরাগ বা রাগের ভান করে কোন জিনিসটা তুমি আদায় করে তবেই থেমেছো বলতে কিন্তু ভুলো না, ভুলিনি আমিও। ওই যে গোনাগুনতি আমি করে চলেছি, কাউন্টিং আমি করছি, জন্মাষ্টমী চলে যাওয়া মানেই কাঠামো পুজো হয়ে যাওয়া, আর ফাইনাল কাউন্টিংয়ের দিকেও আরও একটা ধাপ এগিয়ে যাওয়া। তাই তো গুনে গুনেই আমি বলছি তোমাকে, আছে বাকি ঠিক 38 দিনের মতো। মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসবেন ঠিক 38 ডেজ পরে, আর এদিকে আসছে গণেশ চতুর্থী, আসছে বিশ্বকর্মা পুজো, আবারও অকেশন, আবারও সেলিব্রেশন। আর এই ঘন্টায় বলবো তো তোমার সেন্ট করা গুসা কাহানি, ডিফারেন্ট টাইপস অফ রাগস থেকে বলবো, রাগে পেলে, রাগ কাছে এলে তোমার উপসর্গ কী কী, নিজস্ব স্টাইল কী যেটা তুমি সেন্ট করছো সেই কথা থেকে বলবো, তোমার পাসওয়ার্ডটা যা ইউজ করে তোমার রাগ গলে জল হয়ে যায়। সঙ্গে বলবো, শেয়ার করব আমিও রাগ ভাঙানোর অভিনব কৌশল, কথা থেকে বলবো সেই ঠিকানাটা যেখানে গেলে রাগ যাবে গলে। বলবো তো ট্রাফিক আপডেট থেকে, শেয়ার করব ট্রাম কথা, রেল অ্যাপ কথা, থাকবে শহরের রীতিকথা থেকে, হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। আছি একেবারে পাশাপাশি, আছি কাছাকাছি, আর বিশ্বাস করো তোমাকে ছাড়া না গল্প আড্ডা কিচ্ছু জমে না। সেজন্যই তো ঘুরে ফিরে চলে আসি। আজকে যেমন চলে এসেছি, সপ্তাহ বদলেই একেবারে প্রথম দিনে আসবো আবারও কাল বাদে পরশু, কারণ আড্ডা গল্প জমবে না তোমাকে ছাড়া।

তোমাদের ছাড়া জমে না গল্প, তোমাদের ছাড়া জমে না আড্ডার, তাই তো মানে সকাল সকাল চলে এসেছি আজও 7:02 থেকে আছি পাশাপাশি, আছি তো কাছাকাছি। আর এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আসছে পুজো, পুজোর সময়

0: টয়লেট কমপ্লেক্স হচ্ছে বিধাননগর স্টেশনের সাবওয়ে সংস্কার। আর হ্যাঁ, পুজোর সময় ভিড় সামাল দিতে কিন্তু 24 ঘন্টাই খোলা থাকবে শিয়ালদা কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার। পুজোতে হবে পেট পুজো, কারণ শিয়ালদা চত্বরে আসছে হাওড়ার মতো রেলকোচ ক্যাফে, যেখানে থাকবে হারিয়ে যাওয়া ট্র্যাডিশনাল সমস্ত খাবারের পসরা। খাবার দাবারের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি নিয়ে কোনো চাপ নেই বস, কারণ কোনো ঝামেলা ঝক্কি পোহাতে হবে না তোমায়। ফুড সেফটি মোবাইল চেকিং চলছে কলকাতা শহর জুড়ে, শুধু নয় বাংলা জুড়ে চালু আছে, খোলা আছে 9903659992। আর নাস এই নাম্বারটাই তুমি সেন্ড করতে থাকো আমাকে, না রাগিয়ে, তোমার রাগের স্টাইল কথা থেকে রাগ ভাঙানোর পাসওয়ার্ডটা কি, ছদ্মরাগে বা কপট রাগে কোন জিনিসটা তুমি অ্যাচিভ করেছিলে সব কিছু জানাতে থাকো। আর আমিও শেয়ার করছি, আজকে প্রদর্শনী দেখতে তুমি আসতে পারো যোগেন চৌধুরী আর্ট গ্যালারিতে, পারো তুমি চলে আসতে আজকে মিরাজ আর্ট গ্যালারিতে, হচ্ছে এক্সিবিশন। আর এই সমস্ত জায়গায় যেতে গেলে জানতে হবে আজকে শহরে মিটিং মিছিল আছে কি না। এই মুহূর্তে যারা আর্জে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর ভাবছো রাস্তাঘাট এখন কেমন, আপডেট শেয়ার করবো বলেই তো সোজা চলে যাচ্ছি আমি এখন লালবাজারে।
1: শিয়ালদা রেলওয়ে স্টেশন, তোমাদের সুবোধ রোড, মৌলালী স্টেশন ম্যানেজি রোড হয়ে ডোরিনা ক্রসিং ওয়াই চ্যানেলে ওই 700 মতো কালেকশন অ্যাপ্রক্স হওয়ার কথা আছে। এছাড়া আর বলার মতো বড় রকমের মিটিং মিছিলের খবর এখনো কি আমাদের কাছে নেই, আর আশা করছি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে মিছিল যেটা রয়েছে শিয়ালদা স্টেশন থেকে বেরোবে সেটাও তুমি শুনলে। আর এই যে মিটিং মিছিলের কথা জানলে, আর ট্রাফিক আইন কিন্তু কড়াকড়ি হয়েছে সেটা তোমাকে বলে দিচ্ছি, ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালালে লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে, কোনো অবস্থাতেই কিন্তু উইদাউট হেলমেট টু হুইলারে বেরিয়ে পড়ো না, গরম লাগছে ঘেমে যাচ্ছি এই সমস্ত এক্সকিউজে হবে বেশি বেশি জরিমানা, তাই তো তোমাকে করছি মানা যে তুমি উইদাউট হেলমেটে কোথাও বেরিয়েও না। ট্রাফিক রুল যদি ভায়োলেট করো তাহলে আরও কঠিনভাবে কিন্তু ফাইন তোমার ওপর জুড়বে বসবে, আর কঠিন আইনে কিন্তু আটকাবে কলকাতা পুলিশ। তবে কোনো আইনেই আটকাবে না তোমার রাগের উপসর্গ কথা থেকে রাগ ভাঙানোর পাসওয়ার্ড সেন্ড করা, বা আমার সেই ঠিকানাতে যাওয়াও কিন্তু আটকাবে না যেখানে গেলে রাগ গলে জল হয়ে যাবে। যাবো যাবো, অবশ্যই যাবো, তোমাকে সেই অ্যাড্রেসটা শেয়ার করবো 10টার আগেই করবো। আর এখন রেইনবো নিউ টিউন শুনে ফিরে আসছি তোমার রাগ অনুরাগের সেই কথা নিয়ে, তোমার গুসা কাহানি নিয়ে ফিরছি জাস্ট 3 মিনিট 14 সেকেন্ডস পর। আর এখন রেইনবো নিউ টিউনে আসছে সেই মুভির সাউন্ড ট্র্যাক। আরে বাবা, বড় পিসি ছোট পিসি, রাঙা পিসি নয় ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন আসছে তোমার জন্য রেইনবো নিউ টিউন।
2: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 37 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে সোমবার, সূর্য অর্থাৎ রবির দেখা মিলবে কিনা, অন ডিউটি সে হবে কিনা, সে আপডেট তো শেয়ার করেছি। আর এদিকে আদিত্য এলোয়ান রবির পাড়ায় বসে শেয়ার করছে রবির সংসারে, মানে সৌর সংসারে কিন্তু আবারও ঝড় উঠেছে। ইসরোর ওয়েবসাইট পেজ চেক করলেই কিন্তু তুমিও দেখতে পারবে সেই ভিডিওটা, আর পাবে তো দেখতে আরও এক চমক। গগনযান যাবে গগনে, মনুষ্যহীন চালকহীন রকেট যাবে গগনযানকে নিয়ে এবার গগনে। আর এদিকে চালক ছাড়া মেট্রো ছুটবে শহর কলকাতায়, গ্রিন সিগন্যাল মিলে গিয়েছে। আর মিলছে তো কলকাতা স্টেশন থেকে উইকেন্ডে দীঘা স্পেশাল ট্রেন, যাবে তুমি যাব আমিও দীঘায়। তাম্রলিপ্ত এবং কান্ডারি এই দুই এক্সপ্রেসে কিন্তু জুড়েছে এসি থ্রি টিয়ার এবং এসি ইকোনমি ক্লাস কোচ, যা কিনা পকেট সাপোর্ট করবে। আর আসছে পুজো, আসছে মেট্রোতে নতুন প্রযুক্তি থেকে আসছে গাড়ি বাইকের হেডলাইটের নতুন নিয়ম, আর আসছে তোমার কাছ থেকে রাগে পাওয়ার উপসর্গ কথা থেকে রাগ ভাঙানোর পাসওয়ার্ড কথা। চেক করব আমি তোমার সেই সেন্ড করা গুসা কাহানি, তবে এরই মধ্যে কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছে একটি টেলিফোন। হ্যাঁ, সেই ফোনটা কিন্তু বারবার আসছে 9903653992 তে। প্লিজ, এটা কিন্তু ফোন করার নাম্বার নয়, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং মেসেজ সেন্ড করবার জন্য, টেক্সট সেন্ড করবার জন্য। তাই আবারও যদি এই ফোন কলটা আসে আমি কিন্তু ব্লক করতে বাধ্য হব, তাই প্লিজ আমাকে রাগিও না আর নিয়মটাও দয়া করে ভেঙো না। এরপরে আমি যাচ্ছি যে মেসেজে, যে বার্তায় শর্মিষ্ঠা মুখার্জি আমাকে কি সেন্ড করেছে তার গুসা কাহানিটাই তো এবার দেখছি। আর সবাইকে বলছি এই যে আগাম শারদ শুভেচ্ছা ও আমাকে পাঠিয়েছে, এবং বুধবারও যে আমি তোমাদের সবার সঙ্গে থাকবো সে কথাটার জন্য ও আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। আর তারপরে যেটা বলছি, আবারও কিন্তু সেই ফোন নাম্বারটা থেকে ফোন আসছে, কেন এমনটা করছো বলো তো, এটা বুঝতে পারছি না। তো যাই হোক, এরপরে যেটা বলছি, রেগে গেলে মুখ ফুলিয়ে বসে থাকে আমাদের শর্মিষ্ঠা, ও বলেছে। আর গান শুনতে শুনতে আবার সব ভুলে যায়, যখন কিনা আমরা 107 FM রেইনবোয় গান শোনাই তখন শর্মিষ্ঠার রাগ গলে পুরো জল হয়ে যায়। সাঁকরাইল থেকে কিন্তু শর্মিষ্ঠা জানিয়ে দিয়েছে। আর অর্জুন সিং তামিলনাড়ু থেকে কি বলছে, অর্জুনের যদি রাগ হয় অবশ্যই কারোর সঙ্গে কয়েক মিনিট কথাবার্তাও বলে না, একদম মিউট মোডে চলে যায়। ডেকে ডেকে বিপরীত ব্যক্তির মুখে যদি ব্যথাও হয়ে যায় তবুও কিন্তু অর্জুন মুখটি থেকে একটি কথাও অর্জুনের মুখ থেকে সরে না। আর রাগ কমানো বা রাগ ভাঙার পাসওয়ার্ড হচ্ছে অর্জুনের, সেটা হচ্ছে ওই চারপে গুলো, মানে ওর যে পোষ্যগুলো আছে তারা। যখন রাগ করে বসে থাকে তখন ওদের মধ্যে কেউ একটা লেজ নেড়ে নেড়ে যখন ওর কাছাকাছি আসে তখন অর্জুনের রাগ গলে পুরো জল হয়ে যায়। আর তামিলনাড়ুতে ওর কাজের জায়গাতে মাঝে মধ্যেই ছদ্মরাগকে দেখাতে হয়, কপট রাগ দেখাতে হয়, কারণ আর কিচ্ছু না, মানে ওর স্যার যিনি, তার অনুরোধে যে সমস্ত সামগ্রী এতদিন আনা হয়েছিল না হচ্ছিল না সেগুলো জলদি আনার ব্যবস্থা যদি করে দেন, সেই জন্যই কিন্তু ও ওরকম ছদ্মরাগ দেখিয়েছিল। আর তার ফলে সেই জিনিসগুলোও কিন্তু ও পেয়ে গিয়েছিল, যেটা কিনা ওর দরকার সেটাই। আর এর সঙ্গে আমাকে কে মেসেজ করেছে, এটা কে করেছে, হ্যাঁ রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। রজত কি বলছে, রজত বলছে রাগ হলে রাগের উপসর্গ রজতে ও কিচ্ছু খায় না, একদম মানে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দেয়। আর প্রথমে বলে খাবো না, তারপরও একা থাকে। আর রাগের অ্যান্টি পাসওয়ার্ড হচ্ছে যদি কেউ রাগের কারণ জানতে চায় তাহলেই হবে, আর কিচ্ছুটি লাগবে না, শুধু এসে বলতে হবে এই রাগ করেছিস কেন বা এই রাগ করেছো কেন, এইটুকু বললেই রাগ গলে জল হয়ে যায়। কি ভালো রাগ রে বাবা। আর রাগকে কাজে লাগিয়ে কপট রাগ দেখিয়ে বা ছদ্ম রাগ দেখিয়ে রজত একবার হাত ঘড়ি কিনে তবেই কিন্তু থেমেছিল। দারুণ লাগলো কিন্তু রজত তোমার এই সমস্ত গুসা কাহানি জেনে। তুমি পাঠাচ্ছ ছদ্মরাগ বা কপট রাগ দেখিয়ে কোন কাজটা হাসিল করেছিলে বা কোন জিনিসটা তুমি আদায় করেছিলে, ছোট্ট করে কিন্তু সেই তুমি জানিয়ে ফেলো সেই ঘটনাটা। আর তার সেই ঘটনার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি বলবে রাগে পেলে বা রাগ কাছে ঘেঁষলে, রাগ এলে তোমার রাগ চেনা স্টাইল কথাটা। আচ্ছা তুমি জানো তো গাড়িতে হাই সিকিউরিটির নাম্বার প্লেট না থাকলে পিইউসি সার্টিফিকেট ইস্যু করা যাবে না, রাস্তায় চলার অযোগ্য বলে কিন্তু সেই গাড়িকে ধরা হবে, আর না থাকলে এখনই কিন্তু আবেদন করে নাম্বার প্লেটটা ঠিক করে নাও। আর হ্যাঁ, আজকে যেহেতু সোমবার, অফিস ডে হলেও না একটু সময় বের করে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসতে পারো 127 যোধপুর পার্কে, কারণ এখানে পোড়ামাটির পুতুল থেকে রকমারি জিনিসের সম্ভার নিয়ে চলছে এক্সিবিশন। আর কাল থেকে আমাদের শহরে শুরু হচ্ছে আবারও ছবির উৎসব নন্দন থ্রিতে। আর আমি একটু পরে যাব তোমার রাগের সেই উপসর্গ কথা থেকে, রাগের যে রাগ ভাঙানোর অ্যান্টি পাসওয়ার্ড সেটা চেক করব। আর যেতে হবে বাজারেও, যেতে হবে পুজোর শপিংয়েও, মাত্র 38টা দিন বাকি আছে কিনা, তাই পুজো শপিংটাও কিন্তু এখন থেকেই করতে হবে। আর নিউ টাউন থেকে তালতলা গ্রাউন্ডে চলছে তাঁতের হাট প্রদর্শনী, তাই সেখানে তুমি যেতেই পারো তোমার ওই শপিং করার জন্য। পুজোর সময় থেকেই ভিড় সামাল দিতে অন দ্য স্পট টিকিট কাটার সুবিধা আনছে রেল। আর আসতে চলেছে ব্যারাকপুর বেলুর চন্দননগরে হাইব্রিড ওয়াটার ফেরি, যানজট এড়িয়ে একেবারে যাকে বলে জমে যাবে কিন্তু তোমার বেড়ানো বা তোমার সফর।

0: হারিয়ে তুমি যেতেই পারো, ঘুরতেই তুমি পারো, বেড়াতেই পারো। আর এই শহরে কত শত পার্ক রয়েছে তোমার জন্য, আছে হরেক রকমের মিউজিয়াম, আছে সায়েন্স সিটি থেকে আছে ওয়াটার পার্ক, আছে সোলার ডোম, আর আছে ট্রাম, আর আছে টাইম লাইন মেট্রো, যা সার্ভিস দিচ্ছে তোমাকে আমাকে সচল রাখছে সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত। তবে মনে রেখো কিন্তু কাউন্টার খোলা থাকে কিন্তু মেট্রো স্টেশনে রাত 9:30 পর্যন্ত, তাই রাগ করে বললে চলবে না। মৌমিতা তো বলেছে রাত 10:30 পর্যন্ত মেট্রো সার্ভিস দিচ্ছে, তাহলে কেন এই সময় এসে কেন আমি বুকিং কাউন্টার একদম বন্ধ দেখছি? না, তার জন্যই কিন্তু তোমাকে স্মার্ট কার্ডটা সঙ্গে রাখতে হবে। আর পূজোর সময় সারা রাত এবছরও কিন্তু সচল রাখবে মেট্রো থেকে শাটল ক্যাব এবং শাটল বাস। পূজোর সময় শহরে আসবে ডাবল ডেকার বাসও, আর এই বছরে আসবে ট্রলি বাস আমাদের এই শহর কলকাতায় আসবে। এবারে ওয়াটার ট্যাক্সি পূজোর সময় থেকেই কিন্তু সেই ওয়াটার ট্যাক্সিও সার্ভিস দেবে তোমাকে আমাকে। আর হ্যাঁ, আজকে সোমবার, উইকেন্ড না হলেও কিন্তু ঘোরাঘুরি নো এন্ড। আসতে পারো তুমি প্রদর্শনী দেখতে, এক্সিবিশন দেখতে। 6 ঋতুর মেজাজে ফুটিয়ে তোলা জল রঙের প্রদর্শনী চলছে চারু বাসনাতে। আর রাত পোহালেই মানে শহর কলকাতায় নন্দন থ্রিতে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। শর্ট ফিকশন থেকে ডকুমেন্টারি থাকছে, 19টা বড় ছবি থাকছে, ভারত, বাংলাদেশ, ইরান, শ্রীলঙ্কা, ইউরোপের অন্যান্য দেশ থেকে, সাউথ আমেরিকার সমস্ত বিখ্যাত ছবি প্রদর্শনী কাল থেকে নন্দন থ্রিতে হবে, চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। প্ল্যান করো তুমি কবে কবে আসছো। আর আমার প্ল্যানটাও কিন্তু এখন রেডি, যাব আমি দেখতে তোমার ওই যে গুসা কাহানি তুমি যেটা সেন্ড করেছো, সেই রাগারাগি কথা থেকে রাগ ভাঙানোর অ্যান্টি পাসওয়ার্ডটা এবারে দেখবো তো। আর সেজন্যই তো আমি সোজা চলে যাচ্ছি 9903655992 তে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, গুড মর্নিং মৌমিতা, গুড মর্নিং, আজকের রেসিপিটা দারুণ, বাদশাহী কাতলা ট্রাই করো কিন্তু অবশ্যই, আর কেমন লাগলো খেতে সেটাও একদিন জানিয়ে দিও ছোট্ট করে। রাগ হলে আমাদের নিবেদিতা কি করে, রাগ হলে সাধারণত বাড়ি থেকে জাস্ট বেরিয়ে যায়, পরিবেশটা একটু হালকা হলে আবার বাড়ি ফিরে চলে আসে, বাড়ির স্পেশাল খাবার ও সঙ্গে খায়, ব্যাস তারপরে রাগ গলে পুরো জল হয়ে যায়। বেশিক্ষণ রাগ করে আমাদের নিবেদিতা থাকতে পারে না, সে কথা কিন্তু ও জানিয়ে দিয়েছে। গুড মর্নিং মৌমিতা, কে আমাকে মেসেজ করেছে অনেকদিন পরে, কিন্তু দীপঙ্কর দা, দীপঙ্কর মান্না বাঁশড্রণি থেকে আমাকে মেসেজ করেছেন, তার রাগের কথা গুসা কাহানি কিন্তু আমাদেরকে সেন্ড করেছেন। আমাদের দীপঙ্কর দার যে রাগের কথা উনি বলছেন সেটা হচ্ছে, আমার রাগটা ভীষণই দামি, সবাইকে তো দেখাই না আমি, এমনি সে থাকে শান্তও বেশ, তবে রাগলে আমেজ হয় রে নিমেষ। একবার তো রাগের মাথায় মাঝরাতে গাড়ি হাঁকিয়ে একা সোজা দীঘাতে, সমুদ্র বাতাসে মেজাজটা হতে ঠান্ডা, ঘরে ফিরে আসা মেটে যত গণ্ডগোল ফান্ডা, কখনো আবার ভীষণ রাগটা হলে পরে দরজা বন্ধ করে গান শুনি এক মনে ঘরে, নিজের রাগ নিজেই সামলাতে জানি, সীমারেখা তাই কখনো মানায় না গ্লানি, এই কপট রাগে নেই কোনো কিছুর আশা, চাওয়ার মাঝে কেবল শুধুই খাঁটি ভালোবাসা। ওয়াও, দারুণ কিন্তু, পুরো ছন্দে বেঁধে কিন্তু দীপঙ্কর দাও তাঁর তাঁর রাগের কাহানি বা গুসা কাহানি কিন্তু আমাদেরকে সেন্ড করেছেন 9903655992 তে। দাদা এভাবে কিন্তু মাঝে মাঝে আসেন আর আসেন না এমনটা করবেন না, প্লিজ রোজ রোজ চলে আসবেন, কাজ থাকলেও একটু ছোট্ট করে টুক করে একটু মেসেজ আমাদেরকে সেন্ড করে দেবেন, আর এই কাজের মধ্যেই তো আমাদেরকে শোনা যায়, অসুবিধা তো নেই। দেখছি দেখছি তোমার রাগের উপসর্গ কথা থেকে দেখছি ইলিশ মাছ আসছে, একদম ইলিশ মাছ আসছে, সেইটাও দেখছি ট্রলার ভরে কিন্তু ইলিশ আসছে, আর দেখছি তার সঙ্গে স্টুডিওর ঘড়িটা 8:30 হয়েছে, আর তাই এখন ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, যাব আর আসবো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
0: দশটা পর্যন্ত আছি তো আমি তোমার সঙ্গে, আর যে মৌমিতার আছে আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ইলিশ মাছ। হ্যাঁ, ট্রলার ভরে ইলিশ আসছে, আর রান্না পূজায় যে এবার ইলিশের যোগান থাকবে ভালোই সেটা কিন্তু বেশ জোর দিয়েই বলা যায়। তবে দাম বেড়েছে তেল থেকে চালের, আর ডিম থেকে চিকেন বা আটা ময়দা সবাই কিন্তু দামে তুলছে ফায়দা। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ ও বা ডিমের ওমলেট বা স্ক্রাম্বল এগস দিয়ে যে রুটি রোজ রোজ যে পাবেই এ গ্যারান্টি ভাই দেওয়া যাচ্ছে না। ট্রে প্রতি কিন্তু ডিমের দাম 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে কোথাও কোথাও। তবুও যেতে হবে বাজারে, পাবদা থেকে গলদা, রুই থেকে কই, লোটে থেকে মানে বাটা থেকে লোটে সমস্ত কিছু কিন্তু বাজারে আছে বটে। আর দাম বাড়াবাড়ির বাজারেও শরীরকে সচল রাখতে খেতেও হবে, বাজারে যেতেও হবে, কিনতে হবে সোনা দানাও বিয়ে বাড়ি থাকলে। তবে হ্যাঁ, এখন দাম বেড়ে থাকলেও মার্কেট অ্যানালিস্টরা কিন্তু বলছেন দাম কমবে, সোনার ভরি প্রতি 15,000 মতো কিন্তু দাম কমবে, সে তো সময় বলবে। আর আমি বলবো সুস্থ থাকতে, ফিট অ্যান্ড ফাইন থাকতে, সময় মতো তোমাকে খাওয়া দাওয়া করতে, আর তাই অবশ্যই যেতে হবে বাজারমুখী। দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু ওই মানে বাজারে যাওয়াটা অবশ্যই অবশ্যই মাস্ট।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Rainbow Time Check.

0: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:36 হয়ে 28 সেকেন্ড। আজ উইকের ফোর্থ ডে বৃহস্পতি, আজকে ফোর্থ ডে বলে ফেললাম, দেখেছো তো থার্ড ডে তে আসবো, তবে আজকে তো হচ্ছে একেবারে উইকের ফার্স্ট ডে সোমবার। আর আজকে সোমবারে মানে রবিবারের পরেই তো সোমবার এলো, এখনও কীরকম একটা ছুটি ছুটি আমেজ রয়েছে, তাই ছোটো ছুটির দিন হলেও কীরকম একটা ছুটির আমেজে ওই সোমবারের বদলে বলে ফেললাম আজকে বুধবার, না বুধবার আমি আসবো, তার আগে আজকে সোমবারেও আমি চলে এসেছি। যাই হোক, এই মুহূর্তে যেটা বলবো যে মানে বর্ষা এবছরে বড়ই চঞ্চল, সে একদম মানে আপডেট তো তুমি আমি পেয়েছি হাওয়া অফিস থেকে যে আজকে থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়বাড়ন্ত হবে, আর বাজার দরও কিন্তু পকেট সাপোর্ট করবে কিনা সেটাও কিন্তু সত্যি সত্যি মানে সেই ব্যাপারেও একটা ডাউট আছে। তুমি যত হিসেবেই হও না কেন, যতই হিসেব কষে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও প্যাকেট ভর্তি বাজার আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবুও শরীর ছোটাতে গেলে খেতে তো হবেই, আর তাই বাজারেও যেতে হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলে দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করতেই পারো তুমি আমাদের এই 107 FM রেইনবো।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ
0: লাফিয়ে লাফিয়ে বাড়ছে গো, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে চড়ছে সবজির দাম। শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বাড়ছে, আর গোবিন্দভোগ চাল তো কবেই 190 টাকা কেজিতে ছিল, আর এখন কিন্তু 195 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কেজিতে উঠে গেছে। আর বাসমতি 220 টাকার মতন কেজি, এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে 3-5 টাকা বেড়েছে। আটা ময়দা তারাও দামে তুলছে ফায়দা, আর পোস্ত তো দাম বাড়ানোতেই ব্যস্ত, 2100 থেকে এখন আস্তে আস্তে সে 2150 এমনকি 2200 মিলছে। আর এর সঙ্গে সঙ্গে মানে যেটা হচ্ছে সবজি বাজার, আলুর দাম মোটামুটি একই জায়গায় আছে, কিন্তু ঢ্যাঁড়স পটল এই সমস্ত কিছুর কিন্তু দাম বাড়ছে। ঢ্যাঁড়স এবং পটলের দাম এখন এই মুহূর্তে কিন্তু 65-70 টাকা কেজিতে মিলছে। বেগুন পুরো আগুন, সে তো 80-90 এমনকি সেঞ্চুরির পর্যন্ত ছুতে চলেছে। আর আদা 300-350 টাকা মুখী হচ্ছে, মানে 350 টাকার দিকে কিন্তু আদা ছুটছে। পেঁপে কুমড়ো শুধুমাত্র 40-50 টাকায় মিলছে, তবে ঝালে আছে কিন্তু দামে কিন্তু সে বেড়েছে একইভাবে। হ্যাঁ, আমি লঙ্কার কথা বলছি, লঙ্কা কিন্তু এখন এই মুহূর্তে ডাবল সেঞ্চুরি কবেই ক্রস করে বিকোচ্ছে, আর এখন এই মুহূর্তে অনেক জায়গায় 250 টাকা কেজিতে বা 300 টাকা কেজিতেও কিন্তু লঙ্কা মিলছে। টমেটো আছে 60-70 টাকা কেজিতে, বরবটি চিচিঙ্গে ঝিঙে এগুলো মোটামুটি 70-80 টাকার মধ্যে মিলছে। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, আর মুরগির ডিম তো 9 টাকা করে পিস রয়েছে। আর বাজার করতে করতে যদি তোমার গলা শুকিয়ে যায়, তাহলে যদি তুমি মনে করো ডাব খাবে, ডাবের সঙ্গে করোনা ভাব, কারণ 70-80 টাকা পিস। তবে নারকেল এখন পাওয়া যাচ্ছে এই 50-60 এরকম, জন্মাষ্টমীর পরেই কিন্তু দামটা আবার একটু কমেছে। আর বাজার থেকে এবারে কিন্তু আমি সোজা সবজি বাজার থেকে চলে যাব মাছ বাজারে। বর্ষাকাল, সমস্ত ধরনের মাছের অ্যাটেন্ডেন্স এখন কিন্তু মিলছে, তার সঙ্গে সঙ্গে ইলিশও আসছে। আর মাটন, মাটন কিন্তু এখন এই মুহূর্তে 1100-1200 টাকার দিকে সে ছুটছে। হ্যাঁ, 1200 টাকা কিন্তু মাটন মিলছে। আর তার সঙ্গে সঙ্গে মাছের কথা বলছি, রুই পাবদা কাতলা এরা আছে, মৌরলা গলদা সবই আছে বাজারে, তবে দামে বেড়েছে সবাই। এক গাদা রুই কাতলা মিলছে 450-500 মধ্যে, ট্যাংরা 800 ক্রস করেছে, পাবদা পমফ্রেট এরা আছে 750-800 আশেপাশে, মৌরলা 450-500, গলদা বাগদা 1000 ছুতে, আর বেশি বাকি নেই। আর ইলিশ আসছিল খুব কম, তার জন্য দামটা একটু বেশি ছিল, তবে এখন কিন্তু 1000-এর নিচেও ইলিশ মিলছে, তবে ছোট ছোট সাইজ, সাইজ অনুযায়ী ইলিশের দাম বাড়ছে এই আর কি। আর এবার রূপালি শস্য থেকে একটু সোনালি ধাতুর দিকে চোখ যাচ্ছে, কারণ সোনার দামটা মার্কেট অ্যানালিস্টরা বলছেন বটে যে 15,000 টাকার মতো ভরিতে কমবে, কিন্তু এখনও পর্যন্ত যেটা রয়েছে 22 ক্যারেট সোনার দাম এখন এই মুহূর্তে 1,47,500 টাকার মতো রয়েছে। বিয়ের মরশুম এখন নয় ঠিকই, কিন্তু এরপরেই তো পুজোর পরেই বিয়ে আসবে, আর তখন কি হবে সেটাই হচ্ছে কথা। আপাতত যদি ফিয়ান্সের মন পাওয়ার জন্য যদি তোমাকে কিছু করতেই হয়, তাহলে তুমি কি করবে বলো তো? কি আর করবে, সোনাদানা কিনতে যেও না, তবে মনে মনে মুখে মুখে কিন্তু বলতেই পারো যে কথা সেই কথাই কিন্তু আসছে এবারে তোমার জন্য রেইনবো ফ্ল্যাশব্যাক সঙে। হ্যাঁ, সেই গানই তো এবার আসছে রেইনবো ফ্ল্যাশব্যাকে, যে মুভিটা রিলিজ হয়েছিল 2014 সালে।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ।

0: করে রসগোল্লা, কেন করিস হল্লা? তোকে দেখে দিল মাঙে মোর।
1: এই গুন্ডা, ডাকবো নাকি পুলিশ? করবে এমন পালিশ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8টা বেজে 46 মিনিট হয়ে 3 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে সোমবার, আর কয়েক ঘন্টা পরেই আসবে মঙ্গল। আর মঙ্গলবার মানেই হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়ার একটা খবরও কিন্তু রয়েছে। হ্যাঁ, মঙ্গল গ্রহ সেখানেই যাবে। 45 দিনের জন্য তারা যাচ্ছেন মঙ্গল গ্রহে, নাসার তৈরি জনসন স্পেস সেন্টার, যা কিনা কৃত্রিমভাবে কোথায় যাচ্ছে, মঙ্গল গ্রহে। হ্যাঁ, তুমি শুনছো মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে, ভাবছো তো এই বাবা এই কী কথা, এই কথাটা এখনও পর্যন্ত জানতাম না, ব্রেকিং নিউজে তো এটাই চলে আসার কথা। আরে বাবা, কৃত্রিমভাবে তৈরি মঙ্গল গ্রহেই যাচ্ছে জনসন স্পেস সেন্টার। তো সেখানেই অনেক কিছু হয়, আসলে আমাদের অনেক কিছুই থাকে, তো মানে প্ল্যান থাকে অনেক কিছুর, কিন্তু সেটা না হলেই, প্ল্যান মাফিক না হলেই আমাদের রাগারাগি চলতে থাকে। আমরা কথাই বলি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, আবার এমনটাও বলি যতটা গর্জায় ততটা বর্ষায় না, অর্থাৎ কিনা যতটা দেখায় হাবভাব ততটা নয়। তবে না, রাগের কিন্তু দরকার আছে, কাজ আদায়ের জন্য রাগের অবশ্যই দরকার আছে, একটু আত্র রাগ দেখানোর দরকার বই কি। রেগে বোম, রেগে আগুন, রেগে কাঁই, কপট রাগ, এমন ডিফারেন্ট টাইপস অফ রাগ তো আছে, আর আছে রাগের উপসর্গ। রাগ হলে কেউ কথা বলে না, পুরো মিউট মোডে চলে যায়, কেউ আবার লাউড স্পিকারে কনভার্ট হয়ে যায়, জোরে জোরে চিৎকার করে তর্জন গর্জন করতে থাকে। আবার রাগ হলে কেউ প্রচুর খাবার দাবার খেয়ে ফেলে, আর রাগে পেলে আবার কেউ কেউ না খেয়ে শুয়ে পড়ে। রাগ এলে, রাগে পেলে, রাগ হলে তোমার কি হয়, তুমি সেটাই তো সেন্ড করছো আজকে 9903653992 তে, সঙ্গে পাসওয়ার্ডটা, অ্যান্টি পাসওয়ার্ডটা তুমি শেয়ার করছো। আরে বাবা, টাকা তোলা বা ফোন খোলার পাসওয়ার্ড আমি জানতে চাইছি না, তোমার রাগ ভাঙানো মানে রাগ গলে জল হওয়ার পাসওয়ার্ডটাই আমি তোমাকে সেন্ড করতে বলেছি। আমি তো তোমাকে না রাগিয়ে এবার শেয়ার করব, কারণ উৎপল আমাকে পুরো একদম মানে আমার বেহাল দশা করে দেবে এখনই যদি আমি ওর বার্তাটা, তোমাদের সঙ্গে গুসা কাহিনীটা আর কি যেটা ওর সেন্ড করেছে, সেটা যদি শেয়ার না করি, তাহলে উৎপলও আমার উপরে একেবারে সাংঘাতিকভাবে রেগে যাবে। উৎপল বেহালা থেকে কী বলছে, ভোড়াই শুনে ওর ভালো লেগেছে সেটাও জানিয়েছে, তার সঙ্গেও যেটা বলছে, রাগ হলে ও কিচ্ছু করে না, কাজের গতিটা, জাস্ট কাজের গতিটা বাড়িয়ে দেয়। বাহ, এ তো রাগ নয়, এ তো লক্ষ্মী। আমার মনে হচ্ছে উৎপলের রাগটা লক্ষ্মী, কারণ কাজের গতি বাড়িয়ে দেয়, ডাবল কাজ করে ফেলে, ওই সময় কারোর কথা শোনে না, নিজের মতো নিজের কাজ করে যায়। আর ফার্স্ট কাজ হয় রেগে থাকলে, না হলে ঘর বন্ধ করে ওই সুব্রহ্মণ্যমের কিন্তু গান শুনতে থাকে, এসপি বালা সুব্রহ্মণ্যমের গান শুনে, আর না হলে মেট্রো ধরে চলে যায় সোজা দক্ষিণেশ্বরে, ওখানে পিসির বাড়ি, নদীর ঠান্ডা গঙ্গার ঠান্ডা জলে স্নান করে পুজো দিয়ে তারপরে ও সোজা গঙ্গার পাশে বসে থাকে। বাড়ি থেকে খোঁজ নিলে ও চলে আসে, না হলে 2-3 দিন থেকে যায় পিসির বাড়ি। আর ছদ্মরাগ করে মায়ের হাতে স্পেশাল মাটন বা চিকেন স্টু, এইগুলো যদি ও পাওয়ার জন্য কিন্তু ছদ্মরাগ মাঝে মাঝে এরকম রাগটাও দেখায়। আর মা জানে ওর রাগ কমানোর পাসওয়ার্ড, এটাই হচ্ছে ওর পাসওয়ার্ড, আর সেই জন্যই ওই কপট রাগ বা ছদ্মরাগ দেখিয়ে কিন্তু মায়ের কাছ থেকে ঠিক ওই মাটন বা চিকেন স্টুটা ও জোগাড় করে নেয়, দখল করে নেয়, আদায় করে নেয়। আর আজকে তো সোমবার, আজকে উৎপলের ছুটি, সে কথাও জানিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে টেস্টি খাবারের কথাও কিন্তু ও বলেছে। আর এবারে ফলতা বকুলতলা থেকে শম্ভু কি বলছে, শম্ভু বলছে রেগে গেলে বুদ্ধির নাশ হয়, স্মৃতির ঘুম হয়, আর কিচ্ছু হয় না, ও সেটাই জানিয়ে দিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে যাদবেন্দ্রদা, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। কি বলছেন যাদবেন্দ্রদা, যাদবেন্দ্রদা বলছেন যে কোনো রকম অন্যায় দেখলে না রাগ প্রচণ্ডভাবে হয়, রাগ হলে যাদবেন্দ্রদা ঠান্ডা জল খেয়ে নেন, বারান্দায় রেডিও আর বই নিয়ে চলে যান, ব্যাস এই দুটো করলেই রাগটা গলে কি জল হয়ে যায়, দেখি তো সেটা হয় কি না। রাগ করে কোনোদিন কোনো জিনিস আদায় করেননি আমাদের যাদবেন্দ্রদা, সে কথাটা জানিয়ে দিয়েছেন। আর যার উপরে রাগ হয় তিনি যদি হাসি মুখে কাছে এসে বলেন দুঃখিত আর হবে না, মানে সরিটা যদি বলে দেয়, আগে যদি মাফটা চেয়ে নেয়, তাহলে রাগ গলে জল হয়ে যায়, আর কিচ্ছু থাকে না। আজকে ভোড়াইতে মেঘের ঠিকানা, প্রকৃতি বাতাস, প্রকৃতি সুরক্ষা, এই এই সমস্ত কিছু শুনে সচেতনতামূলক যে অনুষ্ঠানটা আর কি আজকে ভোরাইতে আমি করেছি সেটা শুনে ভালো লেগেছে, সে কথা বলেছেন। আর তার সঙ্গে সঙ্গে যেমন একটা লম্বা সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দেন সেটাও সেন্ড করে দিয়েছেন যাদবেন্দ্রদা। তুমিও বলছো, তুমিও জানাচ্ছ আমাকে, সময় যত এগোচ্ছে ততই কিন্তু তোমার গুস্সা কাহানি আমার কাছেও আসছে 9903653992। আর দিন যত এগোচ্ছে শহরে কিন্তু মেট্রো রুটও বাড়ছে, আর মেট্রো রেকের সংখ্যাও বাড়তে চলেছে হাওড়া টু এসপ্ল্যানেডের মধ্যে। জোকা তারাতলা মেট্রো রুটে মেট্রোর সংখ্যা আরও বাড়বে, আর শহরে আসছে এই বছরের ট্রলি বাস, আসছে ই বাসের মতো আরও ই অটো সার্ভিস। আর এখন এখন কি হতে পারে বলো তো, এখন একটা ছোট্ট ব্রেক নেবো, মানে 2 মিনিট 52 সেকেন্ডসের মতো, কারণ একটা গান আসছে তোমার জন্যে।

আসলে আমি গানটা ফেলু বক্সীর মুভির সাউন্ড ট্র্যাক থেকে রাখছি, কারণ হচ্ছে ফেলুদার মতো তোমার মনের কোণেও একটু আমি একটু উঁকি ঝুঁকি দেখছি, কারণ রাগের ওই পাসওয়ার্ডটা বা তোমার রাগের উপসর্গগুলো আমাকেও তো খুঁজে নিতে হবে না, সেজন্যই তো এই গানটা রাখলাম।

স্টুডিও ঘড়িতে দেখছি 8:54 অলরেডি হয়ে গিয়েছে, আর 9:00 দিকে কিন্তু তুমি আমি এগিয়ে চলেছি আর এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে মাধাইদার দিকে। আরে মাধাইদা, বহরু ঘোষপাড়া থেকে কি বলছেন তার গুসা কাহানি আমাদের সঙ্গে সেন্ড করেছেন, সেটাই তো এবারে আমি সবার সঙ্গে শেয়ার করব। মাধাইদা কি বলছেন বলছেন শুনছি। নমস্কার কলকাতা, মৌমিতা অনুষ্ঠানে আসা মানেই তো নিজের রেকর্ড নিজের ভাঙা। আচ্ছা, নিত্য নতুন তথ্য নামক মণিমুক্তের ভাণ্ডার নিয়ে আমাদের সামনে উজাড় করে দেয় মৌমিতা। ও হো দাদা, এখনো 38টা দিন বাকি আছে, ঢাকটা কি এত সকাল সকাল আমার বাজাতে ইচ্ছে করে, নিজের ঢাক নিজেকেই আমার পেটাতে হয়, কারণ আপনি যা যা বলেন, আপনারা যা যা বলেন আমাকে সেগুলোই তো শেয়ার করতে হয়। তো নিজের এই যে লম্বা একটা সার্টিফিকেট আপনি সেন্ড করেছেন, সেটা নিজের মুখে বলতে কেমন একটা লজ্জা লজ্জা করছে। আর এরপরে যেটা আমাদের মাধাইদা বলছেন, তার থেকে সংগ্রহ করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করেন, মানে আমি যা যা বলি আর কি, উড়ে বাস সাংঘাতিক ব্যাপার। কিন্তু এবার বিষয়ে যেটা বলছেন আমাদেরকে মাধাইদা, সেটা হচ্ছে রাগের উপসর্গ হচ্ছে মাধাইদার খুব সামান্য কারণে উনি রেগে যান। প্রতিবেশীর সঙ্গে হয়তো 2 ইঞ্চি জায়গা নিয়ে ঝামেলা, ছাড়তে চান না কিছুতেই, কিন্তু পরিবারের অন্যজন সেটা বুঝে নিতে চায়। আর আমি মনে করি সামান্য 2 ইঞ্চি জায়গা ছাড়লে যদি শান্তি বজায় থাকে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, বাহ খুব ভালো। কিন্তু বাড়ির অন্যরা সেটা মানতে চায় না, তখন তাদের উপর ভীষণভাবে রাগ হয়। বাহ খুব ভালো কিন্তু এটা, যে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে চান আমাদের মাধাইদা, মানে প্রতিবেশীদের সঙ্গে। আর রাগ হলে কথা বন্ধ হয়ে যায়, গলা শুকিয়ে জিভ পুরো আঠা আঠা হয়ে যায়, বাধ্য হয়ে তখন কথা বন্ধ রাখেন। আর রাগ ভাঙানোর পাসওয়ার্ড হচ্ছে ডায়েরি আর কলম নিয়ে বসে পড়েন, এক জগ জল থাকে সঙ্গে, কলম আর ডায়েরির সাহায্যে রাগের বিষয়বস্তুগুলো ছড়া আকারে লিখতে শুরু করেন। বাহ দারুণ ব্যাপার কিন্তু, এরকম কিন্তু পাসওয়ার্ড সত্যি কোনোদিন শুনিনি বা দেখিনি, যে এই রকম রাগ হলে সেই বিষয়বস্তুগুলো নিয়ে ছড়া কেটে সেগুলো লিখতে থাকে না, তাতেই রাগ পুরো জল হয়ে যায়। বাহ খুব ভালো লাগলো এটা জেনে, যার সঙ্গে রাগারাগি হয়েছে সে জানতে যদি পারে আমার রাগের কারণগুলো কী ছিল, তাতে উপকার হবে, পরবর্তী সময় হয়তো সেই বিষয় নিয়ে আর রাগারাগি হবে না। রাগের ভান করে গিন্নির বাপের বাড়ি যাওয়া থেকে বিরত করেছিলাম। ও হো দাদা, আজকেও কি বৌদি শুনছেন? আর

0: বৌদি যদি শোনেন আর এরপরে যদি আপনি এরকমভাবে রাগ দেখিয়ে তাঁর বাপের বাড়ি যাওয়া আটকাতে চান তাহলে বোধ হয় আর কাজ হবে না। ফিসফিসিয়ে আমাকে বললেন বটে, কিন্তু আমার তো সেটা আর কি সবার সঙ্গে বলে দিতে গিয়ে বৌদিও যদি শুনে ফেলেন আমি আর কি করব, তাই না? লালমোহনদা, লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে কি বলছেন? আমার পাড়ায়, মানে লালমোহনদার পাড়ায় অথবা ক্লাবে মতের অমিল হলেই ভীষণভাবে রাগ হয়, সত্যিই রাগ হয়। তবে আমি না বেশি তর্কে জড়াই না, প্রথমে বুঝিয়ে বলি, বোঝানোর চেষ্টা করি, যদি তাতে না বোঝে জাস্ট চুপ করে যান আমাদের লালমোহনদা, সেখান থেকে চলে আসেন, তারপর তাকে অ্যাভয়েড করেন, এড়িয়ে চলেন। আর গিন্নি অজন্তা বৌদির সঙ্গে যদি রাগ হয় আমাদের দাদার, মানে লালমোহনদার, তাহলে চলে যান সবুজে ঘেরা মাঠে, রাগ কমে গেলে সেখান থেকে আবার চির সবুজ হয়ে কিন্তু আমাদের লালমোহনদার চলে আসেন। গিন্নির সঙ্গে ভালো ভালো খাবার পেলে রাগটা জাস্ট কমে যায়, গোলে জল হয়ে যায়। জালালসি রায়ের বাগান হাওড়া থেকে আবার লিখছেন রাকেশ কুন্তি, কি বলছেন? রাকেশ কুন্তি বলছে যে রাগ হয় খুব যখন নিজেকে কন্ট্রোল করে কিভাবে, এক গ্লাস জল খায় এবং কিছুটা জল মুখের মধ্যে রেখে দেয়, যতক্ষণ না রাগ কন্ট্রোলে আসে ততক্ষণ সেই জল মুখের মধ্যেই থাকে, আর মুখের মধ্যে থাকার কারণে কারোর সঙ্গে কথা বলতে পারে না, রাগটাও আস্তে আস্তে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ে আর গলে ওই জলের সঙ্গে মিশে যায়। রাগ আর ঝড় দুটো জিনিসই শান্ত হওয়ার পর দেখা যায় কতটা ক্ষতি হয়েছে। থ্যাংকস আ লট রাকেশ, এই কথাটা কিন্তু দারুণ বললে তুমি। তোমরা সবাই বলছো, আমাকে জানাচ্ছ সেই তোমাদের রাগারাগির কাহানি, গুসা কাহানি, তোমাদের রাগের উপসর্গ বলছো, রাগের রাগ ভাঙানোর পাসওয়ার্ড বলছো, আমিও তোমাদেরকে বলবো তো, না রাগিয়েই বলবো রাগ ভাঙানোর সেই জায়গার কথা। আর রাগ তুমি করো, রাগ আমিও করি, রাগ হলেই উপসর্গ কী হয় সেটাই তো সেন্ড করছো 9903653992 তে। আর এরপরে আমি তো বলবোই, যেখানে যাবে তুমি রাগ গলিয়ে এরপর ঠান্ডা মাথায় হাসতে হাসতে ফিরতে পারবে সেই ঘরটা থেকে। জানতে হলে অবশ্যই 10টা পর্যন্ত থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। আমি যাচ্ছি তো পরের ঘন্টায়, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। যেতে যেতে ইন্ডি পপ থাকছে
1: এফএম রেনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটল তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে এসেছেন। হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আজ তার বৈঠক হওয়ার কথা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারত ও লুক্সেমবার্গের বহুমুখী সম্পর্ক আরও

0: উদ্ধার হয়ে উঠবে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আজ উত্তরবঙ্গ যাবেন। নবান্ন সূত্রে জানা গেছে, শিলিগুড়ির উত্তরকন্যায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর তার কালিম্পং যাওয়ার কর্মসূচি রয়েছে। অবিরাম বর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং ট্যানেলে ধস নামার কারণে পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতায় উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গল আজ কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের মুখোমুখি হবে। বারাসাত বিদ্যাসাগর মাঠে খেলা শুরু হবে বিকেল ৫টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল ১০টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
3: Shunchen Namaskar Kolkata
4: Namaskar Kolkata
3: 107 FM Rainbow Te Namaskar Kolkata
4: Namaskar Kolkata
5: Rainbow Time Check Rainbow Time Check
6: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক ৯টা বেজে ৪ মিনিট হয়ে ২৬ সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে ১০৭ এফএম রেনবোয় সোমবারের নমস্কার কলকাতা। এখন তুমি রেডি হচ্ছো অফিসে যাবে বলে, অফিস ফেরতা পথে হয়তো প্ল্যানে রেখেছো মুভি দেখে, টুকটাক শপিং সেরে ডিনারটা জমিয়ে বাইরে থেকে করে তবেই তুমি বাড়ি ফিরবে। যদি যদি এই প্ল্যানটা কোনো কারণে আজকেই ভেস্তে যায়, যদি প্ল্যান মাফিক না হয়, তখনই তো রাগে পায়, তখনই তো রাগ হয়। কথায় কথায় আমরা বলি বটে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আবার এমনটাও বলি, যতটা গর্জায় ততটা বর্ষায় না, অর্থাৎ কিনা যতটা দেখায় ততটা নয়। তবে না গো না, রাগেরও না দরকার আছে, ওই কাজ আদায়ের জন্য দরকার আছে, রাগটাকে শো অফ করার প্রয়োজন আছে, কখনো কখনো সেটা দরকার পড়ে। একটু আধটু রাগ দেখানোর দরকার তো, সত্যিই দরকার। রেগে বোম, রেগে আগুন বা রেগে কাঁই বা কপট রাগ, এমন ডিফারেন্ট টাইপস অফ রাগস আছে। আর আছে রাগের উপসর্গ, এক একজনের রাগের স্টাইলটা এক এক রকম। রাগ হলে কেউ কেউ মিউট মোডে চলে যায়, কেউ বা আবার লাউড স্পিকারে কনভার্ট হয়ে যায়, কেউ আবার জিনিসপত্র ভাঙচুর করে, কেউ বা আবার চুপটি করে ঘরের দৌড়ে খিল দেয়, কেউ আবার খায় না, আবার রাগে পেলে কেউ গপগপিয়ে খেতে শুরু করে। তোমাকে রাগে পেলে কি হয়, রাগ কাছে এলে তোমার কি কি হয়, সেটাই তো সেন্ড করছো আজকে। আর রাগ ভাঙানোর সেই পাসওয়ার্ড বা অ্যান্টি পাসওয়ার্ড সেটাও তুমি জানাচ্ছ। আর কখনো তুমি কপট বা ছদ্ম রাগ দেখিয়ে কোন জিনিসটা আদায় করে তবে তুমি থেমেছো, সেই ঘটনার ঘন ঘটাটাও কিন্তু আজকে তোমাকে সেন্ড করতে বলেছি তোমার এই গুসা কাহানির মধ্যেই। বলবো বলবো তোমার রাগের পাঁচালি কথা থেকে বলবো রাগ গুস্তা কানে, লাইভ আছি তো ১০টা পর্যন্ত, সঙ্গে সেই ইনফোটাও শেয়ার করব এই ঘন্টাতেই। ওই যে কোথায় গিয়ে রাগে পেলে রাগ হলে একেবারে সহজেই রাগ যাবে গলে, হ্যাঁ রাগ কমিয়ে মনকে গুছিয়ে তবেই কিন্তু আমি ফিরছি, মানে অগোছালো মনটাকে জাস্ট একটু গুছিয়ে নিয়ে তারপর আসছি আমি তোমার কাছে।

অগোছালো মনটাকে গুছিয়ে নিয়েই তো চলে এলাম আমি এবারে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। আজকে উইকডে, আজকে সোমবার, সূর্য কমজোরি, বৃষ্টি এখনও কিন্তু ফর্মে রয়েছে, আজ থেকে আবারও বৃষ্টি হবে বারবারন্ত। শরৎ এলেও কিন্তু বৃষ্টি ফেরেনি, ওয়েদার বড়ই আনপ্রেডিক্টেবল, তাকে বুঝতে নাকানি জোয়ানি খেতে হয় রেডারকেও। আর তোমার আমার মন তো সেরকমই, মানে যখন তখন রাগে পায় আমাদের মন, কেউ যদি বলে আমি রাগি না এটা একেবারে চরম অসত্য হচ্ছে। আর রাগ হচ্ছে আমাদের কম বেশি সবার হয়, কিন্তু ওই যে রাগ মাপার কোনো যন্ত্র নেই, আছে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র উপসর্গ। বোঝার উপায় হচ্ছে একমাত্র সিমটমস বা উপসর্গ রাগ হওয়ার। তো রাগে পেলে, রাগ হলে কি হয় সেটাই জানাচ্ছ আজকে তুমি, সঙ্গে জানাচ্ছ পাসওয়ার্ডটা বা অ্যান্টি পাসওয়ার্ডটা, যেটা কিনা রাগটা গলে যাতে জল হয়ে যায়, জলে পরিণত হয়। আর জানাচ্ছ সেই ঘটনাও যেখানে কিনা রাগের ভান করে ছদ্ম রাগে তুমি করেছিলে কাজটা হাসিল, মানে সেই কাজটা তুমি একদম করে বা সেই জিনিসটা আদায় করে তবেই তুমি থেমেছিলে। আর সেটাও তুমি আজকে কিন্তু আমাকে জানাচ্ছ, তোমার সেই গুস্সা কাহানি সেন্ড করছো। চেক করব আমি এবারে তোমার গুস্সা কাহানি 9903653992 তে। আর শুধু আসলে তোমার রাগ আমি কিন্তু ভাঙাবো, ওই যে অ্যাড্রেসটা আমি বলবো যেখানে গেলেই রাগ যাবে গোলে। তবে আমি কিন্তু এখন যাচ্ছি 9903653992 তে। সুপ্রভাত, গুড মর্নিং, কে আমাকে মেসেজ করেছেন? কৃষ্ণেন্দুদা, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কি বলছেন? আজকে ভোরাইতে বিশুদ্ধ বাতাসে নীল আকাশে সাদা ক্যানভাস নিয়ে অনেক তথ্য জানতে পারলাম, তাই আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন, অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে সেটাও বলছেন। আর এবারে আজকে যেটা বলছেন আর কি টপিকে এসে, যে নমস্কার কলকাতায়, জীবনের ঘূর্ণিপাকে প্রত্যেকটা মানুষের জীবনে রাগ হবে না, এটা হয় না, এটা হতে পারে না। তবে রাগ হলে যেটা করেন আমাদের কৃষ্ণেন্দুদা, সেটা দারুণ কাজ, গাছেদের যত্ন করেন আর গুরুদেবের গান শোনেন। যেহেতু পেশায় নিজে শিক্ষক এবং একজন সমাজকর্মী, মনোসমাজকর্মী, তাই সমস্ত বন্ধুদের জন্য এই বার্তাই রাখছেন, রাগ হলে উত্তেজিত না হয়ে মাথাটা ঠান্ডা রাখুন, জোরে জোরে শ্বাস নিন আর জোরে জোরে শ্বাস ছেড়েও দিন, একটু জল খাবেন। আর সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে যেখানে, যে স্থানে, যে ব্যক্তির সঙ্গে আপনার রাগের আর কি পরিবেশটা তৈরি হচ্ছে, সেই পরিবেশ যত তাড়াতাড়ি সেখান থেকে আপনি সরে যাবেন ততটাই আপনার জন্যে মঙ্গল। আর রাগের মাথায় কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, এটা জাস্ট কিছুক্ষণ সময় পরেই কিন্তু রাগ গলে জল হয়ে যাবে। সেজন্যই কিন্তু কৃষ্ণেন্দুদা বলছেন রাগের মাথায় কোনো রকম আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। পায়রাডাঙ্গা রানাঘাট থেকে তিনি কিন্তু তাঁর রাগের কাহিনী আমাদের সঙ্গে সেন্ড করে দিয়েছেন। এবারে আমি কোথায় যাচ্ছি? এবারে আমি দমদম ক্যান্টনমেন্টে যাচ্ছি, কারণ সোমনাথদা ওয়েট করছেন। সোমনাথদা কি বলছেন? ভেরি নাইস টপিক, আচ্ছা।

রাগ হলে আমাদের সোমনাথদা কি করেন, মিউট মোডে চলে যান। আর ওনার ভীষণভাবে রাগ হয় যখন যখন এরিয়ারের টাকাটা পান না সে সময়, আর সেটা যখন পান তখন রাগ গলে জল হয়ে যায়। আর তার সঙ্গে ছদ্ম রাগের কথাও তিনি বলছেন, ছদ্ম রাগ দেখিয়ে উনি আইফোন পেয়েছেন। বা কাকে দেখিয়েছেন দাদা, এটা একটু বলতে পারতেন, যাকে দেখিয়েছেন আমিও

যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে, আমি বেশি দূর যাব না, আমি বারাসাতে যাচ্ছি কারণ আমি বনগাঁ সেকশনেই রয়েছি, আর আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এখন বারাসাতে যাচ্ছি শাওন কি বলছে সেটা দেখার জন্য, মানে শাওনের গুস্সা কাহানি, শাওন কি রাগ করে, শাওন তো ভীষণ গুড বয় তাই না, দেখি কি বলছে। রাগের কারণ যদি কোনো মানুষ হয় আর তাকে যদি সামনে সামনাসামনি পায়, কেন শাওনের ওপর রাগ হয়েছে সেগুলো মন খুলে তাকে বলতে দেয়, তা সেইগুলো কথাগুলো যতই অপ্রিয় সত্যি হোক না কেন তারপরেও শোনে সেটা, তারপরেও যদি সেগুলো আবারও করে তাহলে তাকে জীবন থেকে এমনভাবে ব্লক করে দেয় যে কোনোভাবেই আর তার আমাদের শাওনের টিকিও সে খুঁজে পাবে না। যদিও দুজন মানুষ আছে ব্যতিক্রম, তারা হচ্ছেন বাবা আর মা, আর যদি রাগের কারণ কোনো মানুষ বাদে অন্য কিছু হয় সেটা বা সেগুলোর কথা আর কোনো দিন মাথায় আনে না আমাদের শাওন, মনের ভুলেও কখনো তারা কিন্তু মনের কোনো কোণে এসে হাজির হয় না। আসলে কি বলতো, রাগ করে না, রাগ করে না খেয়ে থাকা বা জিনিসপত্র ভাঙা, চুপচাপ বসে থাকা, এগুলো কোনোটাই না আমাদের শাওনের পছন্দ না। শাওনই এই কথাগুলো জানাচ্ছে, কারণ এগুলো করলে শাওন মনে করে যে মানে রাগ হয়েছে যার উপর, সে তো কিছুই জানতে পারলো না, উল্টে নিজেরই ক্ষতি হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ করলো এটা ওর নিজের ক্ষতি, জিনিসপত্র ভাঙলো সেটাও ক্ষতি। শুধু তাই নয়, রাগের কারণ কিভাবে সমাধান করা যায় সেটাও মাথায় সেই মুহূর্তে আসে না, তাই মাথা ঠান্ডাও হতে চায় না। সেই জন্যই তো শাওনকে বললাম গুড বয়, ও তো এইভাবেই কিন্তু নিজেকে একদম সামলে নিয়ে চলে যে শাওন নিজে কিন্তু অন্যের ওপর কেন রাগ করছে বা রাগটা কেন হচ্ছে সেটা কিন্তু এইভাবেই ও জানিয়ে দেয়। এরপরে আমি কোথায় যাচ্ছি, এরপরে যাব আমি ভবানী নায়েক ডিহি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে, কি বলছেন, রেগে গেলে আমাদের ভবানী দা কি করেন সেটাই হচ্ছে কথা। রেগে গেলে প্রথমে একটু চুপ করে যান, কারণ রাগের মাথায় কথা বললে কথা কম ভুল বেশি হয়ে যায়, তারপর নিজের মনকে একটু সময় দেন, এক কাপ চা, পছন্দের গান, একটু একা থাকা, এই তিনটে হলেই ব্যাস রাগ কমানোর ওষুধ এটাই, রাগ গলে জল হয়ে যায়। আর যদি খুব কাছের কেউ ভুল করে থাকে তাহলে একটা ছোট্ট সরি আর একটু ভালোবাসাই যথেষ্ট, কারণ শেষ পর্যন্ত বুঝেছি রাগ ধরে রাখলে মনটাই ভারী হয়, আর হাসি মুখে মিটিয়ে নিলে সম্পর্কটাই সুন্দর থাকে, চাইলে এটাকে আরো মজার আবেগপূর্ণ দুষ্টুমি মেশানো। আচ্ছা, এইভাবে আবার বার্তা করে দিয়েছেন, বুঝতে পারলাম। যাই হোক, আমাদেরকে পাঠিয়েছেন এই মেসেজ, এই গুসা কাহানি, ভবানী নায়েক ডিহি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে এই মেসেজ আমাদেরকে সেন্ড করেছেন। তুমি তো জানাচ্ছই রাগ হলে রাগে পেলে অনেকেই কিন্তু মানে কি করে সেটা জানাচ্ছ, যেমন তুমি নিজে কি করো সেটা বলছো, তার সঙ্গে সঙ্গে আমিও তোমাকে বলছি অনেকেই আছেন যে রাগ হলে বা রাগে পেলে গোঁসা ঘরে যান, খিল দেন। সেই গোঁসা ঘর আছে তো তোমার আমার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু জুতসই নয় গো, যেখানে গিয়ে সেভাবে রাগ গলে কিন্তু জল হয় না। তাহলে উপায় বলবো বলবো নিশ্চয়ই বলবো, তার আগে শেয়ার করব যে এই যে 38 দিন বাদে যে পুজো আসছে তাই তো, 38 দিন বাদে তুমিও কিন্তু শহর কলকাতায় বসে দেখতে পাবে, ঘুরতে পারবে ফিল্ম সিটি, যেখানে দেখবে শুটিং, শুটিংয়ের খুঁটিনাটি থেকে আইকনিক সিন দেখতে পাবে, সিনেমার সেট দেখতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি সেখানে মেলাও ঘুরতে পারবে আর দেখতে পাবে ঠাকুরও। এমনই কিন্তু এক ফিল্ম সিটি এবারে পুজোর থিমে থাকবে আমাদের শহর কলকাতায়, আর পুজোতেই যেতে পারবে তুমি শহর কলকাতা থেকে বাসে চড়ে একদম ডুয়ার্সে, পারবে তুমি যেতে ভলভো বাসে চড়ে বেঙ্গালুরু থেকে চেন্নাই বা দিল্লি, এমন সব নতুন পরিষেবা মাঝেই কিন্তু থাকবে শহর কলকাতায়, বাসে ট্রামে চড়ে পুজো প্যাকেজও সবই বলবো আমরা নমস্কার কলকাতায়। আর মনে আছে তো বেশ কিছু কিন্তু নিয়ম এসেছে, আইন এসেছে, সবই শেয়ার করব তোমার গুস্তা কাহানির সঙ্গেই। তবে জাস্ট এই মিনিট চারেক পরেই কিন্তু আমি বাদবাকি সব কথা তোমাকে বলবো, আপাতত চলো না একটা কোথাও পালিয়ে যাই।

নটা বেজে জাস্ট এই 20 মিনিট হলো, মানে 20 মিনিট হয়ে 1 সেকেন্ড হলো। আজকে সেপ্টেম্বরের 7 চলে গিয়েছে, শ্রীকৃষ্ণের জন্মদিন হয়েছে, সেদিন সেলিব্রেশন, জন্মাষ্টমী সেলিব্রেশন আমরা করলাম, আর আসছে এবারে গণেশ চতুর্থী থেকে আসছে বিশ্বকর্মা আরাধনা, অর্থাৎ কিনা ঘুড়ি ওড়ানোর দিন একেবারে সামনাসামনি এসে যাচ্ছে। আর এদিকে আসছে তো দুটো হাইব্রিড ফেরি, অত্যাধুনিক সব ব্যবস্থায় ঘেরা দুই প্রমোদ তরী কিন্তু এবারে আসছে, যা চলাচল করবে আমাদের এই গঙ্গাতে। ভেসে ভেসে যেতে পারবে তুমি বাবুঘাট থেকে দক্ষিণেশ্বরে, বেলুড় মঠে, আবার পারবে তুমি হংসেশ্বরী মন্দির, অন্নপূর্ণা মন্দিরেও যেতে যেতে পারবে তুমি ইতিহাস জড়িয়ে থাকা ব্যারাকপুর, শ্রীরামপুর আর চন্দননগরে। কলকাতায় পুজোর আগেই ভাসবে গঙ্গায় ওয়াটার ট্যাক্সি, আর গঙ্গাতে চলছে এখন ওয়াটার মেট্রো থেকে ক্রুজ, চলছে ময়ূরপঙ্খী নাও থেকে প্যাডেল স্টিমার। প্ল্যান করো তুমি কবে কোথায় যাবে, আমি তো প্ল্যান পুরো আমার রেডি, মানে চল পালিয়ে চল কোথায় আর যাবো, আমি এখন পালিয়ে চলে এসেছি 9903650992। এই মুহূর্তে আমি যাচ্ছি সোমেন যাদবপুর থেকে কি বলেছেন সেটাই তো আমি তোমাকে বলবো বলেই আমি সেখানেই চলে যাচ্ছি। মৌমিতা আমাকে আর কি সোমেনদা যেটা বলেছেন প্রথমেই শুভ সকালের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন এবং ভালোবাসা, আর আজকে ভোরাই থেকে আমাকে শুনছেন সেটা বলেছেন, কিন্তু একটা দুঃখ রয়ে গেল, যদি মেঘ দেখা চাকরির খবরটা আগে জানতাম তাহলে নিশ্চয়ই অ্যাপ্লাই করতাম, ওই 3600 মধ্যে 3601 হয়ে যেতেন আপনি। তো যাই হোক, সেটা তখন জানা যায়নি, কিন্তু বলা তো যায় না, ওই যদি লি সি চেন যদি ও ছেড়ে দেয় চাকরিটা, আবার যদি ওখানে আরেকটা পোস্ট যদি হয়ে যায় তাহলে পোস্টটা খালি হলে তখন আপনি আবার একবার ট্রাই করতেই পারেন। আর তার সঙ্গে সঙ্গে সোমেনদা যেটা বলছেন যে রাগ হলে একদম চুপ হয়ে যান, মিউট মোডে চলে যান, কোনো রকম চিৎকার চেঁচামেচি লাউড স্পিকার কনভার্ট হয়ে যাও এইসবের মধ্যে উনি যান না, একটা জলের বোতল নিয়ে শুধু জল খান, আর রাগ কমানোর অ্যান্টি পাসওয়ার্ড সোজা বাথরুমে ঢুকে পড়েন, ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে 5-10 মিনিট হেঁটে আসেন, ব্যাস। মাঝে মাঝে রাগ হলে আর একটা জিনিসও করেন, মানে বিরিয়ানি খেয়ে বাড়িতে চলে আসেন, বা দারুণ।

আর কিন্তু রাগ হলে বা রাগে পেলে বিরিয়ানিও কিন্তু কাছে আসে, এটাও কিন্তু জানতে পারলাম, দারুণ। এরকম মাঝে মাঝে রেগে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে নিয়ে চট করে বাড়ি চলে আসা, এমনটাও কিন্তু ভালো, যেটা সোমেনদা করে থাকেন। আর তুমি কি করো সেটাও তো আমি তোমাকে জানাতে বলেছি। 9903653992 হার্ট করে খোলা। অনেক দিন পরে কিন্তু আজকে আর যে মৌমিতাকে মনে করলো কে বলতো, রীতাদি। রীতাদি আজ অনেক দিন পরে কিন্তু এলেন। কি বলছেন, রাগ করে একবার বলেছিলাম ভাত খাবো না, দিদি এমন টানাটানি করলো জেনে ছিঁড়ে যাবে, মানে যেন ছিঁড়ে যাবে হাতটা এমনভাবে। সেই থেকে রাগ হলে মুখটা করি গোমরা, এখন কার ওপর রাগ হচ্ছে বলছি শোনো তোমরা। বৃষ্টির ওপর এখন আমার হচ্ছে ভীষণ রাগ, দেখলেই তাকে বলছি আমি, যা যা বৃষ্টি ভাগ। দারুণ দারুণ, খুব ভালো, একদম সত্যি তাই, বৃষ্টির ওপর আমাদের প্রত্যেকেরই রাগ হচ্ছে। এত মাঝে মাঝে ঘন ঘন এত বৃষ্টি হচ্ছে না বাপু, এত বৃষ্টি দেখতে আমাদের কারোর ভালো লাগছে না। আমরা বৃষ্টি চাই, অবশ্যই বৃষ্টি চাই, বৃষ্টি না হলে আমরা বাঁচবো কোথা থেকে, কিন্তু বৃষ্টিটা এমনভাবে হোক যে এক নাগাড়ে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ক্যালেন্ডারে সেই আর কি ছুটির মতন দেখতে হবে কবে বৃষ্টি ছুটি নিয়েছে, তেমনটা আমরা আর দেখতে চাইছি না। কিন্তু আজকে থেকেই বৃষ্টি আবারও হবে বারবার, অন্ত তেমন আপডেট পেয়ে গেছি আমরা হাওয়া অফিস থেকে। তোমরা মানে পাঠাচ্ছ তো, তুমি পাঠাচ্ছ তোমার সেই বার্তা আমার কাছে আসছে। আর এদিকে কিন্তু এসেছে বেড়েছে দীঘা রুটের ট্রেন, এখন হাওড়া সাঁতরাগাছির পাশাপাশি কলকাতা স্টেশন থেকেও ছুটছে দীঘা যাওয়ার ট্রেন। আরও নতুন এক বিনোদনের ব্যবস্থা রয়েছে সাগরপাড়ে, গেলেই কিন্তু পাবে তুমি সেখানে প্রমোদতরী, যা নিয়ে যাবে মাঝ সমুদ্রে ভাসি। আর এদিকে কলকাতায়, কলকাতায় তো আসছে নতুন রুটে ফেরি সার্ভিস আসছে, আসছে শহরে মনোরেল থেকে ডাবল ডেকার ট্রলিবাস, আর শহর কলকাতা পুজোর আগেই কিন্তু আসছে নতুন সাজে মেকওভার করে, পুজোয় কোথায় যাবে ঘুরবে ফিরবে এই প্ল্যানটা করে ফেলো। আর শহর কলকাতায় বা তুমি কোথায় যাবে সেটাও তো নিশ্চয়ই আর যে মৌমিতা তোমাকে শেয়ার করবেই।

0: এই শহর কলকাতাকে নিয়ে কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, এই কলকাতাতে মধ্যেই কিন্তু আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। আর সেই আরেকটা কলকাতার বুকের মধ্যেই লুকোনো আছে এই শহরের ইতিহাস। দিন বদলেছে, সময়ও তার নিজের গতিতেই এগিয়ে চলেছে, তবুও কিন্তু পুরনো সেই গল্পগুলো ধুলোর চাদর গায়ে শুয়ে আছে এই শহরের অলিতে গলিতে। তো আজকে সেরকমই অলিগলি ঘুরবো, থাকবো পথিক হয়ে, তবে হাতে কিন্তু ছাতাটা প্লিজ রেখো, ছাতাটা ক্যারি করো, যদি আজ কাল বা পরশু তুমি এইভাবেই শহর কলকাতা এই গলিটাতে চলে আসো। হাওড়া ব্রিজ থেকে নেমে সামনেই তো ব্রেবন রোড, আর তার পাশাপাশি যে রবীন্দ্র সরণি রয়েছে, এই দুই রাস্তার মাঝখানে বাঁ দিক দিয়ে ঢুকে গিয়েছে সরু একটা রাস্তা, তার নাম কি নিশ্চয়ই মনে আছে, এজরা স্ট্রিট। তুমি এখানে অনেকবারই এসেছো হয়তো, এখানে সবচেয়ে বড় আলোর বাজার রয়েছে, ইলেকট্রিক যে কোনো টুকিটাকি সরঞ্জাম থেকে সুন্দর সুন্দর লাইট সেটিংস সব কিছু মেলে এই এজরা স্ট্রিটে। তো এই আলোর বাজারে যখন এসেছো, কখনো কি মনে হয়েছে কেন এরকম নাম এজরা স্ট্রিট, কিসের জন্য নামটা, কে এই এজরা? শহর কলকাতার রাস্তার নাম সাধারণত যেমনটা আমরা দেখে থাকি গুণীজনের নামে আছে, কখনো ইংরেজ সাহেবদের নামে আছে, আবার কখনো বা সাধারণ মানুষ তাদের নামে না থাকলেও কিছু রাস্তার নাম আছে কেনা বেচা জিনিসপত্রের নাম নিয়ে, আবার কিছুটা আছে কিছু রাস্তার নাম রয়েছে বাগান ফলফুলের নামে। যাই হোক, এই এজরা স্ট্রিট ইহুদিদের ইতিহাস বয়ে নিয়ে রয়েছে। তো ডেভিড এজরা এবং এলিয়া এজরা দুজনের সারনেমই হচ্ছে এই নামকরণটা হয়েছে এজরা। এরাই ছিলেন তখনকার সবচেয়ে প্রভাবশালী ফ্যামিলি, আর এই ফ্যামিলি ছিল রিয়েল এস্টেটের বিজনেস। তাঁদের তৈরি ছিল হচ্ছে এসপ্ল্যানেড ম্যানসন, চৌরঙ্গি বিল্ডিং, ইহুদি গার্লস স্কুল। তাঁদের অবদানের কথা মনে রেখেই নামকরণ হয় এই রাস্তার এজরা স্ট্রিট। তবে 1795 সালে এই রাস্তার নাম ছিল কিন্তু সেই সময় ডোমতলা। এখানেই প্রথম নাট্যমঞ্চ তৈরি করেন রুশ নাট্যবিদ লেভদেভ। এজরা স্ট্রিট থেকে তোমার ডেস্টিনেশন হতেই পারে সাউথ কলকাতা, বেশ অনেকটা দূর। আরে বাবা, দূরত্বটা বেশি হলেও তুমি এই বর্ষার দিনে মানে বা পরন্ত বিকেলে যদি চলে আসো, একটু হালকা রকম মানে হালকা মেজাজে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু তুমি যেতেই পারো সাউথ কলকাতা, এবং গল্প মিলিয়ে নিতে পারবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। তুমি সাউথ কলকাতায় কোথায় আসবে, লাভলক স্ট্রিটে চলে আসবে। লাভলক স্ট্রিট, এর সঙ্গে আদপে কোনো লাভ প্রেম এসব ভালোবাসার কোনো রকম সম্পর্ক ছিল না। পুরনো কলকাতার এক বড় লোক ব্যবসায়ী আর্থার স্যামুয়েল লাভলক, হ্যাঁ তিনি, তার ছিল বিশাল বিজনেস, তো সেই কোম্পানি ছিল তার ম্যাঙ্গোলেনে। তো সেখানে তিনি থাকতেন আসলে বালিগঞ্জের এই অঞ্চলে, যে লাভলক এলাকার কথা তোমাকে বললাম। তার মৃত্যুর পর 1903 সালে তাঁকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য এই রাস্তার নাম হয় লাভলক স্ট্রিট। যদি তুমি এখানে চলে আসো, যে বাড়িটাতে উনি থাকতেন স্যামুয়েল লাভলক, সেটা দেখতে পাবে। আজও লাভলক স্ট্রিটে ঢোকার মুখে অতীতের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ি, যা আজও তোমাকে ওয়েলকাম করবে। ইতিহাস মিলিয়ে তুমি গল্প মিলিয়ে দেখে নেবে বিখ্যাত সমস্ত রাস্তা ঘুরতে ঘুরতে ক্লান্তিটা তোমার ভ্যানিস তো করতেই হবে। আর তার জন্য এখানে পেয়ে যাবে মোমোর স্টল, রকমারি মোমো কিন্তু এখানে পাওয়া যায়, কচুরিও আছে, লস্যিতে গলা ভেজাতে পারবে, সবাই তোমাকে ওয়েলকাম করতে রেডি এই সমস্ত খাবার দাবার। আজ এই পর্যন্তই হোক তোমার জার্নি, প্রতিদিন একটা করে ব্লুপ্রিন্ট আমরা তোমাদেরকে দিই, কোথা থেকে শুরু করবে কোথায় থামবে তার গাইডলাইন কিন্তু থাকে আমাদের এই শহরের ইতিকথায়। তাই আজও কিন্তু তোমাকে এমনই বেশ কিছু কথা বললাম, তবে আপাতত শহরের ইতিকথার ইতি হলেও নমস্কার কলকাতার এখনই ইতি নয়, তোমার গুসা কাহানি আসছে তো 9903653992 তে, তো সেগুলো আমাকে শেয়ার করতে হবে। তো আপাতত শহরের ইতিকথার ইতি,
1: শহরের ইতিকথা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme,

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে 36 মিনিট হয়ে 10 সেকেন্ড, তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে 107 এফএম রেইনবোয়ে। 10টা তো বাজতে চলেছে, তুমিও ব্যস্ত, শহরও কিন্তু ব্যস্ত তার মেকওভার করতে পুজোর আগেই, সেও কিন্তু সাজুগুজু করে লুক একেবারে চেঞ্জ করে তোমার আমার কাছে চলে আসবে। আর শিয়ালদাতে তো হচ্ছে যাতায়াতের জন্য 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে, তার খসড়া পুরো রেডি, কার পার্কিংয়ের জন্য আরও নতুনভাবে উন্নত মানের ব্যবস্থা হচ্ছে। আর শিয়ালদাতেই তো রয়েছে মানে হাওড়া স্টেশনের মতোই রেলকোচ রেস্টুরেন্টটা আসতে চলেছে, কারণ সেটাই পুজোর সময় একেবারে নিত্য নতুন, শুধু খাবার নয়, পুরনো দিনের হারিয়ে যাওয়া খাবার, সেই ট্র্যাডিশনাল খাবার দাবার নিয়েও কিন্তু সে চলে আসবে। আর এদিকে 6, 8, 11 নাম্বার প্ল্যাটফর্মে বসেছে ওয়াটার কুলার, যাতে কিনা ঠান্ডা ঠান্ডা জলে সবাই গলা ভেজাতে পারে শিয়ালদা স্টেশনে এলেই। আর

আমিও তো পারি, 9903659992 চেক করতে পারি। আরে বাবা, ওই যে রাগ হলে, রাগে পেলে, রাগ তোমার কাছে এলে তোমার কি হয়, তোমার সেই কথাটাই তো তুমি আজকে আমাকে সেন্ড করছো, শেয়ার করছো। তুমি কি করো সেটাই আমি দেখব, সবাইকে জানাবো। আর জাস্ট রাগ করার ভান করে তুমি কোন কাজটা আদায় করে তবে থেমেছিলে সেটাও প্লিজ বলো। আর কোন কাজটা যেমন বলবে হাসিল করেছিলে সেটার কথা, তেমনই কিন্তু তোমার রাগ ভাঙানোর বা রাগ গলে জল হয়ে যাওয়ার অ্যান্টি পাসওয়ার্ডটাও কিন্তু জানাতে প্লিজ ভুলো না। আমি সেই সমস্ত কিছু এবার একটু চেক করে ফেলি। তোমার গুস্তা কাহানি রয়েছে তো বন্দি 9903659992। এবারে যাচ্ছি টেক্সট দেখব। রাগ হলে যার সঙ্গে রাগ হবে তার সঙ্গে পুরো একদম মানে কথা বন্ধ, কাটটি সাইলেন্ট মোডে চলে যায় কে, আমাদের স্বপন দেবনাথ। স্বপন দেবনাথ দেশের বাড়ি কাটোয়ায়, পূর্ব বর্ধমানের, আর এখন সে থাকে কর্ণাটকে দাবাঙ্গেরেতে। আর সেই স্বপন দেবনাথই বলছেন যে কি, যে এক যখন কারোর উপর রাগ হয় তখন তার সঙ্গে পুরো কথা বন্ধ করে দেন এবং সাইলেন্ট মোডে চলে যান। সে ঘরের লোকই হোক বা বাইরের বন্ধু বা সহকর্মী, সবার সঙ্গে একই রকম কিন্তু করে থাকেন বিহেভটা। তাদের সঙ্গে কথা বলার ইচ্ছেই হয় না, তাদের কথার জবাব দিতে বাধ্য হলে ঠিক আছে, ও আচ্ছা, মানে এরকম ছোট্ট ছোট্ট করে উত্তর দিয়ে চলে যায়। এইসব দায় সারা মাইক্রো শব্দে কাজ আর কি চালিয়ে ফেলে। আর রাগ কমানোর পাসওয়ার্ড হচ্ছে পুরনো স্যাড সং, ব্যাস এইগুলো যদি থাকে না তাহলে আর কিচ্ছুটি লাগে না, তাই কিন্তু সে জানিয়ে দিয়েছে আমাদেরকে। আর এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে আর কোথায় যাব, এবারে এসএসডির কাছেই যাচ্ছি। এসএসডি মানে শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে কি বলছেন আমাদের এসএসডি। রাগের মাত্রা উঠিলে চরমে, সম্মুখে থাকিলে খাবার, তন্ময় হইয়া চরম নিরবতায় পাত্র করি সাবার, রক্তের গতি পাইলে বৃদ্ধি, ছিঁড়িবে আমার নাড়ি, তাই আসিলে ক্রোধ আমার হয়ে যাই ব্রহ্মচারী। নমস্কার কলকাতায় থাকিলে মৌমিতা, শ্রবণ ইন্দ্রিয়া উঠে জাগিয়া, রাগকে করি জলে ধৌত অনু পরমাণুতে ভাঙিয়া, রন্ধন কার্যে হইলে গণ্ডগোল, মিষ্টি কিংবা ঝালে গিন্নির সঙ্গে কথা বন্ধ, সময় বইয়া যায় রোষানলে, রাগের আগুনে ক্ষিপ্ত মানুষ শান্ত হও সবাই, বিপদ আসিয়া দাঁড়াইবে না দাঁড়ে, রুক্ষিয়া রাখো তাই। বাস, শ্যাম সুন্দর দা নামেই যার সুন্দর রয়েছে, সেই মানুষটা এত সুন্দর করে তিনি তার রাগের পুরো প্যাকেজটা আমাদেরকে পাঠিয়েছেন, তার গুস্তা কাহানি, কিভাবে রাগ জল হয়ে যায়, এবং আমাকে নিয়েও কিন্তু তার মধ্যে প্রত্যেকটা সময় সব কিছু থাকে। মানে যেমনটা লিখেছেন, নমস্কার কলকাতায় থাকিলে মৌমিতা, শ্রবণ ইন্দ্রিয় উঠিয়ে জাগিয়া, রাগকে করি জলে ধৌত অনু পরমাণুতে ভাঙিয়া, ভাবতে পাচ্ছি না। সত্যি খুব ভালো লাগলো গড়িয়া কলকাতা 153 থেকে শ্যাম সুন্দর দা নারকেল বাগান লস্করপুর থেকে এই তাঁর গুস্তা কাহানি আমাদেরকে সেন্ড করেছেন। বিকাশ রঞ্জন দাস কি বলছেন, বিকাশ দা যাদবপুর থেকে, বিজয়গড় থেকে, রাগ খুব ক্ষতিকারক, তাই চেষ্টা করেন আমাদের বিকাশ দা রাগকে কন্ট্রোল করে রাখতে। যদি কখনো রাগ হলে কন্ট্রোল করতে না পারেন তখন সেই জায়গা থেকে চুপচাপ সরে পড়েন, রাগ কমে গেলে তারপর আবার সেই প্যাভেলিয়নে ফিরে আসেন, বাড়িতে চলে আসেন, এমনটাই কিন্তু আমাদের বিকাশ দা জানিয়েছেন। তুমি কি করো, তুমি কি বলছো সেটাই এবারে জানিয়ে ফেলো। 9903659992 হার্ট করে খোলা। তুমি তো শেয়ার করছোই যে রাগে পেলে, রাগে রাগ তোমার কাছে এলে তোমার কি হয়, মানে তোমার যে স্টাইলটা সেটা তুমি জানাচ্ছ, তোমার কি কি উপসর্গ হয় রাগে পেলে বা রাগ কাছে এলে সেটা সেন্ড করছো, সঙ্গে জানাচ্ছ সেই অ্যান্টি পাসওয়ার্ডটা। আরে বাবা, ওই তোমার ফোন খুলতে বা টাকা তুলতে যে পাসওয়ার্ড ইউজ করো সেটা আমি জানতে চাইনি, রাগ গলে কি করে জল হয় সেটাই আমি তোমাকে জানাতে বলেছি। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলেছি, শুধুমাত্র কপট রাগ বা একটু রাগের ভান করে তুমি কোন জিনিসটা হাসিল করে থেমেছিলে বা কোন কাজটা আদায় করে থেমেছিলে সেটাও আজকে শেয়ার করছো 9903659992। তো তোমাকে তো প্রথমেই সেই শুরুতেই বলেছি ইটালির ছেলেটার কথা, যে কিনা বউয়ের সঙ্গে ঝগড়া ঝগড়ি, কথা কাটাকাটি, রাগারাগি করে একটুও না থেমে হেঁটে ফেলেছে 450 কিলোমিটার পথ, পুলিশের হাতে ধরা পড়েছে বলে হাঁটা এবং রাগের ইতি ঘটেছে তার। এবারে আমি তোমাকে গোসা ঘরের ঠিকানা দেব, হ্যাঁ গো, অ্যাংরি রুমের অ্যাড্রেস, সেটাই এবারে আমি তোমাকে শেয়ার করব। আরও একটা কথা বলবো, ধরো যাদের ওই ভালোবাসাবাসি ছিল, ছিলই বলছি কারণ হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গিয়েছে, তারাই বা কী করবে, তাদের জন্য একটা দারুণ জায়গা আছে, সেখানে গিয়েও কিন্তু তারা তাদের রাগটা গলিয়ে একেবারে জল করে নতুন রিলেশনশিপে কিন্তু চলে আসতে পারবে, ফিরে আসতে পারবে। সবই বলবো, যদি সময় মতো না বলি তাহলে তো আমিও ফেঁসে যাবো, তাই না?

স্টুডিওর ঘড়িতে এখন ঠিক 9:44 হয়ে গিয়েছে, আর আমিও কিন্তু ফেঁসে যাব যদি না এই মেসেজগুলো, এই তোমাদের গুসা কাহিনীগুলো যদি আমি না সবার সঙ্গে শেয়ার করি। যেমন এক্ষুনি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, ভাবছিলাম কেন এখনো আসছে না গুসা কাহানি সেই শঙ্করদা। হ্যাঁ, বাড়ার সাথে শঙ্করদা কিন্তু গুসা কাহানি আমাকে সেন্ড করে দিয়েছেন। কি বলছেন তিনি, রাগটা আমার বড্ড বেশি, পেয়েছি বাবার ধাত। রাগলে জাগে ভিসুভিয়াস, ছড়ায় অগ্নুৎপাত, চলতে থাকে গজর গজর দন্ত কিড়মিড়, অশান্ত মনটা তাই চায় না হতে স্থির। লেখাপড়া গান শুনে রাগ করি সম্বরণ, নয় হেঁটে দূরে কাছে করি আসি ভ্রমণ। রাগ কমানোর আরো ভালো আছে পাসওয়ার্ড, ছাদ বাগান বা সবুজের মাঝে রাখে ভালো হার্ট, নয় তো মুখ গোমরা করে মেরে না থেকে ঘুম ঘুম, বিছানাতে নাক ডাকিয়ে একটা লম্বা দিই ঘুম। কপট রাগ দেখিয়ে কিছু আদায় করার মতলব, আমার সিলেবাসের লেখা নেই কোনো ঐসব। এখন তো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, মাথায় কল্পিত বরফ বেঁধে রাগ করি সম্বরণ। শারদ শুভেচ্ছা সহ শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে তাঁর পুরো গুসা কাহানি, এবং তাঁর যে তিনি রাগী মানুষ আমার এটা জেনেই খুব অবাক লাগছে, কারণ এত সুন্দর যিনি ছন্দে বেঁধে এত সুন্দর করে আমাদেরকে পুরো প্যাকেজটা তার প্রতিদিন পাঠান, তো সেখানে তিনি রাগী মানুষ এটা জেনে সত্যি সত্যি আমার না কেমন একটা অবাক লাগছে শঙ্করদা। এরপরে রয়েছে আরও অনেক, কিষানগঞ্জ বিহার থেকে গৌতমদা কী বলছেন একটু বলে নিই। গৌতমদা বলছেন, সকাল 6:30 মেয়েকে শতাব্দীতে ট্রেনে ছাড়তে গিয়েও তোমার প্রোগ্রাম শুনতে থাকি। ওরে বাবা, এটা আমার সত্যি অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওনা দাদা। প্রোগ্রামে তুমি আসলে আমি FM শুনতে ভুলি না, থ্যাংকস আ লর্ড দাদা, এইভাবে রোজ রোজ আমাদের প্রত্যেকের সঙ্গেই থাকবেন। এরপরে আমাকে যেটা বলছেন গৌতমদা, সেটা হচ্ছে সাল 1985, তখন উনি হায়ার সেকেন্ডারি দেবেন উচ্চ মাধ্যমিক, তখন গরমের ছুটিতে বন্ধ কোনোভাবে জানতে পারেন যে একটা হ্যাকিং ট্র্যাকিং ক্যাম্প, যেটা কিনা পৌরি গড়ওয়াল উত্তরাখণ্ডে আয়োজিত হচ্ছে, এক মাসের জন্য দুটো NCC ক্যান্ডিডেটকে বাছা হবে। কলেজ গরমের ছুটি, লম্বা ছুটি থাকার সৌজন্যে আমাদের গৌতমদা আর এক বন্ধু সেই সুযোগটা পান। বাবা রাজি হচ্ছিলেন না, এক সপ্তাহ দুঃখ আর রাগে খাওয়া দাওয়া একেবারে কম করে দেন আমাদের গৌতমদা, শেষে বাবা রাজি হলেন, এক মাস NCC হ্যাকিং ট্র্যাকিং ক্যাম্পে তাঁরা গেলেন। এই সুযোগে তখনকার তেহারি ড্যাম তৈরি হওয়া দেখেছিলেন, আর 11,000 ফিট উঁচু একটা পাহাড়ে নাম না টিব্বা জয় পেয়েছিলাম। আচ্ছা, ফেরার পথে প্রথমবার মুসৌরি, দেরাদুন, কেম্পটি ফলস, চিড় আর দেবদারুর যে বোন, হ্যাঁ চিড় আর দেবদারুর যে বোন ঋষিকেশ আর হরিদ্বার দেখবার সুযোগ পান, সেই স্মৃতি এখনও ভুলতে পারেন না গৌতমদা, সে কথা কিন্তু আজকে আমাদেরকে জানিয়েছেন। খুব ভালো লাগলো, এইভাবে আমাদের সঙ্গে প্রতিদিন কিন্তু সঙ্গে সঙ্গে থাকবেন। রাগ করলে মুখে কোনো শব্দ নেই, খাওয়া দাওয়া নেই, কে বলছে শম্ভু।

0: দাস, আচ্ছা বুঝলাম। আছে আছে, এখনো আরো বেশ কিছু মেসেজ রয়েছে, তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, রাগ হচ্ছে চরম, মাথা হচ্ছে নিশ্চয়ই গরম, রেগে আগুন না হলে তুমি বাপু সেখানে কিন্তু যেতে পারবে না, যেখানে ঠিকানা আমি তোমাকে বলবো। তার জন্যই তো বলছি, এতক্ষণ ধরে আমি এতক্ষণ রাগালাম, সেই অ্যাড্রেসটা এতক্ষণ ধরে বলছিলাম না, গোঁসাঘর। এই গোঁসাঘরটা এমনই গোঁসা কমানোর ঘর, তুমি যেতেই পারো, এখানে চারটে দেয়াল আছে, সেখানে শুধু টাকা দেবে, টিকিট কাটবে, ঘরে ঢুকে পড়বে, মাথায় পরে ফেলতে হবে একটা হেলমেট, হাতে তুলে নিতে হবে ব্যাট বা উইকেট বা হকি স্টিক, তারপর যত খুশি ভাঙো। সেখানে যা আছে সাজানো রয়েছে, বোতল, প্রেশার কুকার, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, অডিও স্পিকার, কি নেই সেখানে, শুধু ভাঙো, চোরো, হাতে নাও ওই ক্রিকেটের ব্যাট আর উইকেট, যত পারো তোমার রাগ ঝেড়ে ফেলে বাইরে বেরিয়ে চলে এসো। আর এটাই হচ্ছে সেই অ্যাঙ্গার রুম। আর ফেলো করি জিনিসপত্র, তোর ভেঙে ফেলো তাড়াতাড়ি, এই ঘরই হচ্ছে সেই কনসেপ্টটা। প্রথম এসেছে বেজিং থেকে, এখন চেন্নাই, চেন্নাই থেকে দিল্লি, দুই মেট্রো সিটিতেই কিন্তু আছে। আচ্ছা, শহর কলকাতায় খুঁজলে কি পাওয়া যাবে না এরকম অ্যাংরি রুম? তাহলে যদি সেরকম অ্যাংরি রুম যদি পাওয়া যায়, ডেফিনেটলি সেখানে আমরা সবাই কিন্তু একবার না একবার একটু দেখবো, অন্তত সেখানে গিয়ে কি হয় ব্যাপারটা, মানে ফেলো করি আর ভাঙো চোরো তাড়াতাড়ি ব্যাপারটা ঠিক কীরকম সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। আরে বাবা, সব কিছুই তো যদি শহর কলকাতায় খোঁজাখুঁজি করা হয়, তাহলে নিশ্চয়ই কখনো না কখনো সেটা কিন্তু পাওয়া যাবে। আর এখন যেটা হবে, এখন কোনো কথা হবে না, এখন তিনেকে তিন গানের হ্যাট্রিক আসছে তোমার জন্যে।
1: FM Rainbow তে তিনেকে তিন, তিনেকে তিন গানের হ্যাট্রিক।

0: FM Rainbow তে 3 এ কে 3 3 এ কে 3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: গান দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই নয়নে রোজ নিয়ে শুতে যাই।

আজকে গানের হ্যাট্রিকে এমন তিনটে গান তোমাদের জন্য সাজিয়ে রেখেছিলাম যেখানে কিনা মন দেওয়া নেওয়ার কথাই শুধুমাত্র ছিল। প্রপোজ যে কত কতভাবে হতে পারে এই গানগুলো শুনলেই কিন্তু বোঝা যায়। আর বোঝা যাচ্ছে যে স্টুডিওর ঘড়িটা দেখলে 9:56 অলরেডি হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে কিন্তু আমার একটু 9903650992 তে ফিরে যেতে হচ্ছে, কারণ কিশোর দা রয়েছেন বালি থেকে। আমি কিশোর, বালি হাওড়া থেকে বলছি। হ্যাঁ কিশোর দা, অনেকদিন পর কিন্তু মেসেজ করছেন, একদমই তাই। তো রাগ আমার খুব হতো আগে, কিশোর দার অনেকটা কমিয়ে ফেলেছেন। বাড়িতে থাকলেই ঝগড়া, কথা কাটাকাটি এটা হতেই থাকে, তাই নিচের ঘরে নিজে চলে যান, আর ওরা মা আর মেয়ে ওপরে থাকে, কোনো কথা কানে আসে না, রাগটা একটু কম হয়। আর খুব

রাগ হয়ে গেলে অনেক সময় বাড়ি থেকে পালিয়ে কখনো বর্ধমান, কখনো তারাপীঠ চলে গেছেন, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কি কাণ্ড! আর এই রাগের ফলে তারাপীঠ দর্শন বা বর্ধমানের 108টা মন্দির দর্শন হয়ে গেছে, এটাই হচ্ছে একটা ভালো রাস্তা। মানে ঘুরতে যাওয়ার এটাই হচ্ছে রাগ করে এইভাবে ঘুরে টুরে তিনি চলে আসেন আমাদের কিশোরদা। ঘুরতে যাবেন বলে এরকম মনে হয়, ঘুরতে যাব বললেও হয় না। তো এইভাবে যখন ঘোরাটা হয়ে যায় তখন মাঝে মধ্যে রাগ করাটা খুব একটা খারাপ না। ছদ্মরাগ বা কপট রাগে যদি এরকম একটু মাঝে সাঝে কোথাও না কোথাও বেরিয়ে আসা যায় দিব্য হয়। কিন্তু কাকদ্বীপ থেকে প্রীতম কি বলছে, আজকে ভালো অনুষ্ঠান লাগছে, খুব ভালো লাগছে শুনছি। আচ্ছা খুব ভালো, এগুলো শুনতে থাকছে, ভালো লেগেছে সেটা বলছে। আর এর পরে যেটা বলবো সেটা হচ্ছে স্টুডিওর ঘড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে 9:57 হয়ে গেছে। আর বোঝা যাচ্ছে তো যে 10:00 বেশি দেরি নেই। ডিফারেন্ট টাইপস অফ রাগস, কজেস অফ রাগ, রাগ গলানোর পাসওয়ার্ড, রাগের ভান করে ছদ্মরাগে কাজ হাসিল, জিনিস আদায়ের ঘটনা, সবকিছুই তো আজকে হলো, অনেক কথাই হলো। আর ওদিকে IMD কথা মতো শহর কলকাতা এই উইককেই কিন্তু আজ কাল পরশু ভাষাতে আসছে বৃষ্টি, আর এরই মধ্যে আমাকেও কিন্তু চলে যেতে হবে। তাই 10:00 চলেছে, আর মৌমিতা ছন্দে বেঁধেই বলছে, স্টুডিও ক্লক বলছে আমায় যাবার সময় হলো, রাগে অনুরাগে জার্নিটা মজায় মজায় কাটলো। আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 9th September বুধবারেও আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। এর প্রায় 15% স্টার্ট আপ টায়ার টু এবং টায়ার থ্রি যুবদের দ্বারাই তৈরি। রাজ্য সরকার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে দুপুর 12টায় নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প জমি ও রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আজ প্রাপকদের হাতে সামাজিক পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে নবান্ন সভাঘরে সকাল 11টায় অনুষ্ঠান হবে। নতুন রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার কথা ঘোষণা করেছিল। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে

সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলনমেলা মাঠে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা শহরতলির বিভিন্ন পূজা কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। শারদীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তার বিষয়েও কথা বলা হবে বলেই মনে করা হচ্ছে। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কিনা তা ক্ষতি দেখতে লাগাতার অভিযান চলছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকালও কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দেন খাদ্য সুরক্ষা আধিকারিকেরা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল ১১টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিমাঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে এক সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আজ প্রাপকদের হাতে সামাজিক পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হবে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেকে। এদিকে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: স্টুডিওর ঘড়ি কাঁটা বলছে 11:03 হয়ে 44 সেকেন্ড হয়ে গেছে। না, এবার আস্তে আস্তে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা, এবং সেই সঙ্গে আপনারাও নিশ্চয়ই খুব আগ্রহে বসে আছেন, কারণ আপনাদের অনেকগুলো পছন্দের অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান গান দরিয়া 107 FM রেইনবো। ঠিক 11:00 থেকে 1টা পর্যন্ত থাকি আমরা প্রত্যেক দিন। আজ সোমবার, সোমবারের এই যে মান্ডে ব্লুজ, মানে একদম সপ্তাহের শুরু, প্রচুর কাজ নিয়ে শুরু, এবং সেই রিদমিক ছন্দেই আমরা শুরু করব। কারা রয়েছি আমরা? আমি অম্বালিকা, সঙ্গে
5: আর অম্বালিকার সঙ্গে রয়েছি আমি নীলাঞ্জনা। আমরা শুরু করি আজকের গান দরিয়া, আধুনিক গানের সফর।

0: আচ্ছা, এই যে একটা রিদিমিক গান, মানে ওই যে বললাম আমরা সপ্তাহের শুরু মানেই ছোটা শুরু, আমাদের ছুটি শেষ ছোটা শুরু, তাই তো? এবার সেই যে ছোটা শুরু হলো, সেটাতে যেটা হলো আমাদের, সেটা হচ্ছে গান শোনাটাও কিন্তু অন্তত যেন জীবনের কথা বলে, ছোটার কথা বলে, সেই জন্যই আমরা এই গান দিয়ে শুরু করলাম। কিন্তু যার গানে আজও শোনা যায় ভালোবাসার রূপকথা, আশার আলো, সংগ্রামের গল্প, যার গানে সুরে বুঁদ হওয়ার জন্য বোধ হয় নয়, সে গান আন্দোলনের অস্ত্র হয়, হতাশায় জর্জরিত মানুষকে স্বপ্ন দেখায়।
1: আসলে যে মানুষটির গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম, উত্তর পূর্ব ভারতের মানুষের যন্ত্রণার কথা তিনি যেমন তার কণ্ঠে গান আকারে নিয়ে এসেছেন, তেমনি মুক্তির গানও গেয়েছেন।
0: ঠিক
1: একটা সময় তার কণ্ঠ হয়ে উঠেছিল আসামের পাহাড় থেকে গঙ্গা যমুনার তীর পর্যন্ত এবং উত্তর পূর্বের সঙ্গে সারা ভারতের সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি করেছিলেন এই অসামান্য
0: শিল্পী।
1: মানে তিনি সুরকার, তিনি গীতিকার, তিনি গায়ক, তিনি পরিচালক, তিনি আরো অনেক অনেক
0: দরাজ কণ্ঠের অধিকারী,
1: সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং সব থেকে বড় কথা হচ্ছে তিনি একজন সংবেদনশীল, মানে আপাদমস্তক শিল্পী।
0: ঠিক তাই। আর আরেকটা কথা আমাদের বলতেই হয় যে সত্যি এক অনবদ্য শিল্পী, যিনি বাংলা, হিন্দি, আসামিজ, নেপাল বহু ভাষায় তার গান ছড়িয়ে পড়েছে। হৃদয়ের গোপনতম আবেগকে তিনি প্রতিটি ভাষাতেই তার দরাজ কণ্ঠ দিয়ে একেবারে প্রবেশ করেছেন আমাদের হৃদয়ে। আজ শতবর্ষের কথা বলছি, শতবর্ষের আলোকে তিনি, কার কথা বলছি এবার বুঝতে খুব একটা অসুবিধা হবে না, গানের পরেই বুঝে গেছেন সকলেই। আজকে আজকে না, আগামীকাল 8 সেপ্টেম্বর
1: জন্মদিন,
0: হ্যাঁ 8 সেপ্টেম্বর 1926,
1: আমরা সেই মানুষটিকে রোজই স্মরণ করা যায়। আর এমন একটা অন্য রকমের ব্যতিক্রমী কণ্ঠ, যে কণ্ঠ না তুমি, তোমাকে কখনো উদাসীন করে দেয়, কখনো সংগ্রামের আশার কথা শোনায়, তো সেই মানুষটি, তাকে নিয়ে
0: আজ থাকবো পুরো 2 ঘন্টা
1: গান দরিয়া শ্রদ্ধা জানাবো তাকে।
0: আমরা ভূপেন হাজারিকা, ভূপেন হাজারিকার কথা বলছি আমরা, ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানাবো এই
1: কারণ জন্ম শতবর্ষ এই শিল্পীর, 1926 জন্মগ্রহণ করেছিলেন আর এটা 2026, একেবারে জন্ম শতবর্ষে এই অসামান্য শ্রদ্ধেয় শিল্পীকে আমাদের FM রেনবোর পক্ষ থেকে এক রাশ শ্রদ্ধা এবং প্রণাম।
0: আচ্ছা, তার মধ্যে আমাদের কাছে একটা ছোট্ট ওয়ার্নিং এসে গেছে আর কি, যাকে বলে আমাদের কাছে ওয়েদার ওয়ার্নিং এসেছে, ইয়েলো ওয়ার্নিং, সেই জন্য আমাদের একটু জানাতেই হচ্ছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে মোটামুটি এসেছে এটি 10:10 নাগাদ। আগামী 2 থেকে 3 ঘন্টা মধ্যে বেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটা জায়গায়। সেজন্যই কিন্তু সকলকে একটু সাবধানে থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে কিন্তু এই রকম ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কথা জানানো হয়েছে। আরও একটা ওয়েদার রিপোর্ট আমাদের কাছে, ওয়েদার ওয়ার্নিং যাকে বলে, সেটা রয়েছে,
1: সতর্কবার্তা এসে গেছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় ও বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদিয়ার কিছু কিছু অংশে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কাজেই আমরা সকলকে বলবো আপনারা যতদূর সম্ভব,
2: হ্যাঁ, ঘরে থাকুন এবং যারা, যাদের বেরোতেই হবে আজকে সোমবার, কারোরই বাড়িতে থাকার
1: কথা নয়,
2: সেজন্য যাদের স্কুল, কলেজ, অফিস, যেখানে যাচ্ছেন,
0: যেখানে বেরোচ্ছেন, যেখানে যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই একদম খুব, মানে আর কি যাকে বলে, সতর্ক হয়ে বেরোবেন,
1: হ্যাঁ, কারণ
0: এবং সঙ্গে ছাতা আর বাকি সব কিছু।

সব কিছু নিয়ে বেরোনোর কথা বলা হলো। আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে গানে চলে যাই। তার কথা, ভূপেন হাজারিকার কথা নিয়ে থাকছি। অমালিকা আর নীলাঞ্জনা, আপনারাও নিশ্চয়ই রয়েছেন 107 FM রেইনবোতে।

0: দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা। হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, হে দোলা, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না হিয়া না।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই মানুষটি একেবারেই এগিয়ে গেলেন, এই সমস্ত গান দিয়ে আমাদের মনের মণিকোঠায় স্থান করে নিলেন। শিবদাস বন্দ্যোপাধ্যায়, মানে তার লেখনী এবং ভূপেন হাজারিকার সুর এবং গায়কি, অবশ্যই এই গানটি যেটাই আমরা শুনলাম এখন এই মুহূর্তে। তো ওই যে বলছিলাম না আমরা, যে সেখানে যেমন প্রতিবাদ ছিল, সেখানে তেমন প্রেম ছিল, তেমন আশার আলো ছিল গানের প্রতিটা, এই যে ভার্সিটাইলিটি, এটা কিন্তু তার পুরোটা জুড়ে তার ছিল।
1: আসলে ভূপেন হাজারিকা, তিনি কিন্তু কখনোই ভাবেননি যে তিনি শিল্পী হবেন। তার অন্য রকমের কিছু হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দেখা গেল যখন 1942 সালে গৌহাটির কটন কলেজ থেকে ইন্টারমিডিয়েট আর্টস পাশ করলেন, তারপরে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গেলেন এবং সেখানে 1944 সালে বিএ পাশ করলেন, আর 1946 সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করলেন। এবার যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গেছেন, সেই সময় থেকে কিন্তু তার জীবনটা পাল্টাতে শুরু করলো। আসলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি হচ্ছে কি, মানে শিল্পী সাহিত্যিক এদের প্রত্যেকের একটা পীঠস্থান,
0: ঠিক তাই।
1: এবং উনি যখন গেছেন, তখন উনি একদিনকে মানে ভাবলেন যে আমি তো গান টান গাই, কিন্তু সেভাবে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া হয়। তো একদিন পৌঁছে গেলেন বিসমিল্লা খান বাড়িতে, এবং বিসমিল্লা খান বাড়িতে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে থাকতেন, শুনতেন কি করে ওস্তাদজি রেওয়াজ করছেন, সেটা দিনের পর দিন শুনতেন। সেই সময় সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির সর্বময় কর্তা,
0: ঠিক।
1: তো এইভাবে জীবনটা খানিকটা পাল্টে যাচ্ছে,
0: পাল্টে যাচ্ছে,
1: সুরের ছোঁয়া আসছে,
0: হ্যাঁ একদম তাই।
1: এবং 1952 সালে তিনি একটা স্কলারশিপ পেলেন নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করার জন্য,
0: ঠিক। সেই গল্পটায় আসবো, তার আগে আমরা একটা গান শুনি বড়।
1: হ্যাঁ,
0: গানে যাই, এসে বাকি গল্প থাকছেই।

0: এই যে যাযাবরের কথাই তো বলছি আজ, সেই যাযাবর মানুষটি ঠিক কিরকম ছিলেন, কিরকম ভাবে তার সব কিছু সঙ্গে মিলিয়ে নিলেন, এই যে যাযাবর অর্থাৎ তিনি দেশের সাথে বিদেশের সবটা মিলিয়ে তিনি কিন্তু অনেকটা পথ হাঁটলেন এবং আমাদেরও হাঁটালেন সুরের জগতে।
1: কি জানো তম্বালিকা, ভূপেন হাজারিকা সারা জীবন বিশ্বাস করতেন একটা ইউনিভার্সাল সুরে,
0: ঠিক তাই,
1: এবং তিনি সারাক্ষণ তার খোঁজে চলতেন মুম্বাসার ড্রামস থেকে বেলজিয়ামের কঙ্গো। এই পুরো জার্নিটাতে তিনি ভাবতেন যে কি করে একটা সুরে সবাই কথা বলে, এবং তিনি দেখলেন যে এই কাজ করতে গিয়ে যে মানুষের ভাষা হয়তো আলাদা আলাদা হতে পারে,
0: ঠিক তাই,
1: কিন্তু সুর সকলের মধ্যে এক, এবং সুরের দোলাতে কিন্তু ভাষাটা কোনো ব্যারিয়ার হয় না।
0: আর অদ্ভুতভাবে কি বলতো, তিনি সবসময় এই যে চেয়েছেন, মানে তার ভেতর থেকে এসেছে সমাজ চেতনা এবং মানবতার যে মিশ্রণ, সেইটা কিন্তু একটা অদ্ভুতভাবে তার প্রতিটা গানে আমরা প্রত্যেকটা গানে সেই সময় থেকেই পাচ্ছি। সেভাবে অবশ্য যদি ভাবি আমরা যে সময়টা তিনি ওই যে বিদেশে গেলেন, সেই তার ইন্টারভিউ থেকেই আমরা পড়ছিলাম, তিনি বলছেন যে

0: তার তো পড়াশোনাটা ওইখানে, মানে তুমি যেটা বললে আর কি, বিএইচইউ মানে বেনাসিন ইউনিভার্সিটি, সেখানে তিনি রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ করেছিলেন। এবং পরবর্তীতে ওই যে বললে যে একটা স্কলারশিপ, তিনিই বলছেন যে
1: হ্যাঁ,
0: এবং সেটাতে তার ইন্টারভিউতেই আমি এটা শুনছিলাম যে সেখানে তিনি বলছেন যে আমি ইন্টারভিউ মানে ওই স্কলারশিপ এবং পিএইচডি করার জন্য মানে যে জন্য যাওয়া আর কি, সেইটা তিনি তখন কিন্তু এইখানে অর্থাৎ অল ইন্ডিয়া রেডিওর সেখানেই কিন্তু চাকরি করছেন। এবং সেখান থেকে ওই যে মাস্ক, আমরা এখন যেটা মাস কমিউনিকেশন বলছি, সেই মাস কমিউনিকেশনের উপরে তিনি এই যে স্কলারশিপটা পান এবং সেখানে পরবর্তী আরও যে পড়াশোনা সেটা করতে সেখানে যান। ঠিক আছে, এখানেই কিন্তু এই যে মানুষগুলোর সাথে আবারও দেখা হলো, দেখা হলো, তার জীবনটা বদলে গেল। ঠিক
1: তো, পুরোপুরি কলম্বিয়াতে যাওয়ার পর আবারও একটা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা পুরো টার্ন লাইফে, আবার কলম্বিয়াতে কিন্তু আরেকটা অন্য রকমের টার্ন এলো। কারণ সেখানে গিয়ে তিনি দেখলেন যে কি করে প্রতিবাদের গান তৈরি হয়, কি করে মাস সঙ্গীত মানে সমবেত সঙ্গীতের যে কত জোর সেটা কিন্তু তিনি দেখলেন। কারণ তিনি যে রাস্তাটায় থাকতেন, ঠিক তার পেছনের রাস্তাটায় থাকতেন প্রখ্যাত গায়ক পল রোবসন, এবং পল রোবসনের সাথে ভূপেন হাজারিকার কিন্তু একটা খুব সুন্দর বন্ধুত্ব তৈরি হলো। এবং এই বন্ধুত্ব পরবর্তীকালে আমরা দেখেছি অনেক অসাধারণ গানের জন্ম দিয়েছে, আমরা সেই সমস্ত কথাতেও আসব, সেই সমস্ত গানেও আসব। কিন্তু আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব।
0: হ্যাঁ, সেই ব্রেকটা নেব, তার মধ্যে আমরা বাকি যে গল্পগুলো মানে যেখানে সেখানে গিয়ে কি কি হয়েছিল সেই সব গল্পে আমরা এবার আসব। কারণ স্টুডিওর ঘড়ি অলরেডি বলছে 11:29 হয়ে গেছে, আমরা তাহলে চলে যাই,
1: আমরা ব্রেকটা নিয়ে নিই, একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিয়ে তারপরে আমরা ফিরছি ভূপেন হাজারিকার গানে এবং এই অসামান্য শিল্পীর নানান জীবনের ইন্টারেস্টিং গল্পে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM Rainbow তে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: তরুণীর, মোরা যাত্রী একই তরুণীর, সহযাত্রী একই তরুণীর, মোরা যাত্রী একই তরুণীর।
1: আহা, কি অপূর্ব লেখনী! তুমি ভেবে দেখো কি অপূর্ব এক লেখনী এই জিনিসটার সঙ্গে। মানে বারবার মনে হচ্ছিল আমার যে সুর এবং লেখনী বারে বারে কেন মানুষের আশার কথা, যেটা আমরা বলছিলাম যে ওই যে বলছেন না, কারো চোখ পিঙ্গল কারো চোখ কালো, মানে এই যে মানে ওই যে বলছে না বিবিধার মাঝে মিলন মহান, আসলে এই প্রত্যেকটা গান এবং গানের সুরে বোধ হয় সেটাই হয়েছে। মানে সেই যে তুমি পল রোবসনের কথা বললে, তার জীবনে কিন্তু সে এই মানুষটির একটা বিরাট
2: বিশাল বিশাল। এবং এই যে গানটা আমরা শুনলাম, মোরা যাত্রী একই তরণী, অরিজিনাল গানটা হচ্ছে উই আর অন দ্য সেম বোট ব্রাদার্স।
1: ইয়েস ইয়েস, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে পল রোবসনের কথা শুনে তাকে দেখে সেই সময় একেবারে মোহিত হয়ে গেছেন তিনি, ঠিক আছে? তো তো এই সেই সময় তো আরো ঘটনা আমরা জানি, রোবসন নিগৃহীত হয়েছিলেন তখন চারিদিক থেকে, সেই সময় আমেরিকা মানে অর্থাৎ রাষ্ট্রতন্ত্র যাকে বলে, মানে এখানে কারোর নাম না করেও আমরা যদি বলি সেই রাজতন্ত্র এবং মানে প্রজাতন্ত্র, এই যে দুটোর ভাগ আর কি, সেখানে কিন্তু ভীষণ রকমভাবে হচ্ছিল। তিনি মানে বিতাড়িত হচ্ছেন, হলিউড থেকে তিনি বিতাড়িত হয়েছেন, তো স্টেজ শো করার ক্ষেত্রেও নানান রকম বাধা আসছে। সেই সময় রেকর্ডিং কোম্পানিগুলি পর্যন্ত পল রোবসনকে মানে তার গান প্রকাশ করতে দিচ্ছে না,
2: নিয়েছিলেন সমস্ত, সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
1: সেই সময়টাতেই কিন্তু কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি এবং ভূপেন হাজারিকার সঙ্গে মানে এই সূত্রেই দেখা, এবং মানে সেই যাকে বলে দেখা তো বলা যায় না, মানে যাকে বলে তার সঙ্গীতের গুরু হয়ে গিয়েছিলেন তিনি,
2: এবং অসামান্য প্রভাব ছিল।
1: হ্যাঁ,
2: তো এই পল রোবসনের একটি অসাধারণ গান ছিল ওল্ড ম্যান রিভার।
1: হ্যাঁ,
2: তো সেই গান ভূপেন হাজারিকাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল এবং তার মন ছুঁয়ে গিয়েছিল, তিনি দেশে ফিরে প্রথমে অসমীয়া ভাষায় এই গানটা তৈরি করলেন, এবং সেখানে
1: একদম এটাই আমি মানে যেটা মনে হচ্ছিল যে ব্রহ্মপুত্র নদ, যেহেতু অসম এবং সেখানে ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে কিন্তু তিনি গানটি তৈরি করেছিলেন। কিন্তু আসলে তুমি ভেবে দেখো, যখন বাংলায় এই যে বিস্তীর্ণতুপারে হচ্ছে, হ্যাঁ, এইটি সমাজ বিভাজন এবং তার করুণ ফলের প্রতীক কিন্তু হয়ে গেল এই গান,
2: একদমই
1: তাই না?
2: পরবর্তীকালে শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখলেন এবং সেখানে ব্রহ্মপুত্রের জায়গায় এলো গঙ্গা, আর গানটি সেই অসাধারণ গান।
1: আমরা শুনি, আর কথা না বাড়িয়ে আমাদের সেই বিখ্যাত গানে চলে যাওয়াই ভালো, কোথাও একটা ডিমান্ড করে শুধু সেইটুকুই।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে ব্যারিটন ভয়েসের কথা আমরা বলেছি আগে, এই ভয়েসের কথা না বললে বোধহয় তার সম্পর্কে বলাটা অসমাপ্ত রয়ে যায়, তাই না?
1: একদমই তাই। আসলে একদম অন্য রকমের কণ্ঠস্বর ছিল তার, ব্যারিটন ভয়েস এবং তার সাথে একটা কোমল ভঙ্গি, এর আর এই যে দুটোর একটা রেয়ার কম্বিনেশন, এটার জন্যেই কিন্তু বিখ্যাত ছিলেন ভূপেন হাজারিকা। তুমি চোখ বুঝে শুনবে, তুমি দেখবে কোথাও যেন মনে হবে যে আসামের বিহু বা আসামের যে আনন্দ উৎসব গানগুলো তার একটা তুমি ছোঁয়া পাবে, আবার তার সাথে মানুষের কথা, মানবতার কথা, প্রতিবাদের কথা, সেই যে একটা অনমনীয় কণ্ঠস্বর সেটাও কিন্তু তুমি পাবে।
0: ঠিক।
1: এবং তিনি কিন্তু গান রচনাও করেছেন অনেক, জানো তো, শুধু যে সুর করেছেন এবং গিয়েছেন তা নয়।
0: আমরা তার সুরের কথাতেও আসবো কিন্তু পরের হাফে, আমরা বরং যাব সেটাতে। হ্যাঁ, ঠিক কথাই। আসলে তার, তুমি যে রচনার কথা বলছো, সেই রচনাগুলিও একদম কাব্যময়। মানে গানের উপমাগুলো তিনি একেবারে সেই প্রণয় সংক্রান্ত বা ধরো সামাজিক বা রাজনৈতিক বিষয় থেকে তুলে আনতেন, সেই আধুনিকতার ছোঁয়া দিয়ে লোকসঙ্গীত গাইতেন, অদ্ভুত একটা ব্যাপার।
1: আসলে ফোক তার সারা জীবনের একটা অসামান্য প্রিয় সাবজেক্ট।
0: ঠিক তাই। এবং তার একটা কারণও বোধহয় ছিল, মানে সেই ছোটবেলাতেই, মানে গীতিকার আনন্দীরাম দাস, পার্বতী প্রসাদ বড়ুয়া, কমলানন্দ ভট্টাচার্যের মাধ্যমে ওই যে স্থানীয় যে বড় গীত, গোয়ালপাড়ার গান, চা মজদুরের গান, তারপরে বিহু গীত, এইরকম তুমি যেটা বলছিলে আর কি, গ্রামীণ সংস্কৃতির সাথে তিনি পরিচিত হন এবং সত্যি সত্যি ভীষণভাবে তার ছোটবেলাটায় প্রভাবও পড়ে।
1: পরবর্তীকালে জায়গাতে তিনি বড় হচ্ছেন না, আসাম, সেটা তো একেবারে প্রকৃতির কোলে বড় হওয়া, কাজেই সেইগুলো তাকে ছুঁয়ে গেছে, ছুঁয়ে যাবে, যে এটাই স্বাভাবিক।
0: ঠিক। আর একটা, মানে তার এখানে যদি একটুখানি আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্বর কথা বলি, তাহলে তার কিন্তু তার মধ্যে জ্যোতিপ্রসাদের প্রভাব পড়েছিল ভূপেন হাজারিকার মনে ভীষণ রকম। আর হিন্দুস্থানি ক্লাসিক্যাল সঙ্গীত এবং মানে এই উচ্চাঙ্গ নৃত্যের ওস্তাদ বিষ্ণুপ্রসাদ রাভার হাত ধরে সঙ্গীতের কিন্তু পথ চলা শুরু হয় এই ভূপেন হাজারিকার।
1: এই কারণেই আমরা দেখি তার গানগুলোতে কোথাও মানব প্রেম রয়েছে, কোথাও প্রকৃতি রয়েছে, কোথায় ভারতীয় যে সমাজ বোধ তার কথা রয়েছে, জীবন, ধর্মীয় বক্তব্য, এই সমস্ত কিছু রয়েছে। এছাড়া শোষণ, নিপীড়ন, নির্যাতন, তার বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী সুর, সেটা তো তিনি বার বার উচ্চারণ করেছেন।
0: তাই, মানে লোকসঙ্গীতের শক্তি এবং উদ্দীপনার বহিঃপ্রকাশ তো ছিলই, কিন্তু সব ছাড়িয়ে যেটা ছিল, প্রায় সব গানই মানবতার ধ্বজা।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তাই নয় কি?
1: সেই কারণেই যাযাবর ভূপেন হাজারিকা কিন্তু সকলের কাছে স্বীকৃত, সকলেই তাকে খুব ভালোবাসতেন এবং তার গান কিন্তু আমরা সেইভাবেই শুনেছি। আবার

0: সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: তার কথা বলতে বলতেই আমাদের কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে প্রায় 56 হয়ে গেছে, মানে 11টা বেজে 56 হয়ে গেছে। আমরা 12টাতে একেবারেই যেটি নিউজ হেডলাইন্স, অর্থাৎ আমাদের সংবাদের যে হেডলাইন্স থাকে সেটা শুনব। আবার 12টা বেজে 2 মিনিটে অমালিকা নীলাঞ্জনা ফিরবে গান দরিয়া নিয়ে 107 FM রেইনবোতে। ততক্ষণ আপনি আপনার আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড উইথ আস। অ্যান্ড অবশ্যই যাকে নিয়ে আমরা রয়েছি, ভূপেন হাজারিকা, আগামীকাল তার শতবর্ষ।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিমাঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি এবং রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবর ই মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআরের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে সেই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen

0: আহা, এমন কিছু কিছু গান থাকে কিছু মনে হয় একটু শব্দগুলো কম পড়ে যাচ্ছে, আমাদের কথা বলার সময় মনে হয় যে শব্দবন্ধ বোধহয় কম পড়ে যাচ্ছে, তার সম্পর্কে বলার তো শেষ নেই। ঠিক,
1: এই গান একটা সময় কিন্তু মুক্তিযুদ্ধের সময় মানুষকে উদ্দীপিত করেছিল, এবং একবার কিন্তু বিদেশে এই গান মানে একটা খুব প্রেস্টিজিয়াস কনসার্টে তিনি গাওয়ার সুযোগ পেয়েছিলেন, ভারতবর্ষের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। কাজেই এই যে ভূপেন হাজারিকার গানের মধ্যে মানবতার কথা, সবাই মিলে এক হয়ে চলার কথা, এবং দেশ কাল সমস্ত কিছু সীমানার ঊর্ধ্বে গিয়ে মানুষই যে সব থেকে প্রধান, এই ব্যাপারগুলো কিন্তু বার বার ঘুরে ঘুরে এসছে।
0: ঠিকই, তুমি যখন এটা বলছো তখন মানে এই কথাতেই আমার মনে পড়লো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর কিন্তু তার গাওয়া সেই জয় জয় নবজাত বাংলাদেশ, এটা কিন্তু একটা মানে বিখ্যাত, মানে তার একেবারে সত্যি হৃদয় জয় করে, এবং মানে তিনি বলছেন যে তিনি নিজেও বলেছেন আর কি যে বঙ্গ সংস্কৃতির স্ফুরণ দেখেছেন তিনি, বাংলাদেশেই বোধ হয় বঙ্গ সংস্কৃতির গভীরতাও দেখেছেন তিনি, এটা তিনি নিজে বারবার বলেছেন আর কি। তো যাই হোক,
1: গল্পটা হচ্ছে এরকম যে পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু ভূপেন হাজারিকার একটা অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল,
0: একদম।
1: এবং পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর তার একের পর এক হিট গান তিনি কলমবদ্ধ করেছেন, আর ভূপেন হাজারিকা সেটা সুর দিয়েছেন।
0: ঠিক,
1: তো একবার সিনেমা হবে অসিত সেনের ছবি, তো অসিত সেনের ছবিতে অসিত সেন এসছেন, এবং এসে ভূপেন হাজারিকার পুলক বন্দ্যোপাধ্যায় আগে থেকেই সেখানে বসেছিলেন, তো উনি তখন বললেন যে আমার খুব ইচ্ছে চৈতালি চাঁদে যাক ডুবে যাক শ্যামল মিত্রের ওই গানটা এই সিনেমাটাতে আমি ইউজ করি। এবার পুলক বন্দ্যোপাধ্যায়ের তো মাথায় হাত, কারণ অলরেডি শ্যামল মিত্র ওই গান রেকর্ড করে ফেলেছে,
0: একদম তাই,
1: আর কয়েকদিনের মধ্যেই সেটা রিলিজ করবে, তো সেটা তিনি কি করে দিতে পারবেন, সেটা তো দিতে পাচ্ছেন না, তখন তাহলে কি হবে। তখন পুলক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মনে পড়ল ভূপেন হাজারিকা একটা গান গিয়েছিলেন, হাগর হঙ্গমে কত না হতরেণু, অসমীয়া ভাষায়, সেই মিটারে তিনি লিখলেন সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত।
0: ঠিক,
1: আর সেই গান যখন ফিল্মে হলো তখন কিন্তু মহানায়ক উত্তম কুমার তাতে লিপ দিলেন, এবং এতটাই জনপ্রিয় হলো পরবর্তীকালে আবার বেসিক রেকর্ড হিসেবে তাকে কিন্তু রিলিজ করা হলো রেকর্ড কোম্পানি থেকে।
0: ঠিক, একদম তাই, আর কথা না বাড়িয়ে বরং আমরা গানে যাই। এই গল্পে যখন চলেই এলাম আমরা পরপর কিন্তু এই গল্পগুলোতে থাকবো বিখ্যাত।

0: আমরা সবাই মনে রেখেছি এই গানকে এবং এই জুটিকেও। কি জুটি? না, লতা মঙ্গেশকরের সঙ্গে জুটি হচ্ছে ভূপেন হাজারিকা এবং অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়। তুমি যখন পুলক বন্দ্যোপাধ্যায় গল্পটা শুরু করলে তখন আমার মনে হলো এই গল্পটা এবং এই গানগুলোর না শোনালে একেবারেই অসম্পূর্ণ থেকে যায় সবটাই।
1: একদমই, আজকের আড্ডাটা একদমই অসম্পূর্ণ রয়েছে।
0: ঠিক, মানে একটা সময় নীল আকাশের নিচে সেইটা হবে আর কি, সেই সময় যাই হোক মানে এসছেন আর কি। তো তার মধ্যে করি কমল বেরিয়ে গেছে, তো লতা মঙ্গেশকর এসছেন এবং এয়ারপোর্টে তিনি বলছেন যে দেখা হয়েছে। কার সাথে? না, পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি বলছেন যে খুব সুন্দর করে সবার সাথে আলাপ টালাপ হলো এবং বলছেন যে তিনি পরশু সকালে ফেরত যাবেন। বললেন কি যে বাংলা গান রেকর্ড করে যাব, আপনি ভূপেনদাকে দুটো গান দিয়ে দিন। ব্যাস, এবার পুলক বন্দ্যোপাধ্যায় পাচ্ছে, এটা তো দারুণ ব্যাপার, তিনি আমার সুরে মানে আমার লেখায় গান করবেন, লতা মঙ্গেশকর প্রথম বাংলা গান বলেছেন। খুব আনন্দে লাফাতে লাফাতে এসছেন, এসে এবার ভাবছেন যে কি করা যায় বলে ভূপেন হাজারিকাকে বলছেন। বলছেন যে কি গান, আমাদের গান তো রেডি নেই, কী করে হবে? না না, ওসব রেকর্ডিং টেকর্ডিং হবে না। তখন তিনি বলছেন এই গানটি তো আমাদের মানে রেডি আছে, মানে যেটা আমরা শোনালাম, মনে রেখো মনে রেখো ওগো চাঁদ, ওগো আধো চাঁদ, সেটা বলছেন যে সেটা নিয়ে তো লেখা রইল, কিন্তু তখন তো দুটো গান আর কি, দুপিঠে দুটো গান, তো আরেকটা গান তো লাগবে। সেই গানটা কি হবে, এইটা তো না হয় রেডি থাকলো, সেটা রেডি নিয়েও নানান রকম সমস্যা হয়েছিল, যাই হোক সেটা মিটে গেছিলো, কিন্তু উল্টো পিঠের গানটা নিয়ে কি হবে? তখন সারাদিন ধরে ভেবে তিনি বলছেন যে ঠিক আছে তুমি একটা কাজ করো, এখন আপাতত যাও, রেকর্ডিং আমাকে ক্যান্সেল করতে হবে, আমি এখন আপাতত একটু রেস্টুরেন্টে খেতে যাব। আচ্ছা, একটা কাজেও যাব, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক আছে হলো। এইবার তিনি কি করছেন, সারাদিন ধরে ঘুরে ঘুরে মাথায় ঘুরছে আর কি যে কী করা যায়, পাইপ করা যায়, কী গান করা যায়। সেইখানে চৌরঙ্গী অঞ্চলে এই অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি আবার সেই রেস্টুরেন্টেই ঢুকলেন। ব্যাস, তিনি বললেন যে তুমি চলে এসেছো, ঠিক আছে চলো, ভালোই হয়েছে, খাবারও অর্ডার করলেন। কিন্তু পুলকবাবু ভাবছেন আরে আমি তো এখানে খাতা খেতে আসিনি, একটা গান লিখতে হবে তো, কি করা যায়? তখন বলছেন যে ভূপেনবাবুর মুখে তিনি নাকি একটি গান প্রায় শুনতেন, ভারী ভালো লাগতো, শুনে শুনে নাকি মুখস্থ হয়ে গিয়েছিল। পরহু পুয়াতে তুলনা, মানে অসমীয়া গান, এই হ্যাঁ এই সুরের ওপর একটা গান লিখতে হবে এবং সেটি লতাজি গাইবেন। তো কলম তো সবারই পকেটেই ছিল, সেই
1: কাগজ বলতেন তো নেই লেখার
0: জন্য, নেই, কি আর করা যাবে, খাবারের যে বিলটি এসেছে সেই বিলের পিছনেই লেখা হলো সেই অনবদ্য গান, মানে একটু আগে আমরা যে গান শুনেছি তার উল্টো পিঠে ছিল সেই গান। এবং তখন সেইখানে বসেই উদাত্ত কণ্ঠে সেই রেস্টুরেন্টে বসেই কিন্তু তৈরি হয়ে গেল বিখ্যাত সেই গানটি। কোন গান? লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা এবং পুলক বন্দ্যোপাধ্যায়, এই তিনজনের যে গান তৈরি হলো, একটু আগে আমরা শুনেছি একটা পিঠের গান, এটা অন্যটি।

0: এই রকম গান তৈরির গল্প অনেক আছে। কলকাতার একটি অভিজাত হোটেলে সেই সময় একটা কৃষ্ণাঙ্গ টিম এসছে এবং তারা একই সাথে ক্যালিপসো এবং নৃত্য প্রদর্শন করছে। তো ভূপেন হাজারিকা এবং পুলক বন্দ্যোপাধ্যায় দুজনেই গেছেন দেখতে। দেখার পর ভূপেন হাজারিকা বললেন যে পুলক বাবুকে, তুমি ঠিক এই যে ক্যালিপসোটার উপরে গান লেখো।
1: কি সাংঘাতিক চ্যালেঞ্জ!
0: কারণ ভূপেন হাজারিকার খুব পছন্দের এই টিউন, অসাধারণ তার পছন্দ। তো পুলক বন্দ্যোপাধ্যায় তো এইসব ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসতে,
1: হ্যাঁ একদমই তাই,
0: এক নিমেষে লিখে ফেললেন। এবং আরেকটা ব্যাপার হলো, সেই গান তরুণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রেকর্ডও করা হলো। এরপরে ট্রিপল কঙ্গো, ট্রিপল কঙ্গো তখন নতুন এসছে, ওই কৃষ্ণাঙ্গ টিম, তারা দারুণ ভাবে মাতিয়ে দিচ্ছে, বাজাচ্ছে,
1: একদম
0: সেই বাজনাও কিন্তু ভূপেন হাজারিকাকে নাড়িয়ে দিল। এবং ভূপেন হাজারিকা আবারও পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন এবং সেই গান রেকর্ড করলেন
1: দ্বিজেন বন্দ্যোপাধ্যায়। মানে এখানে কি হলো, দ্বিজেন মুখোপাধ্যায় মানে সেখানে একটা, যেটা ওই সময়টা তো এই রকম ভাবেই তৈরি হতো, আমরা যেটা বলছিলাম না যে সুরকার ভূপেন হাজারিকাকে আমরা খুঁজে বেড়াচ্ছি আর কি, অনেকগুলো গান শোনা হলো।
0: ভূপেন হাজারিকা, গীতিকার ভূপেন হাজারিকা, সুরকার ভূপেন হাজারিকা, একটা মানুষের কতগুলো সত্তা,
1: তাই তো,
0: এবং প্রত্যেকটাই মানে একে অপরকে ছাপিয়ে গেছে।

0: অসাধারণ অসাধারণ
1: ঠিক। কিন্তু আমাদের একটুখানি সময়ের সমস্যা আর কি, যেটাতে হচ্ছে আমরা বেশ কিছু গল্পের কথা বলছিলাম, মানে সেই সমস্ত গল্পগুলো নিয়ে আমাদের হাতে তো মানে সময় সত্যি ভীষণ রকম কমে আসছে, তো যার ফলে আমাদের কাছে একেবারেই প্রায় সময় নেই।
0: আসলে কি বলতো, এত বড় একজন মানুষকে নিয়ে দুটো ঘন্টা কিছুই না, মানে এক আঁচলা জলও আমরা পান করতে পারছি না।
1: ঠিকই,
0: এত বিশাল একজন ব্যক্তিত্ব, তাকে ছুঁতে গেলে, তার সঙ্গীত সাধনাকে বলতে গেলে অনেক অনেক সময় লাগে।
1: ঠিকই, তো আমাদের হাতে তো ওজনেই ওই যেটাই বলছিলাম আর কি, আমাদের একটু পরেই আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে, তো তার মধ্যে যে সুরকারের কথাটা বলছিলাম সেইভাবে আমরা তাহলে একটা কাজ করব, এই বিরতিটা থেকে ফিরে তুমি যে গানের গল্পটা বললে, মানে দ্বিজন মুখোপাধ্যায়, মানে আমরা যে গানটা শুনবো আর কি, সেই গানটার সঙ্গে আরও একটা সুরকার, মানে আরও একটা তিনি সুরকার এবং গায়ককে, সেটা আমরা সারপ্রাইজই রাখছি, পরপর বরং দুটো গান শুনে নেব, তাই না?
0: একদম।
1: সেখানেও সেই মানে যেটা একটুখানি বলে নেওয়া, সেখানেও কিন্তু আসলে পুলক বন্দ্যোপাধ্যায় মানে ওই এটা রয়েছে আর কি, মানে সেজন্যই আমরা এই এই জুটিটা রাখতে চাইছিলাম আর কি। পুলক বন্দ্যোপাধ্যায় থেকে একটুখানি বেরোচ্ছি আমরা সেই জায়গাটাতে, তাহলে পবিত্র মিত্র হ্যাঁ তখন লিখলেন এবং গাইলেন, না সারপ্রাইজ না রেখে আমরা বরং বলেই দিই যে শ্যামল মিত্র। তাহলে আমরা পরপর দুটো গান শুনে নেব, তাই তো?
0: প্রথমটি পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনায় ভূপেন হাজারিকার সুরে দ্বিজেন মুখোপাধ্যায়, এবং পরেরটি পবিত্র মিত্রের কথায় ভূপেন হাজারিকার সুরে শ্যামল মিত্র। তার আগে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
3: Every great journey begins every with great journey together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM Rainbow তে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা যে গান শুনছিলাম এবার, মানে সেটা বলতেই হচ্ছে আর কি, যে মানে আমরা বলছিলাম যে সবিতা চৌধুরীর কণ্ঠে, মানে সবিতা চৌধুরীকে দিয়ে গাওয়ানো হলো এই গান। মানে যে জন্যেই আমরা অনেক তার সুরকার হিসেবে যে কথা আর কি বারবার আমাদের মনে হচ্ছিল যে শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখলেন এবং ভূপেন হাজারিকা সুর করলেন, সবিতা চৌধুরীকে দিয়ে গাওয়ানো হলো এই গান। আমাদের হাতে আপাতত একটু একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরছি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
4: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

কি অপূর্ব এই যে সময়টা লেখা হয়েছিল, প্রত্যেকটা জিনিসই সেই সময়টা আমাদের এটাই বারবার করে মনে করায় যে চেতনার কথা বলা হয়েছে, ওই যে মানবতার কথা বলা হয়েছে, যারা বলছেন তাদেরকে তিনি স্মরণ করছেন বারে বারে। তার প্রত্যেকটা গানে মানে তিনি তো বারে বারে এই ব্যাপারগুলোই তুলে ধরেছেন, মানবপ্রেম, প্রকৃতি, ভারতীয় সমাজবাদের যে একেবারে অন্যরকম একটা প্রভাব সেটা কিন্তু তার রয়েছে, জীবন, ধর্মীয় বক্তব্য এগুলোও কিন্তু রয়েছে, শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে প্রতি বলিষ্ঠ প্রতিবাদী সুর উচ্চারিত হয়েছে বহুবার তার কণ্ঠে। শুধু আমরা যখন বললাম গীতিকার অর্থাৎ লেখনীর কথা, তিনি তার লেখনীও ছিল কাব্যময়। অনেকে কিন্তু লতা মঙ্গেশকর গান গেয়েছেন, রুমা গুহ ঠাকুরতা তার গান গেয়েছেন তার লেখনীর ওপর। আমরা নিজের কথাতেই বলি, অর্থাৎ ভূপেন হাজারিকা নিজে লিখছেন, নিজে সুর করছেন, নিজে গাইছেন, সেই একটা গান এবার আমরা শুনে নেব।

ড্রাইভার লাইন্সম্যান কুলি কেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম নেই আয় আয় আয় আয় ড্রাইভার লাইন্সম্যান কুলি কেরানি আমি দিন নেই রাত নেই নয়নের ঘুম রক্তিম চোখে মোর আগুনের ফুলকিতে দৃষ্টি দ্বিগুণে জলে

चले झक झक झक झक रेल चले যন্ত্র যুগের সমান সৃষ্টি মানবের মুক্তির গৌরব সোপান যন্ত্র যুগের সমান সৃষ্টি মানবের মুক্তির গৌরব সোপান।

0: ঝকঝক রেল চলে, মো রেল চলে, মো রেল চলে, ঝকঝক ঝকঝক রেল চলে, ঝকঝক ঝকঝক রেল চলে, ঝকঝক ঝকঝক রেল চলে, ঝকঝক ঝকঝক রেল চলে, ঝকঝক ঝকঝক রেল চলে।
1: এবার একটু ছোট্ট অন্যরকম গানের কথা বলি। সেই গানে শুধুমাত্র সুকান্ত ভট্টাচার্যের লেখনী, সেই লেখনী থেকে সুর হলো এবং সুর করে গাইলেন তিনি। সুকান্ত ভট্টাচার্যের লেখনী এবং অনাথ বন্ধু দাসের সুর আর গাইলেন তিনি। সেই গানটা আমাদের একটু শোনাতে ইচ্ছা করছে। আসলে প্রত্যেক তার জন্মদিন বা তার অন্যান্য গানগুলো তো শোনা হয়, এগুলো খুব একটা শোনা হয় না,
2: কাজেই মানে অনেক রকমের গান না শুনলে একজন শিল্পীকে তো ছোঁয়া যায় না। আমরা সেটাই চেষ্টা করছি।

যে গ্রামের পাশে মজা নদী বারো মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এ গ্রামের

0: দেখতে দেখতে কিন্তু সময় প্রায় শেষ, স্টুডিওর ঘড়ি বলছে 12:54
1: হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে।
0: কাজেই আজকের মতো কিন্তু গান্ধরিয়ার পর্ব আমাদের সাঙ্গ করতে হবে। ওই যে বলছিলাম সুরের জাদুকর ভূপেন হাজারিকা ছিলেন অনবদ্য শিল্পী। বাংলা, হিন্দি, আসামিজ, নেপালি বহু ভাষায় তার গান ছড়িয়ে পড়েছে। প্রতিটি ভাষাতেই তিনি ছুঁয়েছেন হৃদয়ের গোপনতম আবেগ। আর এই দরাজ কণ্ঠের অধিকারী, প্রথমে অসমীয় চলচ্চিত্রে তার গান আমরা শুনেছি, কিন্তু ধীরে ধীরে তার গান পৌঁছে যায় সর্বভারতীয় পরিসরে।
1: সেই ছোট্ট বাচ্চাটি যেদিন জন্ম হয়েছিল আসামের সাদিয়াতে 1926-এর 8ই সেপ্টেম্বর, আগামীকাল তার জন্মদিন, মানে অর্থাৎ শতবর্ষ যেটা আমরা বলছি আর কি, জন্ম শতবর্ষ। তার গানগুলোর কথা মানে যদি আরও বেশি করে বলি তাহলে বারবার মনে হয় গানগুলো মানুষকে আবেগপ্রবণ জীবনের দিকে পথ নির্দেশ করে। তার গান বাণী এবং বিষয় বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে সত্যি সত্যি বোধ হয় বহুমুখী। এই বহুমুখী প্রতিভার মানুষটি আজীবন মানবতাবাদী এবং সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত ছিলেন বলেই মানবপ্রেমী তার গানের মূল কথা।
0: আসলে বাংলাভাষী মানুষের কাছে ভূপেন হাজারিকা ছিলেন বা আছেন একজন কিংবদন্তি। পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে গোটা বিশ্বে যেখানেই প্রগতিশীল সংস্কৃতি এবং আন্দোলন বা প্রতিবাদ মানুষের কথা, সেখানেই কিন্তু তার গান, তার কণ্ঠ।
1: ভূপেন হাজারিকাও সত্যি ছিলেন এক বিশ্ব ভ্রমণকারী শিল্পী। তিনি নিজে এক যাযাবর এবং তিনি বারবার বলতেন যে বিভিন্ন জায়গায় গেলেও প্রতিটি সফরে তিনি ভারতীয় লোকসঙ্গীত এবং সাথে সাথে ভারতীয় সংস্কৃতির যে মূল মন্ত্র, সেই মানবতার সুর তুলে ধরেছেন। আমরা সেই গানেই শেষ করব আজকের অনুষ্ঠান, তাকে আরও একবার শতবর্ষের প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে। FM রেনবোর পক্ষ থেকে অম্বালিকা এবং নীলাঞ্জনা আজকে শেষ করবে, অবশ্যই সেই বিখ্যাত গান রেখে যাব আপনাদের জন্য, সকলের জন্য, এবং সত্যি কথাই ওই যে মানবতার কথা তাঁর প্রতিটা গানে চলেছে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকের সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি ও রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবরী মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআরের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে এই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেকে। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা ও গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা মাঠে প্রস্তাবিত এই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকের সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরেক মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকে নিয়ে নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বহুতল ভেঙে পড়া জায়গাটি আজ সকালে পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, বেশ কয়েক দশকের পুরনো এই বাড়িটির ভগ্নস্তূপের প্রায় 80% পরিষ্কার করা হয়েছে। রেখা গুপ্তা বলেন, 12 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, অন্য 6 জনের অবস্থা স্থিতিশীল। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFJK এর আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। শ্রীনগর, জম্মু ও গুলমার্গে আয়োজিত 4 দিনব্যাপী এই উৎসবে 40টি দেশের 135টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ US ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ বেলারুশের শীর্ষ বাছাই সাবালেঙ্কা আমেরিকার টেলর টাউনসেন্টকে 6-4, 6-3 গেমে হারিয়ে দেন। অন্যদিকে পুরুষ সিঙ্গলসের রাউন্ড অফ 16-এ স্পেনের কার্লোস আলকারাজ আমেরিকার টমি পলকে 6-4, 6-3, 6-4 গেমে পরাজিত করেছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

আজকের নাটক রসপ্রিয়া। হিন্দি ভাষায় মূল কাহিনী ফণীশ্বর নাথ রেণু, বাংলা বেতার নাট্যরূপ চন্দন সেন, প্রযোজনা।

শোভন পাঠক। নাটক রসপ্রিয়া।

0: ও মৃদঙ্গিয়া, আরে ও পাঁচকড়ি দাদা, আরে থামো থামো থামো,
1: আরে থামো থামো, কোথায় যাচ্ছ এই দুপুর বেলা?
2: ভানু, আরে একটু কমলপুর যাচ্ছি, ওখানকার নন্দলাল মিশ্র যে আমার মৃদঙ্গ শুনতে চেয়েছেন। কত কত সাল পরে এরকম ডাক এলো, নেতা এলো।
1: তাহলে ঠিকই শুনেছি। আরে এসব ফালতু কথা কে তোমায় বলেছে বলো তো পাঁচকড়ি দাদা?
2: কেন ফালতু হবে কেন, ও শোভা মিশ্রজির ছেলে গোপালা খবর দিয়ে গেল দু দুবার। 15 সালের বাচ্চা আমায় ঝুঠ বলবে? হ্যাঁ, আরে গোপালা ও কমলপুরের নন্দবাবুর ভাতিজা না? হ্যাঁ, না না না, আমি যাব, আমি যাব, নন্দবাবু গুণী সমঝদার, আমি যাব।
1: না যাবে না, নন্দলালকে চেনো না? নন্দ মিসির চিরকালই তো দুবলা মানুষদের নিয়ে মজা করে নিজে মজা পায়, এটাও তাই শুনেছি। এ গায়ে শ্রীহর্ষ নাকি মিসিরকে একবার বলেছিল, পাঁচকড়ি মৃদঙ্গিয়ার আঙুল বেঁকে নষ্ট হয়ে গেছে, তবু এখন ওই আঙুলে সে যা মৃদঙ্গ বাজা তার জবাব নেই। এই শুনে নন্দবাবু জব্বর হাসলেন, তারপর বললেন, তাই তাহলে তো খুব তাড়াতাড়ি একটা প্রমাণ নিতে হয়। তোমার ওই বেঁকে যাওয়া আঙুল নিয়ে ও ইয়ার দোস্তের সঙ্গে হাসি ঠাট্টা মজা করতে চায় পাঁচকড়ি দাদা। তুমি যাবে না, না কখনো না। ওই বেত্তমিজ কি জানে না, একসময় ওই আঙুলের ভেলকিতে মৃদঙ্গ কথা বলে উঠত, এখন এখন মানুষটাকে নিয়ে যা খুশি ঠাট্টা। না না, তুমি কখনো যাবে না, যাবে না।
2: তুই আমার তুই আমার খুব প্যার করিস না রে। আমি জানি আর নন্দবাবু কিরকম আদমি তা আমার আমার চাইতে বেশি কে জানে বল। হ্যাঁ, তবে একবার একবার ভাব তুই। হ্যাঁ, এখন এখন তোর এই পাঁচ কোড়ি মৃদঙ্গিয়ার কিছু নাই, কিচ্ছু নাই, বিদ্যাপত নাচের দল নাই, নাটুয়া নাই, কাদার নাই, সে আঙুল সে আঙুল বিনাই বেঁকে গেছে, তাই আর কোনো বাবু আমায় ডাকে না। মেলা থেকে মারফিল থেকে কোনো নেওতা আসে না, এখন আমি একলা দুবলা দস্তুয়ারি বাঁকা আঙুলে পুরালা মৃদঙ্গ বাজাবার চেষ্টা করি। আঙুল ভি কাঁদে আর মৃদঙ্গ ভি কাঁদে, দয়াবান লোক দয়া করে পয়সা দেয়। আজ 15 সাল পরে একজন তো তবু ডাকলো আমায়, হ্যাঁ, একলা দুবলা দস্তুয়ারি মৃদঙ্গিয়াকে কেউ তো ডাকলো। এখন আমার বুদ্ধি বলছে যাস নে পাঁচকড়ি, যাবি না, কিন্তু আমার মন বলছে চল, আমার লোভ আমাকে বলছে চল, এ বুঢ়া মৃদঙ্গটা ভি বলছে চল। না না ভানু, আমি যাবো রে, আমি যাবো।
1: যাবে যাও, এখন তোমার সব গেছে, আঙুলগুলোর সঙ্গে মান ইজ্জত মর্যাদা সব সব মিটে গেছে, সব লোভ। কিসের লোভ? তোমাকে দিয়ে চিরকাল সবাই আপনার লোভ মিটিয়েছে, কোনোদিন কোনো লোভ তো তুমি দেখাও নি। দেখালে তো দেখালে তো যোধন গুরুজির মেয়েটাকে।
2: বাস কর, বাস কর, একদম খুন করে ফেলবো তোকে, বেশারমের মতন কথা বললে খুন করে। শোন শোন, তোকে তোকে কে বললো এসব কথা? হ্যাঁ,
1: আমার চাচা কিষানলাল।
2: কিষানলাল,
1: তোমার সঙ্গে তো যোধন গুরুজির কাছে মূল জ্ঞানী শিখত, তুমিও তার সাথে মূল জ্ঞানী শিখতে ঢুকেছিলে। গুরুজি তোমার হাতে ধরিয়ে দিলেন মৃদঙ্গ, সেই থেকে তুমি মৃদঙ্গিয়া, তমাম বিহারের সব থেকে বড় মৃদঙ্গিয়া পাঁচকড়ি। আমার চাচা কিষানলালজি বলতো, তুমি তুমি মৃদঙ্গ ধরলে সবচেয়ে বড় নাটুয়াও, তোমার বাজনা শুনে নিজের তাল ভুলে যেত।

0: Energy, did energy, did energy, ding, da, da, ding, da, ding, da, ding, da, da, ding. Kento, aji ba kangule. Se bol chal, baje na re, baje na.
1: Tahole bhebe dekho. বাঁকা আঙুলের মৃদঙ্গিয়াকে কি জন্য ডাকছে ওই নন্দলাল? উঁচা জাত দম্ভ উপহাস, একটা একটা চাপা রাগও আছে তোমার উপর, তাই আমি বলে যাচ্ছি, যেও না পাঁচ কোটি দাদা, যেও না। আচ্ছা আমি আসি, পরমানপুরের হাটে মকাই বেচতে হবে, আমি চলি গো, চল। কাকে খুঁজছিস রে মোহানা? এ তো খুবসুরত ছিলি, এখন এত রোগা হয়ে যাচ্ছিস কি করে? হ্যাঁ কাকে খুঁজছিস?
2: আমার ধলিয়া, সাদা গাইটা ভীষণ ছটফট করে, ওকে চড়াতে আনলেই টান করবে। ও ধলিয়া, ধলিয়া,
1: তুইও তো কম ছটফট করিস না মোহানা। তোর বয়সী যে কটা রাখাল আছে তার মধ্যে তোর ছটফটানি সব থেকে বেশি। এদিকে, হ্যাঁ এই ডান দিকে ঝোপটার দিকে তাকা। হ্যাঁ ঘাসের বদল ওই দেখ, বটের পাতার নাগাল নিচ্ছে তোর ধলিয়া।
2: আচ্ছা চা, এই ধলিয়া,
1: চলি পাঁচ করি দাদা, চলি।
0: যাবি, ঠিক আছে যা।
1: পাঁচ কোটি দাদা, বলো না কি করবে মোহানাকে নিয়ে?
0: দেখলি না কেমন সুন্দর চেহারা? হ্যাঁ রাখালদের মধ্যে এমন সুরত, একদম একদম ছোটা ব্রাহ্মণীর মতো নরম মুখ, একদম মধুকান ঠাকুরের মেয়েটার মতো টানা টানা চোখ, আর ঠোঁট দুটো ছোট চম্পার মতো।
1: পাগল, তুমি সত্যি সত্যি পাগল পাঁচ কোটি দাদা, কবে সব শেষ করে দিয়েছো? 15 সাল পরে আবার নাটুয়া দেখতে পাচ্ছ ওই রাখালের মধ্যে?
0: হ্যাঁ ঠিক বললি, তো বিলকুল নাটুয়ার মুখ দেখতে পাচ্ছি।
1: পাঁচ করি দাদা,
0: আ কথা বলিস না, একবার একবার ওকে ডেকে দিয়ে তুই চলে যা। ভালো ভালো, আবার আবার নাটুয়া, আবার বিতাপত ওয়ালার দল, আবার পায়ে ঘুঙুর বেঁধে অবিকল রাধা সেজে নাচ, আবার সেই গান।

0: ಸವ ಜನತೆಜಿ ಅಗುಸರಿ ಸಂಚರಿ ಆಡ ಬದನ ತೋಹಿ ಫೇರಿ.
1: ಪಾಂಚ ಕೋಡಿ ದಾದಾ, ಸ್ವಪ್ನ ದೇಖಾ ಬಂಧ ಕರ. ঠিক আছে ঠিক আছে, আমি মোহানাকে ডেকে দিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি এই রাস্তায় অনেক বছর পর এলে। মোহানা কিন্তু 10 বছর ধরে এই মাঠে গরু চড়ায়, আর ও নিচু জাত না। অসুরেকে কথা বলো পাঁচ করি দাদা, চলি গো।
2: আর কি জানো, নতুন কোনো কাহানি?
0: না বাবা, আর কোনো কাহানি জানি না। জিন্দগি ভর তো বিদ্যাপত নাচের সঙ্গে মৃদং বাজিয়েছি, দল ভি খুলেছিলাম। হ্যাঁ, কদর ছিল খুব দলের, বুঝলি। আগেকার মানুষ কবি বিদ্যাপতির মধুর পদ মন দিয়ে শুনত, ধ্যান দিয়ে বুঝত, নাচ দেখত।
2: হ্যাঁ, নাটুয়া নাচত।
0: হ্যাঁ বাবা, নাটুয়া নাচত। আর আমি আমি নাটুয়া খুঁজতাম জিন্দগি ভর। আমি নাটুয়া খুঁজে গিয়েছি হাজার।

0: যার লড়কার ভিতরে একটা লড়কা মিলতো, যার মুখ নরম সুন্দর ঠিক তোমার মতো।
1: আমি জানি তুমি রসপ্রিয়া বাজাতে।
0: হা বাবা, এই আমি তো অবাক হচ্ছি বাবা, তুমি গরু চড়াও, এমন দারুণ সুন্দর চেহারা তোমার, এমন কোমল মুখ, তোমার সাথে আগে কেন দেখা হয়নি?

0: স্মৃতির রাধা হতে তুমি, আর আমি মৃদঙ্গ বাজাতাম,
1: আর আমি গান ধরতাম, নব বৃন্দাবন নব নব তরুগণ নব নব বিকশিত ফুল।
0: হে হে বেটা, হে হে, তুই কে রে? হ্যাঁ বল বল, কে তুই? কে তোকে এই রাসপিরিয়ার পথ শেখালো? বল বল বেটা, বল আমাকে বল।
1: এতক্ষণ বাবা বলছিলে, এখন বেটা?
0: ভয়ে বলেছি বাবা, ভয়ে বলেছি, সেই ভিক ভিন কাহানি আছে। হ্যাঁ, এবার সারানপুরে এক ব্রাহ্মণের ছেলেকে ভালো লেগে গেল, কাছে ডেকে আদর করে বললাম, বেটা বাস, আমাকে সবাই মিলে এই মারে কে সেই মারে, সবাই ধীরে ধরে বললে, বারদার হয়ে ব্রাহ্মণের ছেলেকে বেটা বলছো? হ্যাঁ মার শালাকে মার, নিজের কান ধরে বলেছিলাম, গলতি হয়ে গিয়েছে, ঠিক আছে ওকে বাবা বলছি। তুমি তুমি ব্রাহ্মণ কিনা আমি জানি না বেটা, আগে আমাকে সব খুলে বলো বেটা, কোথা থেকে কে শেখালো তোমাকে এ গান? কে তুমি?
1: আমি মোহানা, রাখাল মোহানা, তবে তোমার কথা বোধহয় আমি জানি, ভিন গায়ের লোক, আবার তোমার আঙুলও বাঁকা, তার মানে মা তোমার গল্পই আমায় বলেছে, আমি এখন আসি।
0: না বাবা না না, যেও না বাবা, শোনো বাবা, দেখো আমি আমি অনেক সাল বাদ এই গায়ের রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ আমার আমার গায়ের ভানু, ও হাটে গেছে ওর মাকাই বিক্রি করার জন্য, এক্ষুনি ও ফিরে আসবে, আমি আমি ওর সঙ্গে বাড়ি চলে যাব, আমি কোথাও যাব না, খালি তুমি তুমি তোমার এই কথাগুলো এখনই বলে যাও। হ্যাঁ কে তোমার মা বেটা, কি বলেছে তোমার মা তোমাকে?
1: বলবো, আগে আমার গরুগুলো একবার দেখে আসি, মা পূব দিকের ওই মাঠটায় ঘাস কাটতে গেছে, মায়ে আঁচলে আমার দুপুরের রুটি আছে, খেয়ে চলে আস।
0: হে হে মহানা, এ বেটা এ বেটা, আমার পুঁটলিতে ভি খাবার আছে, আহা মুড়ি আছে, দু দুটো পাকা আম আছে, এই খেয়ে নাও বেটা, এই দেখো এই দেখো এই পুঁটলি দেখো, খাও বেটা খাও খাও, এসো এসো খেয়ে নাও।
1: না যদি অন্য রাখাল কেউ দেখে ফেলে?
0: কি হবে দেখলে?
1: মাকে বলে দেবে, আর মা যদি শুনে আমি ভিকিরির কাছ থেকে খেয়েছি আমায় বকবে, তুমি ভিক্ষে করো না।
0: একদম মুখ সামলে কথা বলবি তুই? হ্যাঁ কে ভিক্ষে করে? হ্যাঁ কে ভিক্ষে করে? এই শালা, এক থাপ্পড় মারবো।
1: গাল দিচ্ছো কেন? তোমার কাছে থাকবো না, কিচ্ছু খাবো না, তুমি পাগল, পুরা পাগল ভিকিরি।
0: হেই হেই হেই হেই হেই মহানা, এই মহানা, এই এই শোন শোন শোন শোন, কে বলেছে তোকে আমি ভিক্ষে করি? হ্যাঁ আমি আমি মৃদঙ্গ বাজিয়ে পদাবলী গেয়ে মানুষকে খুশ করি, যতটুকু ক্ষমতা এখনো আমারই বাঁকা উঙ্গলিতে আছে, তাই দিয়ে মানুষকে খুশ করি আমি, সেই করে পেট চালাই। এই শোন শোন শোন, বস বস বস বেটা বস, হ্যাঁ শুনে যা শুনে যা, আমার বাঁকা আঙুলে এখনো কি রকম ভেলকি খেলে শুনে যা, রাসপিরিয়া শুনে যা।
1: না শুনবো না, তুমি পাগল, ডাইনে বান মেরে তোমার আঙুল বেঁকিয়ে দিয়েছে।
0: হ্যাঁ
1: আমার মা তোমায় নিয়ে তোমায় নিয়ে এই গল্প বলেছে, জরুর তুমি সেই করলা।
0: হে হে মোহানা, হে হে মোহানা, শুন শুন, আরে এর ডাইনের বান মারার কথা, করলা বলে গাল দেবার কথা, সে তো একজনই জানতো, আরে তোর মা কি সেই
1: রামপতিয়া?
0: রামপতিয়া এখানে? হে মোহানা, রামপতিয়ার ছেলে, রামপতিয়ার নিজের ছেলে এই মোহানা, হে মোহানা।
2: কি হলো এ পাঁচকড়ি দাদা, এই চেঁচাচ্ছ কেন? ছেলেটাকে নাটুয়া করতে চেয়েছিল তো, বারণ করলাম, আরে ওসব ভুলে গেছো, ভুলেই থাকো, চলো চলো চলো গায়ে ফিরে চলো, আর ওই নন্দলাল টাল করে লাভ নেই, চলো চলো চলো।
0: না না ভানু, হে ভানু, তুই তুই ও মোহানাকে চিনিস?
2: এই রাস্তা দিয়েই তো হাটে যায়, রাস্তার দুধারে ঝোপে মাঠে ওরা গরু চড়ায়, মোহানা সোনমা দুখান ওদের কয়েকজনের সাথে মাঝে মাঝে কথা টথা বলি। চলো চলো চলো, অনেক দেরি হয়ে
0: গেল। না ভানু ভানু,

0: महानाके जानिस ओ रामपुतिया छेले हाँ
1: रामपुतिया हाँ नंदलालेर पता ना बहिन से जोधन गुरुजीर में रामपुतिया
0: हाँ रे मानु
1: हाँ
0: बोध है सही ना बोध है क्या ना से निश्चय से महाना एक तो आगे आमाके दाहिनी बान मेरे आंगुल भकानुर कोता बोल्लो हाँ करला बोले काल दिलो ऐसा राम पोतियार कोता चिलो हाँ मालू भाई अरे एक बार डाक ना हाँ महाना के एक बार भालो करे देखी আমার উপরে রেগে গেছে ভয় পেয়েছে সেই জন্য পালিয়ে গেল ডাক না ভাই ডাক আরেকবার ডাক
1: ডাকবো বেশ ডাকছি কিন্তু রামপতি আর কথা তো মুখ ফুটে বলনি কোনোদিন একটু বলো একটু মনটাকে হালকা করো না হালকা করো
0: কি হবে কি হবে ও কাহিনী শুনে ছোটা কথা ছোটি কাহিনি বহুত ছোটি কবর খুঁড়ে স্মৃতি খুঁড়ে এখন আর লাভ কি বল চল চল গায়ে ফিরে যাই
1: বসো একটু আমি মোহানাকে আরেকবার ডাকবো তার আগে আজ তোমাকে রামপতি আর কথা বলতেই হবে
0: কি বলবো আমি যখন তোর চাচার সাথে যোধন গুরুজির কাছে শিখতে গেলাম তখন গুরুজির মেয়ের উম্র 15 কি 16 সাল হবে 8 সালের উমরে শাদি হয়েছিল আর 10 সালের উমরে বেওয়া হয়ে ফিরে এলো শাদি ভি বোঝেনি বেওয়া হওয়াও বোঝেনি আর 12 সাল উমরের পরে রাসপিরিয়ার পদ গাইতে গাইতে বোধ হয় ও বুঝতে পারছিল বিদ্যাপতির প্রেমের পদগুলোর মানে কি হতে পারে।

0: কেমন শুনছিস পাঁচকড়ি? রামপাতিয়া আমার মেয়ে শুধু নয় রে, আমার 50 সালের সাধনার সব ওকে দিয়েছি। কেমন লাগলো বল?
1: বহুত আচ্ছা গুরুজি, বহুত আচ্ছা। আপনার কাছে এতদিনের তালিম আচ্ছা না হয়ে পারে?
0: শোন পাঁচকড়ি, এখন থেকে রামপাতিয়ার তালিমের সময় তুই বাজাবি। হ্যাঁ তুই বাজাবি, ভুল হলে আমি ঠিক করে দেব।
1: গুরুজি আপনার হুকুম, জান দিয়ে মানব।
2: না বাপু না, ও বাজালে আমি গাইবো না। এমন তুরন্ত আঙুল চলে ওর, আমার গানের লয় গলতি হয়ে যায়। ওকে আস্তে আস্তে লয় উঠাতে বলো বাপু।
0: আরে বুঝিস না, বাজাবার সময় ওর মধ্যে দেউতা ভর করে রে পাগলি। আচ্ছা আচ্ছা যা, তুই ওকে বাদামের শরবত খাওয়া।
2: আচ্ছা।
0: অযোধ্যা দাস! আরে এ অযোধ্যা দাস!
3: জি মালিক, অন্য রাখবো?
0: না না, দরওয়াজার ওপারে থাক।
3: জি।
0: সাধনা হচ্ছে, মন্দির বন্ধ হয়নি, ওপারে।

0: ঠিকঠাক। বাজার থেকে বাদাম পেস্তা এনেছিস?
1: জি মহারাজ, রামপটিয়া বলে দিয়েছিল।
0: আই শালা, বলেছি না বাইরের লোকের সামনে রামপটিয়া বলবি না, দিদি বলবি।
1: হ্যাঁ মহারাজ, দিদি বলে দিয়েছিল।
0: ঠিক আছে, যা
2: যা মা, যা শরবত করে আন। পাঁচ করি, আমার মেয়েটা একটু জিদ্দি আছে, কিন্তু গলা দেখেছিস, একদম সরস্বতী নেমে আসেন গলায়। আমি সারা জীবন এই সাধনা নিয়ে আছি, কিন্তু পাঁচ করি আমি এক আজব মানুষ। বাপ ঠাকুরদার সংস্কার কোনোটা মানি, কোনোটা মানতে পারি না। আমার বাপ ঈশ্বর গিরিধারী মহারাজ বলেছিলেন, যোধন বেটা, নিচা জাতে তালিম দিবি না, আমাদের সাধনাটা কুলীন সাধনা। এটা এটা আমি মানি, কিন্তু 10 বছরের মেয়ে বেওয়া হয়ে পড়লো, বাস সারা জীবন বেওয়া হয়ে থাকবে, এটা এটা আমি মানি না, আমি মানি না। আমার আমার জারু মারা গেল 10 সাল আগে, রামপতিয়ার জন্য কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। আমার জরুর দুঃসম্পর্কের ভাই নন্দু, নন্দু মাঝে মাঝে এখানে আসে, রামায় বলে, জামাই দাদা হুশিয়ার, তোমার মেয়ে এখন বিদ্যাপতির পদ বুঝতে শিখেছে, ও গানে আর মনে বড় হচ্ছে। আমি নন্দুকে বলেছি, ভালো লড়কা দেখ, সমঝদার, গান বাজনা জানা, ব্রাহ্মণ, আমি ফের রামপতিয়ার শাদি দিব।
3: বাপু সরবত এনেছি।
2: দে দে দে রামপতিয়া সরবত দে। দাদা অযোধ্যা দাসকে বলে আসি নিচের কোনার ঘর সাফা করতে, পাঁচু থাকবে।
4: না গুরুজি, আমি মামার বাড়ি থেকে রোজ পেদাল চলে আসবো।
2: আরে দূর পাগলা, পরমানপুর এখান থেকে 4 কোশ পথ, রোজ হেঁটে এলে শিখবি কখন? আর হর সাল শিষ্য আমি নিই দু একজনকে, যাদের নিই তারা সব এখানেই থাকে। কিষেন কানহাইয়ার কৃপায় খাওয়া দাওয়া ঠিক চলে যায়। যাই তোর ঘরটা সাফাই করতে বলি। আরে আরে এ অযোধ্যা দাস, অযোধ্যা দাস।
3: নাও শরবত খেয়ে নাও। কি ড্যাব ড্যাব করে তাকাও, আজ তো গাধার মতো, বয়স তো অনেক হলো, শাদি করনি?
4: না না, যত উমর হোক আমি শাদি করব না, আমি বিদ্যাপতওয়ালা হওয়ার সাধনা করব, মরণ তক রাসপিরিয়া গাইব বাজাবো, লেকিন আমার গাওয়া তো হবে না। গুরুজি বললেন শুধু বাজাবি, মৃদঙ্গিয়া হবি।
3: তাই হয়ে ভাবলা গঙ্গারাম।
4: হ্যাঁ
3: শরবত পিল।
4: হ্যাঁ, আর ও শাদি করলে কি হয় সে তো তোমাকে দেখেই বুঝি। এত সুন্দর তুমি, এত রূপ, এত গুণ, ফিরবি বেওয়া।
3: আহারে, আমার চাইতে তোমার দুঃখ বেশি মনে হচ্ছে। আরে বুদ্ধুরাম, শাদি আমি করিনি, 8 বরস উমর হলেই শাদি দিয়ে দেয় বুড়া বুড়িরা, এটাই নিয়ম। যে শাদি করে সে বোঝে না, শাদি বোঝে শুধু যারা শাদি দেয়। কি হলো, শরবত পিল?
4: রামপতিয়া, রামপতিয়া একটা কথা বলি।
3: বলো।
4: ও তোমার বাপু না আমাকে ভুল বুঝে তালিম দিচ্ছে, নালন্দায় বাড়ি হলে ভি আমি আমি কিন্তু উঁচা জাত নই। হ্যাঁ, আমার আমার সুরত দেখে সবাই ভুল করে, আমি আমি তালিম নিবার লোভে পড়ে তোমার বাপুকে কিছু বলিনি, কিন্তু কিন্তু এখন আমার মন বলছে কাজটা ঠিক হচ্ছে না।
3: খবরদার, খবরদার, আমায় বললি বললি, বাবুকে এসব বলতে যাবি না বুদ্ধুরাম, খবরদার বলছি, আমার কসম।
4: রামপতিয়া, রামপতিয়া তুমি

0: शरहंतिया शगनी खर शरहंतिया।
1: रामपतिया,
2: आमी एकोन सब पदेर माने बुझते पारी, सब बुझते पारी।
3: তারপর রামপতিয়ার সঙ্গে সম্পর্কটা টিকলো না তো?
1: না, টিকলো, বহুত দিন টিকলো। ও তারপর অচানক একদিন গুরুজি আমাকে ডাকলেন, তখন আমার খুব নাম ডাক, রামপতিয়া রেডিওতে বিদ্যাপতির রাসপিরিয়া গিয়ে দারুণ সাড়া ফেলে দিয়েছে। তখন গুরুজি ডেকে বললেন,
4: বেটা বেটা বাঁচু, এদিকে
5: আয়।
4: দেখ বেটা, যা শিখবার তুই সব শিখে নিয়েছিস, এখন তুই একাই রাসপিরিয়ার দল খুলতে পারিস। বেটা, তোর হাতে এখন জাদু। আমার আমার তো দিন শেষ হয়ে আসছে বেটা, বুকের বিমারিতে যেভাবে ভুগছি আর বেশি দিন বাঁচব না রে।
5: না গুরুজি, না গুরুজি, আমার তালিম যে এখনো শেষ হয়নি, অনেক বাকি।
4: তালিমের কোনো শেষ আছে বেটা? আমারও অনেক বাকি রয়ে গেল, কি করব, আয়ু নারাজ। শোন শোন বেটা, ফাগুন মাস চলে এলো, 15 তারিখ পূর্ণিমা, শুভ দিন। ওই দিন তুই রামপতিয়াকে সাথে করে নে। রামপতিয়া তোকে পেলে ভালো থাকবে, তোর সাথ রামপতিয়ার চুমনার কথা পাকা বেটা। তুই তো আমায় কখনো ঠকাস নি বেটা, আমি জানি তুই রামপতিয়াকে কখনো ঠকাবি না, তোর তোর মঙ্গল হবে বেটা।
5: না গুরুজি, না না, এতে আমার কোনো মঙ্গল হবে না গুরুজি, আমায় ক্ষমা করুন গুরুজি, আমি আমি লোভী, ভয়ঙ্কর লালচ আমার, গুরুজি আমায় ক্ষমা করুন।
4: চুমনার নামে লড়কি ভয় পায় তো তুই ভয় পেয়ে যাচ্ছিস রে পাচু। তুই তুই বহুত ভালো আদমি রে পাচু, বহুত ভালো আদমি। তোর হাতে আমার মা মোরা মেয়েটাকে দিয়ে আমি যে শান্তিতে মরতে পারি রে পাচু। কিষণ কানাইয়া, দেখিস দেখিস তোর তোদের সবার ভালো করবেন, হ্যাঁ ভালো করবেন, জরুর ভালো করবেন। এই অযোধ্যা দাস, আরে কোথা গেলি রে?
6: জি মহারাজ,
4: মোহনার ব্যবস্থা কর রে, পুরোহিতকে খবর দে।
6: যা মালিক।
5: গুরুজি গুরুজি শুনে যান গুরুজি। না গুরুজি, না, আমার নিজের লোভে আমি আপনাকে ঠকাতে পারবো না গুরুজি, আমাকে ক্ষমা করুন আপনি, আমাকে ক্ষমা করুন।

0: তারপরে টুকু জানি, চাচা বলেছে তুমি নাকি ওই রাতে গুরুজির ঘর ছেড়ে পালিয়ে চলে গেলে একা একা, কাউকে না বলে।
1: না, ঝুট ঝুট বাত, পালিয়ে এলাম কই জানে না, কিন্তু একজন একজন সেদিন ধরে ফেলেছিল আমাকে।
0: কে কে ধরে ফেলেছিল?
1: আপনাকে জাগিয়ে আপনাকে বলে বিদায় নিতে পারলাম না গুরুজি, আমার পাপ নেবেন না গুরুজি, আপনি আমার ঈশ্বর, আমার ভগবান, আমি যা করেছি লোভে পড়ে করেছি, প্রথমে আপনার কাছে শিখবার লোভ, পরে ভালোবাসার লোভ। গুরুজি গুরুজি রামপুতিয়াকে কোন সত্যিকারের ব্রাহ্মণের সাথে চুমাওনার ব্যবস্থা করবেন গুরুজি, আমি যাচ্ছি গুরুজি, আমার প্রণাম নেবেন, আমি যাচ্ছি।
2: পালাচ্ছিস? রাতের অন্ধকারে পালাচ্ছিস?
1: রামপুতিয়া তুমি
2: ধরা পড়ে যাবার ভয় না আমাকে ঠকাবার ভয়? বেইমান,
1: আমাকে মাফ করে দে রামপুতিয়া। দেখিস দেখিস তোর অনেক ভালো ঘরে খাঁটি ব্রাহ্মণের ঘরে শাদী হবে, তোর মামা আছে নন্দলাল মিশির, খুব প্রতিপত্তি তার।
2: চুপ কর চুপ কর বুদ্ধু, মারাত তুই মারাত, নন্দবাবু তো এক পায়ে খাড়া হয়ে আছে, তুই ফসকালি ও তুলে নেবে, বাবু আমার কিচ্ছু বোঝে না, শয়তানটা শয়তানটা রোজ রোজ কেন আসে দারাত দেখাতে, বাপু বোঝে না। লেকিন তু তো আর বি খতরনাক নিকলা, বেইমান, করলা কাহে কা?
1: হ্যাঁ হ্যাঁ আমি করলা, আমি ছোট জাত, আমি তোকে কখনো শাদি করতে পারি না, গুরুজি যখন সব জানতে পারবেন আমার অভিশাপ লাগবে।
2: আর আর আমার অভিশাপে দাম নেই, ছোটা জাত তো ভালোবাসতে গেলি কেন? হ্যাঁ দেখিস দেখিস তুই একদিন পচে মরবি, তোর চাহাতে ভেলকি দেখাই বলে তোর এত গরম নষ্ট হবে, সব নষ্ট হবে, রাতের অন্ধকারে কোন ডাইন তোকে বান মারবে, বান।
1: কান্দিস না রামপুতিয়া, বরং বরং আমাকে সাপ দে, কাল দে, তোর মনটা হালকা কর, আর তারপর তারপর সব ভুলে গিয়ে কোন এক ভালো ব্রাহ্মণকে বিয়ে কর, নন্দবাবুর কথা গুরুজিকে খুলে বল। রামপতিয়া রামপতিয়া রে, আমি তোকে ঠকাতে পারি কিন্তু কিন্তু গুরুজির সাথে এত বড় ঠকবাজি আমি কি করে করব, তুই বল আমাকে।
2: চুপ কর চুপ কর, তুই তুই আমাকে ব্রাহ্মণের সাথে শাদি দিবি, যদি শাদি করি তবে দেখিস তুই যা ভাবছিস কোনো দিন হবে না, আমি নিচা জাতে শাদি করবো, নিচা জাতের বাচ্চা পয়দা করবো, তখন তুই জ্বলবি, তখন বুঝবি কার অভিশাপ কার গায়ে লাগে। চলে যা বেইমান, যা করলা কাইকা যা তু।

0: 5 কোটি দাদা? তাহলে ব্রাহ্মণ কোনার অভিশাপ ফলেছে? তোমার আঙুল তো সত্যি সত্যি বেঁকে গেছে।
1: না না, ওর অভিশাপ নয়, আমার আমার উঙ্গলি খারাপ হয়ে গেল এক রাতে, অচানক এক মহিলে রামপতি আর ঘটনার পরে 10 সাল বাদ একাএক আমার আবার রাসপিরিয়ার নেওতা এলো। কিন্তু কিন্তু আমার দল তো তখন ভেঙে গেছে। হ্যাঁ, যারা শিখতো আমার কাছে তারা সব বাজারি হয়ে গিয়েছে, বাজারি। কিন্তু কিন্তু ও লোকটা আমাকে ফারসগঞ্জে নিয়ে যাবে।
2: আরে চলুন 5 কোটি জি, ভালো ইনাম মিলবে, খাতির বি জাদা মিলবে। আপনি শুধু আপনার মৃদঙ্গটা একটু বাজাবেন, ওদের লাভঝাপ বড় বড় কথা সব ছোট হয়ে যাবে ওই বাজনা শুনে আপনার। চলুন একবার চলুন।
1: হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি যাব, কিন্তু কিন্তু আপনার পরিচয় কি?
2: আমি এক পাথর ব্যবসায়ী, সারা বিহার ইউপি জুড়ে আমার ছোটা ব্যবসা, লেকিন যা রোজগার করি গানা বাজনা আর খানা পিনা আধা আধি বরাবর করি, মতলব 50-50। আমার এক রিলেটিভ আপনার রসপ্রিয়া মৃদঙ্গটা শুনেছেন, কি বলবো, শোনার পর থেকে জিনে ধরেছে তাকে। দেখা হলেই গানা বাজনা শুনলেই বলে 5 কোটি মৃদঙ্গি, আর বাজনা শুনলে এসব বাজনা মনেই ধরে না। রিলেটিভের বাপ মরল জানেন, আমি নিয়ে এলাম দেহেরির কাছে আমার খামার বাড়িতে, কাম কাজ দিয়ে তুললাম, কি বলবো, ও যার কাছে ছিল সেও তো 1 মাস হলো শেষ, পর পর খুব শোক গেল। ভাবলাম শোক ভোলাতে একটা মেহফিল বসাই, ওর পেয়ারা মৃদঙ্গিয়াকে ডাকি, যাবেন তো কি?

0: ঠাকুর একবার চলুন।
1: বিদ্যাপত ওয়ালাদের দিন শেষ বাবুজি, রাসপিরিয়ার দিন ভি শেষ হয়ে গেল। বৃদ্ধঙ্গিয়ার বাজনা বড় আসরে আর শোনা যায় না।
2: কি বলছেন বৃদ্ধঙ্গিয়াজি, আমার দাদা বহুত বড় আর্টিস্ট ছিলেন।
0: তিনি বলতেন, শিল্পীর মৃত্যু হয়, শিল্পের মৃত্যু হয় না।
1: বহুত খুব, বহুত খুব, দারুণ বলেছেন বাবুজি, দারুণ। শিল্পের মৃত্যু হয় না। আমি যাব, হ্যাঁ হ্যাঁ আমি যাব, মৃদঙ্গ বাজাবো। তেমন কোনো রাসপেরিয়া গাওনাদার থাকলে তো। আমার আমার আঙুলগুলো দেখুন বাবুজি, হ্যাঁ না বাজিয়ে খিদে শুকনো হয়ে গিয়েছে। 5 বছর খাবার পাইনি এই আঙুলগুলো।
0: এই তো, এই তো, এই তো সাচ্চা গুণীর কথা। বিদ্যাপতি রাসপিরিয়া গাইবার মানুষ আমার খামার বাড়িতে মিলে যাবে। তবে এত বছর পর তার সাথে ঠিকঠাক সঙ্গত করতে পারবেন তো মৃদঙ্গিয়াজি? আমি জানি পারবেন, আমি লোক পাঠিয়ে দেব, চলে আসবেন।
3: ওই লোকটাই ছিল নন্দলাল মিশির। মিশিরজিকে আমি চিনতাম না। গুরুজির কাছে সাঁঝের বেলা আসতেন, যখন আসতেন তখন আমি রিওয়াজে বসেছি। তবে সেদিন তার খামার বাড়িতে যাবার আগে আমি একদম জানতাম না, একটা বহুত বড় চমক আমার জন্য ওখানে ইন্তজার করছে।
0: মৃদঙ্গিয়াজি, এখানে ঠিকঠাক বিশ্রাম খানা পিনা মিলছে তো?
1: জি হ্যাঁ।
0: একটু পরেই তো আসর বসবে, যে রাসপিরিয়া গাইবে দারুণ ভালো গান গায়। কিন্তু তার সাথে একটু বোঝাপড়া করে নিলে, সমজদার মানুষদের ডেকেছি, তাদের সামনে কেউ যদি বেইজ্জত হন তবে আমার তো বদনাম হবে। আপনি মৃদঙ্গটা নিয়ে রেডি হন, একটু প্র্যাকটিস বি করে নিন, আমি গানের ব্যবস্থা করছি। আমি আবার চমক দেখতে আর দেখাতে খুব পছন্দ করি, একটু গাঁজা আর চমক এ দুটোই আমার নেশা। মদ মেয়ে মানুষ এখন বহুত তিতার লাগে আমার কাছে, আসল জিনিস ওই চমক।
1: রামপতিয়া
4: চুপ সালা ভেড়ুয়া, মৃদঙ্গ ধর।
1: রামপতিয়া তুই এখানে এই খামার বাড়িতে?
4: হ্যাঁ, মামাজি আদর করে থাকতে দিয়েছে আমাকে আর আমার বেটাকে। 20টা গাই, 10টা ভাইস, সব সামলাতে হয় আর মাঝে মাঝে গানা ভি শোনাতে হয়। খুব আরামে আছি রে পাচু। তুই সালা ভিকারি, ডাক পেলি তো চলে এলি, লেকিন আমি আর আমার ছেলে তো ভিকারি নই।
1: তোর ছেলে? তোর ছেলে মানে কি?
4: ভেগেছিলিস এখন এত খবরের দরকার কি? সালা করলা কাইকা, আমায় দেখে ভাবলি খুব কষ্টে আছি না? ভাবলি পুরানা কথা ইয়াদ করে চোখে জল আনব। নে নে বাজা, তোর বাজনার কথা, তোর দলের কথা বার বার বলে মিশরজির মনে আমি আগ জ্বালিয়েছি। আমি জানি ও ঠিক তোকে একদিন ধরে আনবে। লোকটা রেসের মাঠে যায় মাইনে মে দুবার, বলে আমি বাতিল ঘোড়া ছোটাতে পারি। নে একটু প্র্যাকটিস করে নে।

সেই রাতে মৃদং বাজাতে বাজাতে আমার আমার হাতের আঙুলগুলো বেঁকে গেল। মৃদঙ্গের একদিকে চামড়া ফেটে গেল। মিসেরজি মৃদং ঠিক করে দিবেন বললেন, লেকিন লেকিন ওনাদের ও হাসি ও ঠাট্টা, আমার দিল টুটে যাচ্ছিল একদম। রাত শেষ হতে যখন আমি চলে আসছি,

0: তখন রামপতিয়া এলো আমার কাছে।
1: বাচ্চু, বাচ্চু তুই আমাকে মাফ কর বাচ্চু।
0: রাসমিয়া,
1: ভগবান জানে আমি সেদিন তোকে সাপ দিতে চাইনি, লেকিন লেকিন তোর উঙ্গলি, তোর উঙ্গলি খারাপ হয়ে গেল। উঙ্গলি গেল মানে মৃদঙ্গিয়ার সব গেল। আমার নিয়ে চল, বাচ্চাটা ঘুমোচ্ছে, ওকে নিয়ে আসি, কেউ টের পাবে না। তুই আমাকে নিয়ে চল পাচু, পাচু আমি ভিক মাংছি, তুই নিয়ে চল আমাকে।

উঁচা জাত ভি তাহলে নেচার কাছে ভিক মাঙে রামপতিয়া? হ্যাঁ, দেখ দেখ, আমার আমার বাঁকা আঙুলগুলো একটু একটু করে সোজা হয়ে যাচ্ছে। আরে, যে একলা থাকবে বলে ওয়াদা করেছে সে সারা জীবন একলা থাকবে, আর যে একলা থাকতে পারে না তার দুসরা তিসরা আদমি ঠিক জুটে যাবে, উঁচা জাতের আদমি।

0: ভুল করেছ দাদা, অন্তত ওই দিন শেষ রাতে তোমার উচিত ছিল যে
1: ভাস্কর, ভাস্কর আর তো কথা একদম বলবি না, চল চল বাড়ি চল। এই জিন্দগিতে কোন উচিত কাজ কখনো করতে পারিনি মৃদঙ্গিয়া। আসলে আসলে একটা পাপ দিয়ে সাধনা শুরু করেছিলাম রে, তবু তবু বেঁচে গেছি। গুরুজিকে মরবার আগে শুনতে হয়নি যে তার তার একমাত্র মেয়ে নিচা জাতের সঙ্গে ঘর করছে। গুরুজির গান ও জাত এ নিয়ে বড় অভিমান ছিল রে বানু। একটা পাপ করলেও আর অনেক বড় একটা পাপ থেকে মেয়েটাকে তো বাঁচিয়ে দিলাম। হ্যাঁ চল চল বাড়ি চল।
2: আমটা দাও, রুটি দিয়ে খাবো, দাও না।
0: এই যে মোহানা চলে এসেছে। মোহানা, তুমি তো রাগ করলে কেন, এত গাল দিলে কেন?
2: গাল দিইনি তো, আমার মা না আমায় এরকম একটা লোকের গল্প বলতো, করলা বললেই যে রেগে যেত। লোকটা নাকি বাঘের মতো তেজে বাজাতো, কিন্তু আসলে লোকটা ছিল খরগোশের চাইতেও ভীতু।
1: এই নে এই নে আম বেটা, এই নে আম। এবার এবার আমার আমার গোদে একটু আয় বেটা। হ্যাঁ আয় বাপ আয়।
2: দূর, আমি বড় হয়ে গেছি, আমি কোলে উঠব কেন?
1: একবার উঠ না, একবার উঠ বেটা। আয় আয়, আমি তোকে আমি তোকে গদিতে নেব। আয় আয়।
0: বলছে যখন ওঠো না বেটা, একবার কোলে ওঠো, ওঠো ওঠো ওঠো।
2: পাকা আঙুলে লাগবে না?
1: না বেটা না, লাগবে না। ও তুমি উঠলে আমার আমার আঙুল ঠিক হয়ে যাবে। আয় এসো এসো এসো। আ এই তো তুলে ফেললাম তোমাকে। হ্যাঁ এলাম এলাম, আর একটা আম নাও বেটা, এই হাতে আম নাও। হ্যাঁ হ্যাঁ বেটা, এবার বল তো, এবার বল তোর বাবার নাম কি?
3: মোহানা, এ মোহানা তুই এখানে কি করছিস? নাম নাম কোল থেকে, কতবার বলেছি ও চেনা লোকের কাছে যাবি না, চল ঘর চল।
1: রামপাতিয়া তুই
3: কি মৃদঙ্গিয়া? আজ ফের দাওয়াত এসেছে না মিসেরজির বাড়ি থেকে, আমাকেও তো যেতে হবে। আজ খুব বড় উস্তাদ বিদ্যাপতওয়ালা আসছে মিসেরজির আসরে, আজ বাজালে তোর বাঁকা উঙ্গলি সিধা হয়ে যাবে। আরে বড় জাতের বড় উস্তাদ, চলে আয় মহানা। আরে পরমানপুর যেতে হবে, চল।
2: মা এই সেই করলা না?
1: হ্যাঁ বেটা হ্যাঁ, আমি করলা। আর তুমি যাও বেটা, পরমানপুর যেতে হবে, অনেক পথ, যাও যাও বেটা।
2: তুমি যাবে না?
1: না না, আমি কোথাও যাব না, আমি বাড়ি ফিরে যাব ভানুর সাথে। তুমি যাও বেটা।
3: এ মোহনা, তোর বাপুর নাম সুধা ছিল না লোকটা, বলে দে।
1: হ্যাঁ বেটা হ্যাঁ, যাবার আগে তোমার বাপুর নামটা বলে যাও।
2: বাপুর নাম স্বর্গীয় অযোধ্যা দাস।
3: আরে বাপুর নাম বললি, এবার জাত বল বেটা, জাত বল।
2: আমরা নিচা জাত।
3: হ্যাঁ আমরা নিচা জাত, বুঝলি, নিচা জাত।
2: আর তুমি?
1: আমি আমি কিছু না বেটা, কিছু না। আসলে আসলে আমরা কেউ কিছু না বেটা, সিফ মানুষ, বাস সিফ মানুষ। আর এই কথাটা বুঝতে, এই কথাটা এই বাঁকা আঙ্গুলের লোকটার বুঝতে বহুত দেরি হয়ে গেল রে রামপতিয়া, অনেক দেরি হয়ে গেল। চল মানু চল ঘর চল।
3: জসনা পাচু, জসনা পাচু।

0: রসপ্রিয়া নাটকটি শেষ হল। হিন্দি ভাষায় মূল কাহিনী ফণীশ্বরনাথ রেণু, বাংলা বেতার নাট্যরূপ চন্দন সেন। অভিনয় করেছেন যোধন গুরুজি, নির্মাল্য সেনগুপ্ত, ভানু, শুভব্রত দে, নন্দলাল মিশির, রজত বসু, মোহনা, সৌম্য জানা, অযোধা দাস, ফকির দাসকুমার, পাঁচকড়ি মৃদঙ্গিয়া মৃণাল মুখোপাধ্যায় এবং রামপতিয়া শ্রীলা মজুমদার। যন্ত্রাণুর সঙ্গে ব্রজরাখাল দাস, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, সমরেশ ভট্টাচার্য, সতীশ দাস ও রবীন গঙ্গোপাধ্যায়। গীতিকণ্ঠে সুমিতা সাহা। সঙ্গীত পরিচালনা জটিলেশ্বর মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন। রসপ্রিয়া নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: বাংলা নাটকের পর এবার আধুনিক গান শিল্পী রূপঙ্কর।

গানের আগে একটা ছোট্ট আমাদের আবহাওয়া সংক্রান্ত ওয়ার্নিং এসেছে, লাল সতর্কতা, সেজন্য একটু বলে দিই। মুর্শিদাবাদের বেশ কিছু অংশে হেভি রেনফল অর্থাৎ ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী 2-3 ঘন্টা 2:20 আমাদের এই সংবাদ এসেছে, তাই সবাই মুর্শিদাবাদ অঞ্চলের মানুষজন সাবধানে থাকবেন, লাল সতর্কতা জারি হয়েছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পুষ্টি মাস আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ টু এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য এই পুষ্টি কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রবীণ নাগরিক, ভিন্নভাবে সক্ষম ও বিধবাদের বর্ধিত হারে ভাতা প্রদানের কাজের আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সচিবালয়ে নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে তিনি জানান, এরা মাসে এক হাজারের পরিবর্তে 1,500 টাকা করে ভাতা পাবেন। সেই সঙ্গে ভিন্নভাবে সক্ষম বিধবারা অন্নপূর্ণা যোজনারও সুবিধে পাবেন। এর ফলে তারা পাবেন মাসে 4,500 টাকা করে। কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের রক্ষা কবচ দিয়েছে। আপাতত বিষ্ণুপুর থানায় 2টি ও রবীন্দ্রনগর থানায় 1টি এফআইআরে আদালত অভিষেককে 30 নভেম্বর পর্যন্ত এই রক্ষা কবচ দিয়েছে। তবে তাকে তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্যে পুরুলিয়া ও দীঘার ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথম জম্মু কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস সূত্রে জানানো হয়েছে মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৬ জন প্রথমে প্রাণ হারান, পরে মৃত্যু হয় আহত আরও একজনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা স্থিতিশীল, ১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের কর্মজীবনের নানান অবদান তুলে ধরতে সেবার সংকল্প অভিযানের আওতায় একাধিক কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির উদ্যোগে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর সেবা সংকল্প অভিযান পালিত হবে। রাজ্যে ৩ কোটি ২৩ লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাস্থ্য বিমায় নথিভুক্ত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি জানান, এই যোজনায় তালিকাভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে ৩১,৫৪১ জন নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়েছেন। রাজ্যে প্রবীণ নাগরিক, ভিন্নভাবে সক্ষম ও বিধবাদের বর্ধিত হারে ভাতা প্রদানের কাজের আজ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সচিবালয় নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে তিনি জানান, এরা মাসে ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। সেই সঙ্গে ভিন্নভাবে সক্ষম বিধবারা অন্নপূর্ণা যোজনারও সুবিধে পাবেন। পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুনীর বালিয়ারা এলাকা। চাষের জমিতে ধান রোয়ার সময় রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ১০-১২ জনের একটি দল। একই পরিবারের একাধিক সদস্য এতে আহত হন। রাজ্যে পুরুলিয়া ও দীঘার ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026.

0: 6 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা,
3: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আরে উড়ু উড়ু মনেই তো গিয়েছিলাম, তারপরে দেখলাম টেস্ট গয়া হে বদল না, মানে আমাদের পাড়া যিনি তেলেভাজা ভাজতেন তিনি এখন চলে গেছেন অন্য একজনের এসে, তারপরে দেখলাম তেলেভাজা টেস্ট মানে জাস্ট টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে, তারপরে দেখলাম তেলটা পাল্টে দিয়েছেন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: না মানে কী দিয়ে যে খাই আর কী যে খাই সেটা তো এখনও একটা বড় কোয়েশ্চেন মার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে কত বছর আগে যে তেলটা ঢালা হয়েছিল জানে নেই, কিন্তু টেস্ট বড়িয়া হতা থা আর পেট বহুত খারাপ।
2: না না আমাদের পেট টেট খারাপ করলে তো চলবে না, না কারণ 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে অনেকদিন পরে আমি আরজে শ্রেয়া এবং আরজে মহুয়া, আর আর আমরা দুজন যখন একসঙ্গে আসি তখন মোটামুটি কি হয়, চোরকি তুবড়ি এসব তো ফাটেই
0: একদম,
2: আর আমরা সে সমস্ত পুরো প্যাকেজ নিয়ে চলে এসেছি। মানছি কালী পুজো অনেক দেরি আছে, কিন্তু কি আছে একটা প্রি কালী পুজো ব্যাপার হোক না।
0: আর মাত্র 45 মিনিট শ্রেয়া, আর মাত্র 45 মিনিট, ঠিক 5 মিনিট মানে 5টা থেকে আরও একটা ডার্বি, 99th ডার্বি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং সেখানে মানে বোধ হয় তার জীবনের এই এই এই লগ্নতে এই 99 মানে 99তম যে বড় একটা ম্যাচ সেটার ধারাবাস্য দেওয়ার জন্য যিনি এসেছেন তাকে আমরা অনেক সময় অনেক মাইল ফলক তৈরি করতে দেখেছি, এবং এই ধারাবাস্য দেবেন নান আদার দ্যান প্রদীপ রায়, কলকাতার একটা বড় লেগ এবং

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: শুধুমাত্র 107 FM রেইনবো ফ্রিকোয়েন্সিতে নয়। আমরা এখন রয়েছি এই যে নিউজ অন এয়ার যে অ্যাপটা রয়েছে সেখানে, কিন্তু আমাদের লাইভ শোনা যায়। এবং যারা যে টাইম লাইন থেকে আমাদের শুনছো তাদের একটু জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু সতর্কতা রয়েছে, সতর্ক বার্তা রয়েছে। সেটা হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং সেই সাথে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। সাউথ চব্বিশ পরগনা, সেই সাথে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে, আরও একবার জানিয়ে দিই, মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
2: কিন্তু তোমার মনেও তো একটু ঝোড়ো হাওয়া বয়ে দিতে হবে, কারণ আর জে শ্রেয়া এবং আর জে মহুয়া যখন তোমার সঙ্গে আজকে ক্যাফে কলকাতায় আছে, তোমার মনটাকে আমরা একেবারেই এই ফ্লোটিং ফ্লোটিং ফিলিংটা হতে দেবো না। শুধু ফ্লোটিং হবে না, তার মধ্যে অনেক কিছু থাকবে।
1: রাইট,
2: কি কি থাকবে? মানে আমাদের প্রতিদিন প্রতিটা ক্যাফেতেই আমাদের কিছু না কিছু স্পেশাল
1: থাকে তো বটেই, কিন্তু তার আগে যেটা আছে সেটা কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি আছে,
2: জিনিস রয়েছে।
1: হ্যাঁ, বিজ্ঞাপন বিরতি রয়েছে এবং তারপরে একটা গান পেরিয়ে বরঞ্চ আমরা আরো একবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে।
3: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ, ইয়েস ইয়েস, আজকের এই দিনটাই পালন করা হচ্ছে, অর্থাৎ 7 সেপ্টেম্বর এই দিনটা পালন করা হয়। এইরকম একটা দিন কেন কেন পালন করা হয়, নিশ্চয়ই নামটা শুনে তোমরা অলরেডি বুঝতেই পারছো। আমাদের সবসময় একটা চাহিদা থাকে যে মনে মনে আমরা চাই যে একটা সুন্দর সুস্থ হাওয়া বাতাস ভর্তি, একটা সজীব হাওয়া, একটা এমন অক্সিজেন আমরা পাবো যেটাই একেবারে ভেজাল নেই, কার্বন ডাইঅক্সাইড নেই, মানে একেবারে থাকবে না তা তো হতে পারে না, সেগুলো অবশ্যই আছে, কিন্তু আমাদের কিছু দায়িত্ব বর্তায়, আমাদের দায়িত্ব বর্তায় যে আমাদের এই আবহাওয়াকে যেন আমরা একটু পরিষ্কার রাখতে পারি। আর সেটার জন্য যেটা করা দরকার, এই যে অহেতুক যে সমস্ত জ্বালানি, মানে ধরো প্রচুর প্লাস্টিক পোড়ানো হচ্ছে কোনো জায়গায়, সেটার যে দূষিত হাওয়া, তাছাড়াও বেশ কিছু বাড়িতে বা বাড়ির বর্জ্য পদার্থগুলো এমনভাবে পোড়ানো হয় যার ফলে বাতাস কিন্তু বেশ দূষিত হচ্ছে, তাই আমরা কি করব, সেই দূষণগুলোকে ক্যাচ ক্যাচ ক্যাচ ক্যাচ করে কাট করে দেবো। আর সেই কাট করার জন্য আমাদের একটা সুন্দর আকাশ চাই, তাই না বলো?
3: একেবারে তাই, এবং সেই সাথে ইন্টারন্যাশনাল ডে অফ পুলিশ কোঅপারেশন, ইয়েস, এটাও কিন্তু অ্যাকচুয়ালি প্রথমবার আমার সাথে পুলিশের যদি কোনো ইন্টারাকশন হয়ে থাকে সেটা হচ্ছে ট্রাফিক স্যারের সাথে, মানে যিনি ট্রাফিকে থাকেন। এমন হয়েছে যে আমি কোনো একটা হয়তো চার মাথা কিংবা পাঁচ মাথার মোড়ে গিয়ে জাস্ট গুলিয়ে ফেলেছি, মানে বিশেষ করে তো 7 পয়েন্টে গিয়ে আমি কিছুতেই মানে আমারই বাড়ির রাস্তা আমি বুঝতে পারি না যে কোন দিকটা গেলে আমি এক্স্যাক্ট ওয়েতে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো, বালিগঞ্জ ফাঁড়িটা কোন দিক দিয়ে যাব। তো সেই সময় তো স্যার প্রথমবার হেল্প করেছিলেন, এবং অনেকবার মানে পুলিশের সাথে এই হেল্পিং নেচারটা তাদের আমরা দেখেইছি, সবসময়তেই তারা এটা করেন। এবং আজকেও দেখছিলাম যে যখন এত বৃষ্টি পড়ছে, আমার গাড়িটা যাচ্ছে, আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তাদের ওই ছাতাটা আমি দেখতে পাচ্ছিলাম, একটু ওই ফ্লুরোসেন্ট কালার দেওয়া রয়েছে সো দ্যাট ওই ছাতাটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং হাত মানে তখন সিগন্যালও দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়ছে, যেটার আমরা বলছিলামও যে এরকম সতর্কবার্তা রয়েছে। তো সেখানে দেখছিলাম ইয়েস দে অ্যাকচুয়ালি কোঅপারেটস, সুতরাং আজকে তাদেরও কিন্তু একটু থ্যাংক ইউ বলার দিন বটেই। তবে ইয়েস 9903653992 তো আপকে লিয়ে কর রা হ্যায় ইন্তজার, কিস বাত কা। ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার, ব্যাপারটা অনেকটা পুজোর আকাশ টাইপের, জানেন তো, মানে এই ধরুন ব্লু কালারের এই যে মন্ডেটা, মানে মন্ডে ব্লুজ, এটা প্রায় আমরা শেষ করে এনে ফেলেছি, ঠিক আছে। এবার এই 9903653992 তে তোমার কাছে আমি জানতে চেয়েছি, কেমন রঙা আকাশ দেখলে হুশ করে তোমার দিলটা খুশ হয়ে যায়, সেটাই তুমি আমাদের জানাবে। কিন্তু আমরা কোনো অপশন দেবো না, এটা তোমার মনের কথা, তুমি লিখতেই পারো যে কেমন ধরনের আকাশ তোমার পছন্দ। না, আকাশ নামক ছেলেটার কথা আমি বলছি না, আকাশ মহাকাশ যেটা আমাদের ওপরে যে বর্তা, যে টপোস্ফিয়ারটা আমরা দেখতে পাই সেটার কথা বলছি, কারণ আমাদের লিসনারদের আমরা লজিক্যালি শার্প বলেই মনে করি।
2: এই জন্যেই তো আমরা অপেক্ষা করবো 9903653992 এই নম্বরে। আর আকাশ এখন কি বলছে, আকাশে মোটামুটি এই ঘড়ির কাটায় তো 4:30 বাজে, ওই একটু সন্ধে নামবে নামবে যখন করছেই, তখন তোমার খোলা চুলের ফাঁকে, বাকিটা তোমার ইতিহাসে লিখো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: What a wonderful voice, Neha Baseen. ধুন কি শুনছিলে তুমি 107 FM রেইনবোতে, মহুয়া আর শ্রেয়া রয়েছি, এবং সেই সাথে এই যে এটা অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটার মধ্যে যেটা ইচ্ছে করে, আমার যেটা ইচ্ছে করছিল প্রথমত মানে গাড়িতে প্রচণ্ড রকম ঘুম পাচ্ছিল, কিন্তু তারপর মনে পড়ে গেল যে হ্যাঁ এখানে এসে তো গল্প টল্প করতে হবে, তো সেই জন্য মনকে একেবারে সেই বাঁধনে বেঁধে ফেললাম, এবং সেই সাথে মনকে এটাও বোঝালাম যে কিছু তো তোমাদের জানাতে হবে ডেফিনেটলি, যারা মোটামুটি বেড়াতে টেড়াতে যেতে চাও, কিংবা ধরো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বদলে একটা কোনো কাজেও হয়তো গিয়েছো, সেই সময় যেটা দরকার পড়ে সেটা হচ্ছে যে মানে যে সমস্ত নতুন বাসগুলো রয়েছে সেটা যদি একটু আপডেট হয়ে যাওয়া যায়, যে টাইমিংটা কী হচ্ছে ইত্যাদি, তো সেখানে আমি বলতে পারি নতুন স্লিপার এসি কলকাতা শিলিগুড়ি বাসের রুট এবং সময়সূচি কিন্তু তোমার জন্য ইয়াস রেডি হয়ে রয়েছে। দীঘা রুটের জন্য তো আমরা একেবারে পরিচিত রয়েছি, কিন্তু সে মানে সেটার সঙ্গে বরঞ্চ তোমাকে আরেকটা জানিয়ে দিই যে কলকাতা ধর্মতলা শিয়ালদা উল্টোডাঙ্গা ভিআইপি এয়ারপোর্ট বারাসাত কৃষ্ণনগর বহরমপুর মালদার রায়গঞ্জ ডালখোলা বাগডোগরা এই পুরো রুটটায় কলকাতা থেকে শিলিগুড়ি যে এসি স্লিপার ক্লাস যে বাসগুলো যাবে সেগুলো মোটামুটি সন্ধ্যে 7:30 সময় ছাড়বে, এবং ফেরার সময় শিলিগুড়ি থেকে একটু আগে আগে ছাড়বে 7:45 নাগাদ, এবং গন্তব্যে পৌঁছতে এটার মোটামুটি 13 ঘন্টা সময় লাগছে। এখানে তুমি মানে প্রি বুকিং করে নিতে পারো, বাস অপারেটরদের অফিশিয়াল যে নাম্বারগুলো রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল হ্যান্ডেলগুলোতে ভীষণ রকমভাবে অ্যাভেলেবল, সেখানে যাও এবং সেখান থেকে কিন্তু তুমি ডিটেলে সেই সমস্ত টাইমিংগুলো এবং সেই সাথে সাথে রুট কোন জায়গায় গাড়িটা কোন সময় দাঁড়াচ্ছে, কারণ 13 আওয়ার্স নন স্টপ তো সেই গাড়িটা যাচ্ছে না, সুতরাং কোথায় কোথায় স্টপ রয়েছে সেটাও কিন্তু তুমি জানতে পারবে।
3: তোমার এই বাসোপিডিয়াটা শুনে না আমার একটা জিনিস খুব মনে পড়ছে, বুঝলে? মনে পড়ছে থেকেও বড় কথা হলো আমরা আমাদের লিসেনারদের বলতে পারি, দেখো যাদের এখনো প্রেমটা হয়নি বাসও কিন্তু একটা খুব ভালো জায়গা, কারণ আমার মনে আছে খুব ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, তার নাম হচ্ছে নাম মনে পড়ছে না, তবে দেব কোয়েল তো ছিল, এবং পুরো বাসে বাসে প্রেমটা হয়েছিল জানলার ধারে।
2: আচ্ছা, বাসে বাসে প্রেম হয়েছিল, প্রেমের কাহিনী কি?
3: না,
2: প্রেমের কাহিনী নয়। আচ্ছা ঠিক আছে, আমরা বরঞ্চ একটুখানি ঘেটে ঘুটে দেখে নিই ওই সিনেমাটার নাম কি ছিল, বা যারা 9903653992 যাদের মনে পড়ে যাচ্ছে যে ওই সিনেমাটা এক্স্যাক্টলি কি ছিল, আমার যতদূর মনে হয় ওটা কাজল অ্যান্ড অজয়।

0: দেবগণের একটা ফিল্ম ছিল ফির প্যার হো গিয়া আর এরকম এরকম কিছু একটা নাম ছিল, আমি আমি সিরিয়াস প্যার তো হোনা হি থা, এক্স্যাক্টলি প্যার তো হোনা হি থা অ্যান্ড প্যার তো হোনা হি থার, আমার সম্ভবত মনে হয় ওটা একটা বাংলা মিক্স ছিল যার মধ্যে কোয়েল এবং দেব ছিল। মন এক্স্যাক্টলি, তো মন মানে নার কথা যখন বলছে তখন বাইরের অবস্থাটা ঠিক কি রয়েছে শ্রেয়া?
1: ওই দেব কোয়েলের মতো,
0: হ্যাঁ, আর সেখানে তুমি ভাবলে,
1: হ্যাঁ একদম তাই, জিনিস ভাবতে থাকি
0: ভাবতে থাকি। আর আমরা বরঞ্চ এই যে আমাদের বৃষ্টির একটা জাতীয় সঙ্গীত রয়েছে, যখনই বৃষ্টি পড়ে তখন একটা টিপ টিপ বর্ষা পানি ডেফিনেটলি বাজবে, এবং সেই সাথে সাথে দেব আর কোয়েলের এই যে প্রেমের কাহিনী, এবং আর তুমি ভাবো দেব প্রেম করতে করতে জাস্ট ম্যান হলে পড়ে গেল, তারপরে ম্যান হলে যতবার তাকে কাদা মাখা অবস্থায় দেখছে ততবার দেবকে কোয়েল চিনতে পারছে, আদারওয়াইজ আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। হাউ ফানি ইট ইজ। শান গান শুরু করে দিয়েছেন, আমরা বরঞ্চ চুপ করে যাই।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে। ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

ইন্ডি পপ মানেই হচ্ছে একটা এমন গান যে গানটার মধ্যে একটা গোটা স্টোরি। সুতরাং গানটা শুনতে থাকো, স্টোরি পাতা চলে জায়গা।

0: This phone.
1: What about it?
0: Deserves a hug.
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা.
4: Absolutely deserve hugs. এই যে গানটা তোমাকে শোনাচ্ছিলাম বাস্তে, এখানে একটা সত্যি সত্যি আরো মিষ্টি একটা ফিচার করা হয়েছিল গল্পকে, এবং সেই গল্পটা আমরা বোধহয় প্রত্যেকে দেখেছি, এবং যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ এটা সোশ্যাল মিডিয়া এবং সেই সাথে সাথে নানান রকম হ্যান্ডেলে এটা এই গানটা অ্যাভেলেবল, প্লিজ যাও গিয়ে এর ভিডিওটা দেখো, ইটস অসম.
1: এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালেরও মিষ্টি মিষ্টি জিনিস বৃষ্টির মধ্যে ভালোই লাগে, কিন্তু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে বর্ষাকালে না মাঝে মাঝে দেখবে দেওয়ালের গায়ে শামুক দেখা যায়, ভালো লাগে.
4: না সেটা সেটা সেটা নয়, সেটা একেবারেই নয়, আমার ভালো এই জন্য বললাম যে হ্যাঁ দেখা যায় ঠিক আছে, বাট আমার বাড়িতে আমার ঘরে যদি এরকম একটা দেওয়ালে শামুক বাইতে থাকে, সব থেকে বড় কথা যখন ওই মানে শামুক বায় দেখবে সেটা না একটা দাগ থেকে যায়, ওই ওইটা না কিছুতেই তোলা পসিবল হয় না. আর তুমি যদি নিজের হাতে নিজের বাড়িটা গুছিয়ে থাকো তাহলে সেগুলো ভীষণ অপ্রয়োজনীয় বলে মনে হয়, মাথাটা সিম্পলি গরম হয়ে যায়
1: না. কিন্তু এটা যদি স্ক্রিনে দেখা যায় কেমন লাগবে?
4: ব্যাপক
1: ব্যাপক লাগবে
4: একদম.
1: ঠিক আছে, তোমার যখন ব্যাপক লাগবে তখন অক্ষয় কুমারই বা কেন বসে থাকবে, কানেকশন বানিয়ে দিলাম একবার ভাবো. সো অক্ষয় কুমারের নেক্সট যে মুভিটা আসছে সেটার নাম হচ্ছে শামুক.
4: আচ্ছা,
1: এবং যেটা আমরা বাংলায় শামুক বলে থাকি. আর সব থেকে বড় কথা, তার বিপরীতে কে আছে?
4: আমি কি নামটা বললাম? না প্লিজ প্লিজ, প্লিজ, এইটা হচ্ছে ব্যাপার. আমরা দেশু সেভেন নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু যিনি মানে শ্যাডোড হয়ে যাচ্ছেন সেই মানুষটাকে একটু টেনে বার করছি, আর তিনি নান আদার দ্যান রুক্মিণী মৈত্র. এবং এই যে রুক্মিণীকে দেখার ইচ্ছে রয়েছে এই কারণে যে এই যে একটা বড় প্রজেক্ট, তাতে ও কিভাবে হ্যান্ডেল করলো বিষয়টা, কেমন অ্যাক্টিং করলো মানুষ হিসেবে. অনেস্টলি যখন ওকে ইন্টারভিউ করেছি, শি ইজ এ ওয়ান্ডারফুল মানে জেম অফ এ পার্সন, ভীষণ ভালো মানুষ, ভীষণ মিষ্টি একটি মেয়ে, কিন্তু কিভাবে অ্যাক্টিং করেন সেটাই তো দেখার.
1: এক্স্যাক্টলি. আর এই মুভিটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট লার্জ স্কেল এলিয়ান সার্ভাইভাল হরর মুভি.
4: ও মাই গড,
1: এলিয়ান ভার্সেস ম্যান নিয়ে ব্যাপারটা হতে চলেছে. আমরা কি আবার একটা জাদু জাদু ফিল আসছে না মনে?
4: মানে আমার না কিরকম সেই বিড়ালের তালবর্ষা হয়ে গেছে জানো তো, বিষয়টা তুমি ভাবো এলিয়ান নিয়ে কথা হচ্ছে কিন্তু সিনেমার নাম শামুক, জাস্ট মানে পুরো বিষয়টাকে
1: শামুকের মতো দেখতে.
4: ইউ নেভার নো, এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের সম্পর্কে বলতে গেলে না একটু পড়াশোনা করে নিয়ে করতে হয়, এবং অনেক সময় তো সব পড়াশোনায় ফেল হয়ে যায়, কারণ তুমি ধরো তুমি ছাতে গেছো, জাস্ট মন্ডরাতে হয়ে তুমি ছাত পেয়ে গেই, হাতে একটা কফির মগ, ঠিক আছে, তুমি একজন প্রিয় মানুষের সাথে মানে মানে দুল কালাম মানে প্রেম করে যাচ্ছ ফোনে, ঠিক আছে, এরপরে তুমি আকাশের দিকে তাকালে, হ্যাঁ, তারপরে দেখা গেল চারটে আলোর বিন্দু জাস্ট আকাশে মানে হ্যাপাজটলি ঘুরছে, মানে যেভাবে প্লেন যায় বা কোনো রকেট যায় বা কোনো একটা খুব মানে যদি একদম ইয়ে করেও যদি ভাবি যে সেখানে যদি একটা হেপ্টারও যদি যায় বা হেলিকপ্টারও যদি যায় সেটার আলোটাও অন্যরকম হয়, কিন্তু এটা একটা হ্যাপাজার যাচ্ছে, চারটে মানে অদ্ভুতভাবে ঘুরলো তিনবার, তুমি মোটামুটি বুঝে গেলে ওকে আমি আজকে এলিয়ান দর্শন করে ফেলেছি. তো সেই রকমও কিন্তু হয় জানো তো, তখন পড়াশোনা ধারাকে ধারা রহে যাতা হ্যায়. তো এইরকমই একটা জিনিস যেটা আমরা ওই যে ক্লিয়ার ইয়ে নিয়ে কি যেন বলছিলাম,
1: এয়ার নিয়ে শামুক,
4: হ্যাঁ এলিয়ান ভার্সেস ম্যান. আর আজকের দিনটা সেটা বলো, ইন্টারন্যাশনাল ডে অফ আচ্ছা তোমাদের কিরকম আকাশ দেখলে মনটা হুশ করে দিলটা খুশি হয়ে যায়, হ্যাঁ তো সেটাই তোমরা আমাকে জানাবে, আমাদের জানাবে 9903659292 তে.
1: আর এই নম্বরে তোমাদের আকাশগুলো যেমন রঙই হোক না কেন, তার মধ্যে তুমি তোমার রং একটু অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না, কারণ আমরা অনেক রকমের তো আকাশ দেখেই থাকি, স্কাইজ পিঙ্ক হয়,
4: হ্যাঁ
1: আর ব্লু তো হয়ই, সেই নিয়ে কোনো কথাই নেই.
4: আচ্ছা তুমি ভাবো আকাশে তো সাতটা রং, আমরা রেইনবো যেহেতু করছি, রামধনুর সাতটা রং, এবারে রামধনুর সাতটা রং নিয়ে যদি টপ 20 নিয়ে কাউ কেউ চলে আসে, মানে 20খানা একেবারে ঝাঁচকচকে ব্র্যান্ড নিউ এবং সেই সাথে সাথে মিষ্টি গান, তব ক্যা হোতা হ্যায়,
1: দিল খুশ হো জাতা হ্যায়.

0: একদম তাই। এবং আজকে দিলখুশ করতে, হ্যাঁ আজকে দিলখুশ করতে কারা আসছি বলো তো? একদম সেটা জেনে নিতে হচ্ছে, অভিপ্সা আর অপরূপা থাকছে আজকে তোমাদের সাথে রেইনবো টপ 20 নিয়ে। সুতরাং এটার জন্য তো টিউন ইন করে রাখতেই হচ্ছে। আর তোমরা এই মুহূর্তে যারা টিউন ইন করেছো তাদের মনে করিয়ে দিই যে 9903653992 তে নেই আবি শুরু নেই হুয়া হ্যায় ছড়া কাটিং থোড়া দের মে হোগা। আগে তোমাদের যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার, তো তোমার কোন আকাশটা দেখলে দিলটা খুশ হয়ে যায় জাস্ট হুশ করে, সেটাই লিখবে 9903653992।
1: এবং আমরা অপেক্ষায় থাকবো তোমার মেসেজের। আমরা এখন একটা ছোট্ট নিউজ ব্রেকে যাব, আর নিউজ ব্রেক থেকে ফিরবো একদম 5:02। দেখো তুমি এদিক ওদিক কিন্তু করো না, হ্যাঁ এই ফাঁকে তুমি একটু চা কফি খেয়ে নিতে পারো, ছোটোখাটো জিনিসপত্র খেয়ে নিতে পারো, একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিতে পারো, কিন্তু কিন্তু কিন্তু 107 FM রেইনবো ছেড়ে কোথাও যাওয়ার কথা ভেবো না, কারণ এখন তোমায় মাথা খাটানোর ওই যে একটা স্কোপ দিলাম তুমি ভাবো। আর আমাদের নাম্বার 9903653992, এই নাম্বারে তোমার যে আকাশের আকাশি আকাশি ভাবনা আছে, হ্যাঁ যেই রঙই লাগাও না কেন, সেই ভাবনাটা তুমি আমাদেরকে নিশ্চিন্তে লিখে পাঠিয়ে ফেলো। আর ততক্ষণে আচ্ছা আমরা না এক কাজ করি, মেন কোর্সে না গিয়ে আমরা একটু ডিজার্ট সার্ভ করি ততক্ষণ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে নাবালিকা গর্ভধারণ ও বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 পয়লা জানুয়ারি থেকে মাত্র ৬ মাসে 60,000 টিনেজ ডেলিভারি বা অপ্রাপ্তবয়স্কদের সন্তান প্রসবের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,800

0: 1947। রাজ্য সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্যারা শিক্ষক, শিক্ষাবন্ধু, SSK ও MSK এর সহায়ক, সম্প্রসারিকা, মুখ্য সম্প্রসারক, একাডেমিক সুপারভাইজার, বিশেষ শিক্ষাবিদ সহ একাধিক শ্রেণীর কর্মীরা 1 নভেম্বর থেকে মাসে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। কিছু ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 6 থেকে 10,000 টাকা পর্যন্ত। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী বন দপ্তরেও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, হেড ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ডদের মাসিক ভাতা 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রায় 1,500 বন সহায়কের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। উভয় ক্ষেত্রেই নতুন হার কার্যকর হবে 1 অক্টোবর থেকে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবে এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে। ইতিমধ্যে দিল্লিতে বৈঠকও হয়েছে। রাজ্য সরকার আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আওতা থেকে সরিয়ে উচ্চশিক্ষা দপ্তরের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পৃথক শিক্ষা ব্যবস্থা থাকবে না, জাতীয় শিক্ষানীতি এবং এক রাজ্য এক শিক্ষা নীতিতেই এগোবে সরকার। উত্তর সিকিমে বড় ভূমিধসের জেরে তিস্তা ও চেকুং নদীর গতিপথ সাময়িকভাবে ব্যাহত ও আংশিক অবরুদ্ধ হওয়ার ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের নিম্নাঞ্চলগুলিতে হরপা বান ও বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদি, সাত সুরে সারাদি।
4: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 10 सितंबर 2026 तक, तो देर किस बात की। आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: सुनछो कैफे कोलकाता,
2: कैफे कोलकाता
1: 107 FM रेनबो ते, कैफे कोलकाता,
2: कैफे कोलकाता।
5: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপ

0: এর রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে মহুয়া। আমরা দুজন তোমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম, ঘড়ির কাঁটা এখন 5:11, মানে আর যতটা টাইম আছে 6:30 পর্যন্ত, প্লিজ তুমি মিস করো না, মিস করলে তোমার যা মিস হবে না ভাবতেও পারছো না।
2: একদমই তাই, ইনফরমেশন এবং সেই সাথে সাথে মজা তো একেবারে রয়েছে। আড্ডাটা এত দূর পর্যন্ত জাস্ট তোমার সাথে আড্ডা মারতে মারতেই কেটে গেছে। 9903653992 হ্যাঁ তুমি আনসার দিয়ে উপচে দিয়েছো, কিন্তু তার আগে থোড়া সা নিউজ দেখনা চাহেঙ্গে আপ, মানে বিষয়টা কি ছিল জানো?
1: বিষয়টা ছিল এরকম যে ধরো আমরা আমাদের জীবনে অনেক সময় ভাবি যে বিশাল বড় বড় কোনো একটা কাজ করব, বা খুব বড় বড় কাজ করলেই, মানে তথাকথিত যেগুলো সোশ্যালি যেগুলোকে বড় কাজ ভাবা হয় তো সেগুলো করলেই বোধ হয় বড়। কিন্তু মানুষ কিছু কাজকে যখন বড় ভেবে নিয়ে করে ফেলে, তারা জানে না যে তারা কত বড় একজন মানুষ হয়ে যায়। ঠিক সেই রকমই একজন রয়েছে যার নাম সুরেন্দ্র সিং চৌধুরী। আর বয়স কত জানো?
2: কত?
1: 21। তিনি মধ্যপ্রদেশে থাকেন, রাজগড় জেলাতে। তিনি এমন একটি কীর্তি করেছেন যা অভাবনীয়। ওই যে বললাম না, আমরা কিছু কাজকে যদি বড় ভেবে নিয়ে করে ফেলি, তিনি সেইটারই একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি যেটা করেছেন, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি একটি তার বাড়ির কাছের একটি নদী, যেই নদীটিকে তিনি মোটামুটি যখন খুব আবর্জনায় ভর্তি, সেই নদীটিকে তিনি একটা ছবি তুলেছিলেন নদীটির, এবং তুলে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এবং সোশ্যাল মিডিয়া আপলোড করার পর তিনি নিজে থেকে দায়িত্ব নিয়ে কিছু শারীরিক, মানে ধরো ওই জলে নামতে গেলে অত নোংরা জল, ওখানে খুব নোংরা ছিল ওই নদীর জলে, সেটার জন্য কিছু প্রোটেকশন জিনিসপত্র কিনে নিয়েছেন যাতে তার গায়ে কোনো র্যাশেস না হয়। কিন্তু তা সত্ত্বেও সেটা আটকানো যায়নি। সেই সমস্ত কিছু নিয়ে দীর্ঘ দিন ধরে, দীর্ঘ মাস ধরে সময় নিয়ে তিনি একা একা নদীর জলের প্রতিটা প্লাস্টিক থেকে শুরু করে
2: নোংরা তিনি পরিষ্কার করেছিলেন,
1: তিনি একা একা পরিষ্কার করেছেন।
2: মানে তুমি ভাবো, হ্যাঁ, মানে মাত্র 21 বছর বয়স, আর এই দাদার কীর্তি সত্যি দেখার মতোই। কারণ তিনি যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন সেটা হচ্ছে যে যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু এভরিথিং ইজ পসিবল। তো সুতরাং এই পসিবল কথাটার আগে একটা খুব হিন্দিতে কথা রয়েছে, সেটা হচ্ছে মন চঙ্গা তো কঠোতি পে গঙ্গা, মানে তুমি একটা একটা একটা ছোট বাটির মধ্যেই তুমি গঙ্গার দর্শন করতে পারো যদি মনটা খুব স্ট্রং হয়। সুতরাং এই উইল পাওয়ারটা যদি তোমার থাকে, এনিথিং ক্যান বি পসিবল। আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার, এবং সেখানে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এমন কোন আকাশ রয়েছে, মানে এমন কোন রঙা আকাশ রয়েছে যেটা দেখলে তোমার হুশ করে দিলটা খুশ হয়ে যায়, সেটাই তুমি জানিয়েছো 9903653992। মানে শ্রেয়ার আমি মোটামুটি ভেসে গেছি তাই না?
1: তো কিছু পাঠিয়ে দিয়েছি, আবার উঠে চলে এসেছি তোমার মেসেজ পড়ব।
2: অ্যাবসলিউটলি। তো সেখানে দেখা যাক, সেটা হচ্ছে যে প্রথম যে মেসেজটা পড়বো সেটা হচ্ছে সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, নীল আকাশ আর হালকা সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে এই শরৎকালের আকাশের, মানে আকাশটা দেখলে সৌভিকের মন খুব ভালো হয়ে যায়। ওয়েল ওয়েল ওয়েল, আমাদের অনেকেরই মন কিন্তু এইটা দেখলে সত্যি সত্যি খুব খুশি হয়ে যায়,
1: একদম মেঘের মতো করে ভাসতে থাকে,
2: একদম চকচকে রৌদ্র ঝলমলে শরতের আকাশ, শিউলি ফুল, কাশফুল, মেজা তুলোর মতো আকাশ। এখানে কিন্তু তুমি বলেছো একদম পরিষ্কার চকচকে আকাশ, মানে ও আচ্ছা চকচকে রোদ্দুর। আচ্ছা কে লিখেছে? শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, থ্যাংক ইউ। ওকে, এরপর মহুয়া অ্যান্ড শ্রেয়া গুড ইভিনিং, আমার আকাশের রং নীল, নীল আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, সুভাষ চক্রবর্তী উত্তর বা ওয়ালি থেকে। ওকে, আচ্ছা এখানে একটা বিশাল বড় অনেক কিছু লিখেছেন, আচ্ছা তা ও আচ্ছা এটা অন্য 4:56, মানে 46 তিনি লিখেছেন। কে লিখেছেন? মাধাই দাস বহরূপ ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা, যেভাবে আকাশ কালো করে বৃষ্টি তুফান চলছে তাতে মনে হয় এই বুঝি সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। না না দাদা, আপনাকে যে জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনটা দেখলে বেশ মনটা খুশ হয়ে যায়, মানে এরকম মেঘলা আকাশ দেখলে খুশ হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ বাড়িতে এবার তো পকোড়া ভাজা হবে, নাকি মনে হয় যে এই তো বৃষ্টির আজকে একটা বাহানা দিয়ে অফিস আজকে আর যাবো না, এইটা হতে পারে, নাকি মনে হয় যে না ঠিক আছে বাবা রোদ্দুর।

সেদিনই লিখেছেন, কে লিখেছেন, মাধাই দাস বহরূপ ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা, যেভাবে আকাশ কালো করে বৃষ্টি তুফান চলছে তাতে মনে হয় এই বুঝি সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। না না দাদা, আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনটা দেখলে বেশ মনটা খুশ হয়ে যায়, মানে এরকম মেঘলা আকাশ দেখলে খুশ হয়ে যায়, মনে হয় যে হ্যাঁ বাড়িতে এবার তো পকোড়া ভাজা হবে, নাকি মনে হয় যে এই তো বৃষ্টির আজকে একটা বাহানা দিয়ে অফিস আজকে আর যাবো না, এইটা হতে পারে, নাকি মনে হয় যে না ঠিক আছে বাবা রোদ্দুর।

0: এই বৃষ্টি ভেজা গানটা শুনে যেটা মনে হয় যে হ্যাঁ, মাঝে মাঝে না যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো কানেই ঢোকে না, তখন তো আর মা থাকেন না কানটা মুলে দিয়ে বলার জন্য, ওরে প্রশ্নটা অন্য ছিল, তখন জাস্ট যা মনে হয় 9903653992 তে তাই লিখে ফেলি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: এই আছে ছড়ি নিয়ে দিদিমণি আগে আক, কারাকারে এসছে মহুয়া অ্যান্ড শ্রেয়া। শ্রেয়া, আমরা প্রশ্নটা যেন কি করেছিলাম যে
2: আমরা প্রশ্ন করেছিলাম যে তোমার চোখে, তোমার জীবনে, তোমার মনে আকাশের কোন রংটা একেবারে জলজল করছে, কোন আকাশটা দেখতে তোমার খুব ভালো লাগে।
0: হ্যাঁ, এবার কি হয়েছে বলতো, আপন মনেরও মাধুরী মিশায় লোকজন সব গুলায় ফেলেছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে 4:30 নাগাদ একজন লিখেছে, হে হাই দিদি, দিদি বানানটা দেখেছো, দিদি দাদা, দাদা কিন্তু নেই, ঠিক আছে, এটা কিন্তু লিখছে যে হাই দিদি দাদা, আমি মেধাজিৎ, কেমন আছো, আমরা খুব ভালো আছি। এটা কিন্তু স্যাটারডে তেও পাঠিয়েছিল, বুঝতে পেরেছো, সেম কপি অ্যান্ড পেস্ট।
2: এই যে আমরা কিন্তু কপি পেস্ট ধরে ফেলছি,
0: এক্স্যাক্টলি। আচ্ছা জয়, তোমার ফোন নাম্বারেই কিন্তু এই নাম্বারটা এসেছে, সুতরাং নতুন করে আবার নাম্বারটা পাঠানো দরকার পড়ে না। মানুষ যে কিরকম বেখেয়ালি হয়ে যাচ্ছে, মানে আমাদের মতো এইরকম সমস্ত সুপার আইপাই কথা যেন মাথার ওপর দিয়ে অ্যান্টেনাটা জাস্ট ধরতে পারছে না। যাই হোক, 5:03 একজন ভারী সুন্দর জিনিসপত্র লিখেছে, থ্যাংক ইউ দুই দিদি ভাই। এই যে আমাদের যে আইডেন্টিটি, হ্যাঁ, ধরতে পেরেছে, ঠিক আছে। তো লিখেছে, দুই দিদি ভাই সকাল থেকে বিকেল টক টকে নীল লাগা যায়, টক টকে নীল, ভাই আমি এটা প্রথম শুনলাম, টক টকে নীল আকাশ দেখতে চাই, আর রাতে আকাশ ভরা তারা, চাঁদের আলোয় সবুজ গাছপালা, চাঁদ হয় না শ্রেয়া, আমরা কি চাঁদ দেখেছি কোনোদিনও, চন্দ্রবিন্দু ছাড়া
2: না।
0: সুতরাং গণেশ, এবার থেকে কিন্তু চন্দ্রবিন্দুটা যদি তুমি প্রিন্ট নাও করতে পারো, ধরো তুমি টেক্সট করতে পারলে না এবং সেখানে চন্দ্রবিন্দু কোথায় আছে তুমি জানো না, তুমি CHANDE লিখবে, আমরা চাঁদ পড়ে নেবো, ঠিক আছে, বানানটা ভুল লিখো না, কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ওকে, হাই চকো টফি গার্লস, মৌদি শ্রেয়া, আমায় আকাশ দেখতে চাই, চাঁদের আলো ছাতের সাথে, সাদা মেঘ ভেসে ভেসে, মেঘের পেঁজা মধ্যে, ইমাজিন করব বাবা। আচ্ছা হ্যাঁ, শ্রী গণেশের মোর ছবি দেখতে লাগবে। আচ্ছা অ্যান্ডি, আচ্ছা অনেক রকমের মেঘ সেই নানান রকমের মূর্তি তৈরি করে ফেলে না, আমি না ওর ওর ভাবনাটা আমি বুঝে গেছি, ও ভাব সম্প্রসারণ করতে পারুক আর না পারুক, অ্যান্ডি যেটা বলতে চেয়েছে বুঝেছো শ্রেয়া, ও যেটা বলতে চেয়েছে যে মেঘগুলো নানান রকম আকৃতি তৈরি করে, ও ছাতেতে গিয়ে ওই সমস্ত দেখতে চাইছে।
2: মানে বুঝতে পারছো অ্যান্ডি, তোমার ভাবে কিন্তু আমরা ভাবাই তো।
0: অলরাইট শ্রেয়া, ও মহুয়া, আমার কিন্তু MHU, থ্যাংক ইউ, আর শ্রেয়ার বোধহয় এইচটা নেই, তাই তো?
2: ইয়েস, এইচটা নেই।
0: যাই হোক, শ্রেয়া ও মহুয়া দি আদি ভাইদের কে শুভ অপরাহ্নে জানিয়ে, শুভ অপরাহ্ন জানিয়ে বলি, সেই রকম কি প্রেক্ষাপটের আকাশ আমার দেখতে ভালো লাগবে, এখানে এখানে থাকবে নীলাকাশ, জোড়া, আচ্ছা জোড়া শিমুল তুলোর মতো দেখতে পাওয়া, অগণিত ধপধপে সাদা মেঘের মন ভোলানো উপস্থিতি, অভিজিৎ সেনাতি। আচ্ছা সেনাতি লিখেছে কোথা থেকে, হ্যাঁ বলো বলো, যদি, আচ্ছা মানে আমরা যোধা আকবরের কথায় চলে যাচ্ছি, কি দরকার আছে, যাই হোক শোনো না, আমি একটা কথা বলি, এত কষ্ট করার কোনো দরকার নেই, একটা বেঙ্গলি ফন্ট আছে সেটাও ডাউনলোড করতে পারো, কিংবা যেটা করতে পারো সেটা হচ্ছে, আর এই যেটা লিখেছো না এটাকে বলে শাউটিং টেক্সট, মানে সবটাই তুমি ক্যাপসে লিখেছো, প্লিজ ক্যাপসটা অফ করে দাও, এবং যেমন লোকে ছোটো ছোটো ছোটো ছোটো করে লেখে ঠিক ওই রকম করে লেখো, কারণ আমাদের ফুল স্টপের পরে একটাই ক্যাপিটাল হয়, এবং কোনো নাম হলে তার ফার্স্টে এটা ক্যাপিটাল হতে পারে, ঠিক আছে, বাকিতে কিন্তু ক্যাপিটাল পড়ে না, সুতরাং এইটুকু আমি জানিয়ে দিলাম, এরপরে প্লিজ এটা একটু মেনটেন করো। আচ্ছা হাই FM রেইনবো, আমাকে একটা না শোনাবো না কেন? আমরা এই মাত্র রিমঝিমে দাঁড়াতে শুনিয়ে দিয়েছি, তারপরেও আবার এই এই সমস্ত বেয়ারা আবদার করলে তো ভারী মাথা গরম হয়ে যায়।
2: আমরা কিন্তু দৌড়ে ফেলেছি, আবার তুমি শুনছো না, শুনছো না,
0: শুনছো না, এবং তারপরও তুমি নানান রকমের কথাবার্তা বলতে থাকছো। আচ্ছা, এটা বরঞ্চ শাওনের লেখাটা বরঞ্চ শ্রেয়া চট করে পড়ে ফেলু।
2: আচ্ছা, শাওন বারাসাত থেকে বলছে, সাদাটে বা হালকা নীল রঙের নয়, দুই তিন দিন টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে যে একটা অদ্ভুত গাঢ় নীল রঙের আকাশ দেখা যায়,
0: আচ্ছা,
2: আকাশের ওই রংটা আমার খুব ভালো লাগে।
0: বাবা বাবা,
2: আর ভালো লাগে ফ্লাইট বা কোনো খুব উঁচু জায়গা থেকে দেখতে পাওয়া কালচে নীল রঙের আকাশ। এই দুই ক্ষেত্রেই বাতাসে ভাসমান ধুলোবালি প্রায় থাকে না বলে আকাশ তার প্রকৃত রংটা মেলে ধরে। ওয়াও! এছাড়া
0: মানে একদম এ4 সাইজ, একদম এ4 সাইজ পেপার নিয়ে শাওন বসেছিল, মানে মনের মাধুরী মিশায় যাটা লিখে দিয়েছে একদম খুব ভালো লাগছে।
2: কথাও বলে দিয়েছে,
0: আচ্ছা
2: সেটাও ভালো লাগে।
0: বাহ বাহ বাহ, 5:27 আমরা অভিভূত হয়ে পড়েছি, ঠিক আছে। এখনো পর্যন্ত বোধহয় আমরা ভেসে যাওয়ার মতো প্রচুর টেক্সট রয়েছে, তাই না আমাদের কাছে? কিন্তু আমাদের কাছে ঝড়া কাটিংও রয়েছে, সুতরাং সেটা আমরা কোন সময় প্লেস করব বলো তো? মোটামুটি আমরা 3-3 গানটা পেরিয়ে বরঞ্চ দিই।
2: তাও করতে পারি। তাহলে কি আমরা এখন সোজা একেবারে ঝুপ করে 3-3 পড়ব?
0: একদম, আমরা বরঞ্চ ঝুপ করে 3-3 পৌঁছে যাই, এবং তারপরে 3টে গান পেরিয়ে এসে তোমাদের সমস্ত টেক্সট পেরিয়ে আমরা ডেফিনেটলি তোমার জন্য ছড়া কাটিংটা জানিয়ে দেবো। অলরাইট,
2: তার সঙ্গে আমাদের সঙ্গে দেখা হবে এখন, মানে এই যে 3-3 চলবে সেই সময় আমরা সেই গ্রামে পৌঁছে যাব যার নাম ইনস্টাগ্রাম। আর তোমার বাড়ির দরজায় নক না করেও আমরা তোমার ঘরে ঢুকে পড়বো, সো তুমি জুড়ে যাও ইনস্টাগ্রামে।
1: FM Rainbow Tea,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, প্রচুর কিছু আড্ডা তো ডেফিনেটলি হয়েছে, কিন্তু কথার মাঝখানে যেটা একটু তোমার কাছে বলার দরকার ছিল সেটা হচ্ছে এই যে আমাদের আজকে একটা বিশেষ দিন, সেই ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ারে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন আকাশটা দেখতে তোমার ভারী ভালো লাগে। ইয়েস, 9903653992।

0: ইউএসআর নাম্বার, যেখানে তুমি কিন্তু অনেক অনেক কিছু লিখেছো এবং বলেছো ডেফিনেটলি, আর সেটাই আমরা তোমাকে পড়ে শোনাবো এবং জানাবো। কারণ আর একটু বাদেই কিন্তু তোমার জন্য ছড়া কাটিং রয়েছে। আমি বরঞ্চ হ্যাঁ সব কিছু রেডি করবার আগে আমি তোমার জন্য ছড়া কাটিংটা একবার পড়ে দিই। তার কারণ হচ্ছে ছড়া কাটিংয়ের জন্য তুমি বলেছিলে একটু সময় দরকার, রাইট? সুতরাং তোমার জন্য ইয়েস দিস ইজ ছড়া কাটিং। যে লাইনটা রয়েছে সেটা বরঞ্চ এক্ষুনি লিখে নাও, সেটা হচ্ছে শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি। শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, এর পরের দুটো লাইন তুমি আমাদের লিখে জানিয়ে দিতে পারো। হ্যাঁ, এর মাঝখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা বিজ্ঞাপন রয়েছে, আমরা সেই বিজ্ঞাপনটা পেরিয়ে আমরা আরো একবার ফিরে আসব, কেমন?
1: People coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে অনেকদিন পর আর্টি শ্রেয়া এবং আর্টি মহুয়া একসঙ্গে। আর এতক্ষণ ধরে অনেক কিছু হয়ে গিয়েছে আমার বিশ্বাস যে তুমি মিস করোনি। এখন 5টা বেজে প্রায় 50 মিনিট হতে চলেছে, এইরকম একটা সময় দাঁড়িয়ে বলি এতক্ষণ ধরে অন এয়ারে প্রচুর আড্ডা হয়েছে, তোমার মেসেজ পড়েছি আরও পড়বো, আর তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম ইনস্টাগ্রামে।
0: ইয়েস, ইনস্টাগ্রামে তো তোমার সাথে আড্ডা হয়েছে এবং সেখানে তোমাকে আমরা তো ছড়া কাটিংয়ে দুটো লাইন বলে দিয়েছি, আরও একবার বলে দিই, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি। আরও একবার, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি। এরপরে যেটা তোমাকে প্রথমে যেটা জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার, সুতরাং আকাশটা এমন কোন রঙের হলে তুমি খুব মানে খুশ হয়ে যাও আর কি, দিলটা খুশ হয়ে যায়, সেটাই জানতে চেয়েছিলাম তোমার কাছে। তুমি লিখেছো আমাদের,
4: শুভ বিকেল দিদি ভাই, আমার শরৎকালের আকাশ আর শীতকালের আকাশ দুটোই ভীষণ ভালো লাগে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর শীতের আকাশে মায়াবী নীলের ছোঁয়া, দুটোরই আলাদা একটা সৌন্দর্য আছে। অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে লিখেছে।
0: থ্যাংক ইউ সো সো মাচ, যারা আকাশ দেখার সময় পান তাদের সত্যি বলছি যে অন্তত দুটো মিনিট আকাশের দিকে তাকালে এই যে আমরা এতক্ষণ ধরে যে স্ক্রিন টাইমিং আমাদের বেড়ে গেছে সেটাকে তো আমরা কমাতে পারি না, অনেকের কাজটাই এই স্ক্রিনের মধ্যে দিয়েই হয়, সুতরাং উই ক্যান্ট জাজ দেম, কিন্তু এটুকু বলতে পারি অন্তত চোখটা তুলে আকাশটা দেখা, সেটা হয়তো দিন পেরিয়ে রাত হয়ে গেছে, রাতের আকাশে হয়তো মিটমিট করে তারারা জ্বলতে শুরু করে দিয়েছে, সেই আকাশটাও কিন্তু দেখতে একটু ভুলবেন না।
4: শুভ বিকাল, কোপাই নদীর চরে গালিচা সবুজ ঘাসের পাশে কাশের বনে সন্ধ্যা শরৎ মাসের, সব সুখগুলো নিয়ে আমি তখন সুখী, সাদা কাশের ফাঁকে দেখি নীল আকাশের উঁকি। মানে একটা ছড়া কাটিং এর এটা কি প্রমো ছিল,
0: মানে এটা একটু মানে যেহেতু ছড়া কাটিং তখনও পাইনি, মানে মানুষের ভেতরে এই যে একটা সোডার মতো তৈরি হয়ে থাকে বুদবুদ যে আমি জাস্ট ফেটে বেরিয়ে যাবো আজকে, তো হ্যাঁ হ্যাঁ তোমাকেও সুযোগ দিয়েছি কিন্তু, হ্যাঁ সেটা হচ্ছে শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি। এবার লিখে গেলো এই দুটো লাইন, কিন্তু যা যা লিখেছো সেটা বরঞ্চ আমরা টুকটুক করে পড়ে ফেলি, কারণ এটারও কিন্তু প্রাপ্তি স্বীকার আমরা করি 107 FM রেইনবোতে। তুমি আজকে শুনছো মহু আর শ্রেয়াকে। ইয়েস,
4: এই যে তুমি পাঠিয়েছো না আমার সানসেট বলে একটা ছবি, ভালো লাগছে দেখতে, মানে গোধূলিবেলার কথাই তুমি মিন করেছো, কিন্তু একটু লিখে পাঠাও না ভালো।
0: হ্যাঁ, আর একটু পড়তে আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা তো শব্দের জগতের মানুষ, একটু শব্দ নিয়ে একটু ইলিবিলি কাটা আমাদের বেশ ভালোই লাগে, কিন্তু যখন ছড়া কাটিং বলি তখন দুটো লাইনই পাঠাবে প্লিজ, সেটা কবিতা বানিয়ে ফেলো না দয়া করে, আমরা ছড়া চেয়েছি কবিতা নয়।
4: আমার আকাশ দেখতে ভালো লাগে কুচকুচে কালো মেঘে ঢাকা আকাশ, কারণ কালো মেঘে বেশি জল হয় না আর মাঝরাতে শান্ত আকাশ ভর্তি তারা থাকে, আচ্ছা, এটা রাকেশ লিখে পাঠিয়েছে আমাদেরকে,
0: মানে আপন মনেরও মাধুরী মিশায় যা ভালো লাগে সেটাই উনি লিখে ফেলেছেন। থ্যাংক ইউ সো সো মাচ, এই যে আপনি আকাশের একটা বর্ণনা দিয়েছেন আমাদের খুব ভালো লাগলো। ঘড়ি বলছে এখন 5:51, এই জাস্ট 52 হয়ে গেল। কেন এই ঘড়িটার সাথে আমার কিসের সম্পর্ক? একটা একটা বৈমাত্রিক সম্পর্ক আছে জানো তো, যেই মুহূর্তে বলবে 51 সেই মুহূর্তে 52 হয়ে যাবে। যাহা 51 তাহাই কি 52 নয়? না, নিশ্চয়ই নয়। এক মিনিট মানে 60 সেকেন্ড, কত কিছু ঘটে যায় তাই না বলো শ্রেয়া এই একটি মিনিটে?
4: ঠিক যেমন করে আমাদের এখানেও ঘটবে, কারণ তুমি লিখে পাঠিয়েছো রূপকুমার আমাদের রেগুলার লিসনার গুজরাট থেকে লিখছে, মাঝে মধ্যে মেঘ ভাঙা আকাশ দেখা যায়, সেখানে কোনো নীল কোথাও সাদা কোথাও আবার কালো মেঘের ছিটে, অর্থাৎ এই মিশ্রিত আকাশটা ওনার খুব পছন্দ।
0: আচ্ছা, রহস্যাবৃত একটা আকাশ। আমি জানো তো আমার বাড়ির যে ছোট্ট সদস্য রয়েছে তার সাথে মাঝে মাঝে যখন রাত্রিবেলা, মানে আমাদের একটা পোষ্য রয়েছে তাকে নিয়ে আমরা ছাতে ঘুরতে যাই, তো যখন আকাশ দেখতে সুযোগ পাই আর কি, ছাতটা আমাদের বেশ বড়, আমরা ওই ওর সাথে খেলতেই এতটা মানে মত্ত হয়ে পড়ি যে আকাশের দিকে তাকানো হয়ে ওঠে না। যখন তাকাই এক ধরনের, আমরা বলি ওটা হ্যারি পটার চাঁদ। হ্যারি পটার চাঁদটা কি, হ্যারি পটারে দেখবে এরকম চাঁদ থাকে আর খানিকটা না মেঘ মেঘ মেঘ থাকে, মেঘের মধ্যে একটু আলো আলো, মানে সেটা রহস্য। এবং তার মধ্যে নিশ্চয়ই হ্যারি আর ওর বন্ধু দুজনে মিলে নিশ্চয়ই ওই মানে জঙ্গলে যাওয়ার প্ল্যানিং করছে। যে প্রথমে একটা গল্প যেটা ছিল ফিলোসফার স্টোন, তো সেই গল্পতে দেখিয়েছিল যে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল এবং ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সুতরাং ওই যে ওই সময়টা আকাশে চাঁদ দেখানো হয়েছিল, তো আমরা যখনই ওই রকম মেঘ ঢাকা চাঁদ দেখি একটু একটু, তখন আমরা ওটাকে বলি হ্যারি পটার চাঁদ।
4: লালমোহন মাঝি বলছে, শরতের সাদা মেঘ ভাসা নীল আকাশ, নিচে সবুজ ধানের ক্ষেত, জলে ফুটে থাকা শাপলা শালুক যেমন ভালো লাগে, তেমনই আরো এক ধরনের আকাশ ভীষণ ভালো লাগে, কাল বৈশাখের বিকেলের যে কালো মেঘের আকাশ। আচ্ছা, আর সেখানে সাদা বকের মতো যখন মেঘ দেখা যায় সেটা দেখতে লালমোহন মাঝি ভীষণ ভালো লাগে।
0: সাদা বকের মতো কিন্তু সেই সময় কোনো মানে মেঘ দেখা যায় না, সাদা বকের মতো যেটা দেখা যায় সেটা হচ্ছে হয় সেটা বক উড়ে যাচ্ছে বা সারস উড়ে যাচ্ছে বা সাদা পায়রা উড়ে যাচ্ছে বা সাদা রঙের যে পাখিগুলো হয় তারা উড়ে যাচ্ছে। এবং সেই আমার মনে পড়ে গেল শ্রীরামকৃষ্ণের গল্পতে রয়েছে, উনি ভাবের ঘরে চলে গিয়েছিলেন যখন ওই আকাশে কালো মেঘের মধ্যে বক উড়ে যেতে দেখেছিলেন। আমরা অনেকেই কথামৃত গল্পতে এইগুলো পড়েছিলাম, তো সেই আকাশের কথা আপনার লেখাতে মনে পড়ে গেল, ভারী সুন্দর লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ।
4: আকাশের রং নীল দেখলেই মনটা আমার ভালো হয়ে যায়, আমি ছোটবেলায় পড়েছি দ্য স্কাই ইজ ব্লু, মন ভালো করার এই বিকল্প আর কি বা হতে পারে? আর আমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করেছে উত্তম দালাল।
0: থ্যাংক ইউ উত্তম, থ্যাংক ইউ সো সো মাচ। এই মুহূর্তে তোমাকে জানাই যে হ্যাঁ, ঠিক 6:02 আমরা ফিরে আসবো, এর মাঝখানে একটা গান আছে, কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট একটুখানি তোমাকে রিমাইন্ডার দিয়ে দিই। আজকে আমি বলেছিলাম যে অভিপ্সা এবং অপরূপা দুজনে আসবে, কিন্তু না, আজকে শুধুমাত্র অভিপ্সা থাকছে, এবং অভিপ্সাই কিন্তু তোমাদের আজকে FM রেইনবো Top 20 যে গানগুলো সেগুলো শোনাবে, এবং অভিপ্সা একাই 100, শি উইল ডু, মানে আমরা ভীষণ ভালোবাসি অভিপ্সাকে, এবং তোমরাও নিশ্চয়ই সকলে ভালোবাসো, নিশ্চয়ই সেখানে একটা লাইভ হবে, আমরা সবাই কানেক্টেড হব, এবং এরকম তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরাও কানেক্টেড হও যখন FM রেইনবো লাইভ থাকে, আমরা অনেকেই কানেক্ট হয়ে যাই তাই না,
4: বিশেষ করে রাত্রিবেলা
0: তোমায়। থ্যাংক ইউ। আসলে রাত্রিবেলাটা কি হয়, অনেক কিছু ঘাটতে ঘাটতে মনে হয় যে এই ওরা তো আজকে চুপ কথা করছে, আসলে কি চুপ কথাটা তো আমাদের একটা ফ্যামিলি, আমরা একটা টিম, তো সুতরাং যে কেউ এই চেয়ারটা থাকুক না কেন আমরা কিন্তু কানেক্ট থাকি। তোমরা এই যে এত কিছু লেখো, তোমরা ভাবো যে অন্যরা কেউ বোধহয় জানতে পারছে না, নো স্যার, আমরা কিন্তু সবটাই, সবার গল্পই কিন্তু আমাদের কাছে থেকেই যায়, আমরা ভীষণ ভালোবাসি তোমাদের এই কথাগুলো শুনতে যেগুলো তোমরা শেয়ার করতে পছন্দ করো। ইয়েস, এই সময় তোমাকে জানিয়ে দিই যে এখন 5:55 হয়ে গেছে আর মাত্র কিছুক্ষণ, এবং তারপরে কিন্তু তোমার ছড়া কাটিংটা নিয়ে আমি আরও একবার ফিরে আসবো, আমরা আরও একবার ফিরে আসবো। শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, এই পুরো বিষয়টা তুমি কোথায় লিখবে? লিখবে 9903653992 আর একটু আগেই আমরা 107 FM রেইনবো কলকাতা অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলেও কিন্তু আমরা লাইভ ছিলাম, এবং সেটা পোস্ট করা করা হয়ে গেছে, যারা সেটা মিস করে গেছো সে তারা কিন্তু এখন দেখেও নিতে পারো। এবং সেই সাথে তোমরা কিন্তু ওই 107 FM রেইনবো কলকাতা যে পেজটা, সেই পেজে গিয়ে কিন্তু তোমরা সেখানে DMও করে দিতে পারো। আপাতত তোমার জন্য থাকছে অরিজিৎ সিং এর একটা গান। অরিজিৎ সিং সম্পর্কে আর নতুন করে কি বলবো, তবে হ্যাঁ, মিউজিক ইন্ডাস্ট্রিতে এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক নিয়ে কাজ করার জন্য যে ধক, যে সাহস লাগে, তার জন্য এই মানুষটাকে, অরিজিৎ সিংকে অনেকবার কুর্নিশ করতেই ইচ্ছে করে। তোমার জন্য রাখলাম গান, প্লিজ স্টে টিউন, স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড, এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক ফ্রম, সেটা তুমি দেখো, আমি বরঞ্চ অরিজিৎ সিংকে তোমার জন্য নিয়ে আসি।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যে 3 কোটি 23 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাস্থ্য বিমার নথিভুক্ত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি জানান, এই যোজনায় তালিকাভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে 31,541 জন নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়েছেন। 716 জন মানুষ রাজ্যের বাইরে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিজেপি সরকার নাবালিকা গর্ভধারণ ও বাল্য বিবাহ রুখতে কঠোর অবস্থান নিচ্ছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্যের ভিত্তিতে 18 বছরের কম বয়সী কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 10ই সেপ্টেম্বর বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করা হবে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবে এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে। ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক হয়েছে এবং রাজ্যের 5টি বিভাগে

0: জনশুনানির পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের কর্মজীবনের নানা অবদান তুলে ধরতে সেবা সংকল্প অভিযানের আওতায় বিজেপি একাধিক কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রীর 25 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিজেপির উদ্যোগে 17ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান পালিত হবে। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত আয়োজন করা হবে এই কর্মসূচি। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: Yes, 107 FM রেইনবোতে আজ মহুয়া আর শ্রেয়া তোমার জন্য নিয়ে এসছে একটা অনবদ্য ছড়া কাটিং। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু ফ্যাক্ট, জানো তো, যতই তুমি চেষ্টা করো না কেন ছুটি কিন্তু দেয় না অফিস। হ্যাঁ, তাই শপিং করা ঢের বাকি তবু অফিস

0: না ছুটি, অলরাইট, আরো একবার শ্রেয়া প্লিজ।
1: শপিং করা ঢের বাকি, তবু অফিস দেয় না ছুটি, আর তাই জন্য তোমায় কি করতে হয়, ছিনিয়ে নিতে হয়।
0: হ্যাঁ, মানে ছিনিয়ে নেওয়ার জন্য 101 রকমের তরিকা আমাদের লিসনার্সদের জানা আছে, বুঝতে পেরেছো তো? আমরা সেটা প্রয়োগ করতে পারি না, বিকজ অফ দিস ইজ অ্যান এমার্জেন্সি ডিউটি সার্ভিস, সেই কারণে আমাদের এখানে আসতেই হয়। প্লিজ এই মুহূর্তে যারা আমাদের শুনছো তারা কিন্তু এই ছড়াকাটিং লিখে জানিয়ে দিতেই পারো 9903653992 তে, কিংবা আমাদের ডিএম করতে পারো 107FM রেনবো কলকাতা অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে। তো আমাদের কী কী রয়েছে, কে কী লিখেছেন আমরা একটুখানি দেখে নিতে পারি, রাইট? আচ্ছা, আমি কিন্তু সবাইকে ছড়া কাটতে বলেছি, হ্যাঁ কবিতা কাটতে বলিনি। তো দেখা যাক এরপরে কে কি লিখেছে। সুখেন্দু ঘোষ লিখেছে গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, শরীর খারাপ বলে অগত্যা মিটিং থেকে তাড়াতাড়ি ফুটি। আচ্ছা কোথায় ফুটিলে ভাই, কোন বাগানে ফুটিলে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। ও মা গো, জাস্ট মানে আমরা কি হয়েছে বলতো, আমরা যা ভেসে গেছি, ঠিক আছে। ওকে, এরপরে
1: আমরা ভাসলেও তোমাদেরকে ভাসাবো না, কোনো চিন্তা নেই।
0: ঠিক ঠিক ঠিক, ওকে। জালালসি থেকে রাকেশ কুন্তি লিখছে জালালসি রায়বাগান হাওড়া থেকে লিখছে, শপিং করতে ঢের বাকি, না শপিং করা ঢের বাকি তবু, ঠিক আছে। আর ওই ওই মানে কবির ভেতরের যে মনোবাঞ্ছাটা সেটাকে একটুখানি সম্মান করুন, হ্যাঁ। তো শপিং করতে ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, তাড়াতাড়ি যাব না করব শপিং, দেরি কম কি দেরি কম দামে পাবো জিনিস হোক না যতই কাজ। না স্যার, না না না প্লিজ এইরকম করে কিন্তু লিখবেন না। হ্যাঁ নিশ্চয়ই আমরা ভালো থাকবো, আমারও নমস্কার নেবেন, কিন্তু এইরকম কবিতা প্লিজ, মানে এইরকম ছড়াটা প্লিজ লিখবেন না। আমরা সত্যি নম্বরটা দিতেই জাস্ট পারলাম না। এরপর হাওড়া থেকে রীতা বোধহয় লিখেছে, ইয়েস,
1: একবার রাগ করে বলেছিলাম খাবো না ভাত, দিদি এমন টানাটানি করলো যে ছিঁড়ে যাবে হাত, সেই থেকে রাগ হলে মুখটা করি গোমড়া, এখন কার ওপর রাগ হচ্ছে বলছি শোনো তোমরা, বৃষ্টির ওপর এখন আমার হচ্ছে ভীষণ রাগ, দেখলেই তাকে বলছি আমি যা যা বৃষ্টি ভাগ। ওকে, আচ্ছা আচ্ছা, না আর ওইটাও লিখে পাঠিয়েছে।
0: আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে।
1: শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, যদিও পূজোর সময় এবারেও আছে বৃষ্টির ভ্রুকুটি।
0: ওহো, এটাকে বলা হয় দর্দ, এটাকে বলা হয় কবির মনের ব্যথা। এই যে বৃষ্টি হবে উনি জানেন, সেটা যে উনি লিখে ফেলেছেন তার জন্য আমি হাততালি দিয়ে দিয়েছি। অলরাইট, এরপর আর কে কি লিখেছে।
1: শপিং করা এখনো ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, ফিরতি পথে করব শপিং, অফিস না দিক আমায় ছুটি।
0: আহা, কে লিখেছে
1: এটা, লিখেছে
0: নাম লিখে নিনা,
1: লালমোহন মাঝি।
0: ওকে, থ্যাংক ইউ লালমোহন দা, আপনাকে এই যে আমরা কিন্তু রেডি আছি। আচ্ছা, এরপর বরঞ্চ আমরা একটুখানি নিচে গুঁতে ফিরে আসি, তারপরে আরো খানিকটা পড়বো, নাকি আর একটা পড়ে তুমি যাবে, কি করবে বলো?
1: আর একটা পড়ি।
0: বেশ বেশ বেশ, আর একটা পড়ো।
1: শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, মনটা যেন আজ পুজোর টানে কেনাকাটা ডাকছে প্রাণে। আচ্ছা
0: আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পাগল স্টুপিড যে মনটা রয়েছে, সেই মনটাকে বরঞ্চ আমরা একটুখানি মানে একটা আনকন্ট্রোলেবল আনকন্ডিশনাল জায়গাতে নিয়ে চলে যাই, তারাও গুনগুন করবে, আমরাও গুনগুন করব, কেমন?

0: Yes, the virus. মনে নিশ্চয়ই আছে সবার, কিন্তু যেটা মনে নেই হয়তো সেটাকে আমরা আরো একবার মনে করিয়ে দিতে পারি যে তোমরা টিউন ইন করেছো কোথায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ভিরু সহস্রবুদ্ধে, এবং তাকে আমরা সবসময়তেই মনে রাখি ভাইরাস বলেই, কিন্তু এই যে একটা ভাইরাল জ্বরটার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতে, সুতরাং নিজেকে প্লিজ একটুখানি ঠিকঠাক জায়গা মতো যেখানে যেখানে যা যা PCML যেটা প্যারাসিটামল সেটা প্লিজ নেওয়ার চেষ্টা করুক। তবে হ্যাঁ, সেলফ মেডিকেশনের কথা আমরা একদম বলছি না, প্লিজ ডাক্তার দেখাও, ডাক্তার যদি বলেন তাহলেই কিন্তু ওষুধটা খাও। আপাতত তোমার জন্য মস্তিষ্কের ওষুধ ভাই।
2: আমাদের কাছে প্রচুর প্রচুর ছড়া, একেবারে এমন কাটিং করেছো না তোমরা, কি বলবো, সাউন্ড বারাসাত থেকে বলছে। শপিং করা ঢের বাকি, তবুও অফিস যায় না ছুটি, বসের সামনে দেব এবার কাঁদতে কাঁদতে মাটিতে লুটোপুটি একদম।
0: এইটা এইটা এটা একদম সেরা সেরা
2: সেরা।
0: আমরা চেষ্টা করতে পারি শ্রেয়া, আমরা একটা চেষ্টা করতে পারি যে মেঝেতে লুটোপুটি করে আমরা যে ছুটি নেওয়ার একটা চেষ্টা অন্তত করতে পারি, জানি না মানে শুভ।

0: আর প্রতি বছরই তো করেন দাদা, এবারেও সেটাই করুন, আর ভায়োলেন্ট হবেন না প্লিজ।
1: হ্যাঁ, আমরা ধরেই নিচ্ছি শুধু ছড়া কাটার জন্য এই রাস্তাটা নিয়েছো। হ্যাঁ, শপিং করা ঢের বাকি, তবু অফিস দেয় না ছুটি, উইন্ডো শপিং করব তাই আস্ত রেখে পায়ের চটি।
0: এইটা কিন্তু হেভি জানো তো, তাই তোমাকে শোনাচ্ছি। প্রথমে প্লিজ তোমরা না চটি জুতোটা কিনে ফেলো, এবং তারপরে সেটাতে নানান রকমের ওই যে ধরো ময়েশ্চারাইজার রয়েছে, ক্রিম রয়েছে, সেগুলো একটু দিয়ে না ওগুলোকে একটু নরম করে ফেলো। তার কারণ ওই যে রাত্রিবেলায় প্যান্ডেল হপিং, পেছনের পায়ে ওই যে পাটাতে যে বড় বড় ফোসকা পড়বে গোড়ালিতে, প্লিজ আমরা না ওইটা আমাদের বড় কষ্টকর লাগে। তখন মানে মনে হয় যে সারা রাত কেন এত হাঁটলাম, তিব্বতে পৌঁছে যেতাম তো তাহলে এত হাঁটলে। যাই হোক,
1: শপিং করা ঢের বাকি, তবু অফিস যায় না ছুটি, পকেটে গঙ্গা জল ছিটিয়ে মাইনের দিকেই চেয়ে আছি। আচ্ছা,
0: এটা কি কি
1: মিরাজ?
0: বেশ, এটার জন্য তো আমার হাতে দিতে হবে। তুমি এটা বড় ফ্যাক্ট জানো তো, তুমি সেটা অনলাইন করো অফলাইন করো যাই করো না কেন, মানি ম্যাটার্স, টাকাটা না থাকলে কিন্তু খুব মুশকিল। এনিওয়ে, এরপর
1: শপিং করা ঢের বাকি, তবু অফিস দেয় না ছুটি, নাইবা পেলাম ছুটি, সিএল নিয়ে শপিং এ যাবো গুটি গুটি। কি কি
0: এটা, কি এটা
1: সুভাষ চক্রবর্তী?
0: ওকে ওকে ওকে,
1: সিএল নিয়ে তুমি
0: হ্যাঁ দেখো, গিন্নি যদি বলেন তাহলে কিন্তু এটা করতে হবে, সুতরাং গিন্নি জয় হোক। গিন্নি কত জায়গা থেকে বাঁচিয়ে দেয় বলো তো,
1: তাই তো।
0: হ্যাঁ একদম ঠিক তাই। তবে হ্যাঁ, এরপরে আমাদের বোধ হয় আরো অনেক কিছুই রয়েছে, কিন্তু তার আগে আমরা বরঞ্চ একটা কি গান শুনবো,
1: গান শুনবো আমরা, একটা গান তো এমনি এমনি শুনবো না, আমাদের সেলিব্রেশন আছে না একটা।
0: হ্যাঁ, আজটা হ্যাপি ভ্যালে বার্থডেও আছে,
1: তাই জন্যে।

0: ভদ্রমহিলা শুনতে পেলেন কি শ্রেয়া? তুমি জাস্ট এটা বলো, আমরা যেটা করি নিশ্চয়ই, কারণ 107 FM রেইনবো কলকাতা ইজ ভেরি মাচ পপুলার, এবং সেই সাথে সাথে তোমরা আমাদের ভীষণ ভালোবাসা দিয়েছো কোথায় না ইনস্টা হ্যান্ডেলে, এবং সেই সাথে ফেসবুকেও আমাদের নতুন পেজ শুরু হয়ে গেছে, সুতরাং সেখানেও কিন্তু যাও, আমাদের ফলো করো, যে সমস্ত পোস্টগুলো হয় সেখানে তোমাদের কমেন্টস লিখো, এবং সেই সাথে এই যে আমরা স্টুডিওতে লাইভ থাকি সেখানেও, মানে অনেক সময় আমরা এটা করি যে লাইভ হয়তো তোমরা জয়েন করতে পারলে না, পরবর্তীকালে সেটা দেখলে প্লিজ দেখো কে কেমন লাগলো আমাদের সেটাও জানিও, সুতরাং উই আর সো সো সো সো সোশ্যালি কানেক্টেড উইথ ইউ। সুতরাং গান, ইয়েস গান,
1: আমরা কার কার বার্থডে আজকে সেলিব্রেট
0: করতে হবে সেটা বলতেই হবে, হ্যাঁ নিশ্চয়ই, সেটা হচ্ছে রাধিকা আপ্তের আজকে জন্মদিন, সুতরাং আজকে আপনি ম্যামের জন্য কিন্তু আমরা গান রেখেছি, এবং সেটাও কিন্তু অরিজিৎ সিং এর কণ্ঠে। ইয়েস,
1: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, আর যেটুকু টাইম আছে সেটুকু টাইমে তোমার ছড়া আমরা পড়বো।

ইয়েস, আমি আপকে হো গে, তার কারণ আর পাঁচটা মিনিট রয়েছে সময়, সেখানে তো পড়ে ফেলতে হবে, ঝট দ্য পট পড়ে ফেলতে হবে। সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে শপিং করা ঢের বাকি, তবু অফিস দেয় না ছুটি। এরপরে কে কী লিখছে, বোনাসের স্যালারিতে, আচ্ছা বোনাসের স্যালারির টাকাটাই ব্যাংকে জমিয়ে রাখি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছে, তার জন্য আমরা কী করতে পারি? ইয়েস, এটা বাজিয়ে দিতে পারি, ইয়েস প্লিজ। আচ্ছা এরপর হচ্ছে, প্লিজ, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, অফিস বলে কাজটা আগে, কিন্তু মনের মধ্যে পুজোর ঢাক বাজায় ঢাকি। ও, এটা সেরা হয়েছে, এটা সেরা হয়েছে। সেরাটা কে লিখেছে আমরা বরঞ্চ একটু পড়ে ফেলি। সেরা লিখেছেন হচ্ছে অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। একদম একদম, মনের মধ্যে ঢাকটা অলরেডি বাজতে শুরু করে দিয়েছে। সুধাময় ব্যানার্জি উখড়া পশ্চিম বর্ধমান থেকে লিখেছে যে, আচ্ছা জাস্ট দুটো লাইন লিখে দিয়েছে, ও হেভি, মানে টাইম বাঁচিয়েছেন দাদা, এই টাইম নিয়ে কি করেন, কাগজ পড়েন, যাই হোক। ছুটির জন্য গেলাম গুটি ছুটি, বসে বসের মেজাজ এ আটকে উঠি। আচ্ছা ছুটির জন্য গেলাম গুটি গুটি, বসের মেজাজে আটকে উঠি। ওফ, সেরা হয়েছে, সেরা হয়েছে সুধাময় ব্যানার্জি, থ্যাংক ইউ। এরপর আর কে লিখেছে, আচ্ছা আমার ওয়েদারটা খুব ভালো, আমার, আচ্ছা আজ ওয়েদারটা খুব ভালো, তাই নিজেকে কবি কবি মনে হচ্ছে, তাই তোমাদের জন্য ছড়া ছাড়ছি, আচ্ছা না ছড়া লিখছি, এটাই আমার ইচ্ছে। আর এত বড় লিখলে তো দাদা পড়তে পারবো না, আমরা একটু ছোট্ট করে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আপনি কি লিখেছেন একটু? উফ বাবা গো, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, আমি কিন্তু দুটো লাইন পড়বো, সে প্লিজ। হ্যাঁ, শপিং করা ঢের বাকি তবু অফিস দেয় না ছুটি, বসের মুখটা দেখলেই মনে হয় আজও গেল আমার মাটি। এটা সুন্দর হয়েছে কিন্তু, বেশ হয়েছে। হ্যাঁ, এর থেকে বেশি আমরা আর পড়তে পারছি না, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে বহরু ঘোষ।

0: পাড়া থেকে মাধাই দাস লিখেছেন, প্রবল বৃষ্টিতে বৃষ্টির সাথে চলছে লোডশেডিং, তাই শুনতে পেলাম না ক্যাফে কলকাতা, বিষণ্ণতায় ভরা মন, সন্ধে নেমেছে এখন। এটাও কিন্তু একটা কবিতা ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। এবার বলবা বোধহয় বোধহয় আমাদের একটু মানে নেচে কুদে বিদায় নিলে বোধহয় একটু ভালো হতো, তাই না?
1: হ্যাঁ প্লিজ, আমরা আমরা অলওয়েজ এই জন্যই তো রেডি থাকি। সো তোমরা আমাদের সঙ্গে থেকো, 107 FM এর সঙ্গে থেকো, আবারও দেখা হয়ে যাবে কোনো একটা শোতে, কোনো একটা সময়তে। আর শ্রেয়া আর মহুয়া নিশ্চয়ই আবারও তোমাদের জন্য আসবে একসাথে। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, এবং আজকের মতো
0: টাটা, বাই বাই।

This way, please.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের কর্মজীবনে নানা অবদান তুলে ধরতে ভারতীয় জনতা পার্টির সেবা প্রকল্প অভিযানের আওতায় একাধিক কর্মসূচি পালন করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিজেপির উদ্যোগে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান পালিত হবে। রাজ্য সরকার আলিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আওতা থেকে সরিয়ে উচ্চশিক্ষা দপ্তরের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে পৃথক শিক্ষা ব্যবস্থা থাকবে না, জাতীয় শিক্ষানীতি এবং এক রাজ্য এক শিক্ষানীতিতেই এগোবে সরকার। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির আইনি কাঠামো তৈরি করতে রাজ্য সরকার আইন সংশোধন করছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১০ই সেপ্টেম্বর বিধানসভার বিশেষ একদিনের অধিবেশনে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ পেশ করা হবে। রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিশনের কাজ মসৃণভাবে এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে। ইতিমধ্যে দিল্লিতে বৈঠক হয়েছে এবং রাজ্যের ৫টি বিভাগে জনশুনানিরও পরিকল্পনা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার নাবালিকা গর্ভধারণ ও বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান নিচ্ছে। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক

0: সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্যের ভিত্তিতে 18 বছরের কম বয়সী কিশোরীদের গর্ভধারণের ক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসই আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এই বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু আক্রমণ মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, দিল্লি পৌরসংস্থার 5 আধিকারিককে এই ঘটনায় ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। দিল্লিতে 5 তলার ওপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6ই অক্টোবর ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তরফে আজ এরাজ্যের 2টি সহ তামিলনাড়ুর 2টি, পন্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামে 9গা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। রাজ্যে 3,23,00,000 বেশি মানুষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাস্থ্য বিমায় নথিভুক্ত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, এই যোজনায় তালিকাভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে 31,500 বেশি রোগী নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়েছেন। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের 9ম রাষ্ট্রীয় পুষ্টি মাস আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যের দুই বিধানসভা আসন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আগামী 6 অক্টোবর উপনির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে আগামী বুধবার 9 তারিখ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। 16 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা করা যাবে। পরের দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 19 সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, গণনা 9 অক্টোবর। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয়া দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন। দেবীপক্ষ শুরু হওয়ার আগে অনুমতি দেওয়া হবে না কোনো পুজো উদ্বোধনের। জাতীয় সড়ক সহ কলকাতার 13টি রাস্তা আটকে কোনোভাবেই পুজো করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মহাষ্টমীর দিন মদের দোকান বন্ধ রাখার পাশাপাশি বারেও মদ বিক্রি করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পুজোর দিনগুলি এবং বিসর্জনের দিন ডিজে বাজানোর ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 24 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করে ফেলার জন্য তিনি পুজো কমিটিগুলির কাছে আবেদন জানিয়েছেন। পুজো করার ক্ষেত্রে কোনো কমিটিকে যাতে আদালতে যেতে না হয় সে বিষয়টা রাজ্য সরকার দেখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার শিক্ষা দপ্তরের অধীন একাধিক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, অন্তত 13 থেকে 14টি শ্রেণীর কর্মীর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী 23 অক্টোবর আয়োজিত ভারত ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি নিয়ে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফু। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, রাত 9টা বেজে গেছে মানি 107 FM রেনবোতে সোমবারে রাত রেনবো টপ 20 নিয়ে আমি হাজির অভিপ্সা আর এই নস্টালজিয়ার নরম আলো মেখে শুরু হলো আজকের এই রাত সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টপ 20 কাউন্টডাউনে ঘড়ির কাঁটা এখন থেকে রাত 12টা পর্যন্ত তোমার সঙ্গে থাকবে চলতি সপ্তাহের সবচেয়ে বেশি সারা জাগানো গানের খতিয়ান মানে এই যে তুমি যে গানগুলো শুনছো এবং ক্রমশ সেগুলোকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছ সেই গানের তালিকা রয়েছে আজকে আমার হাতে তবে হ্যাঁ গত সপ্তাহের টপ 20 লিস্টের সঙ্গে আজকের চার্টের কিন্তু বেশ ওলট পালট ঘটেছে ঠিকই তার কারণ হচ্ছে এই যে তুমি সেই গানগুলোকে একটু কম কম শুনছো যেগুলো গত সপ্তাহের সং নাম্বার ওই 1-5 মধ্যে ছিল আবার কিছু কিছু নতুন গানও ঢুকে গেছে তবে হ্যাঁ অনস্ক্রিন ম্যাজিকে কেউ ঝড় তুলছে কেউ ওপরে উঠছে আবার কেউ নামছে তবে কাউন্টডাউনে ঢোকার আগে মনে করিয়ে দিই আজকের রাতের লিসনার টপিকটা কী হ্যাঁ আমি যে একা বলবো তা তো একেবারেই নয় 9903659992 অলরেডি খুলে রেখে দিয়েছি আর টপিকটা আজকে শুরুতেই বলে দেব যাতে তুমি একটু ভাবার সময় পাও কারণ টপিকটা বলার পর মনেই হতে পারে না একটু সময় নিয়ে ভাবি তো টপিক হচ্ছে এমন কোন তিনটে গান আছে যা তোমার প্লেলিস্টে না না না সব সময় প্লেলিস্টে নয় ঠিক রাতে সব কিছু নির্জন হয়ে যাওয়ার পরে তারপরে যখন তুমি নিজের কাছে ফিরে যাও সেই রাতের প্লেলিস্টে কোন তিনটে গান থাকবেই থাকবে আবারও বলছি রাতের প্লেলিস্টে তোমার এমন কোন তিনটে গান আছে যেগুলো থাকবেই থাকবে ড্রপ ইউর আনসার 9903659992 আর আজকে রেনবো টপ 20 কাউন্টডাউনে ঢোকার আগে যেটা করব সেটা হচ্ছে মনটাকে একটু আবারও নরম সুরে ভিজিয়ে নেবো

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes of course 107 FM rainbow তে তুমি এখন শুনছো rainbow top 20 আর সঙ্গে রয়েছে আমি অভিপ্সা তোমার কাছে জানতে চেয়েছি এমন কোন তিনটে গান রয়েছে যে গান তিনটে তোমার রাতের প্লেলিস্টে থাকবেই থাকবে সেটাই লিখে জানাতে পারো 9903659992 এই নম্বরে whatsapp কিংবা sms করে তবে হ্যাঁ এই বেশ কিছুক্ষণ ধরেই দেখছি যে একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে তো প্লিজ সেটা করো না আর কয়েকবার ফোন আসলে কিন্তু আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু সেই নাম্বারটাকে ব্লক করতে বাধ্য হব তো প্লিজ সেটা করো না জাস্ট মেসেজ করো যে তোমার কোন তিনটে গান রয়েছে যেটা রাতের প্লেলিস্টে থাকবেই থাকবে তবে এবার চলে আসি সরাসরি কাউন্টডাউনের শুরুতেই যদি আমি গত সপ্তাহের লিস্টের সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে একটা বিরাট পতন ঘটেছে গত সপ্তাহের যে গানটি পডিয়ামে তিন নম্বরে নিউ এন্ট্রি নিয়ে ঢুকেছিল সেটা প্রায় বলতে গেলে তীব্র লড়াইয়ের পর 17 ধাপ পিছিয়ে এসে ঠেকেছে আজকের এই সপ্তাহের 20 নম্বরে এ আর রহমানের সুরে জাভেদ আলী ও আনন্দ যোশীর গাওয়া বাটওয়ারা 1947 এর

গান দেখিয়ে যাহা যাইয়ে কাহি, যেটা লিখেছেন, লিরিক্স লিখেছেন জাভেদ আখতার, যেখানে রয়েছেন শাবানা আজমি, সানি দেওয়াল এবং অবশ্যই প্রীতি। তবে হ্যাঁ, অনস্ক্রিন পিকচারাইজেশনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পিরিয়ড ড্রামার আবহে চরিত্রদের যে একাকিত্ব এবং ফেলে আসা শিকারের স্মৃতি রোমান্থন। ইতিমধ্যে এটাও দেখতে পাচ্ছি প্রায় মিলিয়ন্সের ওপর ভিউজ হয়ে গেছে এবং কোথাও গিয়ে হয়তো একটু ঠান পড়েছে।

0: হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আলো আর কোথাও গিয়ে ওই একটা হালকা ফুলকা স্মোকি নাইট ক্লাবের ব্যাকড্রপে মেলো ড্রামা এবং প্যাশন। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া রিলসে সুপারহিট হলেও কোথাও গিয়ে আমরা বোধহয় একটু গানটাকে কম শুনছি, আর সেই কারণেই আমাদের লং প্লেয়ার ওয়াচ টাইমে গানটা কোথাও গিয়ে পিছিয়ে পড়েছে। আমি বলছি সিদ্ধার্থ বসরুর গাওয়া গান, তানিশ বাগজির অ্যারেঞ্জমেন্টসে গান মধু, সেটাই আপাতত রইল সং নাম্বার 19 তোমার জন্য।
0: টপ 20 টপ 20 সং নাম্বার 19 সং নাম্বার 19

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Top 20.
1: হ্যাঁ, এইমাত্র শুনলাম আজকের সং নাম্বার 18 এবার শুনবো সং নাম্বার 19 শুনলাম, যেটা ছিল টক্সিক সিনেমা সাউন্ডট্র্যাক মাধোস। তবে এখানে আমরা ইয়াশকে ডাবল রোলে দেখতে পাই, অর্থাৎ রিয়াশকে রায়া এবং রুমি ওরফে টিকিট এই দুই চরিত্র দেখা যায়। এবং কোথাও গিয়ে একটা ইন্টারভিউতে কিয়ারা আদমানি জানাচ্ছিলেন যে শুটিং চলাকালীন সেটে নাকি হাই বা হ্যালো বা ক্যাজুয়াল স্মল টক এসব কিচ্ছু করার নিয়ম ছিল না। এবং পরিচালক গীতু মোহনদাসের একটা অদ্ভুত রুল সেট বলা যেতে পারে। তো যাই হোক, মানে ওনার মতে হচ্ছে অভিনেতাদের সবসময় যেন ক্যারেক্টারের মধ্যেই রাখা যায়, তো সেই কারণে এরকম স্মল টক একদমই ছিল না। তো সেই কারণে আমিও করবো না সেই কাজটা, যেটা করবো সেটা হচ্ছে এবারে চলে যাবো সরাসরি 18 নম্বরে। 18 নম্বরে উঠে এসেছে ম্যা ওয়াপাস আউঙ্গার গান মস্কারা। গত সপ্তাহে 18তে থাকা মেঘেদের নাম এই গানকে সরিয়ে জায়গা করে নিয়েছে এই সপ্তাহে এই গানটা। স্ক্রিনে লিড কাস্টিংয়ের আধুনিক লুক, স্টাইলিশ ড্রেসিং এবং স্ট্রিট ডান্সের গতিশীল কোরিওগ্রাফি গানটির মানে ব্যাপক সচ্ছে হিট হয়েছিল। ঠিকই, গানটি কম্পোজ করেছিলেন এবং অ্যারেঞ্জ করেছিলেন এ আর রহমান, লিরিক্স লিখেছিলেন ইরশাদ কামিল, গানটি গেয়েছেন নীলাঞ্জনা ঘোষ দস্তিদার এবং বেদান্ত রায়না। তো আপাতত এই মুহূর্তে তোমার গানে গানে 107 FM রেনবোতে রেনবো টপ 20 সং নাম্বার 18 রইল তোমার জন্য ফ্রম দ্য ফিল্ম ম্যা ওয়াপাস আউঙ্গা।
0: টপ 20 সং নাম্বার 18

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: 9903659992 তে তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম রাতের প্লেলিস্টে থাকবে এমন কোন তিনটে গান রয়েছে, সেটাই আমাকে লিখে পাঠাও। মেসেজ তো আসছে, হোয়াটসঅ্যাপও আসছে, কিন্তু আমি সেগুলো এখনই পড়বো না, আর একটু জমু, কারণ 12টা অবধি আছে অভিপ্সা রেনবো টপ 20 নিয়ে। তবে এবারে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সং নম্বর 17-এর। গত সপ্তাহে 13 নম্বরে থাকা গানটি ঠিক 4 ধাপ নেমে এই সপ্তাহে 17-তে, শান্তনু মৈত্রীর সুরে। এবং কোথাও গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, বাংলা গান, গানটা প্রায় 1 মাস হতে চলে গানটা রিলিজ করেছে এবং ইতিমধ্যে প্রায় 100,000+ প্রায় 5 লক্ষের কাছাকাছি ভিউজ। বাংলা গানে সত্যি সত্যি এত ভিউজ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। গানটির কথা লিখেছেন বারিশ, গানটি গেয়েছেন দূর্ণিবার এবং কম্পোজ করেছেন, আগেই বললাম, শান্তনু মৈত্র। আর সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আপাতত সং নাম্বার 17 রইল তোমার জন্য।
0: Top 20 Song number 17

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। উঠে ওই বেজে শাখে যে নতুন ডাক, হবে পথ না পথিক।

0: নাকি হার তুমি বলো।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 107 FM rainbow তে তুমি এখন অভিপ্রার সঙ্গে শুনছো rainbow top 20 আর তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম রাতের প্লেলিস্টে এমন কোন তিনটা গান রয়েছে যেগুলো তোমার রাতের প্লেলিস্টে থাকবেই থাকবে। তবে হ্যাঁ, রাতের এই প্লেলিস্টে এমন অনেক গানই রয়েছে যেগুলো শুনতে শুনতে কখন কোথাও গিয়ে যে নিজের অজান্তেই কিছু স্মৃতি ফিরে আসে বোঝাই যায় না। আর তার মধ্যে এই মাত্র যে গানটা শুনলাম, যেটা যদিও টপ 20 লিস্টে নেই, কিন্তু তাও মাঝে মাঝে একটু অন্য গান তো শুনতে ইচ্ছে করে, সেই কারণে এই কেকের এই গাওয়া গানটা সত্যি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের। তবে এবারে 9903659992 নম্বরে দেখবো কার মেসেজ রয়েছে। রাতের এই মায়াবী আলোয় নির্জনতার সাথে নির্জন যেন হৃদয় পারা গানের এই রাতি, বল মন সুখ বল, তাই তোমার জন্য রেখে গেলাম এই পৃথিবীর চাবি, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, ভেরি গুড প্লেলিস্ট পায়েল। পরের মেসেজ, মোহরা সিনেমা সাউন্ড ট্র্যাক এই বৃষ্টির দিনে টিপ টিপ বর্ষা, মহব্বতে সিনেমা সাউন্ড ট্র্যাক চলতে চলতে, আরাধনা সিনেমা সাউন্ড ট্র্যাক আজ হৃদয়ে ভালোবেসে, ভেরি গুড। বাউরিয়া বউল খালি থেকে শান্তনু ঘোষ বলছেন। পরের SMS, এই সময়কে কি বলবো বুঝতে পারছি না, গুড ইভিনিং না গুড নাইট? গুড ইভিনিং দিয়ে শুরু করতে পারি, যাওয়ার আগে গুড নাইট বলে দেবো। আচ্ছা, আমার রাতের প্লেলিস্ট হলো অরিজিৎ সিংয়ের অ্যায় দিল হ্যায় মুশকিল, হামারি আধুরি কাহানি আর তুম হি হো। এই তিনটে গান সৌগত দাস সোনারপুর। কেন সৌগত, খুব কি ছাঁকা খেয়েছো? তবে যদি খেয়ে থাকো তাহলে এটুকু বলতে পারি, সং নাম্বার 16 এই সপ্তাহে যে গানটা রয়েছে সেই গানটা একেবারে এই সপ্তাহের জমকালো ফ্রেশ এন্ট্রি বলা যেতে পারে। গত সপ্তাহে এই সং নাম্বার 16 ছিল বেপরোয়া সিনেমার সাউন্ড ট্র্যাক, তবে এবারে লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া এবং তমালকান্তি হালদারের সুর ঢুকে পড়েছে সং নাম্বার 16। কথা বলছি খুকুমনির বে গানটা নিয়ে, যেটা মায়া সত্যা ভ্রম এই সিনেমার সাউন্ড ট্র্যাক। মানে মিউজিক ভিডিওতে একদম একটা ভরপুর বাঙালি বিয়ের মেজাজ, লাল বেনারসি চন্দন, আত্মীয়দের নাচানাচি আর মজার সব কাণ্ড কারখানা। আর সেই কারণেই এই গানটা এই সপ্তাহে নিউ এন্ট্রি, আপাতত রইল সং নাম্বার 16 তোমার জন্য।
0: Top 20. Top 20. Song number 16.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: অভিষেক সঙ্গে তুমি এখন শুনছো রেইনবো টপ 20 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সং নাম্বার 15 এ। সং নাম্বার 15 এ এমন একটা গান রয়েছে যেটা কোথাও গিয়ে প্লেলিস্ট থেকে কিছুতেই বিদায় নিতে চাইছে না। মানে গানটা জবে থেকে রিলিজ করেছে প্রায় এখন অবধি যা দেখতে পাচ্ছি 5 কোটির ওপর ভিউজ হয়ে গেছে, কিন্তু এই গানটা এক সপ্তাহ যায়, আরও এক সপ্তাহ যায়, মাসের পর মাস চলে যাচ্ছে, গানটা নিজের জায়গা দিব্যি ধরে রেখেছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে এই রেইনবো টপ 20 প্লেলিস্টের সঙ্গে এবং তোমার আমার সবার সঙ্গে তার সম্পর্কটা দিন দিন গভীর হয়ে যাচ্ছে। তার কারণ গানটা হচ্ছে জব তালাক ফ্রম দ্য ফিল্ম ককটেল 2। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, আকাশা এবং মধুমন্তি বাগচি। আপাতত সং নাম্বার 15 থাকবে তোমার জন্য, আর ওদিকে 9903659992 খোলা রয়েছে, পাঠাও তোমার পছন্দের 3টে গান যেটা তোমার লাগবের প্লেলিস্টে থাকবেই থাকবে।
0: টপ 20 টপ 20 Song number 15.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes এবার আমরা চলে এসেছি সং নাম্বার 14 এ তবে এই সং নাম্বার 14 এর ডিটেইলস বলার আগে এটুকু বলতে পারি যে সিনেমার পর্দায় দেশভাগের গল্প আমরা কিন্তু অনেকবার দেখেছি কিন্তু তুমি কি জানো এই যে বটওয়ারা 1947 এর শিকড় রয়েছে একটা বিখ্যাত নাটকে আশগর ওয়াজাহাতের লেখা 1989 সালের নাটক জিস লাহোর নেই ভাইকা ও জামিয়া নাই এই অবলম্বনেই তৈরি হয়েছে এই সিনেমাটা জাস্ট একটা ছোট্ট ট্রিভিয়া দিয়ে দিলাম রেইনবো টপ 20 তে তার কারণ বাকি সিনেমার গল্প তো তুমি শুনে উইকেন্ড ফিল্মে ফেভারে তবে হ্যাঁ এই মুহূর্তে সং নাম্বার 14 যেটা রয়েছে ফ্রেশ নিউ এন্ট্রি বটওয়ারা 1947 এর ছবি হৃদয়স্পর্শী গান মা কাহাঁ যা রহি হ্যায় অন স্ক্রিন পিকচারাইজেশনে দেখা যাচ্ছে দেশভাগের সেই ভিটেমাটি হারানোর হাহাকার ট্রেনের প্ল্যাটফর্মের ভিড় আর মায়ের হাত ধরে এক শিশুর সেই আকুতি গানটি গেয়েছেন এ আর রহমান এবং সার্থক কল্যাণী কম্পোজ করেছেন এবং অ্যারেঞ্জ করেছেন এ আর রহমান লিরিক্স লিখেছেন জাভেদ আখতার তো আপাতত সং নাম্বার 14 রইল তোমার জন্য অনলি অন 107 FM রেইনবো
0: Top 20. Top 20. Song number 14. Song number 14.

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: উইপসার সঙ্গে তুমি এখন শুনছো রেইনবো টপ 21.07 FM রেইনবোতে। তবে কিছু গান থাকে যেগুলো শুধু শোনা যায় না, মানে কোথাও গিয়ে সেই গানগুলো শুনতে শুনতে রাতটা একটু অন্যরকম হয়ে যায়। আর সেই রকমই এই যে গানটা আমরা শুনলাম, জাগে জাগে আরমা ফ্রম দ্য ফিল্ম মেরেই আর কি শাদি হ্যায়, তেমনই একটা গান। কোথাও গিয়ে মনের ভিতরে লুকিয়ে থাকা কিছু চাওয়া, কিছু না বলা অনুভূতিগুলোকে যেন কোথাও গিয়ে খুব নিঃশব্দে জাগিয়ে দেয় এই সুর। তবে সেরকমই তিনটে গান, যে তিনটে গান তোমার প্লেলিস্টে থাকবেই থাকবে জানতে চেয়েছিলাম তোমার কাছে। এবার একটু হোয়াটসঅ্যাপে যদি চোখ রাখি, দেখি কে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। রাতের সবসময় প্লেলিস্টে থাকা গানগুলো হলো তুমহে আপনা বানানে কি কসম খাই হ্যায় ফ্রম সরক, সো গয়ে ইয়ে জাহাঁ তেজব, এই রাত তোমার আমার দীপ জ্বেলে যাই, ইয়ে শহরে হ্যায় রাজ। আছে চারটে গান পাঠিয়ে দিয়েছেন জয়দীপ রয় বাঘা যতীন থেকে। পরের মেসেজ, ভুল না হয় আমারই ছিল বেশি, করিনি ক্ষমা করেছো দোষী, তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, অনিন্দিতা দাস হাওড়া দাসনগর থেকে। ভেরি গুড প্লেলিস্ট। আচ্ছা পরের মেসেজ, আচ্ছা বাপি তুমি তোমার মেসেজটা একটু ক্লিয়ারলি পাঠাও, কারণ তোমার মেসেজটা তুমি এমনভাবে টাইপ করেছো আমি সেটা একটু পড়তে আমার একটু অসুবিধা হচ্ছে, তো তুমি প্লিজ আর একটু চেক করে একটু পাঠাও আমাকে। আচ্ছা অভিপ্সা, রাতে শোনার জন্য আমার প্লেলিস্টে থাকে ইয়ে শাম মস্তানি, এই রাত তোমার আমার, রাত এখনো অনেক বাকি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এক্স্যাক্টলি, ভীষণ ভালো প্লেলিস্ট, আমি প্রচুর প্রচুর গান পাচ্ছি ঠিকই, তবে হ্যাঁ এই রাত এখনো বাকি, কারণ আমি বলেছি থাকবো 12টা অবধি, এখন স্টুডিও ক্লক বলছে সবে 10:12, আর এখন চলে যাব সং নাম্বার 13-এ। গত সপ্তাহে 16 নম্বরে নিউ এন্ট্রি নিয়ে ঢুকেছিল, আর এই সপ্তাহে তিন ধাপ এগিয়ে উঠেছে এই 13-তে এই গানটা। তবে গানটার বলার আগে এই যে নতুন একটা বাংলা সিনেমা, সেটা নিয়ে একটু ট্রিভিয়া বলি ছোটোখাটো। কেমন, ছবির নাম হচ্ছে বেপরোয়া। আর এই ছবির একটা বিশেষত্ব হলো, এখানে একদিকে যেমন বড় পর্দায় নতুন মুখ হিসেবে আমরা আত্মপ্রকাশ দেখতে পাচ্ছি আর্যা রায়ের, অন্যদিকে প্রায় 5 বছর পর সিনেমায় কামব্যাক করেছেন আদ্রিত রায়। মজার ব্যাপার হলো, টেলিভিশনের পর্দায় যাকে আমরা এই সন্ধেবেলাতেই দেখতে পেতাম, তাকে আজকে একটা আমরা অন্য চরিত্রে দেখছি, অর্থাৎ বেপরোয়ার সেই আদ্রিতকে দেখা যাচ্ছে একেবারে অন্য অবতারে। দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে সিগারেট, অর্থাৎ পরিচিত মুখ, কিন্তু কোথাও গিয়ে লুকটা ভীষণ অপরিচিত। আর এই যে ছবির গল্পটা, সেটা তো আমি এখানে আজকে বলবো না, তার জন্য রয়েছে উইকেন্ড ফিল্মে ফিভার। যেটা বলবো সেটা হচ্ছে বেপরোয়া সিনেমা সাউন্ড ট্র্যাক বা রোম্যান্টিক ট্র্যাক যাই বলো না কেন, বলো কি তুমি, এই গানটা চলে এসছে আজকে সং নাম্বার 13-এ। গানটি লিরিক্স লিখেছেন প্রসেন, কম্পোজ করেছেন অরিন্দম, গানটি গেয়েছেন আরওয়ান। আপাতত সং নাম্বার 13 রইল তোমার জন্য।
0: Song number 13.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 9903659992 তে তোমার কাছে জানতে চেয়েছিলাম রাতের এমন তিনটে গান রয়েছে যেটা তোমার প্লেলিস্টে থাকবেই থাকবে, সেটাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। আর প্লিজ প্লিজ প্লিজ কল করো না, অলরেডি দুটো নাম্বারকে ব্লক করতে আমরা বাধ্য হয়েছি আমাদের নিয়ম অনুসারে। তো যারা যারা ফোন করছো তাদেরকে রিকোয়েস্ট, তোমরা যদি কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করে থাকো তাহলে ফোন করো না, বরং তোমার প্রয়োজনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে এসএমএস এ লিখে রাখো। আর জান পাঠাও আমাদের যে তোমার প্লেলিস্টে কোন তিনটে গান রয়েছে যেটা তোমার রাতের প্লেলিস্টে থাকবেই থাকবে। তবে কোথাও গিয়েই যে রাত বলছি, আর আবার এদিকে স্টুডিও ক্লক বলছে 10টা বেজে প্রায় 18 মিনিট হতে চললো, তো রাতের সঙ্গে কোথাও গিয়ে ঘুরে বেড়ানোর একটা অদ্ভুত সম্পর্ক আছে। মানে দিনের ব্যস্ততা একটু একটু করে যখন থেমে আসে এবং তখনই যখন আমরা নিজেদের সঙ্গে বেশি করে কথা বলি আর সেই সময় যদি সুন্দর সুন্দর গান আমাদের কানে বাজতে থাকে তাহলে বোধ হয় আমাদের একটু পথটা আরেকটু অন্যরকম হয়ে ওঠে। তো যাই হোক, সেই ভ্রমণ বলো বা ঘুরে বেড়ানো বলো বা সেই পথ আর তার মাঝখানে যদি হঠাৎ করে খুঁজে পাওয়া যায় একটা মানুষ, সেই অনুভূতিগুলোকে খুব সুন্দর করে ধরে রেখেছে মুসাফির ক্যাফের এই গানটা কাফি হ্যায় না, যে গানটা এই সপ্তাহে সং নাম্বার 12-এ জায়গা করে নিয়েছে। গানটা গত সপ্তাহে ছিল সং নাম্বার 10-এ আর এই সপ্তাহে জায়গা করে নিয়েছে সং নাম্বার 12-এ। আসলে কোথাও কি যে মুসাফির ক্যাফে শুধু যে একটা জায়গার নাম সেটা তো একেবারেই নয়, এটা হচ্ছে গল্পে একটা স্বপ্ন, কোথাও গিয়ে একটা যাত্রা। গানটি প্রায় এক মাসের ওপর হতে চললো গানটি রিলিজ করেছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি 12 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। গানটা গেয়েছেন প্রিয়াংশ শ্রীবাস্তব এবং জনিতা গান্ধী, লিরিক্স লিখেছেন অনিকেত শুক্লা। আর আপাতত সং নাম্বার 12 রইল তোমার জন্য অনিয়ন FM Rainbow।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: আপনি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: 107 FM rainbow তে তুমি শুনছো rainbow top 20 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি সং নাম্বার 11 এ টপ 10 এ ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে এই 11 নম্বরের যে জায়গা সেটা হয়তো গত সপ্তাহে 9 নম্বরে ছিল আর এই সপ্তাহে কাতুকুতু বুড়ো সিনেমার সাউন্ড ট্র্যাক বুড়ো বুড়ি চলে এসেছে সং নাম্বার 11 এ যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে একটা প্রবীণ দম্পতি তার খুনসুটি চশমা খোঁজাখুঁজি আর কোথাও গিয়ে জীবনের শেষ বিকেলে একে অপরের হাত ধরে থাকা একটা অসাধারণ কেমিস্ট্রি দেখতে পাই আমরা এবং সেই কারণেই এই গানটা মোটামুটি এক মাস ধরে আমাদের এই রেইনবো টপ 20 প্লেলিস্টে রয়েছে গানটি কম্পোজ করেছেন উজান গাঙ্গুলি লিরিক্স লিখেছেন কৌশিক গাঙ্গুলি এবং উজান গাঙ্গুলি গানটি গেয়েছেন দেবায়ন ব্যানার্জি এবং সুজিতা মিত্র আপাতত সং নাম্বার 11 রইল তোমার জন্য
0: টপ 20 সং নাম্বার 11

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ টেন এর এই ঠিক প্রবেশদ্বারে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই যে একটা অদ্ভুত মিষ্টি রেশ রেখে গেল কাতুকুতু বুড়ো সিনেমার সাউন্ড ট্র্যাক বুড়ো বুড়ি, যেটা গত সপ্তাহের এই গানটা ছিল 9 নম্বরে আর এই সপ্তাহে একটুখানি পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে 11-তে। মানে কোথাও গিয়ে এই গানটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে যে বয়সের ভারে যখন চুলগুলো আমাদের রুপোলি হয়ে যায়, একটু সাদা হয়ে যায়, যদিও সেটা বয়স মানে না, আরও অনেক কম বয়সেও সবার চুল সাদা হয়ে যায় ঠিকই, তবে দৃষ্টিটা যখন ঘোলাটে হয় তখন

কখনো হাতটা যে শক্ত করে ধরে রাখা যায় সেটাই এই কাতুকুতুগুলোর অন স্ক্রিনে সহজ দাম্পত্য আর কোথাও গিয়ে সেই মিষ্টি গুনশুটির পিকচারাইজেশন কিন্তু দর্শকদের ভীষণ প্রিয়। আর এই গানটা সেই কারণেই কিন্তু প্রত্যেক সপ্তাহে আজও মানে এই সপ্তাহেও রয়েছে আমাদের প্লেলিস্টে। তবে হ্যাঁ, আমাদের এখন আমরা ক্রমশ প্রকাশ কর মানে প্রবেশ করছি সং নাম্বার 10 দিকে, অর্থাৎ টপ 10-এ। অর্থাৎ এই সপ্তাহের সবচেয়ে বেশি গান যে গানটা তুমি নিজে শুনেছো এবং টপ 10-এ জায়গা করে পাঠিয়ে দিয়েছো, কিন্তু সেই গানগুলো শোনার আগে যেটা করবো আপাতত 9903659992-তে রাচক রাখবো তোমার মেসেজে। তোমাকে জানতে চেয়েছিলাম যে এমন কোন তিনটে গান রয়েছে যা তোমার প্লেলিস্টে থাকবেই থাকবে। এখানে রিকু লিখেছে আমার তিনটে গান হলো কবির সুমনের তোমায় গান শোনাবো, আতিফ আসলামের তেরে বিন এবং অরিজিৎ সিংয়ের ইয়ে মোহ মোহকে ধাগে। ওকে, ভেরি গুড, একটা রোম্যান্টিক বাকেট লিস্ট বলা যেতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে হ্যাঁ তনুশ্রী পাঠিয়েছে রাত বাড়লে আমার উইঙ্কেল টুইঙ্কেলের না থাকা প্রিয় শুনতেই হয়। বেশ, সেটা আজকে আমাদের প্লেলিস্টে আছে কি না সেটা তো জানি না, কারণ জাস্ট গতকালই রিলিজ করবেন, এই সপ্তাহে রিলিজ করেছিল উইঙ্কেল টুইঙ্কেল। আচ্ছা, তার সঙ্গে লিখেছেন সাথে প্রিয় রবীন্দ্রসঙ্গীত আর লাকি আলীর ও সনম। বেশ চমৎকার। আচ্ছা, এবারে যদি টুইন বক্সে দেখা যায় অভিপ্সাদি তোমাকে রাত প্রথমার্ধ শুভেচ্ছা। ওকে, জানিয়ে বলি আমার শান্ত সুন্দর রাতের প্লেলিস্টে থাকা গান তিনটি হলো এই জাতে আয় জাতে হুয়ে লম্হো, জরা ঠেহরো, ওকে, আয়ে তুম ইয়াদ মুঝে গানে লগি ইয়ে ধরকন, কে মানে দিল সে কাহা ঢুন্ড লানা খুশি। ওকে, অভিজিৎ সেনহাটি বেহালা থেকে বলছো। পরের মেসেজ গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে বলছেন আমার প্লেলিস্টে তিনটি গান যথাক্রমে থাকবে গেহরা হুয়া, আসমা আসমা জুবিন নটিয়াল ও নীতিমোহনের আর তুমারে হি রেহেঙ্গে হাম, বরুণ জৈন, শিল্পা রাও, সচিন জিগার। বেশ, ওদিকে এখন অবধি 9903659992 খোলা রয়েছে, আর এই দিকে আমরা ঢুকে যাচ্ছি টপ 10-এ। কিন্তু তার আগে যেটা করবো, এখন ব্যাক টু ব্যাক তিনটে গানের হ্যাট্রিক থাকবে তোমার জন্য।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: দিনকে দিন গানের হাট্রিকে আমরা শুনছিলাম কবি শ্যাম ঢালে, তারপর বল দো না জরা, আর সবশেষে তু হ্যায় তো ম্যায় হুঁ। এই যে তিনটে গান, অথচ অনুভূতিগুলো কোথাও যেন একই। সন্ধে থেকে রাত, কিছু না বলা কথা, আর সেই বিশেষ একজনকে একটু কাছে পাওয়ার ইচ্ছা। তবে এবারে তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার তিনটে গানের কথা। 9903653992 তে এবার আমার হাতে তোমার মেসেজ। নমস্কার দিদি ভাই, রাতে এই গানগুলো এবং এই ধরনের গানগুলো না হলে তৃপ্তি করে ঘুম হয় না। কি গান? আমার ভিনদেশি তারা, রোজ রোজ আঁখে তলে, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত। ওকে, কিন্তু তুমি তোমার নামটা লেখনি, নামটা লিখলে ভালো হতো। ওকে, পরের মেসেজ। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার কাছে তিনটি গানের তিনটি প্লেলিস্টে গান হলো হম দিল দে চুকে সনম ইসমাইল দরদার, হ্যাঁ, তারপরে এটা তুমি কি লিখেছো, আচ্ছা, ঘর কব আউঙ্গি, ঘর কব আয়েঙ্গে, ওকে, সোনু নিগমের, লাস্টে নজর কে সামনে জিগর কে পাস কুমার শানু। বেশ, আপাতত আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেকের মেসেজ পড়া হয়ে গেছে, কিন্তু এখনই যারা টিউন ইন করলে তাদেরকে বলি আমি তোমার কাছ

0: আজকে জানতে চেয়েছি যে রাতে কোন তিনটে গান তোমার প্লেলিস্টে রয়েছে, যে তিনটে গান প্রত্যেক দিন তোমার প্লেলিস্টে থাকবেই থাকবে, সেটাই 9903653992 তে লিখে জানাতে বলেছি। আর এইবার সেই 10 নম্বরের আসন, গত সপ্তাহের তালিকায় এই গানটার নাম গন্ধ কিচ্ছু ছিল না, একেবারে নতুন এন্ট্রি এই সপ্তাহের। সরাসরি এন্ট্রি নিয়েছে বেপরোয়া সিনেমার সাউন্ড ট্র্যাক এবং মিউজিক ভিডিও, যেটা সিনেমাটোগ্রাফিতে উঠে এসেছে সেটা হচ্ছে ওই কোথাও গিয়ে সেই একই জিনিস, বিচ্ছেদের একাকিত্ব, ভিজে কাঁচের ওপারে হারিয়ে যাওয়া পুরনো দিনের স্মৃতি, আবার মনকে কোথাও গিয়ে দুমড়ে মুচড়ে দেওয়া এক কাতর আরতি। গানটি লিখেছেন প্রসেন, কম্পোজ করেছেন অরিন্দম, গেয়েছেন অরিন্দম এবং শ্রীশা চক্রবর্তী। তো আপাতত তোমার জন্য সং নাম্বার 10 কানে কানে।
1: Top 20 Song number 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: ভুলে যেও না প্লিজ, এই অনুরোধ কি সত্যি ফেরানো যায়? তবে এই নতুন সুর আর নাতির নিস্তব্ধতাকে কোথাও গিয়ে আরও একটু গাঢ় করে দিল। তবে 10 নম্বরের পরে রেনবো টপ 20-তে এবার 9 নম্বর, এবং এখানেও কিন্তু একটা বিরাট চমক অপেক্ষা করছে। গত সপ্তাহের চার্টে এই জায়গাটা একেবারেই অন্য কারোর দখলে ছিল, কিন্তু এই সপ্তাহে সোজা 9 নম্বরে ল্যান্ড করেছে।

0: লাস্ট মিনিট ইন্ডিয়া ব্যান্ডের একেবারে নতুন ট্র্যাক অর্থাৎ এই সপ্তাহের রেনবো টপ 20 নম্বর যে গানটা রয়েছে সেই গানটার নতুন এন্ট্রি অর্থাৎ উর চলে। গানটার কথা এবং সুরের মধ্যে রয়েছে সেই কোথাও গিয়ে খাঁটি ইন্ডি রক একটা ভাইব, যে সুরটা কোথাও গিয়ে কানে লাগলেই মন বলে যে এই যে শহরের যানজট, জ্যাম, রাস্তার গর্ত, বৃষ্টি, স্ট্রেস আর চার দেওয়ালের বন্দিদশা ছেড়ে কোথাও একটা বেরিয়ে পড়ি। মানে এই গানটা দেখে আমার তো এটাই মনে হয়েছিল। অনস্ক্রিন পিকচারাইজেশনে চারজন তরুণীর এক অদ্ভুত রোড ট্রিপ ফ্রেমবন্দি হয়েছে। খোলা জিপে ছুটে চলা, পিঠে ব্যাক প্যাক, আর ওই পাহাড়ে বাঁকে বাঁকে গিটারের একতারি ঝংকার, আর ওই যে সানরাইজ এবং সানসেটের যে ওই সময়টায় যে খোলা হাওয়ায় চুল ওড়ানো সেই ভিজুয়ালটা যেন সত্যি ভীষণ ভীষণ সিনেম্যাটিক। আর সেই কারণেই জাস্ট 1 সেপ্টেম্বর রিলিজ করেছে এবং গানটা ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে চলছে, প্রায় 3 লক্ষের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। লিরিক্স লিখেছেন সুবোধ গুপ্তা, গেয়েছেন পুরুষার্থ জ্যান। তো আপাতত সং নাম্বার 9 তোমার জন্য রইল নিউ এন্ট্রি
1: টপ 20 সং নাম্বার 9 সং নাম্বার 9
2: This is London Airport. The local time is 11:30 a.m. The temperature is...

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, এই দারুণ উড়ে দিল মানে উড়ে চলের পর এবার যেটা বলছে রেনবো টপ 20 লিস্ট, সেটা হচ্ছে এবার একটু গিয়ার বদলাতে হবে। তার কারণ রাত যত বাড়ছে মিউজিকের পারদ না কমছে না, বরং আরও বাড়ছে। 8 নম্বরে দাঁড়িয়ে আছে এই সময়ের অন্যতম ড্রপ ডেট ড্যান্স বিট। গত সপ্তাহের চার্টেও কিন্তু গানটা ঠিক এই 8 নম্বরেই ছিল, আর এই সপ্তাহে তো নিজের জায়গা থেকে এক চুলো নড়েনি। বেবি ডু ডাই ডু অ্যালবামের হাই ভোল্টেজ ট্র্যাক ইশক মিনা 2.0 স্ক্রিনের পিকচারাইজেশনে যদি তুমি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে যে ডার্ক মেটালিক ব্যাকগ্রাউন্ড, নিয়ন লাইটের ফ্ল্যাশ, ধোঁয়াটে ডান্স ফ্লোরে একঝাঁক ব্যাকগ্রাউন্ড ডান্সারের সঙ্গে লিড কাস্টদের পাওয়ার প্যাকড হুক স্টেপ। কোরিওগ্রাফি এতটাই শার্প যে ইউটিউব এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলসে হাজার হাজার ইনফ্লুয়েন্সাররা এই নাচের হুক স্টেপ অলরেডি রিক্রিয়েট করছে, আর সেই কারণেই এই গানটা আজকের রেনবো টপ 20 সং নাম্বার 8 এ।
0: টপ 20, টপ 20 সং নাম্বার 8, সং নাম্বার 8।
2: कत्ल करती हैं निगाहें कि दिल को खबर ना हो, जख्म देती है ऐसा कि दर्द का असर ना हो। हमने समझा था इश्क मोहब्बत को ही ख्याल दिल, लगता है डर बस इतना वो मेरा आम शक्ल ना हो।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: Gaane Bajuk, Onir Radio. শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: তুমি শুনছ বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
4: গুটি গুটি পাই, এবার আমরা চলে এসেছি সং নাম্বার 7-এ, মানে 8 নম্বরের এই একদম ধামাকা দিয়ে যেটা ডান্স ফ্লোর কাঁপানোর পর, এবার 7 নম্বরে অপেক্ষা করছে এক অদ্ভুত সুন্দর মাটির টান। গত সপ্তাহে 7 নম্বরে ছিল যে আধারে, এই সপ্তাহে সেই আসন দখল করেছে ফ্রেশ নিউ এন্ট্রি হিসেবে। চার্টে পাড়ে গেছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, এই ছবির গান ফুল ফুটেছে। এবার এইখানে যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে দেখবে যে কোথাও গিয়ে একটা অদ্ভুত নান্দনিকতা রয়েছে। একপাশে রাঙামাটির পথ, কোথাও গিয়ে আবার পলাশপুরের লাল আভা, আবার বাউলের একতারা, আবার কোথাও গিয়ে খমকের বোল, আবার অন্যদিকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে ব্রাস সেকশন রয়েছে, ড্রামসের পারফেক্ট মেলবন্ধন রয়েছে। আবার এই ক্যামেরার কাজের মধ্যে গ্রাম বাংলার সেই যে একটা কী বলবো, মানে প্রাণবন্ত একটা লোকশিল্প, এবং সেটা কোথাও গিয়ে আধুনিক এবং ঝকঝক সিনেমাটোগ্রাফিতে তুলে ধরা হয়েছে, এবং সেটা দেখলেই যেন চোখটা জুড়িয়ে যাবে। তবে যাই হোক, আপাতত সিনেমার কথা আমি বলবো না, বলবো গানটার কথা। ফুল ফুটেছে যে গানটা জাস্ট 28 অগস্ট রিলিজ করেছে এবং অলরেডি 20 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। গানটা লিখেছেন ননীজোড়া দাসবাউল, গানটি গেয়েছেন অর্পিতা চক্রবর্তী, ননীজোড়া দাসবাউল এবং বনি চক্রবর্তী। তো আপাতত সং নাম্বার 7 রইল তোমার জন্য, শুনছো তুমি রেইনবো টপ 20 অনলি অন 107 FM রেইনবো।
3: Top 20, Top 20, Song number 7, Song number 7.

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি শুনছো 107 FM rainbow তে rainbow top 20 আই মুহূর্তে তোমার পাঠানো মেসেজ, কারণ আমি জানি মাত্র যে গানটা শুনলে সেই গানটা শুনে অনেকেরই মনটা একটু শান্ত হয়ে গেছে ঠিকই, তবে গেহরা হুয়া আওয়ারাপান টাইটেল ট্র্যাক, তেরা মেরা রিশতা পুরানা, রিন্টু ফ্রম নিউ আলিপুর থেকে এই তিনটে গানের কথা বলেছে। রুদালি ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে দিল হুম হুম করে, ওকে আচ্ছা, কন তুঝে ইউ প্যার করেগা জেসে ম্যা করতি হুঁ, দেখা হাজারো দফা আপকো লগ জা গলে, এই তিনটে গান আমি প্লেলিস্টে রাখতে চাই। অমৃতা ফ্রম টালিগঞ্জ, আমি অপূর্ব সেন দমদম থেকে বলছি, দমদম চিড়িয়ামোড় থেকে বলছি, আমার যে তিনটে গান না শুনলে ঘুম আসে না সেটা হলো দেখা হ্যাঁ তেরি আঁখো কো, চুরি জো খনকে বরসাত হো যায়, ওকে আমি সায়ন্ত, আমার গানের তিনটে লিস্ট হচ্ছে অর্জ কিয়া হ্যায়, জনম জনম ফ্রম দিলওয়ালে, তেরা মেরা রিশতা ফ্রম আওয়ারাপন টু। ওকে, আমি যদিও আওয়ারাপন ওয়ানের মানে ফার্স্ট গানটাই প্রেফার করবো বেশি। ওকে, গণেশ ডোমজুর থেকে লিখেছে হাই, এক হচ্ছে রাত নামে দুচকের কল্পনায়, সো গয়া ইয়ে জাহাঁ সো গয়া, ওকে, এবং লাস্ট গান হচ্ছে নীর ছোট ক্ষতি নেই, থ্যাংক ইউ। আচ্ছা, গুড ইভিনিং, রাতের প্লেলিস্টের জন্য তিনটে অন্যতম পছন্দের গান হবে খামোশি সিনেমার তুম পুকারলো, বিসমিল্লা সিনেমার শ্রেয়া ঘোষালের কণ্ঠে কেন যে তোমাকে দেখি, পরিণীতা সিনেমার সোনু নিগমের গাওয়া সুনাম মনকা আঙ্গন দুর্দান্ত, এছাড়াও সদ্য মুক্তি পাওয়া উইঙ্কল টুইঙ্কল সিনেমার যে আধারে এসেছিল চুপি চুপি গানটাও শুনতে দারুণ লেগেছে, অভিজিৎ পাল চৌধুরী ফ্রম সোদপুর। আচ্ছা, পরের মেসেজ অ্যান্ডি কলকাতা থেকে বলছে জবসে তুমকো দেখা হ্যা সনম, দু নম্বর গান এই স্বর্ণালী সন্ধ্যায়, তিন নম্বর গান হচ্ছে আমি ভালোবেসে কোনো ভুল করিনি তোমায়, ওকে অ্যান্ডি ভেরি গুড। হোয়াটসঅ্যাপে যদি চোখ রাখি ও সনম পসুরি দরখাস্ত, জাহির সর্দার ফ্রম কলকাতা মিটিয়া ব্রুজ, নাইস, ক্যুকি তুম হি হো সং নম্বর টু, লগ জা গলে সং নম্বর থ্রি, চাহা হ্যায় তুমকো সুমনজ্যোতি মিদ্যা, অনিতা মিদ্যা ফ্রম জয়নগর। লাস্ট মেসেজ আজকের, আমি সৌরভ প্রামাণিক বলছি মাস্কট ওমান থেকে, ওকে এই তিনটে গান আমার রাতের সঙ্গী, নেহি সামনে বাই হরিহরণ ভেরি গুড, মিথে মিথে আলো মিথে মিঠে আলো মিঠে আলো, ওকে, থার্ড হচ্ছে উঁচে উঁচে ওয়াদি মে রহতে হ্যায় বোলে শঙ্কর, ওকে নাইস। তো আপাতত এই যে টপিকটা তোমাকে দিয়েছিলাম যে এমন তিনটে গান কী কী রয়েছে যেটা তুমি রাতে শুনবেই শুনবে, সেই তিনটে গানই তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম, কিন্তু সেই টপিকটা আপাতত বন্ধ করছি কারণ আমরা ঢুকে গেছি সং নাম্বার সিক্সে। তো যেটা বলার সেটা হচ্ছে এবার ক্রমশ আমরা তো সং নাম্বার ওয়ানের দিকে এগোচ্ছি, এবার তুমি আমাকে জানাও আজকে সং নাম্বার ওয়ান কোন গানটা হতে চলেছে বা হতে পারে সেটাই জানাও 9903659992 তে। আর এবার টপ ফাইভের ঠিক আগের দরজার যে লড়াইটা, যে সবচেয়ে টানটান, অর্থাৎ ছ নম্বরে এসে আমরা দেখছি একটা রোম হর্ষক ওলটপালট। গত সপ্তাহে যেখানে ছ নম্বরে ছিল উন্ডিপুন্ডি, এই সপ্তাহে তাকে পিছনে ফেলে একদম পুরো ঝেড়ে মুছে ফেলে নতুন এন্ট্রি নিল এই সপ্তাহের হাইওয়ান ছবির বহু চর্চিত গান রঙ্গিয়ারা, যেটা জাস্ট কয়েকদিন আগে রিলিজ করেছে, ইতিমধ্যে 2 কোটির ওপর ভিউজ হয়ে গেছে। সিনেমার নাম হাইওয়ান হাইওয়ান তাইওয়ান, যাই হোক, মিউজিক করেছেন প্রীতম, লিরিক্স লিখেছেন যতীন্দ্র মিশ্রা এবং গানটি গেয়েছেন শান, সুখবিন্দর সিং এবং রনি। আপাতত এই গানটাই রইল তোমার জন্য।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমরা এখন সেই মহেন্দ্রখানে পৌঁছে গেছি যেখানে দাঁড়িয়ে থাকে মাত্র পাঁচটা গান, অর্থাৎ টপ 5। আর এই যে পাঁচটা গান, এই মুহূর্তে কোথাও গিয়ে বলা যেতে পারে গোটা দেশের হেডফোনে আর মিউজিক প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি বাজছে। আর সেই কারণেই 1, 2, 3, 4, 5 এই পাঁচটা গানের মধ্যে এসে গেছে। আর পাঁচ নম্বরে তাকালে দেখবো যে উইঙ্কল টুইঙ্কলের সিনেমার সাউন্ড ট্র্যাক, নরম রোম্যান্টিক মেলোডি যে আধারে, এই যে গানটা প্রত্যেকের ভীষণ পছন্দ, গত সপ্তাহে ছিল 7 নম্বরে আর নিউ এন্ট্রি নিয়ে চার্টে ঢুকেছিল এবং তোমরা ভীষণ গানটা শুনেছ, সেই কারণেই এই সপ্তাহে এই গানটা পৌঁছে গেছে সং নাম্বার 5-এ। আপাতত যেটা দেখতে পাচ্ছি, গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, সুর এবং গীত করেছেন তমালিকা গোলদার এবং তার সঙ্গে সঙ্গে গৌরব হোমচৌধুরী এবং দেবদীপ বণিক। আপাতত আমরা শুনবো সং নাম্বার 5, কিন্তু তার আগে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20th

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kane Bajuk, Monir Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM রেইনবো টপ 20 রেইনবো টপ 20
4: তুমি শুনছো রেইনবো টপ 20 আর 5 নম্বরের মায়া কাটিয়ে আমরা এবার পৌঁছে গেছি 4 নম্বরে আর এখানে এসেই বোধহয় কোথাও গিয়ে মনটা একটু খারাপ হতে পারে আওয়ারা ফ্যানদের কারণ গত সপ্তাহের তালিকায় যে গানটা সিলভার মেডেল নিয়ে 2 নম্বরে ছড়ি ঘোরাচ্ছিল এবং লিসনারদের তীব্র লড়াইয়ে সামান্য একটু পিছিয়ে গিয়ে এই সপ্তাহে এসে থামলো 4 নম্বরে আমি কথা বলছি আওয়ারা পান 2 সাউন্ড সিনেমা সাউন্ড ট্র্যাক রিমেক মাস্টারপিস বলা যেতে পারে তেরা মেরা রিশতা এখানে সুমনজ্যোতি বিদ্যা এবং অনিতা বিদ্যা জয়নগর থেকে তোমরা বলেছো এই গানটা সং নাম্বার 1 হতে পারে সরি টু সে এই গানটা আজকে সং নাম্বার 4 এ রয়েছে তাহলে যারা যারা এখনো গেস করতে পারোনি যে আজকে সং নাম্বার 1 কি হতে চলেছে তারা চটপট জানাও আমাকে 9903659992 তে তো আরো অনেকগুলো মেসেজ আসছে আচ্ছা বেশ আশোক আসতে থাকুক আমি বলবো একে একে কিন্তু আপাতত যেটা থাকবে সেটা হচ্ছে সং নাম্বার 4 তোমার জন্য সাজ ভাট এবং সুবোধ শর্মার কণ্ঠে তেরা মেরা রিশতা কন্টিনিউস
3: Top 20. Top 20. Song number 4.

0: স্টুডিও ক্লক বলছে 11:42 হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি প্রিয়সী পালকে বলি আই এম ভেরি ভেরি সরি, তুমি বলেছো যে আঁখো সে তুনে ক্যা কহ দিয়া, এই গানটা আজকে হতে পারে সং নাম্বার ওয়ান, কিন্তু না, এই গানটা আজকে সং নাম্বার থ্রি।
1: টপ 20, টপ 20, সং নাম্বার থ্রি, সং নাম্বার থ্রি।

0: টপ থ্রি পার করে এবার আমরা রূপলী মেডেলের মঞ্চে। এক নম্বরে ঠিক আগের এই লড়াইটা যে কতটা রুদ্ধশ্বাস ছিল সেটা বোধ হয় গত সপ্তাহের চার্ট না দেখলে বোঝা যাবে না। উইঙ্কল টুইঙ্কল অ্যালবামের সেই যে ঐতিহাসিক গান না থাকা প্রিয়, মিউজিক ভিডিওতে কোনো অতি নাটকীয়তা নেই, রয়েছে শুধু খাঁটি সম্পর্কের বিচ্ছেদ যন্ত্রণা, যেটা আজকের সং নাম্বার টু রইল তোমার কানে গানে।
1: Song number two. Song number two.

0: আর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, ঘড়ির কাঁটায় রাত এখন সবে 11:47 আর 12:00 মুখোমুখি হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আর যে একটা গানের জন্য আমরা বিগত 3 ঘন্টা ধরে একটা একটা করে সিঁড়ি ভেঙে উপরে উঠছি, অর্থাৎ গত সপ্তাহের তালিকার সমস্ত হিসাব নিকেশ উল্টে দিয়ে, সমস্ত কম্পিটিশনকে ধুলোই উড়িয়ে দিয়ে এই সপ্তাহের 1 নম্বর সিংহাসনের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে কে, সেই গানটাই জানতে চেয়েছিলাম তোমার কাছে। তো একমাত্র যেটা দেখতে পাচ্ছি, তন্ময়, জয়দীপ রায় বাঘাযতীন থেকে এবং জাহির সর্দার, তোমরা কিন্তু কেউই এখনো অবধি ঠিকঠাক উত্তর দিতে পারোনি। তার মধ্যে একজন অলরেডি যে গানটা সং নাম্বার 20 থেকে ঠং নাম্বার 2 এর মধ্যে ছিল সেটা কিন্তু বেজে গেছে। তো যারা যারা বুঝতে পারছো না যে কী কী হতে পারে, তো আপাতত তোমার জন্য একটা রিক্যাপ রইল এবং তারপরে ততক্ষণ সময়ের মধ্যে যদি থাকে বুঝতে পারো, গেস করতে পারো, সেটাই জানিয়ে দাও আমাকে 9903-65992 তে। আর এই রিক্যাপের পর ফিরবো সং নাম্বার 1 নিয়ে।
1: সং নাম্বার 20 ছিল দেখিয়ে যাহা যাইয়ে কহিঁ।

0: সোনিয়া সং নাম্বার 17 তুমি বলো।
1: হুক ঘোর অসময় তবু মাথা নিচু নয়, এটা জিত নাকি হার তুমি বলো। রোদ ঝল মলে দিন নাই বড় বেরঙিন, কোন রাত একবার তুমি বলো।
0: সং নাম্বার 16 ছিল খুকু মনির বে।
2: ও সুতান সুতান সরুলি যা কুলোর দেশে বাঁধিস ঘর, আসর সাজা এবার বুঝি ধেলো দামোদর।

0: Top 20. Top 20. Song number 1. Number 1.
1: আজকের টপ টোয়েন্টি চার্টের মুকুটের সম্রাট এক নম্বরে আওয়ার ওপেন টু সিনেমা সাউন্ড ট্র্যাকের সেই ম্যাজিক্যাল ট্র্যাক যেটা ইয়েস আমার কথার পিছনে চলছে, ইয়ে আওয়ার ওপেন, এক চিরন্তন ভবঘুরে মনের হাহাকার আর কাটি নস্টালজিয়া মিশে রয়েছে এক অনবদ্য সুর অরিজিৎ সিং এর কণ্ঠে। আর আজকের মতো টপ টোয়েন্টি সফর এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, এতক্ষণ তোমার সঙ্গে আমি ছিলাম অভিপ্সা। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: Vești tu, vești tu.
1: বেস্তো অবশেষে আবারও শুনতে কি চাও, রাত ১২টা মানেই শুনতে কি চাও, একটা থেকে সুররঞ্জনী আর দুটো থেকে আপকে লিয়ে ফার্স্ট আপ, আপনাদের সঙ্গে রাত ৩টে পর্যন্ত তপজা মিত্র, ১০৭ FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপ। নিউজ অন এআইআর অ্যাপেও শুনতে পাবেন এই অনুষ্ঠান, যদি কোনো কারণে ১০৭ FM রেনবোতে না শুনতে পান, তা রেডিওতে যদি না শুনতে পান তাহলে নিউজ অন এআইআর অ্যাপ তো আছেই। আর এই অনুষ্ঠান আপনাদের জন্য 9903653992 মেসেজ পাঠান, আপনাদের অনুরোধের গান শোনানোর জন্য তো হাজির, আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। প্রথম গান ইন্দ্রাণী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম, মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত বিখ্যাত ছবি। হ্যাঁ, আজকে মহানায়কের অভিনীত বেশ কিছু ছবির গান কিন্তু থাকছে, মানে শোনাচ্ছি, এবং আমি জানি আপনাদের অনুরোধ হয়তো থাকবে এরকম কিছু, এবং আপনাদের ভালোও লাগবে, কারণ আমরা তো জানি মহানায়কের জন্মশতবর্ষ চলছে। পরের গান শঙ্খবেলা ছবি থেকে মান্না দে এবং লতা মঙ্গেশকর। এই গানটা শুনতে শুনতে অপেক্ষা করি আমাদের বন্ধুদের জন্য, আপনারা পাঠাতে থাকুন আপনাদের অনুরোধের গান।

রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে অনুরোধ করেছেন গুরুদক্ষিণা ছবির গান শুনতে চাই। আশা ভোসলের কণ্ঠে শুনব গুরুদক্ষিণা ছবির গান।

মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা অনুরোধ করেছেন আওয়ারা ছবির গান শুনতে চেয়ে, শিল্পী জিৎ গাঙ্গুলির কণ্ঠে।

এর পরের গান ঢাকুরিয়া থেকে সৌভিক, সোনার খাঁচা ছবির গান শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি।

0: রায়কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
2: ছবির নাম ছিল দেওয়ানেওয়া, শিল্পী ছিলেন শ্যামল মিত্র। অপেক্ষা করছি বন্ধুদের অনুরোধের। 9903659992 এই নাম্বারে তো আপনারা জানাবেন আপনাদের অনুরোধ, আর নিউজ অন এআইআর অ্যাপ অথবা 107 FM রেনবো আপনাদের জন্য রয়েছে, যে কোনো একটা থেকে শুনে ফেলুন আমাদের অনুষ্ঠান শুনতে কি চাও। এরপর অগবধূ সুন্দরী থেকে কিশোর কুমার।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

নমক হালাল ছবি থেকে গানটা আমরা শুনলাম। শিল্পীরা ছিলেন আশা ভোঁসলে, বাপি লাহিড়ি এবং শশী কাপুর। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে। আর দেওয়া নেওয়া ছবির যে গানটা আমরা শুনেছিলাম, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, শ্যামল মিত্রের কণ্ঠে, তো দেওয়া নেওয়া ছবির যে কোনো গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বনগাঁ থেকে বিশ্বজিৎ। জানিয়ে দিলাম আমাদের দুই বন্ধুর নাম এবং তাদের অনুরোধের কথা এবং শুনিয়েও দিলাম গান। এরপর যার অনুরোধের গান আমরা শোনাবো, মানে আমি শোনাবো আর কি, লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে রূপ তেরা মস্তানা। এই ছবি থেকে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়, ভবানীপুর।

পৃথিবী বদলে গিয়েছে, যা দেখি নতুন লাগে। এই গানটা শুনতেছে, অনুরোধ করেছেন সুমনজ্যোতি মিদ্যা, অনিতা মিদ্যা, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা। ছবির নাম আনন্দ আশ্রম। কিশোর কুমারের কণ্ঠে শুনে ফেলি এই গানটা, মহানায়ক উত্তম কুমার। আরও একবার

আরও 100 বছর পর, তারপরে আরও 100, আপনি থেকে যাবেন স্বমহিমায় যতদিন থাকবে এই ইন্ডাস্ট্রি। মহানায়ক উত্তম কুমার, শ্রদ্ধা এবং প্রণাম। থ্যাংকস আ লট বন্ধুরা, যে আপনারা মনে করেছেন, ভালোবেসেছেন এবং এরকম ধরনের গানের অনুরোধ করেছেন। থ্যাংকস আ লট, অনেক অনেক ধন্যবাদ। এর পরের গান তমজিৎ দাস রানীহাটি থেকে অনুরোধ করেছেন, প্রেম প্রতিজ্ঞা ছবির গান, আশা ভোসলে এবং বাপি লাহিড়ির কণ্ঠে।

শেষ গান মান্নাদের কণ্ঠে আমার ভালোবাসার রাজপ্রাসাদে, অনুরোধ তাপস মাইতি চকমানিক, দক্ষিণ চব্বিশ পরগনা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের সুররঞ্জনী। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী রাগেশ শ্রীদাস, রাগ শ্যাম কল্যাণ।

আমরা শুনলাম খেয়াল শিল্পী রাগেশ্রী দাস ছিলেন, রাগ শ্যাম কল্যাণ। এরপর শুনব সেতার, শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, রাগ সুরদাসী মল্লার।

শুনলাম সে তার শিল্পী ছিলেন পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, রাগ সুরদাসী মল্লার। এই সঙ্গে শেষ হলো আজকের মতন সুররঞ্জনী। এখন আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

প্রথম গান ছিল কলেজ গার্ল ছবি থেকে, শিল্পীরা ছিলেন অনুরাধা পেরোয়াল এবং সুরেশ ওয়াদকার। এরপর দিল ছবি থেকে উদিত নারায়ণ এবং অনুরাধা পেরোয়াল।

হেনা ছবি থেকে গানটা শুনলাম। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীরা। আমরা শুনছি আপকে লিয়ে, হিন্দি ছবির গান, তার ফার্স্ট হাফ নিয়ে রয়েছি। এরপর সেকেন্ড হাফ প্রভাতী আনন্দধ্বনি নিয়ে আপনাদের সঙ্গে থাকছেন তপারতি। এরপর দিল ছবি থেকে আরেকটা গান, উদিত নারায়ণ এবং সাধনা সরগম, হামনে ঘর ছোড়া হ্যায়।

শিল্পী ছিলেন কুমার শানু, ছবির নাম আশিকি। আজকে যেসব গানগুলো শোনালাম, 1990 এবং 1992 সালে মুক্তিপ্রাপ্ত ছবির গান। এরপর লেকিন থেকে লতা মঙ্গেশকর।

শেষ করব আজকের মতন আপকে লিয়ে ফার্স্ট আপ, কুমার শানুর কণ্ঠে জিন্দেগি এক জুয়া, এই ছবির গান দিয়েই শেষ হোক প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ নিয়ে আপনাদের সঙ্গে তপারতি। শুনতে থাকুন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে, আপনার প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান সারা দিন ধরে। সঙ্গে ছিলাম তপজা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপকে লিয়ে প্রথম পর্ব আপনাদের সঙ্গে ছিলেন তপজা মিত্র, দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। গান শুনব মোরালেস নাইনটিজ, একটু এগিয়ে পিছিয়ে। প্রথম গান হাম দিল দে চুকে সনম, ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

এর পরের গান শুনব শিকারি ছায়া ছবি থেকে কুমার শানুর কণ্ঠে, তারপরের গান সত্যা ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এরপরে গান শুনব সোনু নিগমের কণ্ঠে পাপা কেহতে ছায়াছবি থেকে, তারপরের গান হরিহরণ এবং চিত্রার কণ্ঠে শুনব আফলাতুন ছায়াছবি থেকে, পরপর দুটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। এর পরের গান শুনব বেখুদি ছায়াছবি থেকে কুমার শানু এবং আশা ভোঁসলের কণ্ঠে।

এরপরের গান শুনবো দিলওয়ালে ছায়া ছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। তারপরের গান দিল হ্যায় কে মানতা নেহি ছায়া ছবি থেকে অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে।

আজকের আপকিলিয়ের শেষ গানটি ডলি সাজাকে রাখনা ছায়াছবি থেকে এম জি শ্রীকুমার এবং অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে শুনব। এবং এই গানটির সাথে সাথেই আমি তপারতি আজকের আপকিলি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান। শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী, তানপুরায় কোয়েল সাহা। কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল, পরিবেশনায় রাজা আলী খান।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল। কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল পরিবেশন করলেন রাজা আলী খান। এরপর আবারও শুনব খেয়াল, শিল্পী দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্র, তবলায় নবারুণ দত্ত, হারমোনিয়ামে রতন নট্ট, রাগ নটভৈরব। নটভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্র।

0: এতক্ষণ শুনলেন খেয়াল, দীপক মিশ্র এবং প্রকাশ মিশ্রর কণ্ঠে রাগ নটভৈরব। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে মূলত গান শুনব শরতের প্রথম শিল্পী দেবব্রত।

এরপরের গান শুনব, প্রথমে শ্রেয়া গুহ ঠাকুর তার কণ্ঠে, এবং তারপরে গান শুনব সমবেত কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে, আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।